সে বলল, হুজুর ডালিম তো নেহি হুয়া। তখন কি হাসি আমাদের সকলের। কাশি বেড়ানোর সময় রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ সঙ্গে গেছেন, বিশিষ্ট একজন সে সময়ের পণ্ডিত মানুষ। তো তার বিষয়ের অনেক গল্প তিনি লিখেছিলেন। যখন রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ সেই সময় পণ্ডিত মানুষ, খুব গোঁড়া বলে তাকে মনে হতো, 1913 সালে যখন শ্যামাপ্রসাদের উপনয়ন হয়, তখন শুদ্ধ কীভাবে আচার বিচার মেনে চলতে হয় সেই নিয়ে সন্ধ্যা নিক না করলে, মানে না করে খাওয়া যায় না ইত্যাদি ব্যাপার নিয়ে তাকে খুব পরামর্শ দিয়েছিলেন। তো একজন পণ্ডিত মানুষ, তিনি সন্ধ্যাহ্নিক না করে তা কী করে চলতে পারে সেটা তখন তার বোধগম্য ছিল না শ্যামাপ্রসাদে। তো একদিন গঙ্গার ঘাটে বেড়ানোর সময় কচুরি গলি থেকে গরম তৈরি কিছু খাবার বিদ্যাভূষণ কিনে বাড়ি ফিরে সব খাওয়া হবে ভাবছিলাম। তো হঠাৎ গঙ্গার ধারে বেশ বাতাস দিচ্ছে, তা তিনি একটা জায়গায় অন্ধকারে আড়ালে বেশ নির্বিবাদে সব খেতে শুরু করলেন। তখন শ্যামাপ্রসাদ তাকে জিজ্ঞেস করলেন, আরে সন্ধ্যাহ্নিক না করে আপনি খাচ্ছেন? তখন রাজেন্দ্রভূষণ হাসতে হাসতে উত্তর দিলেন, আরে বিশ্বনাথের দেশে ওসবের দরকার হয় না। তো কাশিতে তারা তো খুব ভালো করে বেড়ানো হয়েছে। তো বিদ্যাভূষণ কাশিতে এসে আর একটা ঘটনা ঘটেছে। কাশিতে গিয়ে অনেকেই কিছু দান, কিছু না কিছু দান করে যান। তো বিদ্যাভূষণ তার নস্যি না হলে এক মিনিটও চলে না। তিনি খুব বীরত্বের সঙ্গে প্রচার করলেন, কাশিতে এসে আমি নস্য দান করব। তো এটা একটা খুব বড় রকমের ত্যাগ সবার মনের মধ্যে রয়েছে। তারও দু একদিন কাশিতে থাকা হয়েছে, কিন্তু কাশিতে তিনি এই নস্য ব্যবহার করেননি। ফেরার দিন, যেদিন ট্রেন হার্ডিং ব্রিজ পার হবে, তখন তিনি একটা প্রকাণ্ড নস্যের টিপ নাকে প্রবেশ করালেন চোখ বুজে। তারপরে সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ তাকে জিজ্ঞেস করলেন, এ কী করলেন? তিনি বেশ পরিষ্কারভাবে না চিন্তা করেই উত্তর দিলেন, কেন, আমি বলেছিলাম যে যতদিন কাশিতে থাকবো ততদিন আমি কাশির নস্য নেব না, কাশির নস্য আমি বাবা বিশ্বনাথকে অর্পণ করলাম, এখন তো আমি কাশি ত্যাগ করেছি, এখন তো আর এই কথা রাখার কোনো প্রশ্ন ওঠে না। তো বিদ্যাভূষণ এরকমই একজন মজার মানুষ ছিলেন। তো এরকম মজার ঘটনা বিভিন্ন রকমভাবে তার জীবনে ঘটেছে, শ্যামাপ্রসাদের জীবনে। তো এই ঘটনাগুলো বিভিন্নভাবে তার মনের মধ্যে রয়েছে, আর এই টুকরো টুকরো স্মৃতি দিয়েই তার ওই ডায়েরিটা, যেটা উজ্জয়ন বলছে, সেটা গড়ে উঠেছিল। এবং সঙ্গে সঙ্গে সেই সময়ের বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটও উঠে এসেছিল সেই লেখাগুলোতে। তবে সে কথাগুলো সব শুনবার আগে এই মুহূর্তে আপনাদের পাঠানো বার্তা 9903653992, সেই বার্তাগুলোকে একটু দেখা যাক। অনেক মানুষ পাঠিয়েছেন তাদের মনের কথাগুলো, সেই কথাগুলোকে একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, কে কে লিখেছেন দেখা যাক। সৌভিক সরকার কসবাহাদুর থেকে লিখছেন, শুক্র শনি রবি ভোরের আলোয় জাগে চিরন্তনীর ডাক, মোটিভেশনের গল্পে জেগে ওঠে জীবনের প্রতিটি পথের বাঁক, আশার প্রদীপ জেলে শেখায় হার মানা নয় কখনো শেষ কথা, সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে আগামী দিনের সেরা ব্যাখ্যা, স্বপ্নকে সাহসের ডানায় ভর করে এগিয়ে চলার দেয় আহ্বান, চিরন্তনীর প্রতিটি ভোর যেন জীবনের নতুন দিশার জয়গান। অনেক ধন্যবাদ সৌভিক আপনাকে। এরপরে একজন লিখেছেন যে আপনাদের চ্যানেলের কাজের সুযোগ কিভাবে পাওয়া যায়। আসলে এখানে বিভিন্ন রকমের পরীক্ষা হয় এবং সেটা আমাদের এই চ্যানেলেই বলা হয় যে কোন সময় পরীক্ষা নেওয়া হবে। তো সেই সময় সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে পরে তাহলে এখানে আমাদের চ্যানেলের আমাদের সহকর্মী হিসেবে আপনারাও কাজ করতে পারবেন। এরপরে কে লিখেছেন দেখা যাক। শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত, বর্ষণ সিক্ত নতুন প্রভাতে মন মাঝে মাঝে আনন্দ গান, এ সময়েও আরও ভালো লাগে চিরন্তনীর গল্প গান, সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ বিকাল।
দাদা ভাই, শুভ সকাল দাদা ভাই। আজ রবিবার, 5ই জুলাই, সাথে আছি, সামনের সপ্তাহে অপেক্ষায় থাকব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, গল্পকারী চিরন্তন সত্য ঘটনার তথ্য তুলে ধরছেন, ভাল লাগছে। অনুরোধ, রথযাত্রার আগে যদি দুটি ভাগে ভাগ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পটিকে নিয়ে অনুষ্ঠান করেন। রাধারানী, আচ্ছা, চেষ্টা করব, নিশ্চয়ই পড়ব। কতটা বড় জানি না, দুটো পর্বে বলেছেন, একটা পর্বে যদি না হয় নিশ্চয়ই দেখা যাক। এরপরে লিখছেন জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, বিশ্বকাপের জন্য সব দিন শোনা হচ্ছে না চিরন্তনী, গতকাল দেখলাম 5 লাখের দেশ কেভবারদের লড়াইখানি, স্যালুট জানাই কেভবারদের সমস্ত জনগণকে, সেই সঙ্গে স্যালুট জানাই উজ্জ্বল তোমাকেও, তোমার সুন্দর গল্প আর গান পরিবেশনকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সেই এক একটা সময় আসে যখন বিভিন্ন ধরনের মানে খেলা বা বিভিন্ন অনুষ্ঠান আমাদের দারুণভাবে আকর্ষণ করে, অবশ্যই এগুলো সিজনাল, সময়ের সঙ্গে সঙ্গে আবার অন্য জায়গায় নিজেকে পরিবর্তিত মানে পরিবর্তন হয় আর কি। তবে হ্যাঁ, এই ভালো লাগাগুলো অবশ্যই একটা বড় ভালো লাগা। থ্যাংক ইউ। নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বল, ভোর 4টে উঠে 1.5 কিলোমিটার দূরে নদীর পাড়ে বসে শুনছি তোমার অনুষ্ঠান, তোমার তিতলি আমার ছোট্ট নাতনির মতো, ওর প্রতি আমার শুভেচ্ছা, গতকাল সুন্দর করে একটা, আচ্ছা কিছু একটা লিখতে গিয়ে সম্পূর্ণ আর হয়নি, আচ্ছা হ্যাঁ, গতকাল ইন্দ্রাণীর অনুষ্ঠান ছিল, ইন্দ্রাণী অনুষ্ঠান সম্বন্ধে হয়তো বলেছেন জানি না, ইন্দ্রাণী একটা রূপকথার গল্প আপনাদেরকে শুনিয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে লিখছেন আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, আপনি এইরকম চির উজ্জ্বল হয়ে আমাদের সঙ্গে থাকবেন, পরম পিতার কাছে এই প্রার্থনা করি, অনেক ধন্যবাদ আপনাদের, এই যে ভালোবাসাটা পাই এটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও শুভ সকাল জানাচ্ছি। নিবেদিতা সেন শাওরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প, খুব ভালো লাগছে অজানা গল্প অতিথির মাধ্যমে, উজ্জ্বল দার কণ্ঠে শ্যামাপ্রসাদের জীবনী, অনেক ধন্যবাদ আপনাকে। তবে তিতলির সঙ্গে তিতলির দাদু আছে আর আছে উজ্জয়ন। অরিজিৎ দাস অধিকারী সেজেতু বিবেকনগর তেমাতনি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মহাগানী মহাজনকে পথে করে, যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি, স্বীয় কীর্তি ধ্বজা ধরি, আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের আজ শেষ, বেনী থেকে শ্যামাপ্রসাদ কনিষ্ঠ উপাচার্যের রেশ, গঙ্গা থেকে বাঘ হয়ে শ্যামাপ্রসাদ কখন কথন, প্রতিষ্ঠা দিবস বাঙালি আনা, বাঙালি হয়েই যাপন। খুব সুন্দর লিখেছেন, গঙ্গা থেকে বাঘ হয়ে শ্যামাপ্রসাদ কথন, মানে গঙ্গাপ্রসাদ এবং আশুতোষ মুখোপাধ্যায়ের রেশ ধরেই শ্যামাপ্রসাদের কথা এসেছে। বাঘের পুত্র তোমায় প্রণাম, বাঙালির তুমি আলো, তোমায় পেয়েই সকালে লাগছে ভীষণ ভালো, মাতৃভাষায় ভাবিত না হলে সবই হবে ব্যর্থ, প্রেসিডেন্সিতে প্রথম হয়েও দেখেননি আপন স্বার্থ, প্রেরণাদায়ক জীবন কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, পশ্চিমবঙ্গ দিবসে সবার বন্ধন দৃঢ় হোক, বঙ্গ থেকে সরুক সকল রকম শোক, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁচাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, সুপ্রিয় চিরন্তনী, উজ্জ্বলবাবু তার বাচিক দক্ষতার সঙ্গে আজকের বিষয়কে মনোগ্রাহী করে উপস্থাপনা করছেন অসাধারণ, তবে শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবসান নিয়েও আজ প্রশ্ন থেকে গেল, বাঙালির দুর্ভাগ্য এখানকার যে মানুষ নানান ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন, তাদের শেষ জীবন রহস্যাবৃত থেকে গিয়েছে, শ্রী চৈতন্য, শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য আজ উদ্ঘাটিত হলো না, নিজের সন্তানের মৃত্যুর আসল কারণ তার জীবদ্দশায় জানতে পারেননি মহেশী মা যোগমায়া দেবী, দেশের তদানীন্তন সরকার সদুত্তর দিতে পারেননি, জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবসানের প্রকৃত কারণ আজও অজানা, তিতলি আর উজ্জয়নকে সামনে রেখে আমাদের প্রিয় উপস্থাপক উজ্জ্বল ভট্টাচার্য আরও নতুন নতুন অধ্যায়কে চিরন্তনীতে চিত্রিত করুন, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই চিরন্তনীর সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, খুব সুন্দর করে আপনি ছোট্ট করে বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন, সত্যি এটা খুব বাস্তব ঘটনা যে আমরা অনেকগুলো জায়গাতে কিছু কিছু জায়গার হয়তো ওই রহস্য বা সম্পূর্ণ উত্তর না পাওয়ার একটা ব্যাপার রয়ে গেছে।
চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, নমস্কার সুপ্রভাত। আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, আর আজ গল্প কথা চিরন্তনীর আসর, বেশ ভালো লাগলো, শ্রদ্ধা জানাই তাকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। এরপরে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে। আমাদের এখানে আকাশ মেঘে ঢেকে আছে, চারিদিকে অন্ধকার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই মর্নিং ওয়াকে যেতে পারিনি। ভোরটা এক্সারসাইজ করছি আর চিরন্তনী শুনছি। তিতলির গল্প বেশ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনাদের সুন্দর উপস্থাপনা। অপেক্ষায় থাকলাম আগামী সপ্তাহের জন্য, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গল্প ও পাহাড়ি সান্যালের গান দিয়ে শুরু হলো আজকের চিরন্তনীর আসর, সত্যি উজ্জ্বল হল। ভট্টাচার্য তার অপূর্ব উপস্থাপনার গুণে চিরন্তন সত্যের ভালো লাগার বিষয়গুলোকে আমাদের অন্তরে গ্রথিত করেন, খুব ভালো লাগছে। জানেন, সেদিন আমি দাঁড়িয়েছিলাম মন্দিরের এক কোণে, হঠাৎ আমার চোখটি গেল নাট মন্দিরের পানে। দেখি দুজন বুড়ো বুড়ি কাঁধে ভিক্ষার ঝোলা, বাম হাতে একতারা আর তিলক কপাল চোরা। দুজনারই হৃদয় জুড়ে দুঃখ আছে, যত উজাড় করে দিচ্ছে মলম, কমছে ব্যথা ক্ষত, প্রশান্তিতে ভরে যাচ্ছে ওদের সরল মুখ। কোথায় পেল এমন দিন সমব্যথীর বুক? বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, আপনি চারপাশের ঘটনাগুলোকে এত সুন্দর করে ছন্দে কবিতায় তুলে ধরেন, খুব ভালো লাগে। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, আজ সমৃদ্ধ হলাম। গতকাল ওনার সম্পর্কে আপনার একটি লেখাও পড়েছি, খুব ভালো লেগেছে। আমরা বিদ্যালয়ে স্মৃতিপক্ষ পালন করছি, শ্রদ্ধা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। যে লেখাটির কথা বলেছেন, আসলে সেই লেখাটি 2017 সালে একটি পত্রিকার জন্য লিখেছিলাম। একটু আগে আমাদের এক বন্ধু ডক্টর অখিল বন্ধু মহাপাত্র লিখেছিলেন যে শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য, সেই মৃত্যু রহস্যের উপরই একটি লেখার জন্য অনুরুদ্ধ হয়ে এই লেখাটি লিখেছিলাম, ধন্যবাদ। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজ তিতলি দাদুর সাথে শুনছি ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, ভীষণ ভালো লাগছে সত্যি। একদিন আশুতোষ মুখার্জি এবং যোগমায়া দেবীর কথা শোনালে ভালো লাগবে, ভালো থাকবেন, নিশ্চয়ই শোনাবো। আসলে আশুতোষের জীবনী নিয়ে আমরা একটা চিরন্তনী করে, একটা না দুটো চিরন্তনী মনে হয় করেছিলাম আগে। এই জীবনীগুলো না আমাদের কাছে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা কোথাও যেন নতুন করে আদর্শ এবং অনুপ্রেরণার একটা রেশ আমাদের মনের মধ্যে রাখে, যার জন্য বিশেষ করে এখনকার যারা ইয়াং জেনারেশন তাদের কাছে খুব জরুরি এই ইতিহাসগুলো বা এই ঘটনাগুলোকে তুলে ধরার। আসলে কি জানেন, প্রতিটি মানুষেরই একটা চিন্তা থাকে, দর্শন থাকে। এই চিন্তা বা দর্শনের কিছু কিছু আমাদের সঙ্গে মিলতে পারে, কিছু কিছু নাও মিলতে পারে, কিন্তু যে তার চিন্তা বা দর্শন সেটির সম্বন্ধে যতটাই দৃঢ় হয়ে কাজ করতে পারবে এবং সবাইকে নিয়ে কাজ করতে পারবে, সেই কিন্তু ইতিহাসের পাতায় অন্তত মানে বিতর্কিত হলেও থেকে যাবেন, এটা কিন্তু বাস্তবে। আসলে বলা যেতে পারে যে তাকে কোনোভাবেই ডিনাই করা যায় না, আনডিনায়াবল। ভালো হোক মন্দ হোক, ঠিক হোক ভুল হোক, আসলে ভালো মন্দ ঠিক ভুল সব কিছুই প্রতিটি মানুষের ব্যক্তিগত সত্তার সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু আনডিনায়াবল এই কথাটা তো মানে অস্বীকার করা যায় না, ধন্যবাদ। এরপরে কে লিখছেন দেখা যাক, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতি ধীনমরত থেকে। আজ রবিবারে চিরন্তনীতে গল্প গান শুনে মন আনন্দে ভরপুর হলো, উজ্জ্বল ভাইয়ের উপস্থাপনা খুবই বলিষ্ঠ, খুবই ভালো লাগে, সবাইকে শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, রাত্রি শেষে ভোরের আলোয় আলোকিত রবিবারের চিরন্তনী, শুভ সকাল আজ চিরন্তনীতে উজ্জ্বলবাবু উপস্থাপনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিনের কথা শুনলাম। 125 ফুট মূর্তি স্থাপন হচ্ছে রাজধানীতে, আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড় হরিপুর আর বিয়ার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। হ্যাঁ, এটা সত্যি কথা, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা আমাদের এই যে জীবনের যেসব ঘটনাগুলো চারপাশের সেগুলোর বিশ্লেষণ করি, সেগুলোকে দেখি, সেগুলোকে নিয়ে ভাবি। যাই হোক, এরপরে কে লিখছেন দেখা যাক, আজকের চিরন্তনীর গান গল্প আসরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের অনেক কথা শুনলাম, ভালো তথ্য পেলাম, শুনছি পূর্ব পাকিস্তান বাংলাদেশকে আমাদের ভারতের কিছু নেতা দিয়ে দিতে চেয়েছিল এখানকার কিছু অংশ, শ্যামাপ্রসাদ তার প্রতিবাদ করেন,
হাজার কোটি দণ্ডবত প্রণাম প্রফুল্ল কুমার সিংহ রাগবাণী শিলিগুড়ি দার্জিলিং থেকে। হ্যাঁ, আপনি আসলে শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবনের কথা বলেছেন, রাজনৈতিক জীবন নিয়ে আজকে অবশ্য আমরা কথা বলিনি, তার কারণটা হচ্ছে আমরা বিশেষ করে আজকে শ্যামাপ্রসাদের

যে শিক্ষাক্ষেত্র সেটার উপরেই যেহেতু রেখেছিলাম, আসলে এত বড় একজন মানুষের বিভিন্ন দিক রয়েছে, আমরা কোনোদিন যদি সম্ভব হয় ওই দিকটাকেও ধরার চেষ্টা করব। হাওড়া থেকে রঞ্জন লিখছেন, দীঘার সমুদ্র ধারে চায়ের কাপ হাতে দাদা ও বৌদি বসে পড়লাম আবারও এবছরে চিরন্তনী শুনতে, 82তম। আচ্ছা, 82তম চিরন্তনী, ঠিক, থ্যাংক ইউ। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ শ্যামাপ্রসাদ বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন কে, রাঙা মেঘে আজ দেখো সুরের খেয়া ভাসে, সবুজের মায়া মিশে আছে ভোরের নিশায়, ঝর্ণা তলার নির্জনে আজ পাখির কূজন শুনি, হৃদয় নীরে যেন এক মায়ের মায়ার জাল বুনি, তপ্ত এই হৃদয় যেন সিক্ত হলো আজি, স্বপ্নের খেয়া বাইছে আজ এই হৃদয় মাঝি। পায়েল ব্যানার্জি বেলেঘাটা থেকে, অনেক ধন্যবাদ পায়েল। এরপরে লিখছেন রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই গুড মর্নিং উজ্জ্বল ভাই, আজ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ডে, আগামীকাল 6 জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিবস, আসুন আমরা সকলে এই মহা মানবের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করি। আজ তথ্যভরা গল্প আর অতুলপ্রসাদের গানের পরিবেশনা, এক কথায় মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই ভালো লাগাগুলো যেগুলো আপনারা পাঠান সেগুলো আমাদের কাছে একটা বড় পাওয়া। গুড মর্নিং উজ্জ্বলদা, সে ডাকে আমার এই চিরন্তনীর সকাল, দাদুকে বলা এমন মানুষের আলোচনা আবার আনবেন, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। সেই আমরা আসলে কিছু গল্পের মধ্যে দিয়ে কিছু ঘটনাকে কিছু বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করি, তো এইটুকুই আমাদের কাছে, মানে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের প্রচেষ্টা আর কি। মনোজ দেবনাথ, প্রণব দেবনাথ, বাবলু দেবনাথ কাঞ্চননগর বর্ধমান থেকে লিখছেন, অনেকদিন পর আজ আবার সকাল সকাল উঠে পড়ে আপনার এই মনোমুগ্ধকর এবং তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমাদের বাড়ি বর্ধমানে, এখন আমরা ত্রিপুরা থেকে শুনছি, দ্রষ্টব্য স্থানগুলো দর্শন করলাম, সবাইকে ধন্যবাদ। আরে বাবা, বেড়াতে গেছেন, বেড়াতে গিয়েও এই চিরন্তনীকে সঙ্গে আপনারা যে রেখেছেন বা রাখেন, এইটুকুই কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। আসলে কি জানেন, এখানে একটা মানে প্রতিটি ঘটনার পাশাপাশি না একটা জীবনের সত্য বা জীবন দর্শন উঠে আসে, ঠিক যেমন আমরা উজ্জয়ন, তিতলি বা দাদুর গল্প থেকে শুনছিলাম শ্যামাপ্রসাদ আশুতোষের জীবন দর্শনের কথা। আমরা যাকে ভালোবাসি আমরা তাকে কিন্তু সবসময় পাশে রাখতে চাই, আসলে এই ভালোবাসাটাই কিন্তু জীবনের সবথেকে বড় জিনিস। আর এই ভালোবাসার জায়গাটা তৈরি হওয়ার অথবা না তৈরি হওয়ার পিছনে আমাদের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ধরুন পাশাপাশি প্রতিবেশী, তিনি যে ধর্মের যে জাতিরই হোক না কেন, তার মধ্যে যদি ভালোবাসা থাকে তারা কিন্তু পাশাপাশি থাকতে কোনো অসুবিধে নেই, কিন্তু মনের মধ্যে যখন এই বিদ্বেষ তৈরি হয়, দেশ ঢোকানো হয়, তখনই কিন্তু ওই দূরত্ববোধটা তৈরি হয়, সেই দূরত্ববোধটা প্রথমে মানসিক, তারপরে ধীরে ধীরে সেটা ফিজিক্যাল ডিস্টেন্সে তৈরি হয়। দেখবেন বিভিন্ন পরিবারের মধ্যেও এই ভাঙনগুলো তৈরি হয়, দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, প্রথমে এই মানসিক দূরত্বটা, ভালোবাসা কমতে শুরু করে। ভালোবাসার অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে সবথেকে বড় গুণ ভালোবাসা ভালোবেসেই হারতে চায়, রবীন্দ্রনাথ বারবার এই কথাটা বলেছিলেন। তো যাই হোক, এই কথা প্রসঙ্গেই ভালোবাসার কথা যখন এলো তখন সংযুক্তা ভাদুরীর একটি গানের কথা হঠাৎ করেই মনে হলো, অতুলপ্রসাদের গান, এই বর্ষার দিনের গান, যদিও রাতের গান তবু ভালোবাসা নিয়ে কথা, সে গানটা একটু শোনা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীর একদম প্রায় শেষ পর্বে এসে গেছি। গানটি শুনতে শুনতে হঠাৎ করে একটু অসুবিধা হলে দেখলাম শেষ লাইনটুকু হয়তো অফ হয়ে গেছিল। ডিপি চ্যাটার্জি লিখেছেন বাঁকুড়া থেকে, মেঘে ঢাকা তারা একটু একটু করে আলো দিয়ে পারিপার্শ্ব আলোকিত করে যাবে। বাঁকুড়ার অমরকরণ দেশবন্ধু বিশ্ববিদ্যালয়ের অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর SP মুখার্জি। আপনি খুব ছোট্ট করে, মানে অতি ছোট্ট করে, এত সুন্দর করে একটা মানে ঘটনাকে তুলে ধরেন বা হাইলাইট করেন, যেটা কিন্তু সত্যি সত্যি মানে খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ মুহূর্তে এসে পড়ে গেছি, সামনের সপ্তাহে আবার কথা হবে আপনাদের সঙ্গে। শুক্রবার দিন ইন্দ্রাণী আসবেন, আমি মনে হয় শনিবার দিন থাকব, আর এরপরে অপেক্ষা করছে সমুখ আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আর আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের খুব সামান্য কিছু কথা তুলে ধরলাম, তার জীবনের কথা, তার ছোটবেলার কথা, বিশেষ করে বাবার কথা, ঠাকুরদাদার কথা, আরও অনেক গল্প রয়ে গেছে বাকি, সেগুলো কখনো সময় করে নিশ্চয়ই শোনাব। আর আপনারা শুনতে চেয়েছিলেন আকাশ আশুতোষের কথা, তার জীবনী, সেটা নিয়েও অনুষ্ঠান করব। বঙ্কিমচন্দ্রের রাধারণীর একটা রিকোয়েস্ট এসছে, দেখা যাক। তবে এই মুহূর্তে

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

ঈশ্বরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। আজকের ভোরায়ের আকাশ মেঘলা, মেঘে ঢাকা আজকের ভোরায়ের ভোরবেলা, আর যার জন্য সকাল হলেও এখন গরমের দিন। তাই 6:04 হয়ে 13 সেকেন্ড, মানে হচ্ছে এতক্ষণে আলো ফুটে যাওয়ার কথা, কিন্তু যখন আসছিলাম এ কলকাতার শহরটা তখনও ঘুমো ঘোরে, মানে আকাশ তাই বলছিল, চারিদিক একেবারে কালো করে এসেছিল। তাই ঠিক করলাম আজকের ভোরায়ের শুরুর গান বৃষ্টি ভেজা হোক। আজ ভোরাই 5ই জুলাই, শনিবারের পরে গতকাল, আজ রবিবার, আর রবিবার আপনাদের সাথে তোমাদের সাথে 7টা পর্যন্ত FM রেইনবোতে ভোরাই নিয়ে রয়েছি আমি সুমক। যেমন গতকাল 4ঠা জুলাই শনিবার ছিলাম সাথে, বলেছিলাম, কথা দিয়েছিলাম সব যদি ঠিক থাকে আগামীকাল, মানে আজকের কথা বলেছিলাম 5ই জুলাই রবিবার আরও একবার হবে কথা, হচ্ছে। আর ভোরের স্বপ্ন দেখছি আমরা, এই মাস জুড়ে দেখব, জুলাই মাস জুড়ে, বৃষ্টির মাস জুড়ে আমরা দেখব ভোরের স্বপ্ন, ছন্দে ছন্দে লেখায় শব্দে শব্দে ফুটে উঠবে আমাদের ভোরের স্বপ্ন। যেমন আজকে প্রথম যার বার্তা দিয়ে শুরু করব ভোরাই, তিনি অভিজিৎ মণ্ডল। বার্তা পাঠিয়েছেন শশাপোতা খানাকুল হুগলি থেকে। ও বাপি, ওই দূরে উঁচু যে ওই যে হোয়াইট টিলাটার সামনে, ওটার সামনে গাড়িটা থামাও না একবার, ওখান থেকে শান্ত ঝর্ণাটা খুব স্পষ্ট দেখা যাবে। দেখো দেখো ওই দিকটাতে কতগুলো রেড ময়ূর কেমন পেখম মেলেছে, ক্যামেরাটা আমায় দাও আমি ফটো তুলছি। সঙ্গীত, তোরা সবাই ঝর্ণার দিকেই তাকিয়ে রইলি, এদিকটা তাকা, ওই যে ছোট্ট জলাশয়টা দেখছিস ওর সামনে দেখ, গ্রিন টাইগার, ব্ল্যাক লায়ন, নীল হরিণগুলো একসাথে কেমন জল খাচ্ছে। এদিকে একবার ক্যামেরাটা ঘোরা, একটা জিনিস লক্ষ্য করছো রিঙ্কু, এই আফ্রিকার পাহাড়ি পথে কোনো প্লাস্টিক দেখা যাচ্ছে না, কেউ জোরে সিটিও বাজাচ্ছে না, শুধুই প্রাকৃতিক নিস্তব্ধতা। ওমা, দূরে বাংলা মাদল বাজাচ্ছে কারা এখানে? তাহলে নিশ্চয়ই এখানে কোনো আদিবাসী গ্রাম আছে যারা বাংলা বোঝে। ও শহরে বাবুরা আসে না সে নাজ, মোদের মাইয়ার বিয়া আছে, আপনারা মোদের অতিথি, এখানেই মোদের সাথে লাচাগানা করবেন, খাওয়া দাওয়া করে বর বউকে আশীর্বাদ করবেন। এই টাকাগুলো রাখো, তোমাদের কাজে লাগবে। লাই বাবু, মোরা টাকার জন্য আপনাদের আপ্যায়ন করি লাই, অতিথি হলো ভগবান, মোরা ভগবানের সেবা করতে পেরে ধন্য হলাম। বাপি, এবারেও কিন্তু ফেরার পথে ওই ঝর্ণাটার সামনে গাড়িটা থামিও প্লিজ, আমি ওই ঝর্ণাটার কাছে একটু যাব, ময়ূরগুলোর গায়ে হাত বুলবো, ওরে এবার চলে আয়। দেখো না বাপি, ময়ূরগুলো আমায় ছাড়তেই চাইছে না, ওদের সাথে আরেকটু খেলতে দাও না, সুন্দর দৃশ্যটার ছবি তুলছিলাম, এমন সময় কি আবার ফোন করে, কলকাতার নাম্বার বলে মনে হয়। এই নাও ধরো, কথা বলবো। হ্যালো, কে? অভিজিৎ বাবু বলছেন? আপনার লেখা চিঠিটা এই মাসে আমাদের সেরা নির্বাচিত হয়েছে, আপনি এক সপ্তাহের মধ্যে আকাশবাণী ভবনে চলে আসবেন, আপনার সাক্ষাৎকার নেওয়া হবে স্টুডিওতে। কি গো, এখনো পড়ে পড়ে নাক ডাকাবে, কাজে যেতে হবে না? ওঠো। অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল, হুগলি।

আশিস চক্রবর্তী পাঠিয়েছেন বার্তা ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। রাতের শেষ প্রহরে কে না স্বপ্ন দেখে, স্বপ্ন কি কেউ মনে রাখে? তবে উৎকণ্ঠা উদ্বেগ আশঙ্কাময় স্বপ্নে শরীরে ঘর্ম নদী বয়ে যায়। কখনো স্বপ্নদর্শী চিৎকার করে ওঠে, তারপর হঠাৎ করে তন্দ্রা জড়ানো নিদ্রা ভঙ্গ হয়। মন তখন কেমন কেমন করে। হ্যাঁ, আমারও এমনি হয়। ভোরের দুঃস্বপ্নে প্রিয়জনকে ফোন করে ফেলি, প্রিয়জনরা কুশলে আছেন তো, তারপর কুশল সংবাদে মন শান্ত হয়। কিন্তু নিজেকে নিজে জিজ্ঞাসা করি, কেন এমন ভয়ের স্বপ্ন দেখলাম? আর যদি সুখ স্বপ্ন দেখি, তখন অধর কোকনদে মিষ্টি হাসির রেখা ফুটে ওঠে। কবির ভাষায় বলে উঠি, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। কি জানো তো ভোরাই, ভোরের স্বপ্ন বিশ্লেষণে আমি আমাকেই চিনি। আমার অবচেতন

মনের অপূর্ণ কলসকে যেন সুখ জল দিয়ে ভরাতে থাকি। যাক ভোরাই, ঘন নিদ্রায় রাত্রি যাপন করো। যদি স্বপ্ন দেখো, তার ময়না তদন্ত নিষ্প্রয়োজন। জাগরণে স্বপ্ন দেখো, কর্ম করো, একদিন না একদিন তোমার স্বপ্ন চরিতার্থ হবেই। এই স্বপনকে না হয় ভোরের স্বপ্ন বলে আখ্যায়িত করো। আশিস চক্রবর্তীর ছোট্ট বার্তা, ছোট্ট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।

ডক্টর নিত্যরঞ্জন খান পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন পরের বার্তা। সত্যি স্বপ্নকে নিয়ে মানুষের আগ্রহ সব দিনের। অতীতে মানুষের বিশ্বাস ছিল স্বপ্ন বুঝি কোনো অতি মানবিক জাগতিক বিষয়। সেই বিশ্বাসকেই মানুষ যুগ যুগ ধরে লালন করেছে। স্বপ্ন আসে, স্বপ্ন ভাঙে, দুঃস্বপ্নে দুঃখ আনে, সুখ স্বপ্নে সুখের বাতি, বাস্তবত সবই ফাঁকি। এরকম তো কত স্বপ্নই আমরা দেখি, তাই না? সেই স্বপ্নে ঘরবাড়ি পেরিয়ে গাছপালা, পাহাড়, নদী, সাগরের উপর দিয়ে কতই না উড়ে যাওয়া, আর ঘুম ভাঙলে সব ফাঁকা। কী সব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, তাই না? অনেকে বলে ভোরের স্বপ্ন সত্য হয়, কারো কারো মিলেও গেছে, তবুও স্বপ্নে কি বিশ্বাস আছে? এই তো সেদিন স্বপ্ন দেখি, ভালোবাসার সাথী দিয়েছে ফাঁকি, মন ছিল বেশ ফুরফুরে, থাকতো যদি সাথী ঘরে। কিন্তু কি জ্বালা বলুন তো, অমনি ফ্রয়েড বাবু এলেন চলে তাঁর দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস গ্রন্থে স্বপ্নের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়ে। বললেন, ওসব অতিজাগতিক নয়, সত্যও নয়। যা ঘটে তা হল মনের অচেতন স্তরে সঞ্চিত উপাদান বিষয়গুলিরই বিকৃত সংমিশ্রণ, আর যেগুলি মিলে যায় সেগুলি তো নিহাতি কোইনসিডেন্স। ডক্টর নিত্যরঞ্জন খান পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন মেসেজ। 6:16 আমি সমক আছি আজ রবিবার 5ই জুলাই, রবিবারের ভোরাই নিয়ে থাকবো 7টা পর্যন্ত FM রেইনবোতে। আর স্টুডিওর ঘুলি এখনও সময় যা বলছে তাতে 43 মিনিট সময়ে তোমাদের সঙ্গে রয়েছি ভোরের স্বপ্ন নিয়ে। ভোরের স্বপ্ন দেখাবো যে বার্তা তোমরা পাঠিয়েছ আমাদের দপ্তরে। সমক রইলাম ভোরের স্বপ্ন নিয়ে 7টা পর্যন্ত FM রেইনবোতে।

নিকেতন বীরভূম থেকে। বিষয় ভোরের স্বপ্ন। আচ্ছা, ভোরের স্বপ্ন সত্যি হয়? বাস্তবিক এই সত্যির কোনো ভিত্তিভূমি অনেক গভীরে। হয়তো হয়তোই জগৎ মিথ্যা, সেই স্বপ্নটাই সত্যি। না, তেমন নয়, এই স্বপ্নে থাকবে সুন্দরতম এক অলৌকিক জগৎ। আহা, কি চমৎকার! ঘুমের মধ্যে সেই স্বপ্ন চিরনিদ্রিত হয়ে আমি দেখে যেতে চাই। জাগিও না, জাগিও না, সেই ঘুম আমার ভাঙিও না। আহা, সে ঘুম কি রমণীয়! আমার এই অবাস্তব কথাগুলো শুনে তুমি হয়তো বলছো আমি অবাস্তব কল্পনাপ্রবণ। আমি বলি কি হয়তো তাই, কিন্তু সেটা হচ্ছে কই? ঘুম যে ভেঙে যায় একসময়, দেখি কলকাতা আছে কলকাতাতেই। আর বাস্তব ও কল্পনার সত্যি সংজ্ঞা কি বলতো? হ্যাঁ, ঘুমের ঘোরে বা ভোরের স্বপ্ন হয়ে বললে হবে না, কিন্তু আসলে স্বপ্ন তো স্বপ্নই, তবে মনের মতো ভালো লাগার চরম অনুভূতি সে তো ওই মন থেকেই আসে। এবার তাই বরং আমার ভোরের স্বপ্ন নিয়ে বলি। হ্যাঁ, ভোরের স্বপ্ন কেউ বলে সত্যি হয়। মনে হয় ওই সময় মন গভীর অথচ এক পার্থিব জগতের হাসি কান্নার মধ্যেই থাকে, তাই অনেক সময় মিলিয়ে যায়। একদিন স্বপ্ন দেখি আমি আকাশে সরু দড়ির উপর দিয়ে যাচ্ছি, আচমকা স্লিপ কেটে নিচে পড়তেই যেই চিৎকার করে উঠি, ঘুমটা গেল ভেঙে। সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।

নাসিমা বেগম বুলু পান্ডুয়া থেকে পাঠিয়েছেন বার্তা। পান্ডুয়া অর্থাৎ হুগলি জয়পুর রোড। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কোনোটা মনে থাকে আবার কোনোটা ভুলে যাই। যাই হোক, আমার দাদি বলতো ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু এই স্বপ্নের কথা তিন দিন কাউকে বলবি না, তাই আমি দাদির কথা মতোই কাউকে বলতাম না। তিন দিন পরে দাদিকে স্বপ্নের কথা বলতাম, দাদি বলতো দেখবি ঠিক সত্যি হবে। আমি যতবার ভোরবেলায় স্বপ্ন দেখতাম ততবারই ব্যর্থ হতাম, আর দাদিকে বলতাম ও দাদি ভোরের স্বপ্ন সত্যি নয় বরং মিথ্যে হয়। দাদি শুধু ড্যাব ডেবিয়ে আমার পানে চেয়ে থাকত। বলেই বাহুল্য, স্বপ্ন

মানুষকে কাল্পনিক সুখ দেয়, স্বপ্ন দেখে অনেক মানুষ শান্তিও পায়, খোয়াবে গরিবও রাজপ্রাসাদে বাস করে, ঘুম ভাঙলেই আবার যে কে সেই। তাই আমি বলি, স্বপ্ন তো অযাচিতভাবেই আসে, স্বপ্ন মানুষের জীবনে বরাদ্দ, কারো কারো জীবনে ভোরের স্বপ্ন সত্যি হয়। তাই গেয়ে ওঠে, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। নাসিমা বেগম ওরফে বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA @gmail.com।

0: com.com/ জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 6:32 হয়ে 41 সেকেন্ড, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে অর্ধেক সময় পেরিয়ে এলাম আর জুলাই মাসের বিষয় ভোরের স্বপ্ন বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। সঙ্গে রয়েছি আমি সমক, আজ 5ই জুলাই রবিবারের ভোরাই নিয়ে 7টা পর্যন্ত। আর এই মুহূর্তে আমার হাতে পরের বার্তা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বার্তা পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল। রাত্রির নিস্তব্ধতা যখন ভোরবেলার স্নিগ্ধতায় রূপান্তরিত হয় তখন মানব মন এক অদ্ভুত প্রশান্তি লাভ করে। নিদ্রা ও জাগরণের ঠিক এই সন্ধিক্ষণে যে স্বপ্নগুলো আসে তা অত্যন্ত জীবন্ত এবং বাস্তবধর্মী হয়। প্রাচীনকাল থেকেই ভোরের স্বপ্ন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। মনোবিজ্ঞানীদের মতে ভোরবেলার স্বপ্নগুলো আমাদের মস্তিষ্কের গভীর চিন্তার প্রতিরূপ। এই স্বপ্নগুলোতে দৈনন্দিন জীবনের জটিলতা থাকে না, বরং থাকে এক নির্মল সারল্য। মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তার অবচেতন মন মুক্তভাবে কাজ করে। এই স্বপ্নের দৃশ্যগুলো অনেক সময় এতটাই স্পষ্ট হয় যে ঘুম ভাঙার পরেও তার রেশ দীর্ঘক্ষণ মনে থেকে যায়। অনেকেরই বিশ্বাস রয়েছে যে ভোরের স্বপ্ন প্রায়শই সত্যি হয়, তবে আক্ষরিক অর্থে সত্যি না হলেও রূপক অর্থে এটি সত্য। ভোর হলো নতুন দিনের সূচনা। ভোরের আলোয় মানুষ যেমন নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা খুঁজে, তেমনি ভোরের স্বপ্নগুলো আমাদের অন্তরে নতুন লক্ষ্য বা সংকল্পের বীজ বুনে দেয়। এটি একাধারে আশার প্রতীক এবং ভবিষ্যতের দিক নির্দেশক। সাহিত্যে ভোরের স্বপ্ন এক বিষাদময় বা প্রেরণাদায়ক রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। বহু কবি ও সাহিত্যিকের লেখায় ভোরের স্বপ্নের মায়াবী রূপ ফুটে উঠেছে। দিনের শুরুতে দেখা এই স্বপ্নগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস, যা মানুষের জীবনের গভীরতম দর্শনকে প্রতিফলিত করে। ভোরের স্বপ্ন মানব জীবনের এক অমূল্য সম্পদ। এটি আমাদের ক্লান্তি দূর করে নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। স্বপ্ন যদি না থাকে তবে জীবনের চলার পথ একঘেয়ে হয়ে যায়। তাই ভোরের স্বপ্ন আমাদের জীবনে বয়ে আনে এক নতুন বার্তা, নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন করে বাঁচার আনন্দ। বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন বার্তা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে।

পম্পা সরকার পাঠিয়েছেন পরের বার্তা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। আমার স্বপ্নে কান্না ভয় প্রজাপতির ছেঁড়া ডানা, স্বপ্নের ঘুম পাল্টে পাশ ফিরে শুই, অমনি মামার বাড়ির ন্যাড়া ছাদে পা হড়কে বড় রাস্তায়, তারপর গড়াতে গড়াতে মাঝ গঙ্গায় একেবারে। আমার স্বপ্নে অঙ্কে শূন্য, ইতিহাসে হিজিবিজি, পরীক্ষার রেজাল্টে ডিগবাজি, আঁতকে উঠি অন্ধকারে, চাঁদের আলো গড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে, রাত বলে সত্যি নয় স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখি। কোনো ভয়ের স্বপ্ন বা মৃত্যুর স্বপ্ন দেখলে মুহূর্তে ঘুম ভেঙে যায়, ঘড়িতে সময় দেখি, কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই ঘুমের রেশটা কেটে যায়, মন খারাপ হয়, দুশ্চিন্তা হয়। সকালের আলো ফুটলে সেই পরিচিত মানুষটিকে ফোন করে খোঁজ নিয়ে মন শান্ত হয়। একবার স্কুলের গরমে ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে আমার পিস্তুতো বোন আর আমি সাইকেল চালানো শিখব ঠিক করেছিলাম। এক সপ্তাহের মধ্যেই বোন শিখে গেল, কিন্তু আমি কিছুতেই ব্যালেন্স করতে পারছি না, বারবার উল্টে যাই। কাকা আমাকে আর ওনার সাইকেল দিতে কিছুতেই রাজি নন। একদিন ভোরবেলা স্বপ্ন দেখলাম আমি সাইকেল চালাচ্ছি, অমনি কাকাকে বললাম স্বপ্নের কথা, ভোরের স্বপ্ন সত্যি হবেই, আর একবার সুযোগ দাও প্লিজ। কাকা হেসে বলেছিলেন, তুই স্বপ্নেই সাইকেল চালিয়ে যা, ওতেই আমার সাইকেলের প্রাণটা অন্তত বাঁচবে। দূর ভাল লাগে না, সবাই মজা করছিল আমার সেই স্বপ্ন নিয়ে। তারপর অবশ্য অনেক কাঠ খড় কেরোসিন পুড়িয়ে আমার ভোরের স্বপ্নটা সত্যি হয়েছিল। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।

তাও তো স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্নের কথা লিখতে হবে। ভোরের স্বপ্ন এই বিষয়ে আমরা রেখেছি শনিবার আর রবিবারের ভোরাইতে এই জুলাই মাস জুড়ে। এই মুহূর্তে ইন্দ্রনীল মুখোপাধ্যায় বেলঘড়িয়া কলকাতা 56 থেকে যে বার্তা পাঠিয়েছেন সেই বার্তা আমার হাতে। আজ ইন্দ্রানীর জন্মদিন। প্রতি বছর এই দিনে ইন্দ্রনীল একটি ফুলের বোকে নিয়ে হেদুয়া পার্কের বেঞ্চে বসে অপেক্ষা করে ইন্দ্রানীর জন্য। কিন্তু না, আজও আসলো না সে। হতাশ হয়ে পরিশ্রান্ত ও ক্লান্ত শরীরে বাড়ি ফিরে বেশ কয়েক বছর আগে ইন্দ্রানীর সাথে কলেজে কাটানো দিনগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ইন্দ্রনীল। আজ সকাল থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা, বাতাস ছিল থমথমে। রাত নামার সাথে সাথে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে শুরু করল। বাজ পড়ার শব্দে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হল, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। ঘরের ভেতরে খুব চেনা একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই ঘুম ভেঙে গেল ইন্দ্রনীলের। এটা তো ইন্দ্রানীর পারফিউমের গন্ধ। বালিশের পাশ থেকে একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ কানে আসতেই আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে উঠল ইন্দ্রনীলের। কে ওখানে? উত্তর এলো, আরে আমি রে, আমাকে চিনতে পারছিস না, আমি ইন্দ্রানী। আজ আর একটু অপেক্ষা করতে পারলি না আমার জন্য? আমি তো তোর চোখের সামনে দিয়েই চলে গেলাম নিমতলা। আজ অনেক মালা পড়েছি জানিস গলায়, ফুলের বোকেও পেয়েছি অনেকগুলো। আমার মৃতদেহটা এই মাত্র ইলেকট্রিক চুল্লিতে ঢোকানো হয়েছে, আর তাই আমি তোর সাথে শেষ দেখা করতে আসলাম। আর আমার জন্য তুই যে ফুলের বোকেটা কিনেছিস সেটা নিতে এলাম। আমার হাতে সময় খুব কম, দে আমার বোকেটা দে। ইন্দ্রনীল খাটের পাশে রাখা টেবিলের ওপর থেকে ফুলের বোকেটা নিতে গিয়ে একটা বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ অনুভব করতেই হয়তো জ্ঞান হারিয়েছিল। পরদিন কলিং বেলের শব্দে ঘুম ভাঙলে প্রিয় বন্ধু অনির্বাণের কাছে ইন্দ্রানীর মৃত্যু সংবাদ পায় ইন্দ্রনীল। রাতে টেবিলের ওপর রাখা ফুলের বোকে খুঁজতে ঘরে গিয়ে দেখতে পায় বোকেটা নেই, কিন্তু পড়ে আছে ফুলের কয়েকটা পাপড়ি। ইন্দ্রনীল মুখোপাধ্যায়, বেলঘড়িয়া, কলকাতা 56।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ছোট বেজে 51 মিনিট হয়ে 35 সেকেন্ড, আর 8 মিনিট মতন সময় আছে। হয়তো আজকের শেষ বার্তা পড়তে হবে, কারণ দুটো বার্তা পড়া সম্ভব হবে না, কারণ আজকে সব বার্তাগুলোই বেশ বড় বড়। শীষ মোহাম্মদ পাঠিয়েছেন বার্তা পাইকপাড়া নলাটি বীরভূম থেকে। মনে করলাম যে ভোরবেলায় উঠে বেড়াতে যাব। সেদিন উঠেছি, যেমনি দরজা খুলে বেরোতে যাব অমনি ছেলে পেলে ধরে ফেলল। কোথায় যাবে? এই একটু এদিক ওদিক। তোমার না সারাদিনে 20-25টা ট্যাবলেট খেতে হয়? এই না সেদিন নার্সিংহোম থেকে এলে

পরদিন ভোরবেলায় উঠে বেরিয়ে পড়লাম। পায়ে কাদা লেগেছে, বৃষ্টি হয়েছিল কিছুটা। ফার্স্ট ট্রেন ছেড়ে চলে গেল, এখন ইলেকট্রিক ইঞ্জিন সব। পাখিদের মিটিং বসেছে বাঁশের আগায়, গ্যাংম্যানরা দল বেঁধে চলেছে লাইন ঠিক করতে। আর একটু দূরে বড় রাস্তা, পাঞ্জাবি ধাবা, যাই একবার। লিজিয়ে মাস্টার দাদা চা, না না বিস্কুট লাগবে না। ওখান থেকে খানিক দূরে ছোট্ট নদী, চকচকে জল, ছোট মাছ খেলা করে। উপর দিয়ে রেল লাইন চলে গেছে, ঝমঝম করে মালগাড়ি যায়। পূব দিকটা ক্রমশ লাল হয়ে উঠছে, দূরে নীল পাহাড়, তার কোলে সাঁওতালি গ্রাম মহুয়ার গাছের তলায় পড়ে আছে। বুড়ো মানুষটা খাটিয়ায় বসে আছে, ওরা দেখে খিলখিল করে হাসে, কোথায় যাবি রে সেজ খোকা। এখন হেডমাস্টার পাহাড়ের দিক দেখায়, আকাশ আর একটুকু সোনালি হয়েছে। পাহাড়ের উপর গির্জা, যিশুর মূর্তি, কি সুন্দর। পাদ্রি সাহেব বলেন, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? ফাইন, আপনি কেমন আছেন? চা খাবেন না কফি খাবেন? কিচ্ছু খাব না। ড্রাইভারেরা খবর দিয়ে দিয়েছে বাড়ির গাড়ি চলে এসেছে, বাড়ি চলুন। আরে কে তোমাদের আসতে বলল? আমি হেঁটে এসেছি, হেঁটে যাব, গাড়িতে চড়ব না। ছেলেমেয়েরা বলে, ওরকম করছো কেন বাবা, কি হয়েছে, ভোরবেলা স্বপ্ন দেখছিলে নাকি? ওহো, চেয়ে দেখি বিছানাতেই রয়েছি। তাহলে এতক্ষণ ভোরবেলা স্বপ্ন দেখছিলাম। সূর্য উঠে গেছে অনেকটা, সোনালি আলোয় ভরে গেছে চারিদিক। শীষ মোহাম্মদ, পাইকপাড়া, নলাটি, বীরভূম। এই বার্তা দিয়েই শেষ করলাম আজকের ভোরাই। স্টুডিওর ঘড়ি বলছে 6:54। আজকের মতো ভোরাই থেকে বিদায় নিচ্ছে। ঠিকই জুলাই মাস জুড়ে ভোরের স্বপ্ন কিন্তু মলিন হবে না। বার্তা আসুক আমাদের দপ্তরে, আর আমি থাকব 10টা পর্যন্ত নমস্কার কলকাতায় FM রেইনবোতে। সঙ্গে থেকো তুমিও।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু একথা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ পশ্চিম এশিয়া 4 দেশ সফরে যাচ্ছেন। 5 দিনের এই সফরে তিনি কাতার, বাহরিন, কুয়েত ও ওমান যাবেন। সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1875 টাকা থেকে বেড়ে 2125 টাকা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে আগামীকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালিত হবে। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ শুরু হয়েছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলোর উপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজেও ব্যাঘাত ঘটেছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবং মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশীর। তিনি 10 বলে 14 রান করে আউট হন। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে 2টি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলিনা রিভকিনা এবং তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুইয়াটেক প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: বৃষ্টি ভেজা একটা সকালে নমস্কার কলকাতাতে আমি সুমক। 5ই জুলাই আজ রবিবার, আজ সারাদিন বৃষ্টি হওয়ার কথা আছে। শুধুমাত্র আজ নয়, আজ আগামীকাল পরশু দিনও হয়তো কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরিমাণ খুব একটা কম নয়। আর যেভাবে নমস্কার কলকাতা শুরু করি, আজ রবিবার ঠিক সেভাবেই শুরু করব নমস্কার কলকাতা। আজকের ভাবনা দিয়ে। আর আজকের ভাবনা হলো, বর্ষাকালে বা বিশেষ করে প্রচুর বৃষ্টি হবে যেদিন, সেদিন অবশ্যই বর্ষাতে এবং ছাতা নিয়ে বাইরে বেরোবেন না। এটা অবশ্যই আজকের ভাবনা নয়, বরং আমি বলবো যা শুনবেন সবসময় সেটা বিশ্বাস করবেন না। ট্রাস্ট হোয়াট ইউ ফিল, যেটা আপনি মনে করবেন, যেটা তুমি মনে করবে সেটাতে বিশ্বাস রাখো। নট হোয়াট ইউ হিয়ার, যা শুনবে সেটাতেই বিশ্বাস করো না। আর এটাই হলো আজকের ভাবনা, ট্রাস্ট হোয়াট ইউ ফিল নট হোয়াট ইউ হিয়ার। লোকে কি বলছে তাতে বিশ্বাস না করে ঠিক সেটাকেই বিশ্বাস করো, বা সেই ঘটনাতে বিশ্বাস রাখো যেটা তুমি নিজে বোধ করছো, যেটা তুমি ফিল করছো, মনে হচ্ছে এটা ঠিক হলেও হতে পারে, আর যেটা মনে হচ্ছে ঠিক না হলেও না হতে পারে, সেটা হাজার লোক বললেও বিশ্বাস করো না। নিজের ভাবনায় বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। অ্যান্ড ট্রাস্ট হোয়াট ইউ ফিল নট হোয়াট ইউ হিয়ার।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখো, আজকে একটা খুব মজার ঘটনা ঘটছে বা ঘটে চলেছে। সেটা হচ্ছে, তোমরা বলার আগেই এখন গানমিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাতে শুরু করে দাও, এটা খুব ভালো লাগে। কারণ আমাকে আর বলতে হয় না, তোমরা আগে ভাগেই পাঠাতে থাকো। কিন্তু মজা হচ্ছে, আজকে একটু মেঘলা দিন বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, সেটাও তোমরা জানাবে। কিন্তু যেটা হচ্ছে, বৃষ্টির দিন বলে তোমরা গানের রিকোয়েস্ট যেগুলো পাঠাচ্ছ, তার সাথে আমার আজকের চয়েসগুলো দারুণ মিলে যাচ্ছে। মানে তোমরা অলরেডি যে গানটা এইমাত্র প্লে করলাম রসগোল্লা ছবির, সেই গানের রিকোয়েস্ট কিন্তু এসেছে। কিন্তু রিকোয়েস্ট পাঠানোর আগেই আমি আমাকেই রিকোয়েস্ট করেছিলাম এই গানটা শোনাবো বলে। ভাবলাম যে আজকের এই মেঘলা দিনে, এই বৃষ্টির দিনে তোমাদের একটু বৃষ্টির গান শোনাই, তাই সব গানগুলো বেছে রেখেছি একটু বৃষ্টি ভেজা দিনের গানগুলো। আর অদ্ভুতভাবে তোমরা গানমিলান্তির যে গানের রিকোয়েস্ট পাঠাচ্ছ, স্বাভাবিকভাবে তোমরাও বৃষ্টির গানই পাঠাচ্ছ, আর সেগুলো মিলে যাচ্ছে আমাদের সাথে। তাই সেই গানগুলো আজকে গানমিলান্তির গানের রিকোয়েস্ট হিসেবে ধরছি না, অলরেডি চোজেন। বরং তোমরা গানমিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাও 9903659992। কীভাবে পাঠাবে, তোমার পছন্দের গানের লাইনটা লিখবে ঠিকঠাক করে, তারপরে শিল্পীর নাম লিখবে। যদি ফিল্ম সং হয় তাহলে অবশ্যই ফিল্মের নামটা লিখে 9903659992 এই নাম্বারে পাঠিয়ে দেবে। আরও একবার বলি, প্রথমে তোমার পছন্দের গানের লাইনটা লিখবে, গানের লাইনটা লিখে শিল্পীর নামটা লিখবে, আর গানের লাইনটা কিন্তু ঠিকঠাক করে লিখবে। অনেকেই লিখতে গিয়ে শব্দ এদিক ওদিক করে দিচ্ছ, ফলে গানটা ঠিক আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাই গানের লাইনটা ঠিকঠাক লিখবে, শিল্পীর নাম লিখবে, যদি ফিল্ম সং হয় তাহলে অবশ্যই ফিল্মের নাম লিখে 9903659992 এই নাম্বারে পাঠিয়ে দেবে। তবে তার আগে #GM টাইপ করতে ভুলো না, গানের লাইনটা লেখার আগে #GM টাইপ করে দেবে। #GM, দ্যাট ইজ GM ফর গানমিলান্তি। তোমার গানমিলান্তি 3 ঘন্টায় 3-3টে গান, তোমার পছন্দের গান বাজাবো আমি। আর যখন গানমিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাবে, #GM লিখে মেসেজের সাথে তুমি জানাও তুমি কোথা থেকে মেসেজ পাঠাচ্ছ। অবশ্যই লোকেশন তোমরা পাঠাও, তোমার নাম পাঠাও, পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে কি না, বাইরের আকাশটা কেমন, ওয়েদারটা কেমন, তার একটা আপডেট তোমরা আমাকে দিয়ে দাও। কারণ আমি স্টুডিওর মধ্যে থেকে বাইরের আকাশটা ঠিক কেমন বুঝতে পারছি না, তোমাদের থেকে জাস্ট একটা ফিল নিতে চাই। আমি সুমক, 7:16 হয়ে 40 সেকেন্ড, রবিবারের নমস্কার কলকাতায় 10:00 পর্যন্ত আছি আমি সুমক, 5th জুলাই রবিবারে। আর এই মুহূর্তে ফ্ল্যাশব্যাক সং, আর তাতেও বৃষ্টিরই গান।
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে। বিখ্যাত কোন কোন মানুষদের জন্মদিন আজ এবার জানিয়ে দেব। তাই প্রখ্যাত বাংলা ছবির প্রযোজক বা বাংলা ছবির প্রখ্যাত প্রযোজক বীরেন্দ্রনাথ সরকার বা বিএন সরকার, তাঁর আজকে যিনি জন্ম হয়েছিল বিহারের ভাগলপুর শহরে 1901 সালের 5ই জুলাই।

0: এশিয়ান গেমসে পুরুষ বিভাগের 100 মিটার ফ্রি স্টাইলে প্রথম স্বর্ণপদকপ্রাপ্ত ভারতীয় সাঁতারু শচীন নাগ, তাঁর জন্ম হয়েছিল আজকেরই দিনে, অর্থাৎ 5ই জুলাই তারিখে 1920 সালে বারাণসী শহরে। এছাড়া প্রখ্যাত টেনিস প্লেয়ার আখতার আলী, তাঁরও আজ জন্মদিন, প্রয়াগরাজে 1939 সালে 5ই জুলাই। অভিনেতা দীপঙ্কর দের আর জন্মদিন, 1944 সালে জামশেদপুর শহরে জন্ম তাঁর, 5ই জুলাই তারিখে। অ্যাক্টর জায়েদ আব্বাস খানের আজ জন্মদিন, মুম্বাই শহরে 1978 সালে জন্ম হয়েছিল, 5ই জুলাই তারিখে। সিঙ্গার জাভেদ আলীর আজ বার্থডে। নিউ দিল্লি, আমাদের এই ভারতবর্ষের যে রাজধানী শহর নিউ দিল্লি, তাতে জন্ম হয়েছিল, সেই নিউ দিল্লিতে জন্ম হয়েছিল জাভেদ আলীর 1982 সালের 5ই জুলাই তারিখে। আর সবশেষে বলবো, ব্যাডমিন্টন প্লেয়ার PV সিন্ধু, তারও আজকের দিনেই জন্ম হয়েছিল হায়দ্রাবাদ শহরে 1995 সালের 5ই জুলাই তারিখে। আরও একবার বলে দিই কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন আজ। প্রখ্যাত বাংলা ছবির প্রযোজক বা বাংলা ছবির প্রখ্যাত প্রযোজক বীরেন্দ্রনাথ সরকার বা BN সরকারের জন্মদিন আজ। আর জন্মদিন এশিয়ান গেমসে পুরুষ বিভাগের 100 মিটার ফ্রি স্টাইলে প্রথম স্বর্ণপদকপ্রাপ্ত ভারতীয় সাঁতারু শচীন নাগের। প্রখ্যাত টেনিস প্লেয়ার আখতার আলীর জন্মদিন আজ। অভিনেতা দীপঙ্কর দের আজ জন্মদিন। জায়েদ আব্বাস খান, অ্যাক্টর জায়েদ আব্বাস খানের আজ বার্থডে। আর হ্যাপি বার্থডে জাভেদ আলী, সিঙ্গার জাভেদ আলীর, তাঁর আজ জন্মদিন। আর আজ জন্মদিন ব্যাডমিন্টন প্লেয়ার PV সিন্ধুর। এর পাশাপাশি যদি তোমার আজ জন্মদিন হয়, তাহলে তোমাকেও জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আজকের দিনটা খুব ভালো কাটুক, খুব ভালো করে সবার সাথে কাটাও, খুব ভালো মন্দ খাও, তবে আজকে বৃষ্টির দিনে একটু সাবধানে বাইরে যেও। আর এই মুহূর্তে গান মিলান্তির এই আওয়ারের প্রথম গানের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর স্টুডিওর ঘুরি বলছে 7:25 হয়ে 25 সেকেন্ড।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সৌভিক সরকার, কসবা হালতো থেকে মেসেজ করেছ, এই মুহূর্তে বাইরে আকাশ মেঘলা, হালকা ঠান্ডা বাতাস বইছে আর বৃষ্টির আভাস তৈরি হয়ে আছে। গাছে পাতায় বৃষ্টির জলের ছোঁয়া সাক্ষী হয়ে আছে, রাস্তাঘাট ভেজা। সৌভিক সরকার, কসবা হালতো থেকে মেসেজ করেছ, আমি তোমাদের বলেছিলাম 9903659992 তোমরা একটু বাইরের হাল হাকিকাত জানাও। আজকে তো বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তো বাইরে এখন ওয়েদারটা ঠিক কেমন তোমার অঞ্চলে? তুমি যে জায়গায় থাকো সেখানে কি বৃষ্টি শুরু হয়েছে নাকি মেঘলা আকাশ? তুমি কোথায় থাকো, তুমি কে বলছো, মেসেজ করো। অনেকেই লিখেছো যে টিপটা বৃষ্টি হচ্ছে, টুপটুপ বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে বা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু অনেকেই কিন্তু নাম লোকেশন পাঠাওনি বলে তাদের নাম আমি করতে পারছি না। আর আরেকটা কথা বলি, অলরেডি আমরা কিন্তু তিনটে গানেরই রিকোয়েস্ট পেয়ে গেছি। একটা গান অলরেডি বাজিয়ে দিয়েছি এই আওয়ারের, আরও দুটো আওয়ার মানে 8টা থেকে 9টার ঘরে আর 9টা থেকে 10টার ঘরে, এই দুটো ঘন্টায় দুটো গান তোমাদের রিকোয়েস্টের গান পেয়ে গেছি। তাই প্লিজ আর গানের রিকোয়েস্ট পাঠিও না, আমি তো একটা টপিক দেবো, সেই টপিকে আজকে কথা হবে। সেম নাম্বার 9903659992, তবে তার মধ্যে যে সময়ে আমি টপিক দিয়ে উঠতে পারবো না বা যখন দেব তার আগে পর্যন্ত তোমরা একটু জানাও তুমি কোথা থেকে শুনছো FM রেইনবো নমস্কার কলকাতা। আজ রবিবার আর ঠিক সেখানে ওয়েদারটা এখন ঠিক কেমন, বৃষ্টি শুরু হয়েছে নাকি মেঘলা আকাশ নাকি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে? 9903659992 ইজ দ্য নাম্বার। ইন দ্য মিনটাইম তোমাদের কানে রইল নিউ টিউন
0: FM রেইনবোতে। Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:40 হয়ে 2 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 2 ঘন্টা 20 মিনিট। এখনও তোমাদের সঙ্গী হব আমি সমক, আর শোনাবো 3-3টে গান ব্যাক টু ব্যাক। আর আজ জাভেদ আলীর জন্মদিন, তাই 3-3 গানের হ্যাট্রিকে এই আওয়ারে 3-3টে গান, আর লাস্ট আওয়ারে 3-3টে গান, 6-6টা গান জাভেদ আলীর কণ্ঠে শোনাবো তোমাকে। তবে তার আগে বলি যে আজকের যে হোয়াটসঅ্যাপ টপিক, এবার সেটার সময় এসে গেছে, তোমাদের একটু আগে ভাগে জানিয়ে দিই, কারণ এরপর 3-3টে গান যে শোনাবো তারপর আর সময় পাবো না। তাই আগে ভাগে জানিয়ে দিই, তোমরা মেসেজ করতে শুরু করে দাও 9903653992। কিছু কিছু মানুষ আছে যারা সমাজে বা আশেপাশের মানুষদের সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারে না, বরং তারা সব সুবিধে ভোগ করার জন্য সবসময় মুখিয়ে থাকে। তাদের মনোভাবটা অনেকটা এরকম, যা কিছু হবে সেটা আমার জন্য হবে, বাকিদের কথা বাকিরাই ভাববে। কিন্তু সমাজবদ্ধ জীব হিসেবে আদৌ কি এদের সাথে সমাজে ঠিকঠাকভাবে চলা যায়? এমন যাদের মানসিকতা, তাদের কিভাবে ট্রিট করা উচিত, বা তাদের সাথে বাকিদের ট্রিটমেন্টটা ঠিক কেমন হওয়া উচিত বলে তোমার মনে হয়? 9903653992 ইজ দ্য নাম্বার। আরও একবার বলে দিই, কিছু কিছু মানুষ আছে যারা সমাজে বা আশেপাশের মানুষদের সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারে না বা মানিয়ে চলতে পারে না, বরং তারা সব সুবিধে ভোগ করার জন্য সবসময় মুখিয়ে থাকে। তাদের মনোভাবটা অনেকটা এরকম, যা কিছু হবে সেটা আমার জন্য হবে, বাকিদের কথা বাকিটা ভাববে, আমি কেন ভাবব। কিন্তু সমাজবদ্ধ জীব হিসেবে আদৌ কি এদের সাথে সমাজে ঠিকঠাকভাবে চলা যায়? এমন যাদের মানসিকতা, তাদের কিভাবে ট্রিট করা উচিত, বা তাদের সাথে বাকিদের ট্রিটমেন্টটা ঠিক কেমন হওয়া উচিত বলে তোমার মনে হয়, জানাও 9903653992 এই নাম্বারে। আর পাশাপাশি যদি তোমার সাথে এমন কারুর সাক্ষাৎ হয়ে থাকে যে শুধুই নিজের কথা ভাবে, বাকিদের কথা চিন্তাও করে না, তাহলে সেই ঘটনাটা ছোট্ট করে লিখে পাঠাতেও ভুলো না 9903653992 এই নাম্বারে। আমি সমক আছি 10টা পর্যন্ত আজ রবিবার 5ই জুলাইয়ের নমস্কার কলকাতাতে। আপাতত 3-3টে গান ব্যাক টু ব্যাক, সাং বাই জাভেদ আলী।
0: FM রেইনবোতে 3-1।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: সাতটা বেজে আটান্ন মিনিট হয়ে আট সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে। আর তোমাদের হোয়াটসঅ্যাপ টপিকটা আরও একবার মনে করিয়ে দিই, কারণ রবিবার জানি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, একটু আলস্য দিন কাটে, সকালটা হতে হতে একটু দেরি হয়, আর বিশেষ করে আজকে বৃষ্টি ভেজা দিন। কিছু কিছু মানুষ তো আছে যারা সমাজে বা আশেপাশের মানুষদের সাথে কখনোই ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারে না, বরং তারা সব সুবিধে ভোগ করার জন্য সবসময় মুখিয়ে থাকে। তাদের মনোভাবটা অনেকটা এরকম যে যা কিছু হবে সেটা নিজের জন্য হবে বা তার জন্য হবে, বাকিদের কথা বাকিরাই ভাববে, আমি ভাবতে যাব কেন। কিন্তু সমাজবদ্ধ জীব হিসেবে আদৌ কি এদের সাথে সমাজে ঠিকঠাকভাবে চলা যায়? এমন যাদের মানসিকতা যারা নিজেকে ছাড়া আর কারুর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, তাদের কিভাবে ট্রিট করা উচিত বা তাদের সাথে বাকিদের ট্রিটমেন্টটা ঠিক কেমন হওয়া উচিত বলে তোমার মনে হয়? আর তোমার অভিজ্ঞতাতে এমন কি কেউ আছে যে শুধুই নিজের কথা ভেবে যায় আর কারুর কথা ভাবে না? সে হতে পারে তোমার কলিগ অথবা বাড়ির কেউ অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যে কোনো দিন অ্যাডজাস্ট করতে পারেও না, অ্যাডজাস্ট করতে চায়ও না, তার কথাও জানাতে পারো, সেই অভিজ্ঞতাও জানাতে পারো 9903653992 এই নাম্বারে। দশটা পর্যন্ত থাকবো আজ 5ই জুলাই রবিবারে, নমস্কার কলকাতায়। তোমার মেসেজ পাঠাও, পাশাপাশি পাঠাও তুমি যে অঞ্চল থেকে মেসেজ করছো, তোমার নাম লোকেশন পাঠাচ্ছ, সেই অঞ্চলে এই মুহূর্তে বাইরের ওয়েদারটা কেমন সেটাও জানাতে ভুলো না 9903653992। হোয়াটসঅ্যাপ টপিকে যে টপিকটা দিয়ে দিলাম সেই মেসেজ পাঠানোর পাশাপাশি একটু ওয়েদারটা কেমন সেটাও জানাতে ভুলো না। সঙ্গে রইলাম আমি সুমক, নিউজ ব্রেকের পর ফিরে আসছি নমস্কার কলকাতায়।
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। টায়ার টু ও টায়ার থ্রি শহর এবং প্রত্যন্ত অঞ্চলে বিমান চলাচলের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্প বিকশিত উড়ানের পরবর্তী পর্যায়ের সূচনা করেছেন। এছাড়া ভারতের অসামরিক বিমান পরিবহন পরিকাঠামো ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গতকাল তিনি রাজস্থানের যোধপুর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরের প্রাককালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10ই জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন, শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে বিমান চলাচল। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার, এমনকি আয়ুষ চিকিৎসকদেরও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবং মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গান মিলান্তি।
1: 8:00 ঠিক 3 মিনিট আর সেকেন্ড আওয়ারে ঢুকে পড়লাম উইথ গান মিলান্তি। আর এই মুহূর্তে গান মিলান্তির গানের রিকোয়েস্ট, যে গান বাজাচ্ছি যার রিকোয়েস্ট, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে পাঠিয়েছেন মেসেজ আর বলেছেন আজ জয়েদ আব্বাস খানের জন্মদিন, তাই ম্যায় হুনা ছবির একটা গান বাজিয়ে দিও। রইল আপনার জন্য আর সকলের জন্য যারা রয়েছ রবিবারের নমস্কার কলকাতায় উইথ সুমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল,
2: হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল বা আজকের ওয়েদার রিপোর্ট একটু পরে বলবো। তবে তার আগে ওয়েদার সংক্রান্ত একটা সতর্কতা রয়েছে, সেটা আগে জানিয়ে দিই। লাইট টু মডারেট থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং অ্যাকম্প্যানিড উইথ লাইট টু মডারেট রেইন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30-40 কিলোমিটার পার আওয়ার, ভেরি লাইকলি টু এফেক্ট ওভার সাম পার্টস অফ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টস ডিউরিং নেক্সট 2-3 আওয়ার্স, দ্যাট ইজ 8:20-9:20। অর্থাৎ সহজ করে বললে বলা যায় যে আজ সকাল 8:20 থেকে 9:20-এর মধ্যে, অলরেডি 8:10 এই মুহূর্তে, 10 মিনিট আগেই জানিয়ে দিচ্ছি, 8:20 থেকে 8:20 থেকে 9:20 পর্যন্ত এই সময়ের মধ্যে। আরও একবার টাইমটা একটু মেনশন করছি বারবার করে, 8:20 আজ, 8:20 থেকে 9:20 এই সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাই এই সময়ের মধ্যে এই যে ডিস্ট্রিক্টগুলোর কথা বললাম, জেলাগুলোর কথা বললাম, যারা এই জেলাগুলোতে বসবাস করছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। এবং যদি এমন হয় যে কলকাতার বা কলকাতার আশেপাশে যারা আজকে শো শুনছেন তাদের যদি কোনো রিলেটিভস কেউ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বা উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হন, তাহলে তাদেরকে একটু ফোন করে সতর্ক করে দিতে পারেন বা তাদেরকে একটু জানাতে পারেন যে আজ সকাল 8:20 থেকে 9:20 এই সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সাথে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশে। স্টুডিওর ঘড়ি বলছে 8:11 হয়ে 34 সেকেন্ড। তোমরা মেসেজ পাঠাও 9903653992। আজকের টপিকটা অলরেডি তোমাদের বলে দিয়েছি, সেম নাম্বার 9903659992।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: মেসেজ এসেছে, তোমরা মেসেজ পাঠাচ্ছ, যে টপিকটা দিয়েছি আজকে তার উপর মেসেজ পাঠাচ্ছ, পাশাপাশি তোমরা লিখেছো যে ওয়েদারটা ঠিক কেমন এই মুহূর্তে, বাইরে আকাশ মেঘলা, আর তার আগে গুড মর্নিং জানিয়েছ, কনগ্রাচুলেশনস, ওয়াই আজ ভোরাইতে এত সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা বেশ, সবাই চুপ করে FM-এ কান রেখেছে, ভোর থেকেই বৃষ্টি, মেঘলা আকাশ। আর গুড মর্নিং, আমাদের এখানে মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে না। অম্বিকা কালনা পূর্ব বর্ধমান থেকে, কবিতা দেবনাথ মেসেজ করেছ, অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছ, গুড মর্নিং জানিয়েছ, এখানে কয়েকদিন ধরেই মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আজও সকাল থেকে আকাশের মুখ গুরুগম্ভীর, ঠান্ডা হাওয়া বইছে, তাপমাত্রা অনেকটাই কমেছে বিগত কয়েকদিনের তুলনায়, জানি না বেলা বাড়ার পরে বৃষ্টির সম্ভাবনা আছে হয়তো। আর গুড মর্নিং সুমক, আমাদের এখানে মেঘলা আকাশ, তাই বাজার যাচ্ছি ইলিশ মাছ কিনতে। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন, সত্যি আজকে রবিবার, তাই আবার এরকম একটা মেঘলা দিন। আজকের কিন্তু মেনুতে রাখুন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, ওফ লাজবাব। ইন দ্য মিন টাইম 9903653992 তে মেসেজ করতে কিন্তু ভুলো না। স্টুডিওর ঘড়ি বলছে 8:17:30। আমি সুমক আছি 107 FM রেইনবোর্ড, রবিবারের নমস্কার কলকাতায়, টিল টেন।

0: নমস্কার কলকাতা।
1: দিনের ডায়েরি খুলে ফেলেছি, আজ 5ই জুলাই 2026 সাল, আজ রবিবার। কিন্তু অতীতে বিভিন্ন সময়ে আজকের দিনটা, মানে 5ই জুলাই এই তারিখটা বিশেষভাবে বিখ্যাত হয়ে আছে বা বিশেষ কোনো ঘটনার জন্য বিখ্যাত হয়ে আছে আজকের এই দিনটা। 1687 সাল, 1687, 5ই জুলাই, ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজ্যাক নিউটনের লেখা ফিলোজফিয়া ন্যাচুরালিস প্রিন্সিপালিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয়েছিল। আর 1811 সালের 5ই জুলাই প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে স্পেনের কাছ থেকে ভেনেজুয়েলা স্বাধীনতা লাভ করেছিল। থমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেছিলেন 1841 সালের 5ই জুলাই। আর 1924 সাল, 1924, 5th জুলাই, ব্রাজিলের সাও পাওলোতে সামরিক অভ্যুত্থান হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল পাশ করার জন্য আলোচনা হয়েছিল 1947 সালের 5ই জুলাই তারিখে। আজকের দিনের ডায়েরির মধ্যে আরও অনেক এন্ট্রি রয়েছে, সেসব অবশ্যই বলবো 9903652992। ইন দ্য মিন টাইম তোমাদের মেসেজ আসতে থাকুক, আমি তোমাদের শোনাই এই আওয়ারের ফ্ল্যাশব্যাক সং।
2: FM Rainbow ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন,
3: সাত সুরে সারা দিন।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
7: FM Rainbow তে Rainbow New Tune।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডির ঘড়ি বলছে 8:32 হয়ে 17 সেকেন্ড, আর এই মুহূর্তে তোমাদের বেশ কিছু মেসেজ জমে আছে। সৌভিক সরকার কসবা হালদু থেকে এর আগে ওয়েদার রিপোর্ট দিয়েছ, না ওয়েদার রিপোর্ট নয়, আসলে তোমার ওখানে যে বৃষ্টি হচ্ছে সেটা জানিয়েছ। দাদা আজ ভোড়াইতে চিঠি অসাধারণ ছিল, হ্যাঁ দুর্দান্ত মেসেজ সবাই পাঠাচ্ছেন। আর তুমি টপিকে বলেছ, কিছু মানুষ আছেন যারা অন্যের অনুভূতি, মতামত বা পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে শুধু নিজের সুবিধে আর ইচ্ছেকেই প্রাধান্য দেন। তাদের সঙ্গে চলতে গেলে অযথা তর্ক বা রাগ না করে ধৈর্য, ভদ্রতা ও আত্মসম্মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিজের মতো করে বদলে ফেলা সম্ভব নয়, তাই প্রয়োজনে সীমারেখা বজায় রেখে শুধু প্রয়োজনীয় কথাই বলা উচিত। যারা শুধু নিজের কথাই ভাবেন, তাদের আচরণে নিজের মানসিক শান্তি নষ্ট না করে ইতিবাচক মানুষদের সঙ্গ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ জীবনে মানিয়ে চলা যেমন একটি গুণ, তেমনি নিজের সম্মান ও শান্তি রক্ষা করাও সমান জরুরি। সৌভিক সরকার কসবা হালতু থেকে যে মেসেজ করেছো, দুর্দান্ত মেসেজ।

করেছো, একদম ঠিক কথা বলেছো, তোমার সাথে আমি 100% একমত। এই জাতীয় মানুষদের সাথে খুব বেশি ইন্টারাকশনে না গিয়ে, কনফ্রন্টেশনে না গিয়ে, বরং নিজের শান্তি বজায় রাখা, নিজের সম্মান বজায় রাখাটাই বেটার। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, অনেকের সাথে কথা বলার সময় বুঝতে পারি ওরা কেবল ওদের কথাই বলে যাবে, আমার কথা শুনবে না, ঠিক তখনই কোনো অজুহাত দেখি ওদের কাছ থেকে জাস্ট সরে পড়ি। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। অ্যান্ডি বেহালা থেকে মেসেজ করেছো, হ্যালো সোম, হাই অ্যান্ডি, মর্নিং সানরাইজ বয়েস উইথ ভয়েস, ও মাই গড, মর্নিং সানরাইজ বয়, ওয়েক আপ কলিং নিউজ সফর সমক, ও একটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছো, গানের রিকোয়েস্ট তো আর নিতে পারছি না আজকে। অ্যান্ডি বেহালা থেকে হোয়াট এভার, আর লিখেছো তোমার গানের কালেকশন দারুণ, আর তুমি কি নিজেও গান করো? হ্যাঁ, আমি তো দুর্দান্ত একজন বাথরুম সিঙ্গার, আমি বাথরুমে দুর্দান্ত গান গাই, কিন্তু বাইরে এলে আমার গান বন্ধ হয়ে যায়। আমি বাথরুম মোডে থাকি, যখন বাথরুম মোডে থাকি তখন গান গাই, যেই বেরিয়ে আসি তখনই গান বন্ধ হয়ে যায়। আমি এমনই একজন দুর্দান্ত সিঙ্গার। কালেকশন দারুণ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি চাই তোমাদের সেই সব গানগুলো শোনাতে যেই গানগুলো আমার ভালো লাগে, আশা করি আমার ভালো লাগার গানগুলো তোমাদেরও ছুঁয়ে যাবে। আর তুমি লিখেছো, সোমক তোমার বাড়ি কোথায়? অ্যান্ডি ফ্রম বেহালা, আমার বাড়ি কলকাতায়। লালমোহন মাঝি জালাল শিব বাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, এমন মানুষ তো সর্বত্র মেলে, হাটে বাজারে গ্রামে গঞ্জে সর্বত্র দেখতে পাওয়া যায়, এদেরকে এক কথায় বলা যায় স্বার্থপর। আমাদের বউবাজারে একজন আনাজ বিক্রেতা আছে, সে চায় সকল ক্রেতা যেন তার কাছেই আসে, আনাজ কেনে তার কাছ থেকে, পাশের বিক্রেতার কাছে ভিড় দেখলে তার রাগ হয়, কটুক্তি করে, টিটকিটি করে, এমন মানুষদের কাজ বা সঙ্গ এড়িয়ে চলাই উচিত, আমি সেটাই করি। লালমোহন মাঝি জালালসি বউবাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, স্টুডিওর ঘড়ি বলছে 8:35 হয়ে 23 সেকেন্ড, আমি সমক আছি আজ 10টা পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হাওয়া অফিসের হালচাল, হালচাল।
2: এবার দেব ওয়েদার আপডেট। জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টার হিসেবটা যদি দেখি, গত 24 ঘন্টায় টেম্পারেচার আর একটু বেশি ছিল, বৃষ্টি হচ্ছে বলে, আকাশ মেঘলা বলে টেম্পারেচার একটু ফল করছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল গত 24 ঘন্টায় 94%, সবচেয়ে কম 69%। আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। আর পশ্চিমবঙ্গের জেলেদের জন্য বা জেলে ভাইদের জন্য আবহাওয়ার সতর্কতা রয়েছে। 5 তারিখ অর্থাৎ আজ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে মঙ্গলবার পর্যন্ত, গতকালও বলেছিলাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কখনও কখনও 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে। জেলে ভাইদের এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আরও একবার বলে দিই, সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার সতর্কতা রয়েছে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত, 5/7/2026 থেকে 7/7/2026 পর্যন্ত। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কখনও কখনও 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে। যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের অনুরোধ করা হচ্ছে এই সময়ের মধ্যে, অর্থাৎ আজ থেকে মঙ্গলবারের মধ্যে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে প্লিজ যাবেন না মাছ ধরতে। এটা জাস্ট আমাদের তরফ থেকে, যেহেতু ওয়েদার রিপোর্ট, ওয়েদার ওয়ার্নিং এসেছে, তাই আপনাদের সতর্ক করে দিচ্ছি। আর আরও একটা কথা, যেটার আগেও বলেছি, যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 8:20 থেকে 9:20 এই সময়ের মধ্যে। যারা বাইরে থাকবেন তারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে ঘরে ঢুকে যাওয়ার জন্য, আর যারা ঘরে আছেন তারা বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। যদি এই নিউজটা কেউ এখান থেকে পেয়ে থাকেন, যারা শুনছেন তারা, আপনাদের যদি কোনো রিলেটিভস থাকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি অথবা নর্থ দিনাজপুর জেলায় বা উত্তর দিনাজপুর জেলায়, তারা প্লিজ তাদেরকে সতর্ক করে দিন এই সময়ের মধ্যে বাইরে যাতে কেউ না বের হন। 8:42 হয়ে 48 সেকেন্ড, তোমাদের মেসেজ অনেকগুলো জমে আছে, পড়বো সেসব আজকের রবিবারের নমস্কার কলকাতায়। এখনও আছি তোমাদের সঙ্গী হয়ে 1 ঘন্টা 17 মিনিট সময়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাদের মেসেজ পড়ে দিই কয়েকটা। এই মুহূর্তে নিবেদিতা সেনের মেসেজ এসেছে, আছে তো এমন মানুষ, আমার সহকর্মী, এত কাজ করে দিই কোনোদিন বলে না আপনি আছেন বলে। তো আমি একটু, ও আচ্ছা, কোনোদিন বলে না, আচ্ছা আচ্ছা, দাড়িটা পড়েনি তার জন্য আমি একসাথে পড়ে দিয়েছি। আছে তো আমার সহকর্মী, এত কাজ করে দিই কোনোদিন বলে না, আর বলে আপনি আছেন বলে তো একটু দেরি করে আসি। আমি কিন্তু কারোর ওপর ভরসা করি না, আমার পেছনে কথা বলে ওরা। নিবেদিতা আমার অনেক কাজ করে দেয়, আসলে এরা খুব অহংকারী হয়। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। সমক প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার পাড়ার এক দাদা এতটাই আত্মকেন্দ্রিক ও পরশ্রীকাতর যে নিজের ভালো ছাড়া আর কারো ভালো দেখতে পারে না। উনি সোজা মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, উপরের দিকে তাকিয়ে কথা বলেন। ওনার সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত কথা বলি না, কাজ আছে বলি এড়িয়ে চলি। আজ ভোড়াইতে তোমার সুমিষ্ট গলাতে, সুমিষ্ট বেশি মিষ্টি হওয়াতে যা হয়, একটু মাঝে মাঝে ওই ছোটো ছোটো লাল পিঁপড়ে ভেতরে ঢুকে কুটকুট করে কামড়াচ্ছে, যার জন্য গলাটা বুঝতেই পাচ্ছেন নট ইন দ্য গুড শেপ। হোয়াট এভার, ভোরের স্বপ্ন, অসাধারণ অসাধারণ বার্তা, পাঠ ও কথার সঙ্গে মিলিয়ে অসাধারণ স্বর্ণযুগের মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। দুর্দান্ত দুর্দান্ত উপস্থাপনা, আসলে দুবার করে পড়ছি কারণ ব্র্যাকেটে টু করে লিখে দিয়েছেন। খুবই ভালো, আর সুস্থ আর আনন্দে সুরে সুরে থেকো। যাদবেন্দ্র পান্ডা মেসেজ করেছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আর শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়েল হাওড়া থেকে মেসেজ করেছো, সবারটাই বুঝতে হবে, সেইভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। আর পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কৃষ্ণেন্দু বিশ্বাসের মেসেজ এসেছে, নমস্কার দাদা, সুপ্রভাত, অনুষ্ঠান ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এবার বিষয় বলি, আমরা সমাজবদ্ধ জীব তো, তাই সমাজে সমাজের আয়নায় আমাদের মেনে নেওয়াও মানিয়ে চলাটাই কাম্য, মেনে নেওয়া ও মানিয়ে চলাটাই কাম্য। কিন্তু সমাজে এই মুহূর্তে শুধু নিজের কথাই ভাবে এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই তো প্রাকৃতিক পরিবেশ দূষিত আর অসুস্থ হচ্ছে অনেক বেশি। তবে যারা নিজের কথা ভাবে তাদের সঙ্গে যত কথা কম বলা যাবে ততই মঙ্গল, কারণ কথা না বলা ও অবহেলা করাটা সবচেয়ে বড় অস্ত্র ওই সব মানসিকতার মানুষদের জন্য। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে পাঠিয়েছেন মেসেজ 9903653992 তে। যেসব মেসেজ আসছে, আজকে যে টপিকটা দিয়েছি সেসব পড়ব উইদিন 10, আমি আছি 10টা পর্যন্ত, এখনও 1 ঘন্টা 12 মিনিট। রবিবারের নমস্কার কলকাতায়, আমি সমক।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এই মুহূর্তে সবাই যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে সেকেন্ড হুগলি ব্রিজ ভোর 6টা থেকে বন্ধ হচ্ছে, সন্ধে 6টা অবধি বন্ধ থাকবে তাদের জন্য। এছাড়া আজকে সেই ধরনের বড় মিটিং মিটিংয়ের খবর আমাদের কাছে কিছু মিল আছে আর কি। ট্রাফিক ট্রাফিক নর্মালি থাকবে। নমস্কার,
2: ধন্যবাদ।
0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বেশ কিছু মেসেজ জমে আছে, পরপর পড়ে দিই। পিউপা পূর্ব বর্ধমান থেকে মেসেজ করেছ, গুড মর্নিং জানিয়েছ, একসাথে থাকতে হলে একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে, এটা হলো মানুষ হওয়ার শিল্প। তবে সেই সঙ্গে এই কথা বলতে পারি যে তোমার সুনাম করছে যে সে তোমার বদনামও করবে। আর আজকের ওয়েদার তোমাকে যদি দেখাতে পারতাম তাহলে পাহাড়ি অঞ্চল ভুলে যেতে। সবুজ ঢালু মাঠের ভেতর কদম ফুলের সেই সাদা পাপড়ি ঝরে পড়ছে, আর বইছে

অসাধারণ এলোমেলো হাওয়া, পিউপা পূর্ব বর্ধমান থেকে যে সুন্দর একটা মানে কি বলবো ডেসক্রিপশন দিলে আমি ঠিক বুঝে নিয়েছি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। যারা স্বার্থপর অর্থাৎ সারাদিন নিজেদের নিয়ে পড়ে থাকে তাদের বলবো একটু চারিদিকে তাকাতে, সবসময় নিজেকে নিয়ে থাকলে হবে না, কারণ মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজে থাকতে গেলে প্রত্যেকে যদি একটু করে অন্যের অসুবিধেই এগিয়ে যায় তাহলে আরও ভালো হবে, অনেকটাই ভালো হবে। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সুমক, আকাশের মুখ গোমরা, তাই জামা কাপড় কাচার জন্য ভয় পাচ্ছি আমরা। স্বার্থপর মানুষ চলে নিজেরটাকেই নিয়ে, তাকে নিয়ে আমরা চলি সমাজকে বাঁচিয়ে। ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন দুর্দান্ত একটা মেসেজ। গুড মর্নিং সুমক, আমাদের এখানে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আজ বাজার যাব না, আজ ঘরে যা আছে তাই রান্না হবে, আমি জানলার ধারে বসে বৃষ্টি পড়ার আমেজ নেব, আনন্দ করব শুধু অমিয় সরকার বাদামতলা জোকা থেকে মেসেজ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আরও বেশ কিছু মেসেজ আছে, সেই সব মেসেজ পড়ব, সময় আরও এক ঘন্টা আছে। ইন দ্য মিন টাইম যদি তোমাদের মেসেজ আসে তাহলে ভালো, না হলে প্রচুর মেসেজ জমে আছে, আর আছে কিছু ইনফরমেশান আর প্রাণ ভরানো কিছু গান। শুভ কাছি আরও এক ঘন্টা FM রেইনবোর, রবিবারের নমস্কার কলকাতায়। কিছুক্ষণ পরেই নিউজ ব্রেক, আর নিউজের পরে নমস্কার কলকাতা নিয়ে আরও এক ঘন্টা সমুকের সাথে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। টায়ার টু ও টায়ার থ্রি শহর এবং প্রত্যন্ত অঞ্চলে বিমান চলাচলের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্প বিকশিত উড়ানের পরবর্তী পর্যায়ে সূচনা করেছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন এই প্রকল্পের খরচ 28,840 কোটি টাকা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। দুপুরে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতিসহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ইস্তফা দেওয়ার পরই তিনি বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ IAS আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, মেধা এবং যোগ্যতাই চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হবে। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবং মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ শেষ 16 ম্যাচে শীর্ষ বাছাই ইটালির জানিক সিনার জাপানের সিনতারো মোচিজুকির এবং সার্বিয়ার নোভাক জকোভিচ রোমান সাফিউলিনের বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
5: চলে এলাম নমস্কার কলকাতা থার্ড অ্যান্ড ফাইনাল আওয়ারে উইথ রিকোয়েস্ট সং। গান মিলান্তির লাস্ট আওয়ারের

বা শেষ ঘন্টার গানের রিকোয়েস্ট পাঠিয়েছে রাকেশ দাস হুগলির তারকেশ্বর থেকে। 1942 আ লাভ স্টোরির গান শুনতে চেয়েছো, আর আজকে এই বৃষ্টি ভেজা দিনে এই গান ছাড়া অন্য কোনো গান জাস্ট চুজ করতে পারলাম না, সরি ভাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বলেছিলাম আজকে দিনের ডায়েরি দুটো পার্টে দেব। এর আগে দিনের ডায়েরির একটা পাতা খুলেছিলাম, আরও একটা পাতা পড়া বাকি রয়ে গেছে, সেই পাতা খুলে ফেলেছি। আর দেখতে পাচ্ছি 1948 সালের 5ই জুলাই স্বাস্থ্য সেবা আইন বা দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস NHS অ্যাক্ট চালু হয়েছিল গ্রেট ব্রিটেনে 5ই জুলাই তারিখে। 1954 সালের 5th জুলাই বিবিসির প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিনই সম্প্রচার হয়েছিল। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার। ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করেছিল 1962 সালের 5ই জুলাই তারিখে। এছাড়া পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে ক্ষমতা দখল করেছিল জিয়াউল হক 1977 সালের 5ই জুলাই তারিখে। এছাড়া 5th জুলাই 1996 1996 সালের 5ই জুলাই ব্রিটেনের বিজ্ঞানী ডক্টর উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটে ভেড়ার শাবক ডলির জন্ম হয়েছিল। ঠিক 9:10 আরও আছি তোমাদের সঙ্গী হয়ে আজকের রবিবারের নমস্কার কলকাতায়। আর যেহেতু মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি, তাই বৃষ্টির গান শোনাচ্ছি আজকে সারাটা দিন ধরে নয়, মাত্র 4 ঘন্টা সময়। নমস্কার কলকাতায় তোমাদের সঙ্গী আমি সোমক। টিল টেন আপাতত ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একটা বেশ বড় সড় মেসেজ এসেছে, আর এই মেসেজ পাঠিয়েছেন কি সেটা তো লিখেছেন কি, হ্যাঁ, জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। সুপ্রভাত জানিয়েছেন। প্রথমে টপিকে বলি, যারা শুধু নিজের কথা ভাবে, অন্যের সাথে মানিয়ে চলতে পারে না, তাদের সাথে কিভাবে থাকা উচিত। কিছু মানুষ আছে যারা সবসময় শুধু নিজেকে নিয়েই ভাবে, অন্য কারুর অসুবিধে, মনের কথা বা পরিস্থিতি বোঝার চেষ্টা করে না। এরা সবসময় নিজের মতটাকেই ঠিকভাবে আর অন্যের সাথে মানিয়ে নিতে পারে না। এই ধরনের মানুষের সাথে থাকার কয়েকটা উপায় রয়েছে। প্রথমে সীমা তৈরি করো, তাদের কাছ থেকে বেশি আশা করো না, মনের একটা বাউন্ডারি রাখো যাতে তুমি মানসিকভাবে আঘাত না পাও। তর্ক করো না, এরা নিজের যুক্তিতেই আটকে থাকে কিন্তু, তাই বোঝাতে গিয়ে সময় নষ্ট না করে নিজের কাজটা করে সরে এসো, আর স্পষ্ট করে বলো। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে এরা বোঝে না, যা বলার সোজাসুজি বলো। আর কখনো কিন্তু নিজেকে বদলাবে না, তাদের জন্য তুমি তোমার ভালো স্বভাবটা নষ্ট করবে না, তুমি যেমন আছো তেমনই থাকো। আর সব শেষে শেষ কথা হলো, সবাইকে পাল্টানো যায় না, তাই নিজের শান্তিটাকে বাঁচিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে চলাই সবচেয়ে ভালো উপায়। 100% সাপোর্ট করছি জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে যে কথা বলেছেন সে কথাকে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো, মেঘলা আকাশ আজ এই হৃদয় দিগন্তের পারে, বৃষ্টি বুঝি নামলো আজ অগ্নিবাণের তার অগ্নিবীণার তারে, মেঘমল্লার তান তুলেছে হৃদয়ে বীণার পরে, চরণে আজ শুধুই দেখো বৃষ্টির মায়া ঝরে, বৃষ্টি বুঝি নামলো এই হৃদয়ে শাখা জুড়ে বৃষ্টির টানে হৃদয়ে হারালো দূর বহু দূরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আরও লিখেছো, তোমার কথার দাম নেই, যে মানুষের কাছে তাদেরকে এড়িয়ে গেলে নিজের জীবন বাঁচবে, তোমার যুক্তি মানবে না যেন তারা কোনো দিনও, তাদের সঙ্গ ছেড়ে নিজের জীবন বেছে নিও, সমাজের মানবিকতাকে প্রাধান্য দেয় না তারা, তাদের মন শুধুই অন্ধকারে অহংকারে ভরা। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো। মৌসুমি ঘোষ মেসেজ করেছেন যথারীতি কসবা থেকে, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং ভাই, আজ দারুণ টপিক দিলে, গানগুলো তো খুব সুন্দর শোনাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। শ্রী সারদা মা, শ্রী শ্রী সারদা মা বলেছিলেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো, যে কেমন তার সাথে তেমন, যে যেমন তার সাথে তেমন, জলের মতন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। আমাদের আশেপাশে এমন প্রচুর মানুষ আছেন যারা সত্যি নিজেকে ছাড়া আর কিছু বোঝেন না, এদের অ্যাভয়েড করাটাই বেটার। বাট হোয়েন এভার আই ফেস দেম আই

0: বি হোয়াট আই অ্যাম, কিন্তু সারদা মায়ের কথা স্মরণ করে যতটুকু দরকার ততটুকুই কথা বলি। থ্যাংক ইউ ভাই মৌসুমী ঘোষ কসবা থেকে। আর আরও অনেক মেসেজ আছে, সেই মেসেজগুলো একটু পরে পড়ি। তবে তার আগে বৈশাখী একটা দুর্দান্ত মেসেজ পাঠিয়েছো, হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম হয়, কত বড় দেশ, এত মানুষ, সবাই এক হলে কে, সবাই এক হলে কি ভালো, কে খারাপ চিনবে কি করে। এই বেশ ভালো আছি। বৈশাখী দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছো, এটা কিন্তু সত্যজিৎ রায় সম্পর্কে শুনেছি। তিনি তার ছেলেকে মানে সন্দীপ রায়কে বলতেন যে বাবু সবসময় যে ভালো ফিল্ম দেখবে তা নয়, মাঝে মাঝে একটু ট্র্যাশ ফিল্মও দেখতে হয়, তাহলে কোন ফিল্মটা ভালো আর কোন ফিল্মটা ট্র্যাশ সেটা বুঝবে কী করে, কালো যদি না দেখো সাদাটা চিনবে কী করে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, ঋতুরানী বর্ষার ছোঁয়ায় রিমঝিম বৃষ্টি মনোরাঙানো ভালোবাসা জানালাম, না জেনে আজ অনুষ্ঠান কত ভালো হচ্ছে। আর সেই অনুষ্ঠান আমি শুনতে পাচ্ছি না আমার FM রেডিওতে, কারণ ভোর থেকে হোয়াটসঅ্যাপ করা পর্যন্ত বিদ্যুৎবিহীন আমাদের এলাকা। অনুষ্ঠান শোনার জন্য ছটফট করলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বঞ্চিত থাকলাম। মাধাই দাস বহরু ঘোষপাড়া, হোয়াটএভার, যেটুকু শুনবেন সেটুকুই সাথে থাকবেন। আর সময় খুব একটা নেই, 40 মিনিট মতন সময় আছে, তাই আমি সমক আপাতত শোনাচ্ছি নিউ টিউন।
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
2: সোনার দৌড় কিছুটা হলেও কমেছে। হলমার্ক সোনার গয়না, আজকে যে হিসাব দেখতে পাচ্ছি, হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের দাম 65 টাকা কমেছে। 1 গ্রামের দাম দাঁড়িয়েছে 13,960 টাকা, 10 গ্রামের দাম 650 টাকা, 650 টাকা কমে হয়েছে 1,39,600 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 70 টাকা কমেছে, হয়েছে 14,690 টাকা, আর 10 গ্রামের দাম 700 টাকা কমে হয়েছে 1,46,900 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 70 টাকা কমেছে, হয়েছে 14,615 টাকা, আর 10 গ্রামের দাম 700 টাকা কমে হয়েছে 1,46,150 টাকা। এটা বললাম সোনার দাম। আর সোনার দাম বেশ কয়েকদিন বেশ দৌড় যেটা ছুট ছিল অনেকটাই, গতকালও ছুট লাগিয়েছিল কিন্তু একটু কমেছে। রূপোর দামও আজকের হিসেব যা দেখতে পাচ্ছি কমেছে, মোটামুটি 100 টাকা 100 গ্রামে কমেছে। খুচরো রূপোর দাম 23,515 দাঁড়িয়েছে। আর অটোমেটিক্যালি খুচরোর উপর 1 কেজির দাম যদি ধরি তাহলে 1,000 টাকা কমবে, ইন্টু 10 করলে 235,150 টাকা হয়েছে। রূপোর বাটের 100 গ্রামের দাম 100 টাকা কমে হয়েছে 23,505 টাকা, আর 1 কেজির দাম 1,000 টাকা কমে হয়েছে 235,050 টাকা। জ্বালানির দাম অ্যাজ ইউজুয়াল যেমন থাকার কথা তেমনই আছে, তবে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু অনেকটাই কমেছে। কিন্তু পেট্রোলের দাম, 1 লিটার পেট্রোলের দাম কলকাতায় আজকে যা রেট রয়েছে তাতে কলকাতায় দাম হচ্ছে 1 লিটার পেট্রোলের দাম 113.51 টাকা, ডিজেলের 1 লিটারের দাম 99.82 টাকা বা 99.82 টাকা, আর রান্নার গ্যাসের দাম 14.2 কেজির রান্নার গ্যাসের দাম 968 টাকা, মোটামুটি একই রয়েছে। তবে যেহেতু হরমুজ প্রণালীতে আর সেরকম প্রবলেম নেই, যুদ্ধ শেষ হওয়ার মুখে আশা করা যায়, হোপ সো, হোপ ফর দ্য বেস্ট, তার জন্য আশা করা যাচ্ছে যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম আরও কিছুটা কমবে, তবে সেটা ধীরে ধীরে। তবে সময় কিন্তু এগোচ্ছে, 9:28। এবার 3-3 গান শুনবো ব্যাক টু ব্যাক, 3-1 গানের হ্যাট্রিকে। আর আজ কার জন্মদিন আবার বলতে হবে? বেশ বলে দিই, জাভেদ আলীর।
0: FM রেইনবোতে 3-1।

0: FM Rainbow te tine ke din, tine ke din. Daniel Hattrick, Daniel Hattrick. শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: সুপ্রভাত সুমক, আমি নদিয়ার শান্তিপুর থেকে বাবুল বলছি। আমার ছেলে তখন প্রাইমারি স্কুলে পড়তো, যখন পরীক্ষার রেজাল্ট বার হতো আমার ছেলে প্রথম বা দ্বিতীয় তৃতীয় হতে পারতো না ঠিকই, কিন্তু যথেষ্ট সম্মানজনক নাম্বার পেত। আমরা এই রেজাল্টে খুব সন্তুষ্ট। সমস্যা হলো যে বাচ্চাটা আমার ছেলের থেকে বেশি নাম্বার পেত, সেই গার্জিয়ানদের, তাদের সামনে আমি দাঁড়াতেই পারবো না। এই ধরনের মানুষরা সমাজের সবচেয়ে বড় শত্রু, তাই এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো। আজকে আমার ছেলে লেখাপড়া শিখে এই ধরনের নম্বর পেয়ে পাশ করেছে, ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, তার ছেলের থেকে যথেষ্ট সম্মানজনক জব করছে। আমি শুক্লাল বালা, আমি ভুটান বর্ডারের কাছাকাছি থেকে বলছি। এখানে ওয়েদার কিন্তু খুব ভালো, যখন তখন বৃষ্টি হয়। আমার একজন চেনা জানা ভদ্রলোক ছিলেন, তার কাছে তার নিজের জিনিসটা সবচেয়ে ভালো আর অন্যের জিনিসটা অত্যন্ত খারাপ, এটাই ছিল তার বক্তব্য। শাওন, যথারীতি শুরুর দিকটা মিস করেছ। শুভের, রাতের বেলা ফ্রান্সের ম্যাচ দেখে ঘুম দিলে যা হয় আর কি। আজকেও সকালে তোমার শো অনেকটাই মিস হলো। একটা ওয়েবসাইট আছে জানো, যেখানে 107 FM এর লাইভ স্ট্রিমের সাথে সাথে প্লেব্যাক ভার্সনও শোনা যায়। ওখান থেকে তোমার আজকের টপিক প্লেব্যাকে শুনলাম। এই আমাকে সেই লিঙ্কটা দাও প্লিজ, মানে এই ওয়েবসাইটের নাম্বারটা ঠিক কি সেটা আমাকে পাঠিয়ে দাও, নিশ্চয়ই এটা আমাদের খুব কাজে লাগবে। এবার টপিকে আসি। আমি কিন্তু স্বার্থপর মানুষের সাথে স্বার্থপরের মতোই ব্যবহার করি, তাকে বোঝানোর চেষ্টা করি যে সে যেমনটা ব্যবহার করে বাকিদের সাথে ঠিক তেমনটা যদি তার সাথে কেউ করে তাহলে তার কেমন অনুভূতি হবে। এতে কিছু কিছু মানুষ তাদের ভুল বুঝতে পারলেও বেশিরভাগ মানুষেরই একটিও টনক নড়ে না। এরপর আস্তে আস্তে তাদের সাথে যোগাযোগ করা বা রাখাই বন্ধ করে দিই, কারণ যাকে আমি আমার কোনো দরকারে বা কোনো কিছুতে আমার পাশে পাইনি তার নিজের কোনো দরকারে আমাকে পাশে পাওয়ার কোনো অধিকার তার নেই। বাইরে রোদ, মেঘ আর বৃষ্টির এক অদ্ভুত খেলা চলছে জানো। আমি যখন টেক্সট লেখা শুরু করলাম তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আর লেখা যখন শেষ করছি রীতিমতো সূর্যের মুখ দেখতে পাচ্ছি। তবে কাল বারাসাত স্টেশন থেকে একটা ছবি তুলেছিলাম বিকেলবেলা, ছবিটা পাঠালাম এই টেক্সটের ঠিক আগেই, দেখে জানিও কেমন লাগলো। শাওন ফ্রম বারাসাত, আমি ছবিটা দেখেছি, দুর্দান্ত ছবি হয়েছে এবং তোমার হাতে জাদু রয়েছে। শুধুমাত্র হাতে নয়, দেখার চোখটাও থাকতে হয়, তবে শাটার ঠিকঠাক জায়গায় ক্লিক করে। তবে তোমাকে বলবো, তুমি তোমার সেই ওয়েবসাইটের নাম্বার মানে অ্যাড্রেসটা বা সেই লিঙ্কটা একটু পাঠিয়ে দাও, যে অ্যাড্রেসে বা হোয়াটসঅ্যাপ না তুমি বললে বোধ হয় একটা ওয়েবসাইট বললে, সেই ওয়েবসাইটে 107 FM রেইনবোর্ড শোগুলো তুমি প্লেব্যাক করেও শুনতে পারবে বা লাইভ স্ট্রিমিং শোনা যাবে, প্লিজ জানিও। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। ছন্দে ছন্দে, সুপ্রভাত সুমক, মেধাবী ছাত্রী মিতালী ঘোষ পরীক্ষায় সবার সেরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর হলো ঘর ছাড়া, পড়াশুনো ছিন্ন করে গেলেন দৃষ্টিহীনদের পাশে, নিজের জীবন উৎসর্গ করল তাদের ভালোবেসে, কঠিন রোগে আক্রান্ত হয়ে এখন আছে তারার দেশে, সে আমার প্রিয় শ্যালিকা, নয়ন ভেজে এখনও আবেশে, পাশের পাড়ায় থাকেন বাবু, সবাই চেনে এক ডাকে, সবার হৃদয়ে বিরাজ করেন সাজসজ্জায় চকচকে, কাজকর্ম করে না কিছু, শুধুই বাইক নিয়ে ঘোরা, ব্যাংক ব্যালেন্স মস্ত ভালো, সবার মাঝে সেরা, একদিন এলো প্রবল ঝড়, হলো সব ছাড়খার, অভিনয় সব ভুলে

ইয়ে আপন করেছে কারাগার। বন্ধু বলেই হাত বাড়ালে ভাববে একটু ভাই, আসল নকল যাচাই করে আপন করবে সবাই। জ্ঞানীজন লিখে গেছেন ছন্দ করে কবিতা, অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর গড়িয়া 153, কলকাতা। আরও কয়েকটা মেসেজ আছে, সেই সব মেসেজ পড়ব, তবে তার আগে তোমাদের কানে রইল এই গান 107 FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একদম লাস্টে কয়েকটা মেসেজ, না পড়লে তোমাদেরও খারাপ লাগবে, আমারও বেশ দুঃখ হবে, তাই পড়ে দিই। মাধাই দাস বহুড়ু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল, সবে মাত্র বিদ্যুৎ এলো। বিষয়ে সঠিক অনুধাবন করতে পারিনি, তবে কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজ শুনে মনে হলো স্বার্থ নিয়ে কথা হচ্ছে। আমি নিজে ব্যক্তির স্বার্থের পূজারী নই, সবাইকে নিয়ে চলা আমার ধর্ম বলে মনে করি। তবে যে আমার সঙ্গে স্বার্থপরের মতো ব্যবহার করে, আমি তার থেকে শত যোজন দূরে থাকি। মাধাই দাস বহুড়ু ঘোষপাড়া। আর মৃত্যুঞ্জয় দে লেক গার্ডেন্স থেকে মেসেজ করেছো, শুভ সকাল, নমস্কার কলকাতা, সমুকদা তোমার গলাটা যেন একটা সুস্থ সকাল দিতে পারে, বিলিভ মি। লেক গার্ডেন্স থেকে মৃত্যুঞ্জয় দে, থ্যাংক ইউ সো মাচ। যদি তোমাদের ভালো কথাগুলো বা আমার কথাগুলো বা আমার গানগুলো ভালো লাগায়, যদি তোমাদের দিনটা একটু বেটার করে তোলে, তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। আর শাহানা টলিগঞ্জ থেকে একটা দুর্দান্ত মেসেজ করেছে, রিয়েলি তোমরা এক এক সময় এত দুর্দান্ত কিছু মেসেজ পাঠাও, আমাদের এত

ভাবাও নতুন করে। টলিগঞ্জ থেকে শাহানা কি লিখেছ, জাস্ট আমি রিয়েলি বলছি, তোমার এই মেসেজটা পড়ে আমি জাস্ট ছিটকে গেছি। আমি নিজেই একজন স্বার্থপর মানুষ জানো, কাজের জগতে আমার কাজ মন দিয়ে করি, আমার নিজের তৃপ্তি হবে বা দক্ষতা বাড়বে বলে আমি স্বার্থপর। কাছের মানুষদের মনের মতো কিছু যখন করি সেটা নিজের ভালো লাগে বলে করি, কি আমি স্বার্থপর নই? সকালে পাখিদের খেতে দিয়ে ওদের রকম সকম দেখে আনন্দ পাই বলে স্বার্থপর আমি। তাই লোকে কি বলবে বলে যারা অন্যদের ম্যানিপুলেট করার চেষ্টা করে তাদের আমার সঙ্গে চলতে বেশ অসুবিধে হয়। শাহানা, টলিগঞ্জ থেকে মেসেজ করেছো, তুমি যেমন আছো তেমনটাই থাকো, নিজেকে কখনো বদলানোর চেষ্টা করবে না, মনে রাখবে তোমার এই নিজস্বতাটাই তোমার পার্সোনালিটি। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, লাস্ট বাট নট দ্য লিস্ট। সম্বলহীন দরিদ্র ক্ষীণ রহিম নামক চাষি কোনো রকমে চলে যায় দিন, খেয়ে আত পেটা বাসি, বঞ্চিত কত হয় অবিরত, পায় না কানা করি, জীবনের যত যন্ত্রণা দিয়ে বায়গো দেহ তরি, দিনের শেষে ক্লান্ত বেশে সূর্য যে যায় পাটে, ধানের আগে স্বর্ণ কণা ছড়িয়ে সারা মাঠে, সুখের তরে আদর ভরে চাষির চক্ষে জল, এ তো আমার হস্তে গড়া পরিশ্রমের ফল। তখন হঠাৎ ডাক পড়িল জমিদারের দ্বারে, অনেক বাকি করের ফাঁকি সইবে না এই বারে, নইলে চাষির দণ্ড হবে মুণ্ড হবে ছেদ, চাষি তাহার সবটুকু দিয়ে মিটিয়ে দিল খেদ, লাভের গুড়টি কারি নিল তারা সুযোগটি নিল বেশ, প্রতিবাদী মন হেরে গেল সেই ভুলে গেল শেষমেশ। চাষি বলে দুঃখে বিষম অসুখে অন্ধ সমাজ কবে, সঠিক বিচার করিবে ও গো স্বাধীন সগৌরবে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। এরপর আর কিছু কথা হয় না, শুধু যাওয়ার আগে যে কথা বলি সে কথা বলি আজকের মতো বিদায় নেব আমি সমক। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই। শুধু নিজে ভালো থাকলে হবে না, আশেপাশের মানুষগুলোর ভালো মন্দ সেদিকেও খেয়াল দিতে হবে বা খেয়াল করতে হবে, কারণ আমরা মানুষ, মান আর হুশ নিয়ে আমাদের জীবন, সোশ্যাল অ্যানিমাল আমরা। তাই সবাইকে নিয়ে ভালো থেকো, ভালো রেখো সবাইকে, তাহলে দেখবে নিজেও ভালো থাকবে। সমক, টাটা, বাই বাই। আরও একবার ভালো থেকো সবাই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। টায়ার টু ও টায়ার থ্রি শহর এবং প্রত্যন্ত অঞ্চলে বিমান চলাচলের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্প বিকশিত উড়ানের পরবর্তী পর্যায়ের সূচনা করেছেন। এছাড়া ভারতের অসামরিক বিমান পরিবহন পরিকাঠামো ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গতকাল তিনি রাজস্থানের যোধপুর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। IMD মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয়, 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ IAS আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, মেধা এবং যোগ্যতাই চাকরি পাবার একমাত্র মাপকাঠি হবে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার এমনকি আয়ুষ চিকিৎসকদেরও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। আজ বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ই-20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতায় পেট্রোলে ই-20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের উপর এর প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজরিয়া একথা জানান। তিনি বলেন, এই জ্বালানি অত্যন্ত নিরাপদ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আনা হয়েছে। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই অঙ্গ। দেশজুড়ে গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে বিএসএনএল। ভারতনেট প্রকল্পের আওতায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডিজিটাল সংযোগ দেওয়া হচ্ছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কলকাতা টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার গাজালা ফাইজল একথা জানান। তারাতলা বিপর্যয় কাণ্ডে ধৃত 6 জনের ফের 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এদের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবং মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে নরওয়ের বিরুদ্ধে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রাম জেলায় কিছু কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সুতরাং যারা রয়েছেন ঝাড়গ্রাম এবং তার সংলগ্ন এলাকায়, এটি সতর্ক বার্তা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে আগামী এক ঘন্টার জন্য।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: আমরা এসে পড়েছি আবারও আপনাদের সঙ্গে গানদরিয়াতে। জয়শ্রী মুখোপাধ্যায়
5: এবং আমি সৌম্য, সৌম্যদে। আজকে আমাদের গানে গানে গল্পে গল্পে বেশ কিছুটা সময়ে আমরা পথ চলব। যে পথ চলতে আমাদের ভালো লাগে অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে, এবং যে পথ চলতে পেরে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হই।
3: আসলে দেখো, গুরুদেব রবীন্দ্রনাথ তিনিও তো পথ চলেছেন, এবং তার যে দীর্ঘ পথ, আজ রবিবার, আমরা সেই দীর্ঘ পথে মূলত তার যে সঙ্গীত চেতনা এবং সঙ্গীত ভাবনা, তিনি গান লিখেছেন, গানে সুর করেছেন, আমরা গান তো প্রতিদিন শুনি, প্রতি মুহূর্তে আমরা হয়তো গুনগুন করে উঠি, অনুভব করি। এখন সেই সঙ্গীত সম্পর্কে বিভিন্ন জনকে তিনি নানা চিঠিপত্র লিখেছেন নানান সময়, এবং তার যে ভাবনাগুলো, তার তো নিজস্ব কিছু চিন্তাধারা ছিল। আমরা তো তাদের, তার গান শুনি, তার গান নিয়ে আমরা চর্চা করি, কথা বলি, গাই, কিন্তু তার নিজের মতামত তো কিছু আছে, তাই না?
5: নিশ্চয়ই। এবং সেই সব মতামত, চিন্তা ভাবনা, কথাবার্তা, ভাবের আদান প্রদান নানান মানুষের সঙ্গে নানান চিঠিপত্রে ঘটেছিল। সেই সব চিঠিপত্রের কিছু ঝলক আমরা ফিরে ফিরে পড়ব এবং আপনাদের শোনাব।
3: আর আমার মনে হয়, দেখো, রবিবার বাইরে বৃষ্টি পড়ছে, আমরাও সেরকমই পথের পথিক, পথ ভোলা, গাইতে গাইতে, গান শুনতে শুনতে, গানের কথা শুনতে শুনতে আমরা এগিয়ে যাব।

0: শ্রীকান্ত আচার্য এবং ইন্দ্রনীল সেনের কণ্ঠে গানটি শুনতে শুনতে, কিন্তু আমরা ইন্দ্রাণী সেনের কণ্ঠে আমরা শুনতে শুনতে চলে গেছি একেবারে আমাদের পথে, যে পথ রবীন্দ্রনাথের পথ, যে পথে গান আসে আপনি নিজের আনন্দে। এই যে তার সম্পর্কে লেখা যেরকম আর কি, তিনি লিখেছেন চিঠিপত্রে তার গানের সম্পর্কে, কাদের কাদের উদ্দেশ্যে লিখলেন সৌম?
1: আসলে এই যে ধরো আমরা প্রতিনিয়ত যা করি বা আমাদের জীবন যেভাবে এগোয়, আমাদের আপনজন যারা, আমাদের কাছের মানুষ যারা, তাদের সঙ্গে তো আমরা আমাদের মত বিনিময় করি। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তাঁর যারা আপনজন, তাঁর যারা কাছের মানুষ, যেমন ধরো ইন্দিরা দেবী চৌধুরানী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, প্রিয়নাথ সেন, দিলীপ কুমার রায়, নির্মল কুমারী মহালানবিশ, অমিয়চন্দ্র চক্রবর্তী, ধুর্যোতি প্রসাদ মুখোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, সাহানা দেবী, জানকীনাথ বসু, দীনেন্দ্রনাথ ঠাকুর, তারপরে অনাদিকুমার দস্তিদার, অজিত কুমার চক্রবর্তী, এরকম নানান মানুষ, অনেক অনেক মানুষের সঙ্গে তার ভাবের আদান প্রদান হয়েছে। তার গান লেখার নেপথ্যের যে গল্পগুলো বা যে ভাবনাগুলো, সেগুলো তিনি অনেক মানুষের সঙ্গে শেয়ার করেছেন, এবং সেই সব কথা লিপিবদ্ধ রয়েছে নানান চিঠিতে। কী কী নিয়ে আলোচনা হয়েছে তাদের সঙ্গে জানতে তো ইচ্ছে করে। আলোচনা হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নানান রকম রাগরাগিনী নিয়ে, কখনো তিনি আলোচনা করেছেন পাশ্চাত্য সঙ্গীত নিয়ে, আবার কখনো বাংলা গান নিয়ে বা বাংলা গানের বিশেষ কয়েকটি ধারা, যেমন ধরো কীর্তন,
0: কীর্তন নিয়ে চিন্তা করেছেন সবসময়,
1: এবং সেই ভাবনা চিন্তাগুলো তিনি নিজের মধ্যে আবদ্ধ রাখেননি, নানান মানুষের সঙ্গে এক্সচেঞ্জ করেছেন সেই ভাবনাগুলো।
0: একদম, দেখো এই যে লেখার কথা যখন উঠলো, এই যে বিভিন্ন গানের প্রসঙ্গ আসছে বিদেশি, স্পেশালি উনি কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের যে ভাবনাগুলো, উনি তো চিরকালই চেয়েছেন প্রাচ্য পাশ্চাত্যের মিলন, এবং সেখানে পাশ্চাত্য সঙ্গীতের কথাও যেমন এসছে, ভারতীয় শাস্ত্রের যে রাগ সঙ্গীত সেগুলো কিন্তু তার রাগের যে রাগ রাগিনীর ব্যবহার সেটাও কিন্তু তার কম তাকে মনে টানেনি। যাই হোক, কবির কাছে দেখো গান জিনিসটা নিছক একটা সৃষ্টি লীলা, তাই না? ইন্দ্রধনুর মতোই, যেমন ধরো বৃষ্টি কখনো রৌদ্র, এই যে দুটো পৃথক মেজাজ, এই মেজাজের যে রঙিন খেলা একটা সময় গীতিকাব্য হয়ে উঠল, বাণী এবং সুর সেটাই তিনি মিশিয়ে দিলেন। তাই তার চিরকালই মনে হয়েছে যে গান লিখতে তার নিবিড় আনন্দ। তিনি সবসময় বলেছেন যে গান যতটা তাঁর প্রাণ জুড়ে আর অন্য কিছুই বোধ হয় অত সবই ভালো, একজন যে সৃষ্টিকর্তা তার কাছে প্রতিটি বলবো সৃষ্টি এক একটা সন্তানের মতো, কিন্তু ওই আর কি, কোথাও একটু প্রেফারেন্স থাকে।
1: কিন্তু রবীন্দ্রনাথ নিজে বিশ্বাস করতেন যে তাঁর অন্যান্য সৃষ্টিগুলো থাকুক বা না থাকুক, গানগুলো থেকে যাবে। এবং তুমি যে কথাটা বলছিলে, পশ্চিম যাত্রীর ডায়েরিতে রবীন্দ্রনাথ লিখছেন যে গান লিখতে যেমন আমার নিবিড় আনন্দ হয়, এমন আর কিছুতে হয় না, এমন নেশায় ধরে যে তখন গুরুতর কাজের গুরুত্ব একেবারে চলে যায়, বড় বড় দায়িত্বের ভারাকর্ষণটা হঠাৎ লোপ পায়, কর্তব্যের দাবিগুলোকে মন একধার থেকে নামঞ্জুর করে দেয়।
0: একদম, দেখো এইভাবেই তো উনি একটার পর একটা দিন, একটার পর একটা সৃষ্টি কোনোদিন মাপেননি, সামনে কি রয়েছে যেটা ইচ্ছে হয়েছে সেটা করেছেন।
1: এবং রবীন্দ্রনাথ এই সৃষ্টির কথা বললে বলে মনে পড়লো এই মুহূর্তে, রবীন্দ্রনাথ যেভাবে গান লিখেছেন সেইভাবে আর কেউ কিন্তু লেখেননি, মানে শত ব্যস্ততার মধ্যেও, শত দুশ্চিন্তা, শত বাধা বিপত্তির মধ্যেও তার সৃষ্টি কিন্তু কখনো থেমে থাকেনি।
0: একদম, যাই হোক, আমাদের দিন যেমন যায়, একটা করে সপ্তাহ শেষ হয় শনি রবিবার আপনাদের সাথে এসে, আমরা রবি ঠাকুর এবং আমাদের সেই প্রাণের প্রিয় চির সখার সাথে দিনকে মিলিয়ে নিই। তাই এখন সেই দিনের গান মনোময় ভট্টাচার্য।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: সুরের বাঁধনে এভাবেই কিন্তু রবীন্দ্রনাথ সবাইকে বেঁধে ফেললেন, কারণ চিঠিপত্রের মধ্যে সেরকমই উল্লেখ। ধরো ইন্দিরা দেবী চৌধুরানী কথা অনেক পুরনো লেখা, তো সেটাতে রকম আমরা পাই, কিন্তু
1: ইন্দিরা দেবী চৌধুরানী কে ছিন্নপত্র বলিতে রবীন্দ্রনাথ লিখছেন যে সঙ্গীত হলো একটি আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা। এবং সেই কথা লিখতে লিখতে তিনি এও লিখছেন যে সঙ্গীতে আমাদের মানে সঙ্গীত বিষয়টা আমাদের অত্যন্ত প্রাণগত, মানে ভাবগত জিনিস, খুব একটা বস্তুগত নয়,
0: না যখন যেটা মনে হচ্ছে।
1: হ্যাঁ, এবং তার একটা নির্দিষ্ট গতি আছে, নির্দিষ্ট ছন্দ আছে। এবং পশ্চিম যাত্রীর ডায়েরিতে পরে লিখছেন তিনি যে যা কিছু অনির্বচনীয়, যা পাওয়া যায় না, মানে পাওয়া না পাওয়ার মধ্যে একটা অদ্ভুত মিশেল হয়ে থাকে, যা সুর নয়, তাল নয়, সুর তালে ব্যপ্ত হয়ে সুর তালের অতীত, যা অর্থাৎ যে জিনিসকে সহজে
0: বেঁধে রাখা যায় না, সুর তালের মধ্যে
1: ব্যাখ্যা করা যায় না খুব একটা, রবীন্দ্রনাথের মতে সেটাই সঙ্গীত।
0: ঠিক, দেখো এটা কেন উনি বলছেন, কারণ ওনার মনে হয়েছে যে তাল সারেগামা তিনি ওটা লিখছেন আর কি, এর মধ্যে মূলত ভাবনাটার মধ্যে কবির বক্তব্য এটাই ছিল যে সারেগামা তাল এগুলো শুধুমাত্র বাইরের তথ্যরূপে আমাদের কানের ওপর মনের ওপর পড়তে থাকে, এটা ঠিক কথা, কিন্তু মন তো তার থেকে মুক্তি পাবার জন্য ব্যাকুল হয়, এবং যখন সেটা হয়, সীমার মধ্যে অসীমকে পাওয়া অপাওয়াকে জানা যায়, তখনই মন আনন্দে

যেটা তুমি বললে যে সবকিছু মিলানোটাই সঙ্গীত নয়, সঙ্গীত একটা আলাদা, তার সবকিছু তার যেন একটা অন্য আনন্দ নিয়ে সে বেরিয়ে আসে। এবং সেই জন্যই বলেছেন কবি, আরও বলছেন ওই পশ্চিম যাত্রীর ডায়েরিতে যে পরবর্তী আবার একটা দিন পরপর চিঠি লিখেছেন যে কবি বলো চিত্রী বলো আপনার রচনার মধ্যে সে কী চায়, সে বিশেষকে চায়। আমার মনের মধ্যে নানা হৃদয়াবেগ ঘুরে বেড়ায়, ছন্দে সুরে কথায় যখন সে বিশেষ হয়ে ওঠে তখনই সে কাব্য, তখনই হয় গান। তো এই হৃদয় আবেগকে প্রকাশ করা হলো বলে যে আনন্দ তা নয়, তাকে একটা বিশিষ্টতা দেওয়া হলো বলেই আনন্দ। এই বিশিষ্টতার উৎকর্ষেই তার উৎকর্ষ। মানে সত্যি দেখো তুমি কোথায় উনি স্টার্ট করলেন, কোথায় উনি লেখাটা শেষ করলেন, যে সুর তাল লেখা সব কিছু আছে, তার পেরিয়ে আনন্দ আছে, এবং সেই আনন্দ এই গানটাকে একটা বিশিষ্টতা দিল। সত্যি সেই জন্যই বোধহয় প্রত্যেকটি গানই আলাদা, প্রত্যেকটি ভাবনা আলাদা, প্রত্যেকটি গান শুনলেই আমাদের মনে হয় যে হৃদয় নেচে ওঠে। সে ছোটরা গাক, বড়রা গাক, প্রথিতযশা মানুষরা গাক,

আমরা ইন্দিরা দেবীর কথা বলছিলাম। রবীন্দ্রনাথ দেখো একটা সময় জমিদারি দেখাশোনা করতেন এবং সেই কাজে শিলাইদহ, পতিসর, এখানে নানান জায়গায় বোটে ঘুরে বেড়াতেন এবং

সেই সময়কালে প্রকৃতির সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ তৈরি হয়েছিল। ইন্দিরা দেবী চৌধুরানীকে তিনি সেই প্রকৃতির সঙ্গে সংযোগের কথা যেমন লিখেছেন, তেমনি প্রকৃতির সান্নিধ্যে কীভাবে তিনি বিভিন্ন রাগরাগিণীকে আরও নিবিড়ভাবে বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, সেই কথাও লিখেছেন। যেমন ভৈরব

0: ঋতু পরিবর্তন বা বৃষ্টি হচ্ছে, জল, সবকিছু মিলে আর কি।
1: যেমন ভৈরবী সম্পর্কে তিনি ইন্দিরা দেবীকে লিখছেন, ভৈরবী সুরের মোচড়গুলো কানে এলে জগতের প্রতি একটা একরকম বিচিত্র ভাবের উদয় হয়, মনে হয় একটা নিয়মের হস্ত অবিশ্রাম অর্গান যন্ত্রের হাতা ঘোরাচ্ছে এবং সেই ঘর্ষণ বেদনায় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গভীর কাতর করুণ রাগিণী উচ্ছ্বসিত হয়ে উঠছে। আবার দেখো ছিন্নপত্রাবলিতে,
0: মূলত ছিন্নপত্রাবলি কিংবা পশ্চিম যাত্রীর ডায়েরি এগুলোতেই উঠে আসছে আর কি বারবার।
1: তিনি লিখছেন যে আমরা যা কিছু জানি তার কিছুই থাকবে না এবং যা চিরকাল থাকবে তার আমরা কিছুই জানি না। পতিসর থেকে ইন্দিরা দেবীকে লিখছেন যে আচ্ছা সেই সময়ের একটা বিশেষ মুহূর্তের কথা একটু পড়ি। আমার সুরের সঙ্গে কত টুকরো টুকরো কথা যে আমি জুড়ি তার আর ব্যাখ্যা নেই। এমন এক লাইনের গান সমস্ত দিন কত জমেছে, কত বিসর্জন দিচ্ছি, রীতিমতো বসে সেগুলোকে পুরো গানে বাঁধতে ইচ্ছে করছে না। তারপরেই
0: মানে খামখেয়ালি মন তো না, যখন যেটা মনে হচ্ছে সেটাই, তার জন্যই সৃষ্টির এত বিশিষ্টতা যেটা তিনি বারবার বলেছেন।
1: আবার অনেক সময় এমনও ঘটেছে একটা বিশেষ রাগে তিনি একটা গান বাঁধলেন, পরবর্তীকালে সেই সুর একেবারে বদলে ফেললেন, কারণ সেই মুহূর্তে অন্য আর একটি রাগ রাগিনী তার
0: বন্ধু হয়ে গেছে,
1: মনকে আচ্ছন্ন করে ফেলেছে। তেমন একটা গান আমরা শুনবো, কিন্তু তার আগে তোমারও কিছু বলার রয়েছে।
0: হ্যাঁ, তুমি যে বলছো না, বলতে গেলে তো মনে হয় নিজের অনেক কথাই যেন বলা রয়েছে। তুমি যে ভৈরবীর কথা বলেছো, যে এই কাতর মোচড় দেওয়া একটা ট্র্যাজিক ব্যাপার, কখনো এই যে আমার বারবার মনে হয় যে যখন বিয়ে বাড়ি হয় তখন এই ভৈরব বা ভৈরবী যে এত সুন্দর, বা এই যে ধরো দরবারি কানারা, এইগুলো তো সবটাই মানে কোথাও একটা চলে যাচ্ছে, মানে যাচ্ছে যাচ্ছে, কিন্তু সে তো নতুন জীবন বাঁধতে যাচ্ছে, কিন্তু যে ছেড়ে দিচ্ছে সেই বাবা মার অন্তর, তার যে চেতনা, সেটার সঙ্গে এই সানায়ের সুর, কিন্তু রবীন্দ্রনাথও সেটাই বলেছেন বারবার যে সানায়ের ভেতর দিয়ে এই ভৈরবীর করুণ স্বরের ভাবটা খুব প্রকাশ পায়, ভালোভাবে প্রকাশ পায়, বড় কাতর কিন্তু বড় সুন্দর, মনের ভিতর যেন ক্রন্দনের আবেগ, একটা নান্দনিক বেদনা, কথাগুলো কি সুন্দর, মানে এটা কষ্টের বেদনা নয়। আপনি ভাবুন, নিজের মেয়েকে আপনি পাঠিয়ে দিচ্ছেন অন্য একজনের ঘর বাঁধতে, নিজের ঘর বাঁধতে, সেটা তো একটা অবশ্যই আনন্দ, কিন্তু ছেড়ে দেওয়ার বেদনাটাই বা কম কিসের। এই যে জিনিসগুলোকে এত খণ্ড খণ্ড করে রবীন্দ্রনাথ বলেছেন যে এটা একটা নান্দনিক আনন্দ, বেদনাও জুড়ে আছে তাতে, এ কথা তার মতো মানুষই লিখবেন এবং যিনি পড়ছেন তিনি কিন্তু অনুভবে সেই জায়গাটা বুঝতে পারছেন, তবেই কিন্তু এই চিঠি লেখা সার্থক, যেমন তাই না? আচ্ছা, আমরা তো গানটা শুনবো,
1: গানে যাব, যে গানটা শুনবো সেই গানটা
0: সেই গানটা তিনি মানে
1: ভৈরবীতে বেঁধেছিলেন এবং তারপর আমূল পরিবর্তন করে সেটা মিশ্র রামকেলিতে বাঁধলেন। তার রূপ কেমন হলো আমরা অতি অবশ্যই শুনবো, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে একটি বার্তা এসে পৌঁছচ্ছে, আপনাদের জানাই সে কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, ফলে আপনারা সকলে সতর্ক থাকবেন, এইটুকুই বলার।
0: ঠিক, আর দেখো তুমি বলেছিলে যে গানটি বাঁধা হয়েছিল ভৈরবীতে, পরে কিন্তু মিশ্র রামকেলিতে পরিবর্তিত হয়, এবং লাইনটাও দেখো, তুমি নব নব রূপে এসো প্রাণে, যেন এইরকমই যে একবার তুমি এসেছো ভৈরবীতে কিন্তু যেন এখন তুমি মিশ্র রামকেলি। যাই হোক, আমরা এত মানুষ যারা শুনি তারা হয়তো ভেবে শুনি না, প্রত্যেকটির পেছনে একটা গল্প আছে। সুস্মিতা পাত্রের কণ্ঠে এবার এই গানটি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: গান শুনতে শুনতে আমরা কিন্তু বুঝতেই পারি যে যে গানটি শুনেছিলাম প্রথম শোনবার কথা, তার সঙ্গে পরের গানটিতে আমরা সেই রকমই আবার একটা রাগাশ্রিত গানের আমরা যে প্রেক্ষাপট পেলাম সেটা বোঝাই যায়। আমরা শুনলাম এই গানটি
1: সুবিনয় রায়ের কণ্ঠে।
0: আমরা একটু আবারও চিঠির জায়গায় যাই যেখানে তিনি তার ওই মতামত দিচ্ছেন রাগ রাগিণী
1: সম্পর্কে।
0: মুলতান, এটা সম্পর্কে কবি বলছেন, এ যেন রৌদ্রতপ্ত দিনান্তের ক্লান্তি নিঃশ্বাস, সমস্ত দিনের আলস্য অবসাদ এই যেন রাগে পরিস্ফুট। আবার সানাইয়ের মুলতান শুনে তার মনে হয়েছে অন্যরকম, এক পর্দা মুলতান রাগিনীর ভেতর দিয়ে সমস্ত জগৎ দেখা যাচ্ছে। যদি সবসময় এরকম এক একটা রাগিনীর ভেতর দিয়ে জগৎ দেখা যেত তাহলে কিন্তু বেশ হতো। এটা ছিন্নপত্রাবলিতে লিখছেন কবি। এখানে বেশ কিছু ভূপালী সুরে করুণ বর্ষার কিছু গান শিখতে বেশ একটা আগ্রহ দেখিয়েছেন। যদিও হিন্দুস্তানি সঙ্গীতে ভূপালী মৌসুমি রাগ নয় বা এর সঙ্গে বর্ষার কোনো সম্পর্ক না থাকলেও কবির অনুভূতিতে ভূপালীর সঙ্গে বর্ষার কোথাও যেন একটা অনুষঙ্গ মিলেমিশে একাকার। তো এই যে রাগিনী রাগ রাগিনীর প্রথাগত যে ব্যবহার এটা তিনি বিশ্বাস করতেন না। তিনি কিন্তু ওই যে কারদানি কেরামতি রাগ রাগিনীর যে বিশুদ্ধ ব্যবহারের বদলে তিনি বলেছেন এগুলো নারীতে অনুভব করতে হবে। রাগ রাগিনীকে তিনি অত্যন্ত কাছের করে দিতে চেয়েছেন। দেখো তুমি তো বলছিলে যে ইন্দিরা দেবীকে বারবার লিখছেন উনি, এরকমই আবার একটি লেখার মধ্যে বলছেন যে স্নান করতে করতে তিনি গুনগুন করে গাইতে গাইতে রচনা করেছিলেন বড় বেদনার মতো গানটি। আমরা এই গানটা শুনবো, তো
1: এই গানটা শুনবো এবং তোমার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে গেল, এই যে রাগ রাগিনীর প্রচলিত ব্যবহার উনি খুব একটা পছন্দ করতেন না, কিন্তু বিভিন্ন গানে মানে এক একটা রাগ রাগিনীর তো এক এক রকম চলন থাকে, মানে আমাদের যেমন এক এক রকম এক একজন মানুষের এক এক রকম স্বভাব এক এক রকম কথাবার্তার ভঙ্গি সেইভাবে আমাদের চেনা যায় না, আলাদা করা যায়। তা তেমনি রাগ রাগিনীও তেমনি তাদেরকেও আলাদা করে সেইভাবে তাদের চলন দেখে সুরের যে পারমুটেশন কম্বিনেশন যেগুলোকে আমরা বলি অঙ্কের ভাষায় সেগুলো দেখে শুনে বোঝা যায় যে কোনটা কোন রাগ। তা তেমন রবীন্দ্রনাথ একটা গান হয়তো একেবারেই আউট অফ কনটেক্সট কিন্তু হঠাৎ করে সেই রাগের একটা ছোঁয়া ব্যবহার করলেন, ফলে গানটার মানে চেহারাটাই বদলে গেল, একদম আমূল পরিবর্তন হয়ে গেল ওই ওইটুকুনি অংশের জন্য। আবার গানটা ওই গানটা যখন শুনতে বসি, এমন বহু গান রয়েছে ওই অংশটির জন্য মানে বহুক্ষণের অপেক্ষা থাকে যে কখন ওই অংশটা আসবে আর আমাদের মনটাকে একেবারে ওই সমুদ্রের ঢেউয়ের মতন ভাসিয়ে নিয়ে যাবে।
0: ঠিক ঠিক একদম। এই যে ধরো এই গানটার কথা বলছিলাম না বড় বেদনার মতো, তার মত হলো শোনো এই গানটা সম্পর্কে যে এক টিন জল হ্যাঁ মাথায় ঢালার পর পাঁচ মিনিট গুনগুন করলেও কর্তব্যবোধের কোনো ব্যাঘাত ঘটে না। কি বড় বেদনার মতো। একই সঙ্গে নিজের গানটার প্রশংসা কিন্তু তিনি নিজেও করেছেন, মানে তিনি যখন কোনো গান করে খুব খুশি হয়ে উঠতেন তখন কিন্তু বলতেন বা এটা বেশ ভালোই হলো। বিশ্ব সংসারে ঠিক এইভাবেই তিনি ক্ষুদ্র অসামঞ্জস্যগুলোকে চোখে না দিয়ে তিনি সমগ্র পৃথিবীর রূপ দিয়ে তিনি তার গানে এনেছেন এবং এ গানে কখনো পুরবি কখনো টরি এরা সব এসছে। ইন্দ্রিয়া দেবীকে লিখেছেন বেহালা যন্ত্রে পুরবি পরে ইমন কল্যাণের আলাপ শুনে তার উপলব্ধির কথা, ইন্দ্রজালের মতোই রাগিনী সহজে বিস্তার হয়ে গেল। কি অসীম সুন্দর পুরবির তান যখন বেজে ওঠে তখন তার এটা মানে অনুভব। যাই হোক, অনুভবের কথা বলতে গেলে ওই

যে আর কি সময় যে কিভাবে চলে যায় দ্রুত গতিতে, কিন্তু আমরা এই গানটা শুনবো তাই তো বড় বেদনা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং তারপরেও কিন্তু রাগাশ্রিত আরও একটু গান শোনার ইচ্ছে, দেখা যাক।

0: গানটা শুনতে শুনতে সত্যি মনে হচ্ছিল যে যেন শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীতে কিভাবে ঢুকে আলাদা একটা মাত্রা এনে দিল, তাই না? আমরা রবীন্দ্রসঙ্গীত বলতে যেভাবে ভাবি তার থেকে একটু আলাদা রকম,
1: অনেকটাই আলাদা।
0: হ্যাঁ, আর দেখো এইসব ভাবতে ভাবতে আমরা যখন নিজেদের মধ্যেও আলোচনা করি,
1: আমরা আসলে শুনতে শুনতে আলোচনা করছিলাম যে কত কঠিন বিষয়টা
0: সত্যি। দেখো মানে এতটা মানে নোটে লাগানো, তার সঙ্গে তাল রাখা, তার সঙ্গে মানে রাগকে যথেষ্ট সম্মান দেওয়া, সবটা তো করতে হয়েছে।
1: আমরা আলোচনার মধ্যে ফিরবো আবার।
0: হ্যাঁ, একটু জাস্ট একটা বলি, ধরো মেঘ মল্লারের কথা আমরা যে গানটিতে যাব তার আগে একটুখানি আজ বর্ষার কথা বলতে আমার খুব ইচ্ছে হলো। কবি বলেছেন যে মেঘ মল্লার একটি বর্ষার রাগিনী হলেও গানের সুরে তার মধ্যে যে নিত্য নতুন আবেগ, অনাদি অনন্ত যে বিরহ বেদনা, তা কিন্তু ভালোভাবে প্রকাশ পায়। তিনি মেঘ মল্লারের কথা সুর মিশিয়ে নতুন বর্ষার গান আগ্রহ প্রকাশ করেছিলেন একটি লেখায়, ওই পত্রে আর কি। রামকেলি সম্পর্কেও বলেছেন, রামকেলি ভাঁজতে আরম্ভ করলে রৌদ্ররঞ্জিত সুদূর বিস্তৃত শ্যামল নীল প্রকৃতি মন্ত্রমুগ্ধ হরিণীর মতো তার মর্মের কাছে এসে তাকে অবলেহন করে। এই হচ্ছে সম্পর্ক। এরকমই এরকমই একটি গান যেখানে রাগের কথা, রাগিনীর অনিবার্য উপস্থিতি মোহন সিং এর কণ্ঠে। আমরা শুনতে শুনতে চলে যাব খবরে, ফিরে আসবো জয়শ্রী মুখোপাধ্যায় এবং সৌম খবরের পরে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে

দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে গতকাল মতবিনিময় করেন। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের 250 বছর উপলক্ষে পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান। টেলিফোনে এই বাক্যালাপ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উসাকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিস্তারিতভাবে জানান। রুশ বাহিনী পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। E20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান ওয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতার পেট্রোল E20 ইথানল ব্যবহারের এবং যানবাহনের ওপরের প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজরিয়া একথা জানান। তিনি বলেন, এই জ্বালানি অত্যন্ত নিরাপদ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আনা হয়েছে। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্য সরকার বরিষ্ঠ IAS আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তারই অংশ। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত

0: আচ্ছা, আমরা এই গানটা শুনতে শুনতে আমরা বোধহয় একটু আমাদের ভাবনার পরিবর্তন, যেটা রবীন্দ্রনাথ রাগ রাগিণী থেকে কি আমরা অন্য কোথাও চলে যেতে পারি?
1: যেমন ইমন রবীন্দ্রনাথের গানটি গাইছিলেন এবং পল্লীগীতিটি গাইছিলেন রূপঙ্কর, এরকম নানান পল্লী মাটির সুর রবীন্দ্রনাথের গানে ছায়া ফেলেছে, বিশেষ করে এই বাংলার কীর্তন। বাংলার কীর্তন রবীন্দ্রনাথকে খুব স্পর্শ করেছিল। ইন্দিরা দেবীকে একটি চিঠিতে লিখেছেন যে নহবতে কীর্তনের সুর শুনে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছিলেন, এবং কীর্তনের সুর ঠিক পাড়া গাঁয়ের জন্য উপযুক্ত এমন কথাও তিনি বলেছিলেন, যে এত সাধারণ সহজ সুর, এই সুর আমাদের বাংলা গানকে কত সমৃদ্ধ করেছে। তিনি লিখছেন ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে, বাংলাদেশের কীর্তন গানের উৎপত্তির আদিতে আছে একটি অত্যন্ত সত্যমূলক গভীর এবং দূরব্যাপী হৃদয়াবেগ। এই সত্যকার উদ্দাম বেদনা হিন্দুস্থানি গানের পিঞ্জরের মধ্যে বন্ধন স্বীকার করতে পারল না। সে বন্ধন হোক না সোনার, বাদশাহী হাটে তার দাম যতই উঁচু হোক, অথচ হিন্দুস্থানি রাগরাগিনীর উৎপাদন সে বর্জন করেনি। সে সমস্ত নিয়েই সে আপন নতুন সঙ্গীত লোক সৃষ্টি করেছে। সৃষ্টি করতে হলে চিত্তের বেগ এমনই প্রলয় রূপে সত্য হওয়া উচিত। আবার দেখো, এই কীর্তন প্রসঙ্গেই দিলীপ কুমার রায়কে রবীন্দ্রনাথ লিখছেন, কীর্তন সঙ্গীত আমি অনেক কাল থেকেই ভালোবাসি, ওর মধ্যে ভাব প্রকাশের যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে সে আর কোন সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি না।
0: ঠিক আছে,
1: সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই ওর শিকড়, কিন্তু ও শাখায় প্রশাখায় ফলে ফুলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্য তন্ত্র প্রতিভায় আমি গৌরব অনুভব করি। আমি কল্পনা করতে পারিনি এই হিন্দুস্থানি গাইয়ে কীর্তন গাইছে, এখানে বাঙালির কণ্ঠ ও ভাবাদ্রতার দরকার, কিন্তু তৎসত্ত্বেও কি বলা যায় না, এতে সুর সমবায়ের পদ্ধতি হিন্দুস্থানি পদ্ধতির সীমা লঙ্ঘন করে না? এইরকম আর কি, নানান সময় নানান রকম
0: মানে দেখো তুমি
1: গান নিয়ে মতামত কবি লিখেছেন নানান মানুষকে।
0: ইনফ্যাক্ট কীর্তন নিয়ে ভাবনা চিন্তা তো তার ছিল, তিনি ছোটবেলাতেও যখন ধরো মানে ভানু সিংহের পদাবলী বা এই এই আর কি নিজেকে ভানু সিংহ বলছেন, কত ছোট তখন, তো এই যে সময়কাল তাকে যে এই আঙ্গিকটার সঙ্গে আরো নিবিড়ভাবে জড়িয়ে দিয়েছেন সেটাই তার এই রচনায় বোঝা যায়, যে কতটা তিনি গভীর হয়ে ভেবেছেন। শুধু যে রাগ রাগিণী সঙ্গীতে থাকবে তা তো নয়, তিনি সেটা বিশ্লেষণ করেইছেন, কিন্তু এই যে মাটির গান এবং সেটা কীর্তন অঙ্গ, এগুলো থাকতেই হবে। এবং সেসব গান আমরা নানাভাবে শুনি, আমাদের যখন পদাবলীর গান শুনি সেরকম আরও আছে। যাই হোক, আমরা কিন্তু মাটির গান, একটু ভেবে দেখার গান, এবং যে গানের মধ্যে হৃদয় সুর কথা বলে,
1: যে গানটা তুমি শোনাবে বলে ভাবছো বের করলে, এই গানটাতে কিন্তু রবীন্দ্রনাথ শুধুমাত্র কীর্তনের সুর নিয়েছেন তা কিন্তু নয়, কীর্তনের যে আখর সেই আখরও এই গানে রয়েছে।
0: আচ্ছা, অঙ্কিতা ঘোষের কণ্ঠে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

গান এবং সেই গান কবি যেভাবে ভেবেছেন নানা ক্ষেত্রে ব্যবহার, আমরা যেমন এতক্ষণ কীর্তন এবং বলা যায় মাটির গানের প্রসঙ্গে ছিলাম, এবার বাংলা গান। বাংলা গান প্রসঙ্গে ধৈর্যটি প্রসাদের সঙ্গে পত্র বিনিময় করছেন কবি, এবং কবির কথা অনুযায়ী, ভাবনা অনুযায়ী বক্তব্য হলো যে বাংলা গানে স্বকীয়তা শুধুমাত্র সুরে নয়, শুধু কথায় নয়, কথা এবং সুরের যথার্থ মিলনের মধ্যে। বাংলাদেশি সঙ্গীতের প্রকৃতিগত বিশেষত্ব হচ্ছে গান, অর্থাৎ বাণী সুরের অর্থ নারীশ্বর রূপ। কি সুন্দর দেখো লিখছেন। কিন্তু এই রূপকে সর্বদা প্রাণবান করে রাখতে হলে হিন্দুস্থানি উৎস ধারার সঙ্গে তার যোগ রাখা যায়, কিন্তু অনুকরণ করলে নৌকো ডুবি। হিন্দুস্থানি সুর ভুলতে ভুলতে তবে গান রচনা করেছি, ওরা কিন্তু আশ্রয় না ছাড়তে পারলে ঘর জামাইয়ের দশা হবে, স্ত্রীকে পেয়েও তার সত্ত্ব অধিকারের জোর পৌঁছয় না। আমাদের গানেও হিন্দুস্থানি যতটা বাঙালি হয়ে উঠবে ততই মঙ্গল, অর্থাৎ কিনা সৃষ্টির দিকে। সব ভবনে হিন্দুস্থানি স্বতন্ত্র, সেখানে আমরা তার আতিথ্য ভোগ করতে পারি, কিন্তু বাঙালির ঘরে সে তো আতিথ্য দিতে আসবে না। যেখানে পাওয়াটা সম্পূর্ণ নয় সেখানে না পাওয়াটা ঋণ। হিন্দুস্থানি সঙ্গীত সম্বন্ধে আমার মনের ভাবটা কিন্তু এই, পুরোটা বুঝিয়ে দিলেন। তো এইরকমই আর কি, ধ্রুপদ গানের বিপুলতা সত্ত্বেও আত্মদমনের কথা বলছেন, এবং একটা জায়গায় খুব সুন্দর বলছেন নিজের সৃষ্টি প্রসঙ্গে যে হিন্দুস্থানি সঙ্গীত যদি বাগানওয়ালাদের ফুল হয়, কবির গান তাহলে বসন্তের হাওয়ায় বা শ্রাবণের জলধারায় ফুটে ওঠা মেঠো ফুল। কি দারুণ না? দেখো বারবার তো তিনি বলছেন তার ভাব প্রবণতা, তার কল্পনা শক্তি, এবং সেই সঙ্গে বলছেন কণ্ঠের সংযম, এগুলো কিন্তু আমাদের বাংলা গানের একটা রূপরেখা তৈরি করে, যেটা কিনা হিন্দুস্থানি সঙ্গীতের রাগ রাগিনীর যে গহ্বর আছে সেখান থেকে বেরিয়ে আসা এক নতুন প্রাণ, নতুন গতি। এবং তিনি বলছেন এ সৃষ্টি শুধু শৌখিন বিলাসীর নয়, হিন্দুস্থানির সঙ্গে বাঙালির প্রভেদ আছে দেহে মনে হৃদয়ে কল্পনায়। অর্থাৎ যে গান শুধু রবীন্দ্রসঙ্গীত হিসাবেই সবকটাই তাই, কিন্তু তার মধ্যে ওই রাগ রাগিনীর বাহুল্যতাকে তিনি একটু আলাদা করে দিয়েছেন। আমরা তো যে কোনো গান শুনতে পারি ক্ষেত্রে যেখানে, কেন সারাদিন ধীরে ধীরে লোপামুদ্রা মিত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যে কোনো জরুরি জিনিস

0: চিরজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: সময়ের কাঁটা কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে না, একদম এই নয় যে আমাদের যেরকম নর্মাল গতির থেকে আরও বেশি বেড়ে গেল, তা বলছি না, কিন্তু এত আমাদের ভাবনা এটার সঙ্গে জড়িয়ে রয়েছে যে আমরাও ভাবছি ইস এই অংশটা তো কোনো একদিন আবার হয়তো বলতে হবে। কিন্তু আজকে এখন ঘড়ির কাঁটা বলছে 12:36:28, আমরা রয়েছি আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়,
2: আর আমি সৌম,
1: আর রয়েছি কোথায় না, গান্দরিয়াতে 107 FM রেইনবোতে।
2: যার গান শুনছিলাম শিল্পী অর্ঘ্য সেন, রবীন্দ্রনাথ তাঁর গান নিয়ে তো বহু কথাই বলেছেন, নানান মানুষকে নানানভাবে। ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে তিনি লিখছেন, প্রথম বয়সে আমি হৃদয়ভাব প্রকাশ করবার চেষ্টা করেছি গানে, আশা করি সেটা কাটিয়ে উঠেছি পরে। পরিণত বয়সের গান ভাব বাতলাবার জন্য নয়, রূপ দেখাবার জন্য। আবার আরেক জায়গায় তিনি প্রিয়নাথ সেনকে লিখছেন যে তার গানগুলো তার একান্তই অন্তরের অনুভূতির কথা। আবার অমিয়চন্দ্র চক্রবর্তীকে লিখছেন, গানে আমার পাণ্ডিত্য নেই এ কথা আমার নিতান্ত জানা, কে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, তার চেয়ে বেশি জানা গানের ভিতর দিয়ে অব্যহিত আনন্দের সহজবোধ। গান যখন সম্পূর্ণ জাগে মনের মধ্যে, তখন চিত্ত অমরাবতীতে গিয়ে পৌঁছয়। আমার কাছে তার সত্য, তার তৎসাময়িক অকৃত্রিম বেদনার বেগে গানেতে মনের মধ্যে এনে দেয় একটা দূরত্বের পরিপ্রেক্ষণী। বিষয়টা যত কাছের হোক, সুরে হয় তার রথযাত্রা।
1: বাহ, দেখো তুমি এই কথাটা বললে না যে নিজেকে যত জানা ততই যেন আমরাও কিন্তু তাই ভাবি যে আপনাকেই জানা আমার ফুরাবে না, কারণ রবি ঠাকুরের সঙ্গে আমাদের পরিচয় হয় গানের মধ্যে দিয়ে, আমরা নিজেদেরকে চিনতে পারি। তাই আমার মনে হয় এই গানটা আমরা একটু শুনি, প্রমিতা মল্লিকের কণ্ঠে এবং পরে চঞ্চলতার কথা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গান শুনতে শুনতে এবার একটুখানি রবীন্দ্রনাথ তাঁর যে গান নিয়ে যে কথা সেটাও লিখেছেন অনেক চিঠিতে আর কি। দিলীপ কুমারকে কবি লিখছেন আর কি। গীতাঞ্জলির কয়েকটি গানের ছন্দ সম্বন্ধে কৈফিয়ত চেয়েছ, মানে দেখো কবি কিন্তু দিলীপ কুমার, তার সেই সময় দিলীপ কুমার রায় এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেখানে তিনি কিন্তু জিজ্ঞেস করেছেন কবিকে যে ছন্দ ব্যাপারটা। গোড়াতেই বলে রাখা দরকার, গীতাঞ্জলিতে এমন অনেক কবিতা আছে যার ছন্দ রক্ষার বরাত দেওয়া হয়েছে গানের সুরের ওপরে। দিলীপ কুমারের কণ্ঠে নিজের গান হে কণিকের অতিথি শুনে কবি কিন্তু একটা সময় সাহানা দেবীকে লিখেছেন যে হে কণিকের অতিথি মন্টু যেদিন সেদিন গিয়েছিল সুরের মধ্যে কোনো পরিবর্তন ঘটায়নি, তার মধ্যেও যে ধাক্কা লাগিয়েছিল সেটাতে গানের ভাবের চাইতে প্রকাশভঙ্গি প্রবল হয়ে উঠেছিল, কিন্তু দেখলুম শ্রোতাদের ভালো লাগলো। গানের প্রকাশ সম্বন্ধে গায়কের ব্যক্তিগত স্বাধীনতা অগত্যা মানতেই হবে। এই চিঠিতে নিজের গান সম্পর্কে কবি সাহানা দেবীকে বলেছেন, তুমি যখন আমার গান করো শুনলে মনে হয় আমার গান রচনা সার্থক হয়েছে, যে গানে যতখানি আমি আছি ততখানি ঝুনুও আছে, এই মিলনের দ্বারা যে পূর্ণতা ঘটে সেটার জন্য রচয়িতার সাগ্রহ প্রতীক্ষা আছে, তোমার কণ্ঠের জন্য আমার গানের একান্ত প্রয়োজন আছে। মানে এরকম অদ্ভুত, মানে যে তার যে ভাবনা তার নিজের গানের ব্যাপারে সেটাও তিনি লিখেছেন জানকীনাথ বসুকে, আমার গান তাঁর ইচ্ছামতো ভঙ্গি দিয়ে গেয়ে থাকেন তাতে তাদের স্বরূপ নষ্ট হয় সন্দেহ নাই, কিন্তু গায়কের কণ্ঠের ওপর রচয়িতার তো জোর খাটে না, সুতরাং ধৈর্য ধরে থাকা ছাড়া অন্য পথ নেই। দুর্যোতি প্রসাদ মাকে তো বারবার লিখছেন, লিখছেন গান জিনিসটার পরে দরদ অত্যন্ত বেশি, কেননা বাহ্যিক প্রমাণের দ্বারা ও রসবিচার চলে না, এই জন্য আমার গান যখন প্রবীণা প্রথার কাছে সর্বদাই মুখ নাড়া সহ্য করত আমার পক্ষ থেকে কখনো তার প্রতিবাদ হয়নি, ইত্যাদি ইত্যাদি আর কি। তো রেডিওর গায়কের অহংকার নিয়েও বলেছেন, বুঝলে সৌম, বলেছেন তারা আমার গানের উন্নতি করে থাকেন, মনে মনে বলি পরের গানের উন্নতি সাধনে প্রতিভার অপব্যয় না করে নিজের গানের রচনায় মন দিলে তারা ধন্য হতে পারে। কত মিষ্টি করে কত সুন্দর কথা বলেছেন। আমরা হে ক্ষণিকের অতিথি গানটার কথা বলেছি বলে শুনবো,
1: সেই গানটি আমরা শুনবো চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং তারপর আরেকটি গান শুনবো শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। দুটি গান পরপর শুনে আবার ফিরছি।

0: দেখো সত্যি তো আমরা আজকে এই দু ঘন্টায় গানের ভিতর দিয়ে ভুবনটা দেখলাম, তাই না?
1: হ্যাঁ, এবং বিশেষ করে রবীন্দ্রনাথের নিজের লেখা

0: নানান মানুষকে নানান ভাবনার কথা, সেখান থেকে গানের রসদ কিভাবে তিনি সংগ্রহ করতেন, কিভাবে নানান গানের জন্ম হতো, কিভাবে নানান সুর তিনি আহরণ করতেন, সেই সব আমরা জানলাম, হয়তো নতুন করে কেউ কেউ শিখলামও। শেষ করব যে গানটি দিয়ে, এই গানটির আবদার করেছিলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবির কাছে একটি গানের আবদারে কবি এই গানটি চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে
1: মানে দিয়েছিলেন, শুধু তাই না, মন্তব্য করেছিলেন একটা কিছু,
0: লিখেছিলেন, যুগপথ গাইবার ও পড়বার মতো গান তার ভাণ্ডারে বেশি নেই।
1: এই গানটা শুনতে শুনতে কিন্তু আমরাও শোনাতে শোনাতেও বিদায় নেব, যে কোনো গানেরই একটা কোথাও যেন প্রেক্ষাপট লুকিয়ে থাকে, এ গানে তো বটেই। আমরা কিন্তু আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়
0: আর আমি সৌম ছিলাম 107 FM রেইনবোয় গান্দরিয়ার আসরে। আবার কখনো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আড্ডা মারতে আসব,
1: কিন্তু আজ এক ঘন্টা বাদে নাটক নিয়ে নিশ্চয়ই হাজির হচ্ছি, শুনতে থাকুন সাহিব চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6-8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরলমের কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় শিশু ও নারী বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। সংসদের বাদল অধিবেশন আগামী 20 জুলাই শুরু হচ্ছে, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই অংশ। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 1-0 প্যারাগুয়েকে হারিয়ে এবং মরক্কো কানাডাকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5-বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের শেষ ষোলোয় সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা, এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে

0: নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ভারত অসমের গুয়াহাটিতে আগামীকাল থেকে দুদিনব্যাপী ব্রিক্সের অন্তর্ভুক্ত মাদক বিরোধী সংস্থাগুলির প্রধানদের বৈঠক আয়োজন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলির মধ্যে আরও গভীর কার্যকরী সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যে ব্রিক্স সদস্য দেশগুলির মাদক বিরোধী সংস্থার প্রধান ও বরিষ্ঠ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবং কানাডা 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ প্রি কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক লটারির টিকিট। কোঙ্কনি ভাষায় মূল কাহিনী অলভিনো গোমস। বাংলা বেতার নাট্যরূপ মনোজ দাস। প্রযোজনা মনীন্দ্র রায়। নাটক লটারির টিকিট।

0: जो खुशी हो तुम खुदा की कसम लाजवाब हो कचाद हो तुम लाजवाब हो जो खुशी हो तुम खुदा की कसम लाजवाब हो
1: বলি আই ভিখুরাম গান ধরেছিস হ্যাঁ এটা কি গানের সময়
2: ওরে বাবা গানের আবার সময় অসময় আছে নাকি হ্যাঁ মনে ফুর্তি এলো তো গলা তুলে গেয়ে দিলেই হলো
1: মনে ফুর্তি এলো তা এত ফুর্তি কেন হচ্ছে রে তোর
2: বউ বাপের বাড়ি গেছে তাই
1: তুই না তুই একটা বতু ভাগা বউ বাপের বাড়ি গেলে কত দুঃখে মরে থাকবি তা নয় আনন্দে নেচে উঠেছিস
2: তোর বিয়ে হোক মালিয়া তখন তুইও বুঝবি তোর যেমন বাপের বাড়িতে যেতে আনন্দ হবে তোর বরেরও তেমন তোকে বাপের বাড়ি পাঠিয়ে আনন্দ হবে কি বলিস না সাইমন ঠিক বলিনি
3: একদম ঠিক ঠিকই তো বলেছিস কিন্তু আমি ভাবছি শ্বশুর বাড়িটা কোথায় হবে মারিয়া নেমন্তন্ন দিয়ে আমি তো বসে আছি সেই কবে থেকে মারিয়া তো চাই না মুখ তুলে
1: ওরে ও সাইমন তুই একেবারে নিজের গাধা বাপু হ্যাঁ তাই মারিয়ার কথা ভেবে বসে আছি সেখানে ওরে ওরে ও হতভাগা মারিয়া হলো খাস জমিদারের খাস পছন্দের খাস মেয়ে মানুষ যার কারবারও একেবারে স্বয়ং জমিদারের সঙ্গে সে কিনা তোর মতো এক দিন মজুরের প্রেমে পড়বে ভেবেছিস
3: জমিদারের মেয়ে মানুষ করে রাখবে আর আমার ঘরেও বউ হয়ে থাকবে কোনটা ভালো হবে
1: শুধু দূর মুখ পড়া জমিদারের মনের কথা তুই যেন একেবারে

0: জেনে বসে আছিস?
1: না গো মাসি, না না, আজকাল ওই দিনে দিনে মারিয়ার হালচাল কেমন পাল্টে যাচ্ছে সেটা দেখেছো? সব ব্যাপারে ওর খবরদারি, মাঠের কাজ, ঘরের কাজ, জমিদারের পরে ও যেন জমিদারনি।
2: জমিদারনি নয়, জমাদারনি।
3: হাসি হাসি, দাঁড়া দাঁড়া, আজ তোদের একটা ব্যবস্থা করে তবে আমি ছাড়বো। খুব সাহস বেড়েছে তোদের, না? যদি না নালিশ করি আমি বাবু সাপকে, তবে আমার নাম মারিয়াই নয়।
2: রাগলে তোকে যা দেখায় না মারিয়া।
4: আরে সাইমন ঠিকুরাম, বলি গাল গপ কি শেষ হয় না তোদের?
5: একটু চোখের পাতা দুটো জড়িয়ে এসেছে, ব্যাস আমি তোদের ফাঁকিবাজি শুরু হয়ে গেলাম। আজ দুপুরের মধ্যে যদি এই ক্ষেতের ফসল পুরো না কেটে ফেলতে পারিস তবে মজুরি পাবি না, এই বলে দিলাম। আর মারিয়া,
3: হ্যাঁ বাবু সাহেব,
5: সবার কাজে নজর রাখবি, রিপোর্ট করবি আমার কাছে, কে কি রকম ফাঁকি মারছে আমাকে বলে দিবি।
3: আচ্ছা,
6: বলেছিলাম না ওই জমিদারের পরে জমাদার নেই।
1: জমিদারের খাস মেয়ে মানুষ, এইবার না ঠেলাটা বুঝবি সাইমন, মজুরির অর্ধেকটা তোর কাটা যাবে।
7: এই মারিয়া, তোর পা ধরছি, এবারের মতো ক্ষমা করে দিস।
3: এখন ঠেকায় পড়ি মারিয়া, তোর পায়ে ধরছি কেন? আর যখন পেছনে লাগো তখন?
1: ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন থেকে পিছনে লাগবে না, হলো তো?
7: এবার থেকে সামনে লাগবো, খুঁজতো।
5: ফেলাটা দিচ্ছিস তোরা? হ্যাঁ মারিয়া।
3: হ্যাঁ বাবু সাহেব।
5: তো হাসি কিসের দিস সবার?
3: হাসার জন্যে, হাসার জন্যে হতভাগাদের কোনো কারণ লাগে না বাবু সাহেব, ওরা সব এমনিতেই হাসে।
5: আরে আরে আরে আরে আরে ফেলিসিয়া, বেটা কখন এলি?
3: এই তো এই মাত্র আসছি বাবু, দূর থেকে তোমায় দেখলাম, তুমি শুয়ে আছো ওই আরামকে দাঁড়া, ব্যাস মাকে বললাম তুমি চলে যাও বাড়িতে, আমি সোজা চলে যাচ্ছি মামুর কাছে।
5: তোর বাবা আসেনি?
3: হ্যাঁ সবাই এসেছে, মা বাবা রহু সবাই। বাবা গাড়ি থেকে নামতে চাইছিল, আসতে চাইছিল এখানে, কিন্তু তুমি তো,
5: কিন্তু আরে মাঠে ঘাটে হাঁটতে গেলে অসুবিধে হবে, হোঁচট খেয়ে পড়তে হবে, তাই এলো না বুঝি?
3: তুমি তো বাবাকে চেনো মামু, বাবা তো এরকম একটু
5: ফিটফাট গোছের মানুষ, তবে একটু নয় বেশ বাড়াবাড়ি, যাকে বলে কিনা টু মাচ সাহেব।
3: আচ্ছা বাবা মানছি, বাবা মানছি, বাবার ব্যাপারটা একটু বাড়াবাড়ি রকমের, কিন্তু তুমি, আচ্ছা তুমি কিরকম দিন দিন দাইয়া হয়ে যাচ্ছ বলতো? আচ্ছা জমিদার হয়ে এই ধুলোবালির কাদার মধ্যে এসে তুমি বসে আছো কেন বলতো?
5: বসে নেই রে, শুয়ে আছি, আরাম কেদারায় শুয়ে আছি।
3: সেটা দেখতে পাচ্ছি,
5: ডিসেম্বরের এই নরম রোদ্দুরে শুয়ে থাকার যে কি আনন্দ সেটা বুঝতে পারলি না?
3: মামু, রোদ্দুর এখানেও যেমন তেমনটি আছে তোমার বাড়ির লনেও।
5: না তোকে ভুল বোঝানো দায়। আসলে ব্যাপারটা কি জানি ফেলিসিয়া, দিনকাল বড় পাল্টে গেছে, সেদিন আর নেই যে হুকুম দিয়েই খালাস, এখন মাটির থেকে আয় পেতে গেলে মাটির সঙ্গে মিশে যেতে হবে রে। তাছাড়া জমিদারির কথা বললি না, সে তো ওই তালপুকুরে খটি না ডোবার অবস্থা।
3: মানছি, কিন্তু তাই বলে তোমার তো এসব অভ্যেস নেই মামু, চেহারাটা কি হয়েছে তুমি দেখেছো, দেখেছো কখন আয়নাতে?
5: ওটা পরিশ্রমের জন্য নয় রে, বয়সের জন্য।
3: বয়স না ছাই,
5: 56 বছর পেরোবো সামনের মার্চ মাসে, তার ছাপ আসবে না শরীরে? এই দেখো 3 ঘন্টা জার্নি করে এলি, কোথায় একটু চা খাওয়াবো তোকে, তা নয় তো শুধু বক বক বক বক করে যাচ্ছি সমানে।
4: আরে মারিয়া, এ মারিয়া।
3: হ্যাঁ কি বাবু সাহেব?
5: এই
3: শোনো শোনো শোনো মা, ওকে ডাকতে হবে না, ওই ঢঙ্গিকে তোমাকে ডাকতে হবে না।
5: কি নাম দিলি?
3: ঢঙ্গি ঢঙ্গি ঢঙ্গি,
5: বেশ নাম দিয়েছিস তো।
3: তাই না তো কি ঢঙ্গি না তো কি, মাঠে কাজ করতে এসেছে কিন্তু সাজের বহরটা দেখো দেখি, রঙিন শাড়ি, খোপায় ফুল, গম কাটবে না রূপ দেখাবে, তোমার ডাক শুনে কিরকম ঘাড় বিকি দেখছে দেখো, দেমাক দেখলে করে পিত্তি জ্বলে যায়।
5: সুন্দরীদের যদি দেমাকি না থাকে তো কার থাকবে রে?
3: কি বললে? সুন্দরী?
5: হ্যাঁ
3: সুন্দরী না চাই, কালো কালো শরীর, লেখাপড়ায় নাম নেয়নি কোনোদিন, সেই যদি বড়াই করে রূপের, তবে রূপসীদের দুঃখের দিন এসে গেল মামু।

0: শাস্ত্রের কথা কত যে মোক্ষম, কত যে সত্যি, তার প্রমাণ আজ আরেকবার পেলাম। মেয়েরা একজন আরেকজনকে কখনোই সহ্য করতে পারে না।
1: কি বললে তুমি? আমি আমি ইনসি করে আমার বই গেছো কি ইনসি করতে? কিন্তু মামু একটা কথা বলি, তুমি ওকে বেশি প্রশ্রয় দাও বলে ওরা তো দেমাগ বেড়েছে। তুমি জানো না লোকজন না তোমার সামনে নিন্দে করতে পারে না, কিন্তু পেছনে না কিরকম
0: পেছনে বলে বেড়ায় যে মারিয়ার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে, তাই তো?
1: হ্যাঁ, আমার না সত্যি বলছি মামু, আমার এত বিচ্ছিরি লাগে। এই তো সেদিন ওই ক্লারিন্দা আন্টি কত কথা বলে এলো মাকে, বললো শিল্পিয়া তোমার দাদার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, নইলে এক গাইয়া যার জন্মের ঠিক ঠিকানে নেই তাকে কেউ মাথায় তোলে।
0: তোমার ক্লারিন্দা আন্টিকে বলো জমিদারের নীল রক্ত আমার শরীরে, আমরা কি করি আর না করি সেটা বোঝার সাধ্যে ওনার এই শাক চচ্চড়ি খাওয়া মাথায় ঢুকবে না। আমি অ্যান্টোনিও ফ্রান্সিসকো ভলটিয়ার দাস মার্সেস্টিয়াস, 200 বছর আগে আমার খাঁটি পর্তুগিজ জলদস্যু পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছিল এই গ্রাম, এই জমিদারি। আমি সেই বংশের উত্তর পুরুষ, আমি জানি। লোকে আড়ালে আমাকে তুচ্ছ করে ডাকে ফ্রান্সু, কিন্তু সামনে এলে মাথা নুইয়ে বলে ফ্রান্সিসকো সাহেব। কে কি বললো আড়ালে তাতে আমার কিচ্ছু যায় আসে না।
1: মামু প্লিজ, মামু রাগ করো না, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তাই ভয় হয় জানো তো, ওসব কথা শুনলে তোমার তো কষ্ট হবে, তাই না?
0: সে কি আর আমি জানি না যে আমাকে ভালোবাসিস বলে বিয়েটাও করছিস না? অবশ্যই ওই মরকটটা যেন নাম ভুলে গেলাম, ও জ্যাক হিগিন্স, কি করে যে ওকে পছন্দ হয়েছিল তোর সেটা আমি আজও বুঝতে পারলাম না। তা সে হতভাগাটা বিদেয় হয়েছে নাকি এখনো ঘাড়ে চড়ে বসে আছে?
1: মামু তুমি যে কি বলো না, সেসব তো কবেই চোখে বুকে গেছে। আমি তো এখন ঠিক করে ফেলেছি।
0: কি ঠিক করে ফেলেছিস?
1: ঠিক করেছি যে বিয়ে করব না কোনোদিন। হ্যাঁ, আমি কোনোদিন বিয়ে করব না। আমি শ্বশুর বাড়ি চলে গেলে তুমি যে একদম একা হয়ে যাবে মামু।
0: দূর পাগলি, এরকম করলে সংসার চলে না কি রে? বিয়ে করবি, ঘর হবে তোর, কাচ্চা বাচ্চা হবে।
1: আচ্ছা মামু, এতই যদি তোমার এই বাচ্চা কাচ্চা শখ, তবে নিজে কেন আইবুড়ো থেকে গেলে?
0: এটা একটা মোক্ষম সওয়াল করেছিস, আমি নিজে কেন আইবুড়ো থেকে গেলাম, তাই না? খুব ভালো সওয়াল। আসলে ব্যাপারটা কি জানিস, যে বয়সে লোকে বিয়ে করে সে বয়সটা তো কাটিয়ে দিলাম বিয়ে না করাই প্রতিজ্ঞা নিয়ে। যখন জ্ঞান ফিরলো তখন বুঝলাম ভুল করে ফেলেছি, কিন্তু তখন আর কিচ্ছু করার নেই, বড় দেরি হয়ে গেছে রে।
1: দেরি যে হয়ে গেছে সেটা অবশ্য মিথ্যে নয় মামু, কিন্তু তাই বলি যেন ওই অজাত কুজাতির কোন মেয়েকে আবার তুমি
0: ওই মারিয়ার মতো
1: আবার আবার মারিয়া ভাল লাগে না।
0: বুঝতে পারছি বুঝতে পারছি, তোর মাথাটা সত্যি খারাপ করে দিয়েছে কেউ বলে। তা আচ্ছা কি করে তুই বিশ্বাস করে ফেললি যে মারিয়ার মতো একটা মেয়েকে আমি বিয়ে করতে পারি? অভিজাত বলে কি কিছুই নেই আমার? আচ্ছা আমি কি সত্যি এতটাই পাগল?
2: দাদাটি তোমার পাগলও নয় নির্বোধও নয়, হ্যাঁ, রক্তের কোষে কোষে স্ফূর্তির জীবাণু, সারা জীবনটা সুরা নারী আর জুয়াতে কাটিয়েছে, এখন পয়সা নেই, বয়স বেড়েছে কিন্তু অভ্যেসটা তো মরেনি, তাই মারিয়া বুঝলে? ফ্রান্সু ভাইয়া আর যাই করুক এ বয়সে আর বিয়ের ভাবনা ভাববে না।
3: না ভাবলেই বাঁচি, তবে ভয় হয়, আমার বাপ ঠাকুরদার রক্তের ধারাটা তো আমি জানি, ওদের মাথায় পোকা ঘুরে বেড়ায়, কখন যে কি করে বসে ঠিক ঠিকানা নেই।
2: এইটাই তোমাদের ভুল, তোমার দাদাটিকে আর কেউ না চিনুক আমি চিনেছি, জাতটা মাতালের হলেও কখনো বেতালা হয় না।
3: না হলেই ভালো, এত কিছু ভেবেই

0: ফেলিসিয়া বিয়ে করলো না, মামা দেখতে পারে না হেগিন্সকে, তাই কাটিয়ে দিল যাতে মামা খুশি থাকে।
1: আর খুশি থেকে উইলটা করে দিয়ে যেতে পারে ভাগ্নিকে, তাই জমি জমা, নারকেল বাগান আর এই রাজপ্রাসাদ।
0: এমনভাবে বলছো যেন সব পরিকল্পনা আমার, আর তুমি একবারে ভালো মানুষ।
1: আহাহা, রাখছো কেন? আমি তো আর দোষ দিচ্ছি না তোমাকে, শুধু প্ল্যানটা একটু মানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি।
0: বেশি উপভোগ করো না, হাত থেকে ফসকে গেলে তখন কষ্টের সীমা থাকবে না।
1: অলক্ষণে কথাটা বারবার বলো না তো।
2: জয় মা মেরি, দয়া করো মা, এই একটি আশা নিয়ে সপ্তাহ শেষে ঢু মারি, হতাশ করো না মা, হতাশ করো না।
3: তো তাই সব আপনারা এই যে ভেতরে আসবো।
0: কে?
3: বাবু সাহেব পাঠিয়ে দিলেন।
0: এসো ভেতরে এসো।
3: বাবু সাহেব আমাকে পাঠিয়ে দিলেন।
0: হুম, কেন?
3: জানতে পাঠালেন যে রান্না বান্না কে করবে।
0: কে করবে মানে?
3: রান্নার লোককে বাবু সাহেব তাড়িয়ে দিয়েছে পরশু দিন।
1: হ্যাঁ, সে কি? কে তাহলে খাবার দাবার বানাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে কোথায় আজকাল আমার শ্যালক মহাশয়?
3: আমি ওই মাটির কাজ শেষ করে আসার পর এই রান্না বাড়া করি।
0: রান্না বাড়া করো না, ছাই করো, বসে বসে দাদার মাথাটা খাও।
1: শ্যালক চন্দ্রের নজরটা খারাপ নয়, এ তো মেয়ে নয়, একেবারে কবিতা, মুনি ঋষিদের মাথা ঘুরে যাবে। ফ্রান্সু তো কোন ছাড়।
0: ঘর সংসারের সারা কাজ তাহলে তুমিই দেখছো এখন।
3: ওই বাবু সাহেব যখন যা হুকুম করেন তাই করি।
0: হুম, না, দাদার সঙ্গে কথা বলতে হবে দেখছি। একটা রাস্তার ইয়ে, হ্যাঁ, তাকে কিনা ঘরের মাঝখানটিতে বসেছে, বলি পরিবারের একটা মান সম্মান তো আছে।
1: আবার বলছি উতলা হয়ে না, ফ্রান্সু ভায়া মাতাল ঠিকই কিন্তু বেতালা নয়।
0: কি জানি বুঝতে পারি না যদি সত্যি।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মারিয়া সুন্দরী যাও, তুমি যাও, যা রান্না করবে আমরা তাই খাবো।
3: আচ্ছা।
1: কিন্তু আসল যে ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে বুঝলে, তা হলো যে ভায়ারামের পকেটের অবস্থা এতটাই খারাপ চলছে যে খানসামাও চাকরি ছেড়ে চলে গেছে।
0: সেই দুশ্চিন্তা তো আমারও, এত কষ্ট করে মেয়েটা আইবুড়ো জীবন কাটাচ্ছে, তার যদি কোনো দাম না মেলে।
1: আচ্ছা, বকবক করাটা তোমার একটা ব্যারাম হয়ে উঠেছে দেখছি। যে বিল্লায় প্রাসাদের মালিক তোমার দাদা, তা যদি ভেঙে চুরে বিক্রিও করা যায় তাতে দু পুরুষের খ্যাটনের ব্যবস্থা হয়ে যাবে, এটা বুঝতে পারছো না?
0: হ্যাঁ,
1: মরা হাতিরও লাখ টাকা দাম থাকে বুঝলে।
4: না না, আপনি বুঝতে পারেননি ফাদার, তা পারলে এরকম একটা প্রস্তাব আপনি আপনি কখনো আসতেন না এখানে। আমার পূর্বপুরুষ তৈরি করেছেন যে গির্জা, 150 বছর ধরে যে গির্জার খরচপত্র জুগিয়ে আসছি আমরা, আজ কিনা আপনি বলছেন সেই গির্জার মাতব্বর হবে দুদিনের পয়সার মুখ দেখা ওই জোসেফ।
5: না না, আমার কথার ভুল বুঝবেন না দয়া করে মিস্টার ফ্রান্সিসকো, ক্রিসমাস আসতে আর একটা মাসও বাকি নেই, অথচ গির্জাঘরে রং করার কাজ এখনো শুরু হলো না। আপনার মুনশির সঙ্গে কাল দেখা হয়েছিল, তো তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে একটা খেপ ফসল বিক্রি না করলে খরচপত্র সামলানো মুশকিল। আমি তাই ভাবলাম।
4: না না, ও সমস্ত ভাবাভাবির কিছু নেই, যতদিন আমি বেঁচে থাকবো ফাদার ততদিন পূর্বপুরুষ যে সমস্ত রীতি নীতি চালু করে গিয়েছেন তা বহাল থাকবে। ওসব জোসেফ টোসেফরা পয়সার গরম দেখাবে আমি কবরে যাওয়ার পর ফাদার।
5: মালাই ষাট, কবরে যাওয়ার কথা বলছেন কেন? শতায়ু হন আপনি।
4: শতায়ু মন্দ বলেননি ফাদার, কিন্তু ইচ্ছে যে করে না বাঁচতে ফাদার। আমাদের এই রাজপ্রাসাদটা তৈরি করেছিলেন আমার পূর্বপুরুষ, পুরো জেলাটা আপনি খুঁজে দেখুন, এরকম প্রাসাদ কিন্তু আর দুটো দেখতে পাবেন না। কিন্তু আজ কি হাল দেখুন এই প্রাসাদটা, ঘষে মেজে সাফসুত্র যে করে রাখবো এটাকে তারও কোনো উপায় নেই, তবু যেটুকু রাখতে পারছি সেটাও চলে যাবে আমার মৃত্যুর পর।
5: একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন।
4: না না না না, স্বচ্ছন্দে বলুন, কিচ্ছু মনে করবো না।
5: আপনি বিবাহ করুন।
4: হ্যাঁ।

0: এই বয়সে কি যে বলেন আপনি ফাদার!
1: হাসির কথা নয়, আপনি বিয়ে করবেন বংশ রক্ষার জন্য। মার্সিয়া বংশকে শেষ হওয়ার হাত থেকে বাঁচাবার একটা দায় আছে আপনার।
0: কিন্তু মার্সিয়া বংশের সেই উত্তরাধিকারীকে কি সম্পদ দিয়ে যাব আমি? তার সঙ্গে একটা নিঃস্ব ভ্যাগাবন্ডের কি কোনো পার্থক্য থাকবে? তাছাড়া কি এমন বোকা গাধা আছে যে পুরো হাফ চাষা এক জমিহীন জমিদারকে তার জামাই করবে?
1: খোঁজ খবর করলে তেমন মেয়ে পাওয়াও তো যেতে পারে।
0: পাবেন না ফাদার, কোনো আধুনিকা কোনো শিক্ষিতা রুচি সম্পন্না মেয়ে রাজি হতেই পারে না। সবচেয়ে বড় কথা কি জানেন ফাদার, ভয় করে। জীবনটাকে নতুন করে যে শুরু করব সে সাহস আমার নেই ফাদার। তার চেয়ে এই তো বেশ আছি, জমিদারি তো আগেই গেছে, এবার শেষ বংশধরটাও যাবে। তারপর এক বিশাল শূন্যতা, একদিন যে প্রাসাদ গমগম করত মানুষদের আনাগোনায়, একদিন যে প্রাসাদে অর্থ আর বৈভবের অপার জৌলুস থাকত, সেই প্রাসাদ পুরনো ভগ্ন বাড়ির মতো হয়ে যাবে। পলেস্তারা খসে যাবে, চৌকাঠের কাঠ চুরি করে নিয়ে বেঁচে দেবে কেউ, তার আগেই যেন জেসাস আমাকে তুলে নেন। এই দৃশ্যটা যেন আমাকে দেখতে না হয় ফাদার।
1: ফ্রান্সিসকো, মিস্টার ফ্রান্সিসকো, শান্ত হন।
0: মাফ করবেন, একটু বেশি আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম। আপনি জান ফাদার, কাল সকাল থেকে গির্জাঘরে রং করার কাজ শুরু হয়ে যাবে। মেরি ক্রিসমাসের পরম্পরা কোনো রকমভাবেই ব্যাহত হবে না।
2: বাবু সাহেব,
0: আয় মারিয়া, কিছু বলবি?
2: বলছিলাম খাবার দেব এখন।
0: ফেলিসিয়া কোথায়? ওর বাবা মা, ওরা খাবে না?
2: ওরা আপনার জন্য অপেক্ষা করে করে তারপর খেয়ে নিয়েছে। কতটা রাত হলো জানেন?
0: ওই গির্জার কাজ করার ব্যবস্থা করতে করতে দেরি হয়ে গেল। ভালোই হয়েছে ওরা খেয়ে নিয়েছে। তাই হ্যাঁ, কি রান্না করেছিস?
2: ওই ভাত আর মুরগির ঝোল, আর তার সঙ্গে মাছ ভেজেছি। আর আপনি যে খাবারটা খুব ভালোবাসেন, সেই নারকলের খিরটা।
0: বাবা বাবা বাবা, ফাইন। যে ফ্রান্সিসকো এক জামানায় পানাজি শহরের সেরা হোটেলের সেরা শেফের রান্না করা খাবার ছাড়া আর কিচ্ছু মুখে তুলত না, সে কিনা আজ কুলিকামিন মারিয়ার তৈরি করা নারকলের ক্ষীর খেয়ে ঢেঁকুর তুলবে আর বলবে বা ফাইন।
2: বাবু সাহেব,
0: আরে না না না, তোকে কিছু বলছি না রে, আমি তো বলছি আমার ভাগ্যের কথা। তাছাড়া তুই না থাকলে এই বয়সে এই সেবাটাই বা কে দিত আমাকে?
2: না না, ওরকম বলবেন না বাবু সাহেব, আপনার সেবা করা তো আমার, না না আমার নয়, আমার আমার 14 পুরুষের কর্তব্য। আমার মা বলে।
0: কি বলে তোর মা?
2: আমার মা বলে, এই যে বাবু সাহেবের নজরে তুই পড়েছিস, এ আমাদের কত ভাগ্য জানিস। আমাদের ঘরের মেয়ে জমিদার বাড়ির অন্দর মহলে যাচ্ছে, কোনোদিন কেউ এ কথা ভাবতে পেরেছিল?
0: খুব ঠিক কথা বলে তোর মা, আমার পূর্বপুরুষদের এমন দুরবস্থা হয়নি যে শহরের রূপে গুণে সেরা সুন্দরীদের উপর থেকে চোখ সরিয়ে গায়ের কুলি কামিনদের দিকে তাকাবে। মারিয়া সুন্দরী রূপসীরা পা ফেলে রূপর দিকে তাকিয়ে, বুঝলি? তাই বলে তুই যে সুন্দরী নোস তা বলছি না।
2: আমি আমি রূপসী? ঠিক বলছেন তো বাবু সাহেব।
0: যে তোকে রূপসী বলবে না সে অন্ধ। মাঝে মধ্যে আমি ভাবি এইসব রূপসীদের চেয়ে তুই কম কিসের। হ্যাঁ, আমি মানছি তোর শিক্ষা নেই, আদব কায়দা জানিস না ওদের মতো, কিন্তু তোর শরীর বেতের মতো ছিপছিপে, একরত্তি মেয়ে তো নেই কোথাও। যৌবন তার সব ঐশ্বর্য ঢেলে দিনে দিনে গড়ে তুলেছে তোকে। এই যে তুই মাঠে বসে কাজ করছিলি সকালবেলায়,

0: আমি ইজি চেয়ারে শুয়ে শুয়ে শুধু তোকে দেখছিলাম। না রে, সত্যি বলছি। আচ্ছা মারিয়া, একটা সত্যি কথা বলবি?
1: কি কি কথা?
0: আমি আমি লোকটাকে কিরকম লাগে তোর?
1: এটা একটা প্রশ্ন হলো?
0: না না, বল না তুই। এটা খুব বড় প্রশ্ন রে মারিয়া।
1: বাবুসাহ, বাবুসাহ, আপনি জমিদার আর আমি আমি একটা সামান্য মজুরের মেয়ে। আপনি কেমন, মানে ভালো না খারাপ, সেটা দেখার সাহসও আমার নেই আর দরকারও নেই। তবে এটা জানি যে আমার ভাগ্যটা খুব ভালো। আপনি আমায় বিশ্বাস করেন, আপনি আমায় ভালোবাসেন।
0: কি বললি, কি বললি তুই? ভালোবাসি তোকে?
1: আমি আমি ভুল বলেছি বাবুসাহ, তাহলে তাহলে আপনি আমাকে মাফ করবেন।
0: তোকে আমি ভালোবাসি কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু তুই নিজের কথাটা বল দেখি, তুই কি আমাকে ভালোবাসিস? কেন কেন, কি ভালোটা আছে আমার মধ্যে? বিষ নেই কিন্তু কামড়টা আছে, টাকা পয়সা নেই কিন্তু পয়সাওয়ালা মানুষের যে দোষগুলো থাকে তার সব কিছু আছে আমার মধ্যে। তুই গায়ের এক ভোলা ভালা সুন্দরী মেয়ে, তোকে কুক্ষিগত করে রেখেছি, অথচ জানি যে এই সম্পর্ক আছে শুধু শরীর, ভালোবাসা নেই। তুই জানিস, তুই জানিস তোকে আমি বিয়ে করবো না, তুই জানিস আমি বেঁচে থাকতে তুইও বিয়ে করতে পারবি না। তবু কেন কেন ভালোবাসিস, কেন ভালোবাসিস আমাকে বল? কেন পড়ে থাকিস এখানে, কেন চলে যাস না এখান থেকে?
1: এত সব কথা কোনোদিন তো ভাবিনি বাবুসাহ, ভাবতে চাইও নি, অত কিছু ভাবার বুদ্ধি নেই আমার। যাকে ছাড়ুন তো, চলুন চলুন, আপনি খাবেন চলুন। আর হ্যাঁ, এই যে মজুরদের জন্য যেসব টাকা পয়সা দিয়েছিলেন তা মিটিয়ে দিয়ে এই বেচেছি, তাই এই রেখেছি, এই নিন।
0: কত আছে?
1: কত আছে? এই 270 টাকা আছে, এই নিন। এই 100, 200, তারপর 10, 20, 30, 40, 50, 60, 70।
0: ওই কাগজের টুকরোটা কি রে, খুব গুছিয়ে রাখছিস তো বড়? এতক্ষণ টাকার মধ্যে ছিল ওই যে ব্লাউজের মধ্যে চালান করে দিলি, আরে ওই যে, ওটা কি?
1: না না, ও কিছু না।
0: কিছু তো একটা নিশ্চয়ই, নইলে এমন করে লুকিয়ে রাখছিস কেন?
1: বলছি তো বাবু, ওটা কিছু না।
0: আবার লজ্জায় লাল হয়ে উঠেছিস, নিখাত প্রেমপত্র। আরে লুকিয়ে লুকিয়ে প্রেমও তাহলে করছিস?
1: ওসব ওসব কিচ্ছু না বাবুসাহ, এই দেখুন এটা কি, এই যে নিন।
0: হ্যাঁ, এটা তো একটা লটারি টিকিট দেখছি, প্রথম পুরস্কার 1 কোটি টাকা, পশু খেলা। কত দাম নিয়েছে টিকিটটার?
1: 50 টাকা।
0: ছি ছি ছি ছি ছি ছি ছি, 50 টাকা তুই এইভাবে নষ্ট করে দিলি? একদিনের মজুরির টাকাটা এইভাবে ফেলে দিলি জলে? ওরে বোকা, তুই কি ভেবেছিস যে তোর টিকিটের নম্বরে 1 কোটি টাকা উঠে পড়বে?
1: উঠবে না, না মানে উঠতেও তো পারি।
0: কখনো না, কখনো উঠবে না। 5-10 কোটি লোক কেটেছে এই টিকিট, বরাত ফিরবে মাত্র একজনের, এটা কোনো হিসেব হলো? ফেলে দে, ফেলে দে। তুই
1: ফেলে দেবো?
0: হ্যাঁ, আজে বাজে কাগজ গুছিয়ে রেখে কোনো লাভ আছে? আর শোন, এরকম করে ভবিষ্যতে যেন পয়সা নষ্ট করবি না, বুঝলি? মনে থাকবে তোর?
1: হ্যাঁ বাবু সব।
0: যা টেবিলে খাবার লাগা।

0: এ মারিয়া, শোন, একটা কথা জিজ্ঞাসা করা হয়নি তোকে। লটারিটা পেলে কি করতিস তা তো বললি না।
1: আমি আবার কি করব, ওই পয়সা পেলে

0: সবাই যা করে, আমি জমি কিনতাম, তারপর বাড়ি করতাম, গাড়ি কিনতাম, কাপড় চোপড়, গয়না গাটি এইসব কিনতাম, ব্যাস
1: আর কিছু না।
0: আবার কি, এই সবই তো বললাম।
1: আসল কথাটাই তো বললি না, আমি যদি কখনো কোনো লটারি পেতাম না, 1 কোটি টাকার লটারি, সবার আগে কি করতাম জানিস?
0: কি?
1: একটা বিয়ে করতাম।

0: কিন্তু আমি এটাও জানি যে লটারির একটা ভাঁওতা, জুয়া। জীবনে আমিও দু চারবার লটারির টিকিট যে কাটিনি তা নয়, কিন্তু কখনো বাঁধেনি, এক পয়সাও পাইনি। মাঝখান থেকে কয়েক রাতের ঘুম কেবল নষ্ট হয়ে গেছে।
1: ঘুম নষ্ট মানে?
0: হ্যাঁ, ঘুম নষ্ট। টিকিটটা রেখে দিতাম বাইবেলের মধ্যে, বুঝলি, আর সর্বক্ষণ ইষ্ট মন্ত্রের মতো জপ করতাম ওই নম্বরটা। শুয়ে পড়ার পর তো সর্বক্ষণ মাথার মধ্যে কিলবিল কিলবিল কিলবিল করে বেড়াতো ওই নম্বরের পোকা। ঘুম আসে কখনো?
1: ও মা, আমারও তো ঠিক একই অবস্থা। কাল রাত্রিরে স্বপ্ন দেখলুম আমার টিকিটের নম্বর,
0: হ্যাঁ, 7-3-6-4-2-0 সিরিজ ডি।
1: আপনার মনে আছে?
0: নিশ্চয়ই, একবার দেখলি মনে গেঁথে যায়। তারপর কি দেখলি বল, স্বপ্নে কি দেখলি বল?
1: ওই আমার নম্বরে 1 কোটি টাকা উঠেছে।
0: আচ্ছা,
1: আর আমার চারদিক দিয়ে কত টাকা উঠছে, একেবারে মেঘের মতো।
0: না, শুয়ে গেল। মানুষ এই জন্যই পাগল হয়, বুঝলি। বাঁচতে চাইলে ছিঁড়ে ফেলে দে টিকিটটা, বুঝলি। এই বে, একটু মাংসের ঝোল দে দেখি। চমৎকার এনেছিস, এত মাংস দে।
2: শালাবাবুর সঙ্গে কাল রাত্রিরে তো দেখাই হলো না। শুনলাম যে নাকি বেশ রাত করে ফিরেছে।
1: হ্যাঁ, আসলে আজ সকাল থেকেই তো গির্জার রং করার কাজ শুরু হয়েছে।
2: ও,
1: তার ব্যবস্থা করতে দেরি হয়ে গিয়েছিল আর কি।
3: আমার বাবা ঘুম ভাঙতে দেরি হয়। ওই ছুরিটা চা দিতে এসে বলল যে বাবু ভোরবেলায় বেরিয়ে গেছে। তা ফেলিসিয়া, মামুর সঙ্গে তো দেখা হয়েছে তো?
1: হ্যাঁ, আমি তো ফুলের বাগানে ছিলাম, মামুকে গুড মর্নিং করলাম। গতকাল রাত্রে মামুর সাথে আমাদের একসাথে ডিনার করাটা কিন্তু উচিত ছিল মা। আমাদের অপেক্ষা করা উচিত ছিল সেদিন।
2: না বাবু, অত পিড়িতে আমার দরকার নেই। মাঝরাত্রি কখন তিনি ফিরবেন তার জন্য জেগে বসে থাকবো আমি, এতটা পারবো না।
3: তাছাড়া ওই ছুরিটা কি যেন নাম?
2: ওই তো মারিয়া, মিস মারিয়া জাকিন।
3: হ্যাঁ, ওই মারিয়া তো বললো যে বাবু সাহেব ফিরে রোজগার পরে একটু মদ খাবে, তারপর ঘন্টাখানেক পর তারপর ডিনার করবে।
2: আচ্ছা, ভালো কথা। মারিয়া কি আজকাল বাড়িতে যায় না? রাত্রেও থাকছে নাকি এখানে?
1: থাকবেই তো, মারিয়ার মা বোন গোষ্ঠীসূত্র সবাই তখন উঠে এসেছে বাড়িতে, ডেরাগেরিচ ওই সার্ভেন্টস কোয়ার্টারে।
2: তাই নাকি?
3: ও মা, আমার বোকা বুদ্ধু ভাইটাকে হাত করে সবকিছু দখল করে নেবে না তো ওরা?
2: তোমার মাথায় ওই গোবরের পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে দিনকে দিন। মগের বললুক নাকি যে ওরা দখল করে নেবে সবকিছু?
3: আচ্ছা শোনো শোনো, ধরো ওই বাড়িতে ছুরিটা তো সারা রাত থাকে, খেয়ে দে ওইখানেই শোয়, মানে আমার ভাইয়ের সঙ্গে যখন রাত কাটাচ্ছে।
1: মা, তুমি তুমি এত আজে বাজে কথা বলো না।
3: তুই থাম, সেদিন ক্লারিনটা বলল যা বলল তা তার চিকি ভাগ যদি সত্যি হয় তাহলে সে
1: ক্লারিন। মা, ওই ক্লারিনা আন্টির কথা এক ভাগও সত্যি হয় না, উড়ো খবর মিথ্যে খবর আর গালগপ্পের জাহাজ একটাও। কাল রাতে তো আমি মামুকে সবকথা বলে দিয়েছি ওই ক্লারিনা আন্টির যে যে কথা বলেছিল।
2: বটে বটে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা কি বললো তোমার মামু? খুব রেগে গেল বুঝি?
3: সত্যি কথা শুনলে রাগ তো হবেই।
1: মামু যে খুব একটা রেগে গিয়েছিল তা নয়, বললো যে নীল রক্তের মানে আর সেই রক্তের দাম মামু খুব ভালো মতো জানে। ক্লারিন্দা আন্টির ওই শাকচচ্চড়ি খাওয়া মাথায় সেটা নাও ঢুকতে পারে।
2: ব্যাস, নিশ্চিন্ত, আর কোনো চিন্তা নেই। এখন শুধু দেখতে হবে যে ক্রিসমাস পর্যন্ত এই যে একটা মাস আমরা এখানে থাকবো, এখানে এই দিনগুলো আমাদের দেখাতে হবে যে শালাবাবুর জন্য আমরা কতটা ফিল করি।
1: ঠিক বলেছ।
2: একসঙ্গে লাঞ্চ করতে হবে, ডিনার করতে হবে, ওই মারিয়া সুন্দরী হাত থেকে হেঁসেলের ভার কিছুটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, দু এক পদ রান্না করতে হবে তোমাদের ভাই, যেসব খাবার বেশি ভালোবাসে এমন সব পদ।
3: রক্ষা করো বাবা, ওসব আমার দ্বারা হবে না, আমি ওই রান্নাঘরে ঢুকতে পারবো।
1: ঠিক আছে মা, ঠিক আছে, ও ব্যাপারটা না আমি দেখবো। তুমি বরং একটা কাজ করো, মামুর জন্য না একটা দারুণ সোয়েটার বুনে ফেলো, হাতে তৈরি জিনিস পেলে না মামু খুব খুশি হবে দেখবে।
2: গুড গুড, ভেরি গুড প্রপোজাল। কিন্তু উল পাবে কোথায়?
1: সেটাও তোমাদের ভাবতে হবে না, গির্জাঘরে রং করবার জন্য তো মামু।

0: শহরে যাবে, আমিও সঙ্গে যাব, কিনে আনবো সেখান থেকে দারুণ রঙের উল।
1: আমার জন্য এইসব কেনার কি দরকার হল বলতো?
0: ও আমার নয়, আমার নয়, দরকারটা আমার মায়ের। মায়ের হাঁটা ইচ্ছে করেছে তোমার জন্য একটা দারুণ সোয়েটার মানাবে, এই রংটা দারুণ লাগবে।
1: ও বয়সে এসে ও যে এত কাজের হয়ে গেছে সেটা দেখে বেশ ভালো লাগছে।
0: আচ্ছা মামু, ছোটবেলায় তুমি আর মা খুব খুনসুটি করে ঝগড়া করতে, তাই না?
1: খুব একটা ভুল বলিস নি। এই শোন শোন শোন, একটা কথা মনে করিয়ে দিবি তো?
0: কি কথা গো?
1: দেখ, এখান থেকে কেনাকাটা করে যাবার আগে একটা খবরের কাগজ আর একটা ম্যাগাজিন কিনতে হবে, মানে ওইগুলো তো ওখানে সবসময় পৌঁছয় না, এটা আমাকে মনে করিয়ে দিবি।
0: ঠিক আছে।
1: মারিয়া?
0: হ্যাঁ বাবু স্যার।
1: আরে আয় এদিকে, আয় না, ও না দাঁড়া দাঁড়া, আয় নয়, এসো এদিকে, এসো এসো, হ্যাঁ এইখানটাতে। বাহ কি সুন্দর দেখাচ্ছে আমার মারিয়া রানী, একেবারে মানে পরীর মতো রূপ।
0: বাবু সাহেব, আমাকে খুব বাজে দেখাচ্ছে বুঝি, ফুলগুলো ফেলে দেব মাথা থেকে?
1: একদম নয়, ফেলা তো দূরের কথা, আরো কিছু ফুল হলে খুব ভালো হতো, তাহলে তুমি একেবারে ফুলপরি হয়ে যেতে।
0: না না, আমি নিঘাত কিছু ভুল করে ফেলেছি, নাহলে আপনি তো কখনো আমাকে এরকম করে কথা বলেন না।
1: এরকম করে বলিনি তো কি হয়েছে? আমি আমি তোমাকে কি রকম করে বলি? আমি কি তোমাকে বকি সব সময়?
0: না না না, তা নয়।
1: তাহলে আমি কি বলি যে তুমি খারাপ দেখতে?
0: না না না, তাও নয়।
1: তবে নতুন কি বললাম আজ? তবে হ্যাঁ, নতুন একটা কথা আছে, সেটা আমি এখনো বলিনি, এবার বলবো। এসো এসো, হ্যাঁ আমার সামনে বসো।
0: হায় মা, আপনার সামনে আমি বসব?
1: হ্যাঁ,
0: নিশ্চয় কিছু দোষ করে ফেলেছি। বাবু সাহেব, বাবু সাহেব আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন।
1: ক্ষমা আমি করব না মারিয়া, ক্ষমা আমি করব না, করবে তুমি। হ্যাঁ আমাকে মারিয়া, মারিয়া তোমাকে আমি চিনতে পারিনি এতদিন, নিজের সুখের জন্যে নিজের আনন্দের জন্যে শুদ্ধ আমি তোমাকে ব্যবহার করেছি, আমি দেখতে পাইনি তোমার ভালোবাসা, আজ আজ আমি তা দেখতে পেয়েছি। জমিদারের নীল রক্তের মোহে তোমাকে আমি ছোট চোখে দেখতাম, তুমি যে আমার স্ত্রী হওয়ার সব দিক দিয়ে উপযুক্ত এটা আমি কিছুতেই বুঝতে চাইতাম না।
0: এসব এসব আপনি কি বলছেন বাবু সাহেব? আমি আমি আপনার স্ত্রী হবার উপযুক্ত? আচ্ছা বাবু সাহেব, আপনার শরীর ভালো আছে তো? আমি কি একটু আপনার শরীরের দেখাশুনো, মানে আপনার শরীর?
1: আমি ভালো আছি, আর যা বলছি তা অনেক ভেবে চিনতে বলছি। মারিয়া মারিয়া, তুমি আমার স্ত্রী হবে, আমার সন্তানের মা হবে, হ্যাঁ এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই কাউকে বলার দরকার নয়। শোনো, এটা জানবে শুদ্ধ তিনটি মানুষ, তুমি আমি আর গির্জার পাত্রী বাবা। পাত্রী বাবার সঙ্গে আমি কথা বলেই এসেছি, কাল ভোরে আমরা যাব গির্জায়, সেখানে আমাদের বিয়ে হবে।
0: বাবু সাহেব, বাবু সাহেব, আমি আমি কিছু বুঝতে পারছি না, সব কিরকম সব কিরকম আলগুল পাকিয়ে যাচ্ছে। আপনি আপনি বিয়ে করবেন, মানে আপনি আমাকে আমাকে বিয়ে করবেন?
1: আরে আরে আরে আরে, তুমি থরথর করে কাঁপছো। শোনো শোনো মারিয়া, তুমি পড়ে যাবে, বসো বসো বসো, এসো এসো এখানে।

0: শুনছো এই যে, কি কুম্ভকর্ণ বউয়ের পাল্লায় যে পড়েছি রে বাবা, এদিকে যে সব শেষ হয়ে গেল, খেয়াল নেই উনি নিদ্রা যাচ্ছেন।
1: কি শেষ হয়ে গেল বলছো?
0: তোমার ভাই যে বিয়ে করে এলো এক্ষুনি, সেটা জানো? যাও বউকে ঘরে তোলো।
1: তুই কি বলছো? দাদা বিয়ে করেছে কাকে?
0: কাকে আবার? সেই মারিয়াকে।
1: মারিয়া? সেই ছুঁড়িটা যার জন্মের ঠিক নেই, সে হবে মার্সিয়া পরিবারের বউ। হ্যাঁ, হলেই হলো, দেখাচ্ছি দেখাচ্ছি ওর বউ হওয়া। চলো চলো, ফেলিসিয়া কোথায়?
0: সে তো তার ঘরে কাঁদতে শুরু করেছে।
1: গাধা মেয়ে, কেঁদে কি হবে? সবাই মিলে এখন দাদাকে গিয়ে বলতে হবে যে বিয়ে আমরা মানি না।
2: তোমরা মানি না বলে কি বিয়েটা বাতিল হয়ে যাবে?
1: হ্যাঁ যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। পাগল যদি কিছু করে বসে সেটা আইনি হয় না।
2: আমি পাগল এটা তোমার কথাতে প্রমাণ হয় না? হবে না।
0: না সেটা ঠিক, কিন্তু গাঁ শুদ্ধ লোক তো একই কথা বলছে। তারা বলছে যে
2: ফ্রান্সু পাগল হয়ে গেছে, তাই বিয়ে করেছে মারিয়াকে। এই তো আশ্চর্য, সবাই জানে এতদিন ধরে মারিয়া ছিল আমার রক্ষিতা, তাতে তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু যেই শুনলো মারিয়া আমার বউ হয়েছে, অমনি সবাইয়ের মাথায় একবার আকাশ ভেঙে পড়েছে। মানেটা কি? মানেটা কি? এই সমস্ত গালাগাল না দিয়ে বরং ভালো একটা কাজ করার জন্য আমার তো প্রশংসা প্রাপ্য ছিল লোকের।
1: নিজেকে কি তুমি সমাজ সংস্কারক বলে মনে করছো যে লোকে দুহাত তুলে বাহবা দেবে?
2: কারোর বাহবা পাওয়ার কোনো দরকার নেই আমার। সিদ্ধান্তটা আমার নিজের, আর দোষ গুণ সব আমার। আর কিছু বলবে তোমরা?
3: বাহ মামু বাহ, তালি বাজিয়ে তোমার কাজের তারিফ করতে হয়। জ্যাক হিগিন্সের সঙ্গে আমার ভালোবাসা ছিল, তার জন্য একদিন কত কি না শুনেছি তোমার কাছ থেকে। মামু, তোমাকে ভালোবাসি বলে তাকেও সরিয়ে দিয়েছি জীবন থেকে, অথচ তুমি তুমি নিজে কি করলে? একটা রাস্তার মেয়েকে এনে ঘরে তুলেছো। খুব খুব ভালো কাজ করেছো বুঝি তুমি মামা।
2: ভালো কাজ না করি অন্তত খারাপ কাজ তো করিনি। আরেকটা কথা ফেলিসিয়ান, মারিয়া এখন তোমার মামিমা। হ্যাঁ মামিমা, গুরুজন। গুরুজনদের সম্পর্কে নোংরা কথা বলাটা ছাড়ো।
3: গুরুজন মামিমা?
2: হ্যাঁ
3: ছাই ছাই। মামু মামু, ও তোমাকে বেঁধে ফেলেছে শরীরের মোহ দিয়ে, ও একটা ডাইরি।
4: দিদি
3: খবরদার খবরদার, কখনো দিদি বলে ডাকবি না আমাকে।
4: ঠিক আছে ঠিক আছে, বলবো না, কিন্তু কিন্তু সত্যি কথাটা তো শুনবেন। আমি কখনোই বাবু সাহেবকে বিয়ের কথা বলিনি, বলেছেন উনি। কাল রাত্রিরে উনি এমন ভাবে ধরলেন, আমি না করতে পারলুম না। কি করবো আমি? আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই।
5: এ কি মারিয়া? মারিয়া কাঁচো কেন? কিন্তু না, শোনো শোনো, ওরা যা বলছে ওদের বলতে দাও, মাথায় নিও না এই সমস্ত। কিন্তু না,
1: এখান থেকে চল চল, আর কিছুক্ষণ থাকলে কত কিছু শুনতে হবে আর দেখতে হবে।
3: ঠিক বলছো,
0: এখন বেরোলে সন্ধ্যের মধ্যে শহরে পৌঁছতে পারবো।
1: হুম
0: চলো চলো, তৈরি হয়ে তাড়াতাড়ি বেরোনো যাক। চলো চলো চলো, বেরিয়ে পড়ো।
4: ও মা, সে কি এই এত বেলায় না খেয়ে না দে কোথায় যাবেন? না না না, সে হয় না, আমি রান্নাঘরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি কিছু রান্না করে ফেলবো।
1: না না, তোমাকে রান্না করতে হবে না, তুমি রান্না করে তোমার বরকে খাইও।

0: ইস, দেখুন তো কতটুকু সময় লাগলো আমার, 1 ঘন্টারও বেশি নয়। আর একটু অপেক্ষা করে খেয়ে দিয়ে গেলে কি এমন অসুবিধা হতো ওদের?
1: যাকে, 2 দিন পরে ওদের রাগ পড়লে আমি আবার গিয়ে ওদের নিয়ে আসব, তখন যত্ন করে খাইয়ে ওদের। অবশ্যই এবার ভাবছি শহর থেকে ভালো দেখে একটা রান্নার লোক নিয়ে আসব।
0: রান্নার লোক? রান্নার লোক আনলে আমি কি করব?
1: কেন,
0: আমাকে ছাড়িয়ে দেবেন?
1: দূর বোকা, তুমি তো আমার বউ, রান্নার লোক এলে তোমাকে ছাড়িয়ে দেবো কেন? এসো এসো মারিয়া।

0: বসো তো এখানে।
1: আমি আমি এখানে বসবো?
0: তুমি তো আমার বউ, আজ থেকে আমরা একসঙ্গে টেবিলে বসে খাবো।
1: না না, আমার আমার লজ্জা করবে।
0: হ্যাঁ, একদিন করবে, দুদিন করবে, তারপর করবে না। এসো এসো।
1: না না, আর আজ নয়, পরে পরে কোনোদিন বসবো। হ্যাঁ,
0: একদম নয়, যা বলছি শুনতে হবে, এসো।
1: না না বাবু সাহেব।
0: ওহো, আবার এই বাবু সাহেব। বাবু সাহেব ডাকটাও ছাড়তে হবে।
1: ও মা, তাহলে তাহলে আমি কি বলবো আপনাকে?
0: যা হোক, কিছু নামে ডাকতে পারো, যেমন যেমন ভাবে ওই সমস্ত বউরা তাদের স্বামীদের ডাকে, আর কিছু না হোক ওগো বলেও কাজ চালাতে পারো।
1: আর আমার লজ্জা করে।
0: কি ওগো বলতে? পাগলি। এসো এসো, বসো এখানে আমার পাশে বসো।
1: না বাবু সাহেব।
0: ওহো, আবার বাবু সাহেব, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। কেমন বললে ওগো? এবার বসো তো, বসো। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি টেনে ধরছি এই চেয়ার। বসো বসো, এই না কাঁটা ছুরিটা ধরো। ওহো খো খো, ছুরিটা ডান হাতে। হ্যাঁ, ছুরিটা ডান হাতে ধরো, কাঁটাটা বাঁ হাতে।
1: আমি এসব পারবো না।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাত দিয়ে তুলে তুলে খাও। হ্যাঁ, এই আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। মনে রাখতে হবে শুধু তুমি এ বাড়ির বউ।
1: এখনো এখনো যেন আমি বিশ্বাস করতে পারছি না, কাল সন্ধেবেলা আপনি ওই শহর থেকে এলেন, তারপর থেকে যেন ভোজবাজি শুরু হয়ে গেল। হ্যাঁ সত্যি, আমার জীবনে যেন কেমন ভোজবাজি লেগে গেল। কি যে হচ্ছে কিছু বুঝতেই পাচ্ছি না।
0: বুঝতে পারবেও না, আমি নিজে কিছুই বুঝতে পারছিলাম, আমি কোনোদিন ভেবেছিলাম এসব হবে? সব খেলা খেলছে তো ওই নম্বরটা। নম্বরটা
1: নম্বরটা?
0: হ্যাঁ,
1: মানে কোন নম্বর?
0: ওই যে 736420, 736420, সিরিজ জি।
1: ওটা কি?
0: হ্যাঁ
1: কি ওটা?
0: তোমার সেই লটারির টিকিটটা, 1 কোটি টাকার প্রথম পুরস্কার, জানো ওটা উঠেছে? হ্যাঁ ওই নম্বরটা উঠেছে। কাল শহর থেকে খবরের কাগজ কেনার পর দেখি নম্বরটা বিরাট বাজি মেরেছে, যাকে বলে জ্যাকপট। তখনই আমি ঠিক করে ফেললাম, আগে ভাগে কাউকে বলবো না, তোমাকেও বলবো না। প্ল্যান করে রেখেছিলাম তোমাকে বিয়ে করব, তারপর খাওয়ার টেবিলে বসে বসে ধীরে সুস্থে সব বলবো। এখন তো তাই বলতে শুরু করেছি। মারিয়া মারিয়া, ওই 1 কোটি টাকা দিয়ে জীবনটা আমরা নতুন করে শুরু করব আবার। জমিদার বাড়ির সেই পুরনো বৈভব আবার আমরা ফিরিয়ে আনবো। তারপর তারপর আমাদের সন্তান হবে, সে হবে মার্সিয়া বংশের বংশধর। এ বাড়ির জৌলুস যা চাপা পড়ে গিয়েছিল দারিদ্রের কাছে, তা আবার ফিরে আসবে শুধু ওই নম্বরটার দৌলতে। খাওয়া দাওয়ার পর টিকিটটা বার করে নিয়ে এসো তো, আমি নিয়ে যাব শহরে, টাকার দাবিটা পেশ করতে হবে তো।
1: সেই সেই টিকিটটা?
0: হ্যাঁ সেই টিকিটটা, সেই টিকিটটা, সেই টিকিটটা আনবে খাবার পর, বুঝলে? আমি নিয়ে যাব শহরে।
1: আসলে সেই টিকিটটা, সেটা তো সেটা তো আপনি ছিঁড়ে ফেলতে বলেছিলেন।
0: তার মানে কোথায় সেটা?
1: সেটা তো সেটা তো আমি ওই সেদিন,
0: হ্যাঁ
1: সেদিন ছিঁড়ে ফেলেছিলাম।
0: কি
1: আপনি বলেছিলেন তাই? আপনি আপনি বললেন না ওটা রাখলে ঘুম হয় না, তাই তো আমি
0: টিকিটটা ছেড়ে ফেলে দিয়েছি।
1: হ্যাঁ
0: ওহ ভগবান,

0: এত বড় সর্বনাশটা কেন করলি তুই? কেন করলি তুই? আমি যে ওই টাকাটার জন্য, আমি ওই টাকাটার জন্য একটা দাঁড়িয়ে একটা ছোট সাথে মেয়েকে বিয়ে করে ফেললাম। চাও গেল, অর্থ গেল, কি করব আমি, কি করব এখন?
1: বাবু সাহেব, না না,
0: কে তো ওগো বলার অধিকার দিয়েছিলাম শুধু এই টিকিটটার জন্য, সেটাকে ছিঁড়ে ফেলেছিস। হে ভগবান, কেন কেন তুমি আমাকে নরকে ফেলে দিলে? কেন? ও কি ক্ষতি করেছিলাম আমি তোমার? বোকা বোকা হাঁদা গাধা বজ্জাত, চলে যা,
1: যাচ্ছি,
0: আমার সামনে থেকে চলে যা,
1: যাচ্ছি যাচ্ছি বাবু সাহেব, আপনি
0: এখন দাঁড়িয়ে আছিস কেন? চলে যা,
1: আপনি সাহেব, একি বাবু সাহেব, বাবু সাহেব, একি হলো, একি আপনি শান্ত হন, ওকে বাবু সাহেব, বাবু সাহেব, বাবু সাহেব, আপনি কথা বলছেন না কেন? বাবু সাহেব, বাবু সাহেব, বাবু সাহেব, আপনি কথা বলছেন না কেন? বাবু সাহেব।

0: লটারির টিকিট নাটকটি শেষ হল। কোঙ্কনি ভাষায় মূল কাহিনী অলভিনো গোমস, বাংলা বেতার নাট্যরূপ মনোজ দাস, অভিনয় করেছেন ফাদার অরুণ মুখোপাধ্যায়, সাইমন অভিজিৎ মুখোপাধ্যায়, ভিখুরাম সার্থকানন্দ রায়, ফেলিসিয়ার মা শিপ্রা মিত্র, ফেলিসিয়া রণিতা দাস, ফেলিসিয়ার বাবা সত্য বন্দ্যোপাধ্যায়, মারিয়া অঙ্গনা বসু এবং ফ্রান্সিউ অমরনাথ মুখোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন মনীন্দ্র রায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। দেশজুড়ে গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে বিএসএনএল। ভারত নেট প্রকল্পের আওতায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই ডিজিটাল সংযোগ দেওয়া হচ্ছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কলকাতা টেলিফোন্সের চিফ জেনারেল ম্যানেজার গজালা ফয়জাল জানান, সারা দেশে প্রায় 4.5 লক্ষ গ্রাম পঞ্চায়েত এবং 4.25 লক্ষের বেশি পঞ্চায়েতবিহীন গ্রামে এই সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়নে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলাকেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। মুর্শিদাবাদের বহরমপুরে 11 শ্রেণীর ছাত্র বছর 17 ফারহাদ বাদশাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কর্ণসুবর্ণ এলাকায় গতকাল সকালে ওই ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে আজ হাজির করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধপধপি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরহাট এলাকায় 12 বছর এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়।

আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চার ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধবধবী দুই গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরহাট এলাকায় বছর বারোর এক নাবালিকার মৃত্যুর ঘটনায় গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চার ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তার দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সুইজারল্যান্ডে জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা চলতি মাসে 6 থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটি আয়োজন করেছে। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ভারত অসমের গুয়াহাটিতে আগামীকাল থেকে দুদিনব্যাপী ব্রিক্সের অন্তর্ভুক্ত মাদক বিরোধী সংস্থাগুলির প্রধানদের বৈঠক আয়োজন করছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলির মধ্যে আরও গভীর কার্যকরী সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যে ব্রিক্স সদস্য দেশগুলির মাদক বিরোধী সংস্থার প্রধান ও বরিষ্ঠ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে নিউ জার্সি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসা না, আমাকে খুব

0: জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
4: আরে ও সাম্ভা, কিতনা বাজা হে রে FM রেনবো কে ঘড়ি মে।
5: রেনবো টাইম চেক, রেনবো টাইম চেক।
4: 4:03 হকে 30 সেকেন্ড সরদার, इसका मतलब यह है कि अब तो वीकेंड कैफे का टाइम हो चुका है। आज के एक बांगाली सरदार, बांगाली गब्बर, तई खेलाटाओ हबे जब्बर, ओनली ऑन 107 FM रेनबो।

0: ওয়েটার ওয়েটার, আর কতক্ষণ ওয়েট করিয়ে রাখবে তুমি? আজকে মেনুতে কি কি আছে বলে ফেলো।
1: স্যার, আজকে আছে অল্প গল্প, স্বল্প রয়েছে গান, আর প্রচুর ইনফরমেশান, সঙ্গে আছে ফান, শোনার একটা স্থান, তাই খুলে রাখুন কান, সঙ্গে লোক দুই খান। আরও কিছু জানতে চান? নামখানা বলে দেন।
0: ব্যাপারটা হচ্ছে যে এই যে বৃষ্টির দিনে তোমার হতে পারে একটুখানি মন খারাপ, হতে পারে ঝড়, হতে পারে মনটা কেমন কেমন, কিন্তু মুড লিফটিং করার জন্য 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে নিয়ে আত্রেয় অ্যান্ড অর্পণ, তার সঙ্গে আবার বোনাস হিসেবে গল্প অ্যান্ড স্বল্প। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকের এই যে স্পেশাল দিনটা, আজকের এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল আমরা কিভাবে করে তুলতে পারি অর্পণ?
1: আজকে আমরা প্রচুর ইনফরমেশন দেবো, বিশেষত আজকে এমন একটা দিন যেদিন লোকজন আনন্দের নৃত্য করার কথা, মানে আবদুল্লাহকে শাদিমে, মানে বেগানাকে শাদিমে আবদুল্লাহ দিবানা
0: আসছে,
1: তো সেরকম আমরা অন্যের বিয়েতে আনন্দ করব। যদি চারটি পাত পেরে খেতে দিত তাহলে সেটা আর একটু ভালো হতো, কিন্তু সেটা হতে দেবে না, সেই জন্য একটু দুঃখ টুক্ষ মনে রেখেই আমরা এখান থেকে আনন্দটা করব।
0: কিন্তু ব্যাপার হচ্ছে যে ধরো এই এত আনন্দের মাঝখানে তোমাকে একটা সিচুয়েশন দিলাম, মানে তুমি এই যে আশেপাশে সমস্ত আনন্দ নিরানন্দ ইত্যাদি প্রভৃতি নিয়ে বেঁচে আছো, হঠাৎ একদিন তোমাকে বলা হলো ভাই তুমি আর এখানে থাকতে পারবে না, তোমার বাড়িতে থাকতে পারবে না, তোমাকে একেবারে একটা নির্জন কোনো জায়গায়, হতে পারে নির্জন কোনো একটা দ্বীপ বা কোনো নির্জন পাহাড়, সেখানে সম্পূর্ণ একা একা থাকতে হবে, কেউ নেই, কিন্তু সব কিছু আছে, খাওয়া দাওয়া আছে, তোমার ব্যবস্থার জন্য যা যা লাগে সব আছে, তুমি কতদিন থাকতে পারবে বলো তো?
1: সুনীল গঙ্গোপাধ্যায় হলে সুইসাইড করতেন, কারণ তিনি বলে দিয়েছেন যে যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরে ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাবো। ন্যাচুরালি একা থাকা যায় নাকি? একা ওই ফাঁকা জায়গায় একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, তারপর
0: তারপরে কি শক্তি চাটুর্যে গিয়ে বলবেন যে যেতে পারি কিন্তু যাব কেন, একা থাকতে পারি কিন্তু থাকবো কেন? বাট এইটাই হচ্ছে প্রশ্ন আজকে আত্রেয় অ্যান্ড অর্পণ তোমাকে জিজ্ঞেস করছে, তোমাকে যদি কোনো একটা একা জায়গায় একদম একা পাঠিয়ে দেওয়া হয়,
1: নির্জন কোনো দ্বীপে যেখানে কোনো জনমানুষ্য নেই, কোনো মানে প্রকৃতি আছে কিন্তু জীবজন্তুও নেই, তাহলে আপনার ওখানে কথা বলার লোকজনও নেই, ফোনে যে কথা বলবেন সে সুযোগও নেই, তাহলে আপনি সেখানে মোটামুটি কতদিন থাকতে পারবেন ম্যাক্সিমাম?
0: সেটাই 9903658992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে চটপট জানিয়ে দাও। আর এই আনন্দে ফাগুনী পূর্ণিমা আসার বহু আগে একটু পালিয়ে যাওয়া যাক।

0: এটা সাধারণত সেই সমস্ত লোকজনরাই বলেন যাদের পিছনে পুলিশ তাড়া করে, এবং তারা ওইভাবে যখন পলায়ন করেন, এটা নিয়ে কবি বলেছেন যে থাকিতে চরণ মরণে কি ভয়, নিমিষে যোজন ভরসা।
1: এবং সেই সঙ্গে উইকেন্ড ক্যাফেটা শোনাই একমাত্র ভরসা।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আর রয়েছে দুজন, একজন অর্পণ
1: আর একজন আত্রেয়।
0: কিন্তু দুজন অন্য জায়গায় রয়েছেন, তারা রয়েছেন মানালিতে। তারা সোজাসুজি আমাদের এই কর্পোরেট জগৎ ছেড়ে, এই শহর ছেড়ে সোজা পালিয়ে চলে গেছেন একেবারে মানালিতে। এবং সেখানে ইন্টারেস্টিংলি তারা দেখতে পাচ্ছেন যে তারা যে সমস্ত খরচাপাতি করেন সেগুলো অন্তত 30,000 টাকা সেভ হচ্ছে। হ্যাঁ, তারা যখন শহরে ছিলেন তখন দেখতেন যে প্রচুর টাকা অকারণে বেরিয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই, খুব একটা ভালো খুঁজেও পাওয়া যাচ্ছে না। রেস্টুরেন্টে যাচ্ছেন কিংবা গাড়িতে চাপলেই প্রচুর টাকা চলে যাচ্ছে। অতএব কী করেন, তারা বললেন যে না, এই ফার্স্ট লাইফ আর ভালো লাগছে না। ইয়াং দুজন তারা চলে গেলেন একেবারে মানালির একটা হোমস্টে নিয়ে। সেখানে গিয়ে তারা স্লো লাইফ এনজয় করবেন বলে ঠিক করলেন। মানে তারা বুঝতে পেরেছেন যে শহরে এত দৌড়ে আলটিমেটলি লাভটা কী? আলটিমেটলি হচ্ছে তোমার হাই প্রেশার বাড়বে, সুগার বাড়বে, হ্যান হবে, ত্যান হবে, কোলেস্ট্রল হবে। তো আলটিমেটলি সেটাই যদি লাইফ হয় তাহলে আমি কেন এনজয় করব না? তো দুই স্বামী স্ত্রী, তারা কাপল, তারা চলে গেছেন মানালিতে এবং সেখানে স্লো লিভিং করতে গিয়ে দেখলেন যে না, এখানে তো বেশি খরচা হচ্ছে না। তাদের যে রোজগারটা তারা করেন তার থেকে অন্তত 30,000 টাকা প্রতি মাসে তারা বাঁচাতে পারছেন, ভাবা যায়। তো এইরকম করে যদি আপনি কোনো পাহাড়ে চলে যান, আমরা মনে করি যে পাহাড় না হয়ে যদি আপনাকে সমুদ্রে

0: পাঠিয়ে দেওয়া হয়, সমুদ্রের মাঝখানে কোনো দ্বীপের মাঝখানে পাঠিয়ে দেওয়া হয় আপনার কোনো সঙ্গী বা সঙ্গিনী ছাড়া, তাহলে আপনি ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারবেন বলুন?
1: সেটাই তো তোমাকে বলতে হবে। 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আসলে ব্যাপার হচ্ছে যে দেখো, তুমি সেখানে গিয়ে 30,000-40,000 কত টাকা বাঁচাতে পারবে সেই সব দায়িত্ব কিন্তু আত্রে অর্পণ কেউ নেবে না, কিন্তু তোমাকে সেখানে পাঠানোর দায়িত্বটা আমাদের।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 FM रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: लेट्स डू इट। ব্যাপারটা হচ্ছে যে জার্নি সং শুনে তুমি যতই জার্নিতে যাওয়ার প্ল্যান করো না কেন, আর 9903653992 তে আত্রেয় আর অর্পণকে লিখে পাঠাও না কেন, যে কোনো একটা সম্পূর্ণ নির্জন সেক্লুডেড একটা জনশূন্য দ্বীপে গিয়ে তুমি ম্যাক্সিমাম কতদিন থাকতে পারবে একদম একা একা, সে সমস্ত প্ল্যান করার মাঝখানে তোমাকে না একটুখানি মনে করিয়ে দেওয়া দরকার যে তুমি যদি ওই দ্বীপে যাওয়ার জন্য অলরেডি বাইক নিয়েই বেরোবো করছি আর কি, জাস্ট বৃষ্টিটা ধরলেই বেরোবো এরকম একটা মেজাজে থাকো, তাহলে পলিউশন টেস্ট পলিউশন চেক ইত্যাদি প্রভৃতি কিন্তু করিয়ে রেখো বাপু, তার কারণ এখন সামথিং নিউ নিউ ইজ হ্যাপেনিং, কি তাই তো অর্পণ?
2: এক্স্যাক্টলি, শুধু কাগজ দেখি আর ছাড় পাওয়া যাবে না, এবার পেট্রোল সিএনজিতে চলা গাড়ি আর মোটর বাইক কিংবা অটো সেখানেও কিন্তু অন স্পট পলিউশন টেস্ট শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। এতদিন পর্যন্ত অন স্পট দূষণ পরীক্ষা কেবলমাত্র ডিজেল গাড়ির ক্ষেত্রে করা যেত, এইবার কিন্তু সেই সমস্যা মিটে গেছে। শুধু তাই নয়, একই সঙ্গে এবং একই সময়ে তিন ধরনের জ্বালানি চালিত গাড়ি পলিউশন টেস্ট করা যাবে। এমনই অত্যাধুনিক প্রযুক্তির 32টা দূষণ মাপার যন্ত্র কলকাতার ট্রাফিক পুলিশের হাতে এসেছে, এবার সে গাড়ি নিয়ে সেই যন্ত্র নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরছে, আপনাকে কিন্তু পেয়ে যেতে পারে। সুতরাং এই দূষণ বা পলিউশনের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই করে রাখবেন, না হলে কিন্তু আপনার পরিবেশ দূষিত হতে পারে।
1: পরিবেশ দূষিত না করে খুব ভালো ছেলেমেয়ের মতন আমরা একেবারে 9903653992 যে তুমি লিখে পাঠাচ্ছি অলরেডি যে একদম একটা নির্জন দ্বীপে গিয়ে তোমাকে সম্পূর্ণ একা থাকতে দিলে আমি কতদিন ম্যাক্সিমাম থাকতে হবে সেটা এক্ষুনি পড়বো, কিন্তু তার আগে এত বাইক বাইক বাইক বাইক করেছে না আত্রেবার অর্পণ, আমরা ঠিকই করে নিয়েছি আজকে শোয়ের পরে আমরা দুটো বাইক যেখান থেকে ভাড়া করে একেবারে দেব আর জিত মোড়ে সেই দুই পৃথিবী মোড়ে একই পৃথিবীর ওপর দিয়ে সাই করে বেরিয়ে যাবো।

0: কি কাণ্ড মাইরি, হ্যাঁ পাবলিক তো একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে। সত্যি সত্যি এরকম একটা পৃথিবীতে গিয়ে থাকতে তারা একেবারেই রাজি নয়। অন্তত প্রচুর এরকম মেসেজ পাচ্ছি আমরা, সবাইকে আমরা জিজ্ঞেস করেছিলাম 107 AIRFM রেইনবোতে, যেখানে রয়েছে অর্পণা রাত্রেও, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি একটু সম্পূর্ণ নির্জন দ্বীপে রেখে দেওয়া হয়, সেখানে কোনো জীবজন্তু থাকবে না, কোনো ফোন থাকবে না, আপনি একা, আপনার সঙ্গী বা সঙ্গিনীও থাকবেন না, তাহলে আপনি ম্যাক্সিমাম কতদিন থাকবেন? লোকজন কি বলছে একটু দেখি।
1: বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে বলছে, গুড ইভিনিং এ আঙ্কলস। আবার আবার আবার বিশ্বরূপ,
0: এ গ্রেডের মানুষ বুঝলি না?
1: হ্যাঁ সে তো বটেই, নিজেদের কথা আর কি করে বলি বলো। যাই হোক বিশ্বরূপের কথাটা বলি, বিশ্বরূপ বলছে আমাকে যদি একটা নির্জন জায়গায় থাকতে বলা হয় তাহলে আমি 6 ইয়ার্স থাকতে পারবো ইম্যাজিনেশনের দ্বারা। লাস্ট লাইনে আসল কথাটা বলে দিয়েছি, এমনি এমনি থাকতে পারবো না, যদি ভাবি থাকতে পারবো তাহলে থাকতে পারবো। ওকে, মাধাই দাস ঘোষপাড়া থেকে বলছেন, বৃষ্টিস্নাত বৈকালিক শুভকামনা জানালাম। নির্জন দ্বীপে একা থাকতে বলে সব সুবিধা থাকা সত্ত্বেও আমি কখনোই থাকবো না। আমি মনে করি এটা অবাস্তব ভাবনা। না না না, একা নির্জন দ্বীপে থাকাটা অসম্ভব, সব দিক থেকে ভয়ঙ্কর বটে। আমি কয়েক ঘন্টার জন্য একা নির্জন দ্বীপে থাকতে পারবো না। মাধাই দাস একেবারে হাত তুলে দিলেন, বলে দিলেন না না না না, জীবনে কোনোদিন একাজ আমি করতে পারবো না।
0: এটা নিয়ে একটা বিরোধিতাপূর্ণ কবিতা আমরা পড়েছিলাম অনেকদিন আগে, সেখানে বলা হচ্ছে, যেখানে মধ্যে প্রচন্ড বিরোধাভাস রয়েছে, বিরোধ রয়েছে আর কি মোট কথা, সেখানে বলা হচ্ছে, না
1: না
0: না না
1: না না
0: না না না
1: না না না না না এরপরে আর কিছু লিখতে পারেনি আত্রেয় আর অর্পণ, ওই জন্য বাকিটা সেরে দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় দলের মেহেন্দি।

0: লাইফ তোমাকে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে না না না না করবে, কিন্তু সেটাকে কি করে হ্যাঁ করতে হয় লাইফকে বুড়ো আঙুল দেখিয়ে, সেটাই আত্রেয় অর্পণ এখন উইকেন্ড ক্যাফেতে বলবে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে 4:36 প্রায়। আর এই 36 মানে ছড়িয়ে 36 আমরা করছি না, আমরা প্রচুর 36টা ইনফরমেশন দিচ্ছি, মানে 56 ভোগের থালা যেরকম করে হয় না, সেই 56 ভোগের থালার মতো করে আমরা আলাদা আলাদা ইনফরমেশন দিচ্ছি আপনাকে। আপনি যদি ভাবেন যে আপনি ওই একা একা গিয়ে থাকতে পারবেন না, তাহলে অন্তত একা চলাটা তো অভ্যেস করুন মশাই। হ্যাঁ, জীবনে আপনি একাই এসেছেন, একাই যাবেন, এসেছো তুমি একাই ভাবে, একাই তোমায় যেতে হবে।
0: ওরে বাবা, রে বাবা,
2: এটা কবি বলেছেন।
0: হ্যাঁ, কবি বলেছেন। ওই জন্য আত্রেয় অর্পণ সেটা জাস্ট একবার হালকা করে বলে দিল, কিন্তু যেটা একটু গভীর করে বলবে সেটা হচ্ছে সামবডি হ্যাজ টেকেন আ গভীর স্টেপ, এবং সেটাতে তিনি 100% সাকসেসফুল। তিনি হচ্ছেন উড়িষ্যার তপন কুমার মোহন্তি। তিনি কি করেছেন, তার বয়সটা এই 56 থেকে আরো 14 বেশি, মানে মাত্র 70। তাই 70 ছোট্ট যুবক কেন বলছি, কারণ আছে বস, কারণ এই 70 মাত্র 70 তিনি একটা বাইক নিয়ে ভটভট করে বেরিয়ে কোথায় চলে গেছেন অর্পণ একা একা?
2: আদি কৈলাস। হ্যাঁ, আদি কৈলাসে, মানে উনি থাকতেন বিদেশে, তারপর বাড়ি ফিরে এসেছেন সেই ছোট্টবেলা যখন 12 বয়স, সেই সময় বাইকের স্বাদ পেয়েছিলেন, তারপর চাকরি বাকরি করেছেন, 60 বয়সে রিটায়ার করেছেন, তারপরে বাইক নিয়ে মাঝে মাঝে এদিক ওদিক চলে যান, তারপর যখন তার এত বয়স হয়ে গেছে দাঁতগুলো একটু নড়ছে, তখন তিনি বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন নাতনিদের ছাড়াই, আমি একটু যাই একটু কৈলাস ভ্রমণ করে আসি, পুণ্য অর্জন করে আসি, বলে বাইক নিয়ে স্ট্রেট চলে গেছেন আদি কৈলাসে। ভাবতে পারছেন 70 বয়সে কিরকম দম, নিশ্চয় দমদমে থাকতো।
0: এই জন্যই না বলে আদি চাল ভাতে বাড়ে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের টেক্সট মেসেজের সংখ্যাটা তুমি বাড়িয়ে অনেকটা বাড়িয়ে দিয়েছো, আরও একটু বাড়িয়ে দাও তো 9903652992। একা, সম্পূর্ণ একা তোমাকে যদি একটা নির্জন দ্বীপে থাকতে বলা হয়, তাহলে ম্যাক্সিমাম কতদিন থাকতে পারবে আত্রেয় অর্পণকে জানিয়ে দাও। দেখো আলটিমেটলি কি শিখতে হবে জানো তো, জালবাটা যেন সমস্ত জায়গায় হয়, আদি কৈলাস হোক, নিউ কৈলাস হোক, পৃথিবীর যেখানেই হোক না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: এই সার্কিট বলে তো অকেলা রেনা তো ঠিক হ্যায়, লেকিন খায়েগা ক্যা?
2: না, ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দেব বলেছি, সবকিছুই থাকবে, কিন্তু অকেলা রহনা হোগা। একটা নির্জন দ্বীপে গিয়ে তোমাকে সম্পূর্ণ একা থাকতে বলা হলো, তুমি ম্যাক্সিমাম কতদিন থাকতে পারবে অর্পণার আত্মীয়কে জানাতে হবে বস।
3: কারণটা হচ্ছে আমরা সমাজবদ্ধ জীব, আমরা একসঙ্গে থাকতে পছন্দ করি, আড্ডা মারতে ভালোবাসি। আমরা যদিও মনে হয় যে ওরে বাবা কি ভিড় ট্রেনের মধ্যে, এত লোকজনের মুখ দেখবই না, আমি মুখ দর্শন করতে চাই না, লোকজন যত কম হয় তত ভালো, কিন্তু যখন পুরো কম্পার্টমেন্টে একা একটা লোক আপনি, তখন যদি হঠাৎ করে একটা

0: অন্য লোক উঠে আসে যাকে দেখে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, তখন কি মনে হয় যেন না যে আরো একজন থাকলে ভালোই হতো? তো এরকম মনে হতেই পারে। কিন্তু যদি সত্যি সত্যি কোনো একটা সমুদ্রে মাঝখানে দ্বীপে আপনাকে ফেলে দেওয়া হলো এবং সেখানে খাবার দাবার সমস্তই আছে, গাছের ফল মূল পাতা ইত্যাদি যা ইচ্ছা খাবেন, কিন্তু কোনো মানুষের দেখা পাবেন না আর কোনো মোবাইল ফোনটা পাবেন না, তাহলে আপনি সেখানে ম্যাক্সিমাম কতদিন থাকতে পারেন? এটাই ছিল আমাদের FM রেইনবোতে জিজ্ঞাসা।
1: এবং সেখানে উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে অর্জুন সিং। তিনি বলছেন, প্রথম 10 দিন ভালোভাবে থাকতে পারবো, তারপর হয়তো আর পারবো না। সেখানে তখন বিশুদ্ধ অক্সিজেনে থেকেও আমার দম বন্ধ হয়ে যাবে।
0: তাহলে আপনাকে কপালভাতি করতে হবে। আমি তো পোড়া কপালভাতি করি যাতে আমার পোড়া কপালটা ঠিক হয়।
1: ইতনা সচ ভি নহি বলনা চাহিয়ে, তার কারণ ওয়াজিরুদ্দিন তরফদার হাওড়া থেকে একেবারে ছন্দে ছন্দে বলে দিয়েছে, একা থাকা বড্ড কঠিন, কাটতে চায় না বেলা, বুকের ভেতর জমতে থাকে একাকিত্বের মেলা, হাতটি ধরে চলো তুমি ঠেকো আমার পাশে, একলা থাকার ভয়টা তখন শূন্যে গিয়ে ভাসে, একেবারে ভাসিয়ে দিয়েছে তো। শুভ অপরাহ্ন A² দাদাভাই, বিশ্বাস করো এক মিনিটও থাকতে পারবো না। তোমরা কেন বোঝো না যে আমি একা একা থাকতে পারি না? দক্ষিণ সাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর বলেছে, অর্পণ কেঁদো না কেঁদো না কেঁদো না,
0: বড় কান্না পেয়ে যায়, একা থাকতে কে বাঁচায়। তবে হ্যাঁ, একা থাকার একটা সুবিধা হচ্ছে, বিছানার দুদিক দিয়ে নামা যায়।
1: ঠিক আছে ঠিক আছে,
0: দেখুন আমরা তো লেম্যান, মানে লেম্যানের আর কি বা থাকতে পারে বলার,
1: মানে আমরা LMN, এরপরে কি আসে? এরপরে যেটা আসে সেটা আসার অনেক আগেই অরিজিৎ সিং এনেছে।
0: গানই বলা আছে LMN এর পর কি?

0: বাপরে বাপরে বাপ, একবারে বর্ষার বৃষ্টির জলের মতো করে মেসেজ ঢুকছে ভাবা যা। আরে হবে না এবার কেন, শুধু কি আর আমাদের এই মেসেজ বক্সে বৃষ্টি আসছে, বাইরেও তো বৃষ্টি আসছে। কারণটা বলছে আবহাওয়ার পূর্বাভাস যতটুকু পেয়েছি তাতে বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়ে গেছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী সতর্কতা রয়েছে। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 40-50 কিলোমিটার ঘন্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টি চলবে আগামী সপ্তাহ। নিম্নচাপের জেরে উত্তাল রয়েছে সমুদ্র, সেই কারণে মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপনারা নিষেধ মানুন আর মোবাইলে বৃষ্টিটা উপভোগ করুন, যেমনটা আমরা উপভোগ করছি 107 FM রেইনবোতে, উইকেন্ড ক্যাফেতে, যেখানে রয়েছে দুজন আত্রেয় আর অর্পণ।
1: আর সেখানে কোনো নিষেধ নেই 9903652992 তে। তুমি কি বলছো যে একটা দ্বীপে, একদম নির্জন দ্বীপে তুমি একা কতদিন ম্যাক্সিমাম থাকতে পারবে? সাহেব মুন্সি পশ্চিম মেদিনীপুর থেকে বলেছে, রান্না বান্নার ব্যবস্থা করে দিন, কিছুদিন থাকতে পারবো। কিছুদিন, কতদিন সে ব্যাপারে এখন মাথা নাগামানোই ভালো আর কি। ওকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে বলেছেন, আমি 24 ঘন্টা কোনো রকমে কাটিয়ে দিতে পারবো, খাওয়া দাওয়া পেলে আর অসুবিধা কি, মানে মাত্র 24টি ঘন্টাই শ্যামলেন্দুবাবু থাকবেন, তার বেশি থাকবেন আমি যেতে যাব না মানে যাব না। ওকে, বাট আসলি মজা তো আব হ্যায়। অঙ্কন সামন্ত কি বলছে, আমি কোনো দ্বীপে একা থাকতে পারবো না, যদি একটা গার্লফ্রেন্ড কেউ আমায় গিফট করে তাহলে আমি সবসময় সেখানেই থাকবো, আমার কোনো অসুবিধে হবে না।
0: একেই বলে সামন্ততান্ত্রিক মনোবৃত্তি।
1: ওরে বাবা রে বাবা, ব্যাপার হচ্ছে যে এই সমস্ত স্বপ্ন যদি মনের মধ্যে থাকে না, তাহলে আত্রেয় অর্পণের থেকে বেটার অপশান তোমার কাছে দেব এবং জিত গাঙ্গুলি। একটুখানি প্রশ্ন করো নিজেকে,

0: মানা দিতে পারুন বা না পারুন, আপনি কিন্তু যেতেই পারেন, মানে আপনাকে আমরা পাঠিয়ে দিতেই পারি সেই কোনো নির্জন দ্বীপে যেখানে আপনাকে একা থাকতে হবে। এই একা বোকা হয়ে থাকতে পারবেন কতদিন পর্যন্ত সেটাই জানতে চেয়েছিলাম, কেননা এই অনুযায়ী কিন্তু আমরা ঠিক করব যে আমি নিজে যাব কি না কিছুদিন পর। যদি দেখি আপনারা পারছেন না, তার মানে বুঝবো যে আমিও পারবো না, বুঝলেন তো? একা থাকা সম্ভব না, যতই আমি তখন খাটের দুদিক দিয়ে সহজে নামতে পারি, ওই সুযোগটা নাও নিতে পারি।
1: শাওন বারাসাত থেকে বলে দিয়েছে যে অনেকগুলো কন্ডিশন থাকলে তবেই সে একা থাকতে পারবে। কি কি? সে বলছে আমার সঙ্গে শুধু আমার ক্যামেরাটা সঙ্গে দিয়ে দেবে, আর একটা সোলার চার্জার যেটা দিয়ে ক্যামেরার ব্যাটারি চার্জ দিতে পারবো, সেই সাথে 2-3 64 GB মেমোরি কার্ড আর ট্রাইপড, এগুলো যদি সঙ্গে থাকে বছর 2-3 আমি আরাম করে একটা দ্বীপে কাটিয়ে দেব।
0: তার মানে সঙ্গে বলে দাও যে ওটা ফুড ডেলিভারিও চাই, প্রতিদিন পোলাও কোরমা মাটন সেটাও চাই, তুমি বেড়াতে যাবে তার জন্য একটা বাইক চাই, তারপর তোমার সঙ্গে গল্প করবার মতো কিংবা সিনেমা দেখবার মতো একটা ভালো হোম থিয়েটার চাই, তাছাড়া তোমার জন্য প্রচুর টাকা পয়সা থাকবে, সেখানে সবাই টাকা দিয়ে যাবে, তুমি একটু নদীতে বেড়াবে বোটিং করবে তার জন্য একটা বোট চাই।
1: চারিদিকে ফাঁকা তার মধ্যেই থাকতে হবে যদিও আমি একা, কত কষ্ট করছি হেথায় ঝরছে কত ঘাম, এত লোকের মাঝারে আমি পাচ্ছি কি খুব আরাম, বছর বছর থাকবো সেথায় মজা লুটবো একা, খাদ্য বস্ত্র সবই থাকলে কেন করবো তো আক্কা, বুক ফুলিয়ে একাই চলবো নিজের খুশি মতো, হাজার বছর বাঁচবো সেথায় চিন্তা থাকবে না এত।
0: হাততালি।

0: এবিওএসে একা থাকনে কা বাদ বল দিয়া। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস বলছে, আমি এক সপ্তাহ থাকতে পারবো, তার বেশি না। সাথে ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকলে খুব ভালো হবে, সব ছবি ক্যাপচার করে রাখবো। সাথে একজন ভালো রাঁধুনি যে ভালো ভালো খাবার রান্না করে দেবে।
1: বুঝে গেছি, একটি যাই হোক বান্ধবী বা থাকলে ভালো হবে,
0: ঠিক আছে,
1: একা লাগবে না, মন ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি।
0: আপাতত অনুপম রায়কে অনুসরণ করে গভীরে না গিয়ে অ্যান্ডি মিত্র বেহালা থেকে বলছে যে, আমি মোটেই নির্জন দ্বীপে একা থাকতে পারবো না, কারণ আমি কথা বলতে খুব ভালোবাসি। ওকে, অ্যান্ড গণেশ বলছে, আমি নির্জন জায়গায় একা থাকতে পারবো না, কারণ আমি খুব ভীতু, যদি সাপ টাপ বেরোয় তখন আমি কি করব। এই সমস্ত প্রশ্নই তো মনের মধ্যে আসে একবার একা থাকার কথা ভাবলে। আমি সঞ্চিতা, একাদশ শ্রেণীতে পড়ি, শালকিয়াতে থাকি। আমাকে কোনো দ্বীপে ছেড়ে আসলে তোমরা যখন আসবে দেখবে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি। দ্যাটস দ্য কনফিডেন্স সঞ্চিতা ডাইরেক্ট বলে দিয়েছে। ওকে, আবির জানা বারুইপুর থেকে বলছে, আমি বলছি সমাজে একা থাকার থাকতে বন্ধুহীনভাবে থাকার চেয়ে নির্জন দ্বীপে যতদিন পারো ততদিন থাকবে। যা বললাম তা বোধগম্য হলো? অর্পণদা, ফুটবল দেখো তো? অর্পণ,
1: আমি ঘন্টাখানেক একটু সময় নিই, ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যদি হয় তো ভালো, না হলে আর কি করবো, এই এক ঘন্টা ধরে আপনাকে গল্পই শোনাবো।
0: হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে স্টুডিও ক্লকে অলরেডি 6:59:30 হয়ে গেছে, তাই এবার ইটস টাইম ফর গল্প স্বল্প। না, তোমাকে আর একা গিয়ে থাকতে বলার এক্সপেরিমেন্ট, সেখানে তোমার কি হবে না হবে ইত্যাদি প্রভৃতি ভাবনা চিন্তা করে লিখে পাঠাতে বলবে না। তুমি একদম দিলখুশ করে নদীর জলের মতন মেসেজ পাঠিয়ে দিয়েছো, কিন্তু এবারে আসল নদীর জলের মতন কুলকুলকুলকুলকুল করে গল্প স্বল্প আসবে আত্রেয় অর্পণের সঙ্গে।
1: আমরা থাকবো মোটামুটি 6:30 পর্যন্ত, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে রয়েছে গান, ফান, অনেক কিছু অনুষ্ঠান।
2: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরের কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাঁদের সঙ্গে একজন চিকিৎসকও রয়েছেন। সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রবীণ আদিবাসী নেতা তথা গুজরাতের প্রাক্তন বনমন্ত্রী মোহন সিং রাথোয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, গুজরাট বিধানসভায় মোহন সিং রাথোয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ হয়েছিল তার। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের সর্বাঙ্গীন উন্নয়ন, জনসেবা এবং জনগণের কল্যাণে এই প্রবীণ নেতার নিষ্ঠা ও অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকে একটা ভয়াবহ, ভয়ঙ্কর, সাংঘাতিক গল্প রয়েছে আপনাদের জন্য। সেটার জন্য শুনতে হবে আগামী দেড় ঘন্টা 107 FM রেইনবো। সেখানে রয়েছে আমরা দুজন, আত্রেয় আর অর্পণ। আর এই গল্পটা আপনাকে কান খুলে শুনতে হবে। কারণটা হচ্ছে, এই গল্প থেকে শুনে আপনার কীরকম লাগলো বা এ সম্পর্কে সাজেশন ইত্যাদি ইত্যাদি যদি মনে হয় সেটা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। তাহলে কি হবে আত্রেয়?
1: তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে, এই যে সামনের মঙ্গলবারে কুইজওয়ালা হবে রাত 9টা থেকে, সেখানকার সেমিফাইনাল রাউন্ডে তুমি একদম ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে। তার জন্য একটু গুছিয়ে, একটু মন ভোলানুভাবে, বেশ কোনটা ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে, কোনটা আরেকটু ভালো হতে পারতো, এই সমস্ত কিছু কনস্ট্রাকটিভ ওয়েতে সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দিতে হবে 9903659992 নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে।
0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে বর্ণিত অলৌকিক, ভৌতিক বা অতিপ্রাকৃত ঘটনা বাস্তব বলে 107 FM রেইনবো দাবি বা সমর্থন করে না। একইভাবে আমরা কোনো ধরনের হিংসা, অপরাধ বা অনৈতিক আচরণকেও সমর্থন করি না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর। এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য লিখছেন গত 20 বছর ধরে। তাঁর গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকায়। হিন্দি ও ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে তাঁর গল্প। বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে তাঁর গল্প। এছাড়াও লন্ডনের একটি FM চ্যানেল থেকে তাঁর গল্প নিয়ে প্রযোজিত হয়েছে রেডিও নাটক। সাহিত্যিক জীবনে তিনি পেয়েছেন রাই কমল পুরস্কার ও হিতেন নাগ পুরস্কার। আজকের গল্প মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর। গল্পের কথক বাসু। অন্যান্য ভূমিকায় অরিজিৎ, রাজীব, অর্ণব, আত্রেয়, দেবলীনা, অপরূপা ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর।
3: পাকদণ্ডি ধরে উঠছিল সাদা রঙা গাড়িটা। ড্রাইভারের পাশের সিটে বসে মোবাইল ঘাঁটছিল অগস্ত। মোবাইল থেকে চোখ না সরিয়েই বলল,
4: আচ্ছা, ভূতের জন্ম কি থেকে বলতে পারিস কেউ?
3: শীষে রঙের বৃষ্টির গুঁড়ো নেমে আসছিল আকাশ থেকে। বর্ষার মেঘ অনেকটা নিচে নেমে এসে ছুঁতে চাইছিল তিস্তার ধোঁয়া ধোঁয়া শরীর। পাহাড়ের খাঁজ খোঁজ থেকে উঠে আসছিল কুয়াশা। পথের ধারে একটা পরিত্যক্ত বাড়ির দিকে চোখ পড়েছিল খানিক আগে। অত্রি বলে উঠল,
5: ওই দেখ, একটা ভূতের বাড়ি।
3: পাশে বসা অয়ন্তিক ফুট কেটেছিল।
6: পেতনির বাড়িও হতে পারে।
3: অগস্ত মুখ তুলে পুরো বাড়িটাকে দেখে নিয়েছিল একবার। তখনই দুই বন্ধুর উদ্দেশ্যে তার এই প্রশ্ন। গাড়ির পেছনের সিটে বসা অত্রি উৎসুক গলায় বলল,
5: কি থেকে?
3: পাহাড়ি পথে গাড়িতে চাপলে অগস্তর পেট গোলায়। গতবার তারা গিয়েছিল উত্তরাখণ্ডে। গাড়ির সিটে বসে অগস্ত নিজেকে ব্যস্ত রেখেছিল ট্যাবে, এখন যেমন নিবিষ্ট চোখ রেখেছে মোবাইলে। অগস্ত বলল,
4: যা আমাদের বোধবুদ্ধির সীমার ওপর দিয়ে যায় তা নিয়ে আমরা নিজের মতো করে ভাবতে থাকি। ভূতের জন্ম সেই অন্ধকার থেকে।
6: দেখ, অজানা অন্ধকার অন্ধকার বুঝি না। আমার বদ্ধমূল বিশ্বাস, মানুষ মরে ভূত হয়।
5: এই অগস্ত, বলছি, তোর কি মনে হয় আত্মা বলে কি সত্যি কিছু আছে, নাকি মৃত্যুর পর সব শেষ?
4: শোন, এই প্রশ্ন শুধু তোর একার নয়, বিজ্ঞানেরও। বিজ্ঞানীদের অনেকেই মনে করেন যে আত্মা আছে, মৃত্যুর পরই সব শেষ নয়। শরীরের মৃত্যু হয়, চেতনার নয়। ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য

0: কোভিড এর সময়টায় নোবেল পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী রজার পেনরোজ। তার মতে মানুষের শরীরের মৃত্যু হলেও চেতনার মৃত্যু হয় না।
1: তুই তো ফিজিক্সের লোক, তোদের ফিজিক্স কি ব্যাখ্যা দিচ্ছে?
0: দেখ, অর্কেস্ট্রেটেড অবজেক্টিভ রিডাকশন থিওরি অফ কনসাসনেস নামে একটা থিওরি আছে। সেই প্রসঙ্গে দুই বিখ্যাত বিজ্ঞানী রজার পেনরোজ আর অ্যানাস্থেশিওলজিস্ট স্টুয়ার্ট হ্যামরেফ বলেছেন যে ক্লাসিক্যাল ফিজিক্সে চেতনার ধরন ধরা সম্ভব নয়। মস্তিষ্কের মাইক্রোটিউবলসকে বুঝতে হলে কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিতে হয়, আর এই মাইক্রোটিউবলসেই থাকে আমাদের চেতনা।
2: শোন, অত জটিল তত্ত্ব মাথায় ঢোকে না, সহজ করে বুঝিয়ে বল, চেতনা ব্যাপারটা ঠিক কি আসলে? খায় না মাথায় দেয়?
0: পেনরোজ আর হ্যামরফের মতে এটা হলো কোয়ান্টাম ইনফরমেশন, কম্পিউটারের ডেটা যেমন হয় আর কি। তবে এই তথ্য থেকে যায়, মোছে না, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, গোটা ব্রহ্মাণ্ড তার কোয়ান্টাম ইনফরমেশনকে ধরে রাখে। মস্তিষ্কের ক্লিনিক্যাল ডেথ হলেও চেতনাটা থেকে যায়, আর মস্তিষ্কের মৃত্যুর পর ব্রহ্মাণ্ডে মিশে যায় সেই চেতনা।
1: চেতনা যদি পুকুর হয় তবে মৃত্যুর পর তা মিশে যাবে সমুদ্রে, উপনিষদ যেমন বলে, তাই তো?
0: দেখ, আমি উপনিষদ নয়, আমি বিজ্ঞানের কথা বলছি। পেনরোজের মতে সেই সমুদ্রের নাম প্রোটো কনসিয়াসনেস বা কোয়ান্টাম ফিল্ড, মহাচেতন। আমাদের চেতনা সেখান থেকে আসে আর সেখানেই ফিরে যায়। রবার্ট ল্যান্ডসারের দাবি যে স্পেস টাইমই চেতনা তৈরি করে, তাই চেতনা শরীর নিরপেক্ষ, মৃত্যুর পরও সেটা স্পেস টাইমে থেকে যায়। একে বলে বায়োসেন্ট্রিজম। আর এই থিওরি ধরে এগুলো মাল্টিভার্সের ভাবনা চলে আসে, যে প্যারালাল ইউনিভার্সে চেতনা থেকে যায় সার্বিকভাবে।
1: প্যারালাল ইউনিভার্স, এমন কিছু কি সত্যি আছে?
0: দেখ, আমি আর কতটুকু জানি, তবে হালের স্ট্রিং থিওরি কিন্তু সে সম্ভাবনার কথাই জোর দিয়ে বলছে।
2: আচ্ছা শোন, এই যে সকলে বলে এনার্জি বা শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তির রূপান্তর ঘটে মাত্র, তো এ কি তেমন কিছু?
0: এখনকার বিজ্ঞানীরা মনে করেন যে এই আমিত্ব, এই চেতনার মৃত্যু, শরীর শেষ হয়ে গেলে যে উবে যায়, এমনটা নয়, তার রূপান্তর ঘটে মাত্র। স্পেস টাইমের সঙ্গে চেতনার সম্পর্কটা তাহলে বুঝিয়ে বলি। মনে কর যে আমরা সকলেই ভিডিও গেমের চরিত্র, ভিডিও গেমের ম্যাপ, বড় বড় বিল্ডিং, গাড়ি সব ধরে নে স্পেস। তো এই গেমে দিন থেকে রাত হলো, একটার পর একটা মিশন। বোঝার সুবিধের জন্য এটাকে ধরে নে টাইম। ক্লিয়ার হলো কিছু?
1: আমার গেম খেলার নেশা আছে, গেমার হিসেবে আমি জানি গেমের মধ্যে এই স্পেস টাইম সেফ গেমে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই প্রোগ্রামিং শুধুমাত্র ওই ভিডিও গেমের দুনিয়ার জন্যই একমাত্র সত্যি।
0: এক্স্যাক্টলি তাই। ল্যান্ডসের ভাবনায় আমাদের বেঁচে থাকা অনেকটা ভিডিও গেমের মতো, যতক্ষণ বেঁচে আছে নির্দিষ্ট প্রোগ্রামিংয়ের মধ্যে আছে, মারা গেলেও ভিডিও গেমের বাইরের দুনিয়ায় আমাদের মুক্তি। আর এখানে স্পেস হলো আমাদের জীবনের এই রোজ নামচার সবকিছু। টাইম মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই দুইয়ের উপর ভিত্তি করেই আমাদের চেতনা, ভাবনা, চিন্তা কিংবা স্মৃতি বা বিস্মৃতি, সেটা যাই বলিস না কেন, বাইরের জগৎকে আমাদের চেতনা যেমন ব্যাখ্যা করে, আমরাও সেইভাবেই চারপাশকে ব্যাখ্যা করে থাকি।
2: রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। তো বলছি, এই ব্যাপারটা কি তেমন?
0: বলতে পারিস। দেখ, ল্যান্ডসার থিওরি যদি মেনে নি, চেতনা যদি অবিনশ্বর হয় তাহলে সেই চেতনাকে গড়েছে কিন্তু এই স্পেস টাইম তাকে বোঝার জন্য, ফলে চেতনার মৃত্যু নেই। শরীরে চেতনা ধারণ হয় মাত্র, শরীরের মৃত্যু হলে চেতনা মিশে যায় মহাচেতনে। একথা বলা হয়েছে ধর্মে, আর বিজ্ঞানেও কিন্তু এ ব্যাখ্যার বিরোধ নেই।
1: কিছুটা বুঝলাম, অনেকটাই বুঝলাম না, তবে এটুকু বুঝলাম যে মামলা জটিল।
3: তিন বন্ধুই সমবয়সী, তাদের বেড়ে ওঠে একসঙ্গে, স্কুল থেকে বেরিয়ে তিন মূর্তির পথ গেছে তিন দিকে বেঁকে। অগস্তর একমাথা চুল, চোখে চশমা, ছ ফিটের কাছাকাছি লম্বা, ছিপছিপে চেহারা। ক্রিকেটের হাত ভালো ছিল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ার সময়, তবে পড়াশোনার জন্য একসময় খেলার জুতো তুলে রাখতে হয়েছিল অগস্তকে। এখন একটা কলেজে সে ফিজিক্স পড়ায়। অত্রি ডাক্তার, এমডি করে কলকাতার এক হসপিটালের সঙ্গে যুক্ত, নিজের চেম্বার এখনো খোলেনি। অয়ন্তিক ক্রিমিনাল লয়ার, নাম করা কলেজ থেকে বেরিয়ে এখন এক দুঁদে আইনজীবীর সেরেস্তায় কাজ শিখছে। তিনজনই ট্রেক করতে ভালোবাসে, সুযোগ পেলেই রাক্স এক কাঁধে বেরিয়ে পড়ে পাহাড়ের পথে। অগস্তর বাড়ি পাটুলিতে, অত্রি সোনারপুরের ছেলে, আর অয়ন্তিক থাকে গড়িয়ায়।

0: ছুঁয়ে ফেললেও থ্রি মাস্কেটিয়ার্সই এখনও ব্যাচেলার। অত্রি বা অগস্ত মনের মানুষের খোঁজ এখনও অবধি পায়নি। অয়ন্তিকের ব্যাপার আলাদা, তার গায়ের রং ফর্সা, নাকের গড়ন আর্যদের মতো, চুল ঢেউ খেলানো কালো, তবে চোখের মণি কালো নয়, পিঙ্গল। নিয়মিত জিমে সময় দেয় বলে শরীরে একটু মেদ নেই, সে এ যুগের ক্যাসানোভা। এর মধ্যে কোথাও বেড়াতে যাওয়া হয়নি বলে মন আনচান করছিল সকলেরই। কদিন আগে গিরিশ মঞ্চে নাটক দেখতে গিয়েছিল তিন বন্ধু। থিয়েটার হল থেকে বেরিয়ে অয়ন্তিক আফসোস করে বলেছিল,
1: আমাকে আজকাল পাহাড় পেয়েছে। কিছুদিন ধরেই আমি শয়নে জাগরণে পাহাড়ের পথে হাঁটছি। মার্চে ভেবেছিলাম অযোধ্যা পাহাড়ে যাব, ঠিক সেই সময়ই ইলিয়ানার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেল, ফলে বেড়াতে যাওয়ার ইচ্ছেটাই চটকে গেল।
0: ইলিয়ানা গোয়ানিস তরুণী, এয়ারলাইন্সের হোস্টেস। ডোমেস্টিক ফ্লাইটে কমাস আগে ট্রাভেল করার সময় অয়ন্তিকের সঙ্গে আলাপ, সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। কিছুদিন পর থেকে ডেটিং শুরু। একদিন পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় অত্রি আর অগস্তর সঙ্গে ইলিয়ানার আলাপ করিয়ে দিয়েছিল অয়ন্তিক। ইলিয়ানা চলে যাওয়ার পর অত্রি বলেছিল,
2: তা বলছি কোত্থেকে জোগাড় করেছিস এই কন্যাটিকে? হ্যাঁ, বিদেশি মেয়ের সঙ্গে কি তোর বাঙালি প্রেম টেকে?
3: এই কি পারফিউম মাখে রে তোর ইলিয়ানা, গন্ধটা বেশ অন্যরকম তো।
1: অ্যামাজনের জঙ্গলে শুনেছি গুরাস জাতীয় এক ধরনের ফুল পাওয়া যায়, তার নির্যাস থেকে পারফিউম বানায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। ইলিয়ানা দাম দিয়ে সে সুগন্ধি আনায় বাইরে থেকে। হ্যাঁ, গন্ধটা সত্যিই অন্যরকম, বেশিক্ষণ শুঁকলে মাথা ঝিমঝিম করে।
2: সেটা পারফিউমের জন্য নয়, প্রেমে পড়লে সকলেরই মাথা ঝিমঝিম করে। তবে তুই রেগে না গেলে একটা ভবিষ্যৎবাণী করি। আই এম অ্যাফ্রেড তোদের প্রেম বেশি দিন টিকবে না। আমার যদ্দূর মনে হলো বুঝলি, শি ইজ নট ইওর কাপ অফ টি।
0: অত্রির কথাই সত্যি হলো। একদিন অয়ন্তিক নিজেই দুঃখের খবরটা দিল দুই বন্ধুকে। সেই কথা শুনে অত্রি নির্লিপ্ত গলায় বলেছিল,
2: কি আমি আগেই বলেছিলাম না, মাঝখান থেকে তোর জন্য অযোধ্যা পাহাড়টা আমাদের যাওয়া হলো না।
3: আচ্ছা, মানে তোদের ব্রেকআপটা হলো কেন?
1: রোহিত রেড্ডির নাম শুনেছিস? প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে খেলে, ব্যাপক হ্যান্ডসাম। সেই ক্রিকেটারের সঙ্গে এখন রিলেশন ইলিয়ানার, আমাকে আর পাত্তা দিচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় স্টক করছিলাম বুঝতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে, ফোনে সোশ্যাল মিডিয়াতেও।
3: ছি ছি, স্টক করছিলি মানেটা কি? তোর কি মিনিমাম লজ্জাটুকুও নেই?
2: যা হয় ভালোর জন্য হয়। তো এবার কাজের কথায় আয়। ইচ্ছে ছিল এপ্রিলে রডোডেনড্রন দেখতে যাব সান্দাকফুর ওদিকটায়, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় ইচ্ছেটা তখন মুলতবি রাখতে হয়েছিল। থ্যাঙ্ক গড বাবা এখন ঠিক আছে। তাই ঠিক করেছি অগস্ট মাসের প্রথম সপ্তাহে বন্দে ভারত ট্রেনের টিকিট কাটব। ভোরবেলা হাওড়া থেকে বেরিয়ে দুপুরের মধ্যে এনজিপিতে ঢুকে যাব ইজিলি, কোনো চাপ হবে না। ওখান থেকে গাড়ি ভাড়া করে যাব টংলু, সেখান থেকে ট্রেক করব। ঠিক হ্যাঁ, কোনো প্রবলেম?
0: বাকি দুজন সোচ্চারে বলেছিল, সেরকমই ঠিক ছিল। অগস্টের দু তারিখ সূর্য ওঠার আগে হাওড়া স্টেশনে পৌঁছে চাপা হলো বন্দে ভারত এক্সপ্রেসে। কিন্তু দুপুরে এনজিপি পৌঁছে জানা গেল প্রবল বর্ষা হয়েছে কদিন আগে, ধস নেমেছে টংলুর রাস্তায়। তখন সিদ্ধান্ত নেওয়া হলো টংলু নয়, ভার্সে যাবে তারা। খোঁজ নিয়ে জানা গেল জোরথাং গেলে সুবিধে, সেখান থেকে ভার্সে যাওয়া সহজ হবে। দরাদরি করে একটা গাড়ি ভাড়া করা হলো। অগস্ত বলেছিল,
3: ভার্সে কি কোনো পপুলার টুরিস্ট স্পট?
1: ভার্সে নামটা পর্যটকদের কাছে এখনও তেমন পরিচিত নয়, তাছাড়া এটা অফ সিজন, আশা করা যায় ভার্সে এখন জনহীন।
2: বাহ, তাহলে তো জমে যাবে, কি বলিস? নির্জন পাহাড়ের সৌন্দর্য আমার বড় প্রিয়।
0: পাহাড় দিয়ে ঘেরা ছোটখাটো এক জনপদ জোরথাং। গাছপালার মধ্যে দিয়ে মেঘ নেমে এসেছে নিচে। আদুরে কুকুর যেমন জিভ দিয়ে চেটে দেয় মালিকের নাক, তেমনি করে ধোঁয়া ধোঁয়া মেঘেরা এসে ছুঁয়ে যাচ্ছে চোখ মুখ। এটা জাংশন ধরনের জায়গা, এখান থেকে পশ্চিম সিকিমের সব জায়গায় গাড়ি চলাচল করে। রাকস্যাক নামিয়ে রেখে অগস্ত আর অত্রি হেঁটে এলো এদিক ওদিক। অনেক নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে বর্ষার ধূসর জল পেটে নিয়ে। অয়ন্তিক দাঁড়িয়েছিল একা, বাকি দুজন ফিরতেই অয়ন্তিক উত্তেজিত হয়ে বলল,
1: কি কাণ্ড, এইমাত্র ইলিয়ানাকে দেখলাম, ও আমাকে দেখেনি। এই পাহাড়ে ইলিয়ানা একাই এসেছে কিনা কে জানে,

0: কিন্তু আশেপাশের রোহিতের দিকে তো চোখে পড়ল না।
1: কোথায় দেখলি?
0: ওই গ্রোসারি শপ থেকে বেরিয়ে খাড়া রাস্তাটা দিয়ে গটগট করে হেঁটে গেল। ডেনিম জিন্স আর সাদা উইন্ডচিটার পড়েছিল। রাস্তাটা যেখানে টার্ন নিয়েছে সেই পাইন গাছের বাঁকে মিলিয়ে গেল।
2: এই যে মেয়ে তোকে ডাম্প করে ফেলে চলে গেছে, তার জন্য এমন আদেখলাপনা করছিস কেন? তোর কি আত্মসম্মান নেই?
0: আরে মন খারাপ করবে না।
2: এই শোন, তুই না একটা ইনকরিজেবল ক্রিয়েচার।
3: খিদে পেয়েছে, তবে ভাত খাবে না কেউ। ভেজ মোমো ছাড়া এই অবেলায় কিছু পাওয়া যাবে না, অগত্যা তাই খাওয়া হলো পেট পুড়ে। ধরা হলো শেয়ারের জিপ। ওয়ার্সে পৌঁছবার আগেই বেশিরভাগ প্যাসেঞ্জার নেমে গেল। গাড়ির চালকের নাম মিংমা, তার সঙ্গে দিব্যি আলাপ জমিয়ে ফেলেছে অত্রি, তাদেরই সমবয়সী। মিংমা বাংলা বোঝে, ভাঙা ভাঙা বলতেও পারে। ধস নেমেছে বলে এনজেপি পৌঁছে ডেস্টিনেশন বদলাতে হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ওয়ার্সে যাচ্ছে তারা। সেখানে রাতটুকু গুজরান করে পরদিন ট্রেক করা তাদের উদ্দেশ্য। মিংমাকে সেসব খুলে বলল অত্রি।
4: আপনারা থাকবেন কোথায়?
5: ফরেস্ট বাংলোয় থাকবো ভেবেছিলাম, কিন্তু অনলাইন বুকিং অপশন নেই, তো সামনাসামনি গিয়ে দেখি যে কোনো ব্যবস্থা হয় নাকি।
4: ফরেস্ট বাংলোয় থাকতে পারবেন না, দু মাস আগে শর্ট সার্কিট হয়ে বাংলোয় আগুন লেগে গিয়েছিল, এখনও ওখানে রিপেয়ারের কাজ চলছে।
0: তবে
4: দেখেন, আমার বাড়িতে এক্সট্রা ঘর আছে, ওর অ্যাটাচ টয়লেট ভি আছে, আমার দিদির রান্নার হাত ভালো, তো রান্না বান্না করে দেবে, খরচাপাতি নিয়ে টেনশন নেই, যা ভালো মনে হয় দেবেন। তো চলুন সেখানে নিয়ে যাই।
3: পাহাড়ের ঢালে দুকামরার একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো মিংমা। বারান্দায় হ্যাঙ্গিং টপ ঝুলছে, পাশে উঠোন, ফুল গাছ আছে নানা রকম, তার ওদিকে একটা ছোট ঘর। মিংমার হাঁক শুনে বেরিয়ে এলো এক মহিলা, চল্লিশের ওপর বয়স, বেঁটে খাটো মোটা সোটা চেহারা, থালার মতো মুখ, চোখ প্রায় দেখাই যায় না। আদ্যপান্ত শুনল মিংমার মুখে, মুখে হাসি টেনে বলল,
6: ওয়েলকাম টু ভার্সে। এখানে মোবাইলের টাওয়ার সহজে পাওয়া যায় না, বাড়িতে জানিয়ে দিয়েছো তো তোমরা?
5: হ্যাঁ দিদি, জোরথাঙে পৌঁছেই বাড়িতে ফোন করে দিয়েছি।
6: আমার নাম পালমু, কাছেই গুড়াসকুঞ্জ ট্রেকার স্যার, যারা ট্রেক করে তারা ওখান থেকেই গাইড নেয়, তোমাদেরও গাইড নিতে হবে গুড়াসকুঞ্জ থেকে।
5: হ্যাঁ হ্যাঁ, ওই মিংমার মুখে শুনলাম সেটা।
6: ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিল, অভাবে দিন কেটেছে, টাকা রোজগারের জন্য আমরা ভাই বোন সে সময় গাইডের কাজ করেছি কয়েক বছর। পরে মিংমা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে জোরথাং রুটে গাড়ি চালানো শুরু করলো, আমারও বিয়ে হয়ে গেল, গাইডের কাজ ছেড়ে দিলাম। এদিকের পাহাড় আমাদের দুই ভাই বোনের হাতের তালুর মতো চেনা।
5: আপনি গাইডের কাজ করতেন?
6: কেন, বিশ্বাস হচ্ছে না? শোনো, তখনও কিন্তু আমি এতটা মোটা হয়ে যাইনি। হ্যাঁ, সে সময় ওই ফিল্মের মনীষা কৈরালার মতো দেখতে ছিলাম।
3: এই বাড়িটা রাস্তা থেকে নিচে, পাহাড়ের গা বেয়ে খানিকটা নামতে হয়। বাড়ির পেছনেও খানিকটা জায়গা আছে, আলু আর ভুট্টা চাষ করেছে সেখানে, একদিকে রাই শাক ফলেছে। একটা কালো কুকুরছানা তাদের পায়ে পায়ে ঘুরছে, লেজটা ধবধবে সাদা, জানা গেল তার নাম শেরি। মিংমা বলল,
4: চলুন আপনাদের ঘর দেখিয়ে দিই।
3: ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও তেমন বড় নয়, বিছানায় দুজন শুলে ঠিক ছিল, তিনজনকে আড়াআড়ি শুতে হবে।
7: যাক, কপাল ভালো, অ্যাটাচড বাথ আছে, রানিং ওয়াটারও আছে দেখছি, নইলে আমি মরে গেলেও এখানে থাকতাম না ভাই।
3: ঘরের দুটো জানালা, পাল্লা বন্ধ, বন্ধ পাল্লা খুলে দিল অত্রি। ওদিকে পাইন গাছের জঙ্গলের ওপারে উঁচু পাহাড় চূড়ো, পাইন বনের মাথায় জমে থাকা কুয়াশা আর মেঘ জাপটা জাপটি করে আছে। হঠাৎ একটা জানতম শব্দ ভেসে এলো বহু দূর থেকে, যেন যন্ত্রণায় গোঙাচ্ছে কেউ। শব্দটা ক্ষীণ কিন্তু স্পষ্ট, কয়েক মুহূর্ত স্থায়ী হলো শব্দটা, তারপর সব চুপ। শেরির গলা কানে আসছে উঠোনের দিক থেকে, চিৎকার করছে কুকুরটা।
5: আওয়াজটা অদ্ভুত না? কুকুরটা আবার কার উপর হম্বিতম্বি করছে কে জানে।
3: মিংমা চা নিয়ে এসেছে বড় কাপে, মাথায় মুন্ডি দেওয়া ঢাকনা, গায়ে রং চঙে ড্রাগনের নকশা,

0: সঙ্গে এক প্লেট বিস্কুট। খোলা জানলা দুটোর দিকে তাকিয়ে নিংমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা হুড়ো করে বন্ধ করে দিল জানলা দুটো। মুখ ফিরিয়ে বলল,
1: জানলা খুলবেন না, প্রবলেম আছে।
2: কি প্রবলেম?
1: ওই পাহাড়ের নাম রেখোলা। এককালে ওই গ্রামে অল্প কিছু লোক থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। নানান ধরনের জানোয়ার আর সরীসৃপের স্বর্গরাজ্য ওই পাহাড়। সন্ধ্যের পর নানা রকম শব্দ ভেসে আসে রেখোলা থেকে। এমনকি হাওয়ার তেজ বেশি থাকলে ও ভার্সে থেকেও সেসব শব্দ শোনা যায়।
3: নানা রকম শব্দ ভেসে আসে বলতে?
0: মিংমা কথাটা বলবে কিনা ভেবে নিল একবার।
1: বহু বছর আগে ওই পাহাড়ে এক মেম সাহেবকে খুন করেছিল ওই গ্রামবাসীরা। পুলিশের ভয়ে সব লোক ভিটেমাটি ছেড়ে পালিয়ে যায়, কেউ ফিরে আসেনি। ওই গ্রাম আজও পরিত্যক্ত। আজও সাদা গাউন পরা একটা মেম সাহেবকে নাকি ওই পাহাড়ে একটা ভাঙাচোরা কাঠের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাড়িটাকে লোকজন বলে প্রেত ঘর, মানে পেতনির ঘর।
4: মেম সাহেবের নাম কি? সে খুন হয়েছিল কেন?
1: জর্জিনা পাউন্ড। ও, সে এক লম্বা কিস্সা। এখন থাক, পরে সময় নিয়ে বলবো। আপনাদের চা ঠিক আছে?
0: চায়ে চুমুক দিল তিনজন। এলাচ দেওয়া চা, স্বাদ মন্দ নয়।
3: তা বলছিলাম, পায়ে হেঁটে দেখার মতো কাছাকাছি কিছু আছে?
1: সামনে একটা গুম্ফা আছে, সন্ধ্যেবেলা ওখানে প্রার্থনা চলে। ঘুরে আসতে পারেন ইচ্ছে করলে।
0: রাতে রুটি আর মুরগির ঝোল তৈরি করবে পালমো, তাকে সাহায্য করবে মিংমা। সে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ঘরের বাইরে এসে দাঁড়ালো তিনজন। একটা আপেল গাছ আছে উঠোনে, ফল ধরে। শেরি এখন শান্ত হয়ে গেছে, সাদা লেজ নাড়িয়ে ঘুর ঘুর করছে উঠোনে। কলকে ফুলের মতো দেখতে একটা বুনো ফুল ফুটেছে জংলা গাছটায়। সারি সারি ভুট্টা ফুলে আছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ঝমঝম বাজনা কানে আসছে।
4: ওই শোন, গুম্ফার প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে।
2: এই গুম্ফাটা তো কাছেই, আসার সময় দেখলাম যে কতগুলো লাল পোশাক পরা বাচ্চা লামা দাঁড়িয়ে ছিল বাইরে। চল এক চক্কর ঘুরে আসি।
0: শব্দের উৎস ধরে একটু হেঁটে গুম্ফাটাকে পাওয়া গেল। গুটি গুটি গুম্ফায় ঢুকলো তিনজন। ভয়ালো দর্শন, এক মূর্তির পুজো হচ্ছে। কয়েকজন লামা ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। সাদা বাটিতে গরম জলের মতো কিছু দুজন লামার হাতে, চুমুক দিয়ে সেই জল খাচ্ছে তারা।
3: আচ্ছা, এই মূর্তিটা কার?
2: বুদ্ধদেবেরই কোনো রূপ হবে নিশ্চয়ই।
4: এ যাবৎ যত গুম্ফায় গিয়েছি সব জায়গায় দেখেছি বুদ্ধদেবের কোনো না কোনো ভয়ানক রূপের পুজো হয়। বুদ্ধের শান্ত সমাহিত রূপ ছেড়ে ভয়ঙ্কর রূপের আরাধনা করার কি যে কারণ কে জানে।
0: গুম্ফার ভেতরে আলো অল্প, লোডশেডিং চলছে বোধ হয়। বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হলো, সঙ্গে তিব্বতী ভাষায় মন্ত্র উচ্চারণ। সব মিলিয়ে অদ্ভুত গা ছমছমে পরিবেশ।
3: আচ্ছা ভাইলোগ, বলছিলাম কাল কি প্ল্যান?
2: শোন, প্ল্যান হচ্ছে রেনকোট, জ্যাকেট, ব্রাশ, গামছা, টুথপেস্ট, মোমবাতি, টর্চ, এগুলো গুছিয়ে নেবো আজ রাতে। কাল উঠে পড়ব সকাল সকাল। মিংমা আমাদের গাড়িতে করে নিয়ে যাবে গুরাসকুঞ্জ। ট্রেকার সেট থেকে আমরা ডেন্টাম যাব ট্রেক করে, সেখান থেকে যাব হিলে। সেখানে এক রাত থাকবো, পরদিন আবার ফিরে আসবো ভার্সেতে। ঠিক আছে?
4: গাইড নিতে হবে না?
2: হ্যাঁ, সে তো নিতে হবে।
3: এই, তুই তো তোর প্রোট্রেক যন্ত্রটা এনেছিস সঙ্গে, গাইড না নিলে হয় না?
2: না রে, গাইড ছাড়া কিন্তু ফরেস্টের রেঞ্জার ট্রেক করতে দেবে না। আর সময়টা বর্ষাকাল, পথে পাহাড়ি নালা পড়বে কিছু, তাতে জল থাকবেই, সেটাই চাপ। তাছাড়া এই পশু পাখিদের এটা মেটিং সিজন, জঙ্গলের মধ্যে দিয়ে গেলে তাদের অসুবিধা হতে পারে। কোনো ভালুক ফ্যামিলির সঙ্গে মোলাকাত হয়ে যাওয়াটাও আশ্চর্যের নয়, বুঝলি।
3: অন্য ভয়ও আছে, পথ ভুলে রেখোলার সেই প্রেত ঘরের সামনে চলে গেলেই তো চিত্তির। জর্জিনা পাউন্ড নামে স্কন্দকাটা এক মেম সাহেবের সঙ্গে দেখাও হয়ে যাবে সেক্ষেত্রে।
4: নামটা চেনা লাগছে।

0: কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না।
1: ওই তোর এক্স গার্লফ্রেন্ডের সংখ্যা তো সেঞ্চুরি ক্রস করে গেছে, তাদের মধ্যেই কোনো একজন হবে।
2: অত্রি আর অগস্ত হাসতে হাসতে হাই ফাইভ করল। অয়ন্তিক দাঁড়িয়ে পড়ে বলল,
0: আচ্ছা একটা গন্ধ পাচ্ছিস? ইলিয়ানা যে পারফিউম ইউজ করে সেই গন্ধটা নাকে আসছে। জোর থাকে ঠিকই দেখেছিলাম, ইলিয়ানা আশেপাশেই কোথাও আছে।
1: আরে বাবা, আছে তো আছে।
3: এই তোদের ব্রেকআপ হয়ে গেছে, এখনো আঠা গেল না।
0: তোরা জীবনে প্রেম করিসনি কখনো, ব্রেকআপের মর্ম কি বুঝবি?
2: রাতে ঘুম হলো দিব্যি, সকালে তৈরি হয়ে মিংমার গাড়িতে চেপে গুরাসকুঞ্জ চলে এসেছে তিনজন। ট্রেকার্স হাটে খোঁজ করতে গেল অগস্ত, ফিরল মাথায় হাত দিয়ে। এখানকার এক গাইড মারা গেছে গতকাল রাতে, তার অন্ত্যেষ্টিতে যোগ দিতে বহু গাইড চলে গেছে তার বাড়িতে। যে কজন গাইড ট্রেকার্স হাটে ছিল তাদের নিয়ে বেরিয়ে পড়েছে অন্য ট্রেকাররা।
0: যা, এবার কি হবে?
4: ভাবনার কিচ্ছুই নেই। আরে আমি ডেন্টামার হিলে পাহাড় গাইড করে নিয়ে যাব আপনাদের। আমি আর আমার দিদি তো একটা সময় সত্যি গাইডের কাজ করতাম। এই পাহাড়ের নাড়ি নক্ষত্র আমাদের চেনা।
0: দক্ষিণে কত দিতে হবে?
4: দেখেন, আজ যাব কাল ফিরব, তো গাড়ি চালিয়ে তেলের খরচ বাদ দিয়ে দুদিনে যা টেকে সে টাকা দিলেই চলবে।
2: অত্রি অয়ন্তিক আর অগস্ত চোখের ইশারায় কথা বলে নিল।
3: হুম, ডান।
2: মেঘ আর কুয়াশা মোড়া রাস্তা, বর্ষার জল পেয়ে জঙ্গল সতেজ হয়ে রয়েছে, ফার্নগুলো চকচক করছে, রাস্তার ধারে নাম না জানা বুনো ফুল ফুটে আছে, পাতায় আর জলে রাস্তাটা পিছল, সাবধানে পা না ফেললে বিপদ। সারা জঙ্গল সরগরম হয়ে আছে পাখির ডাকে, ঝিঝিও ডাকছে দিনের বেলায়।
1: আহ, কতদিন বাদেই বুনো গন্ধটা নাকে এলো।
3: লেবু ঘাসের গন্ধ। আহ, এই স্মেলটা আমার বড্ড প্রিয়।
0: আমি কিন্তু ইলিয়ানার সেই পারফিউমের গন্ধটা পাচ্ছি এখানে এসেও।
3: শোন, তুই সাইক্রিয়াট্রিস্ট দেখাবি কলকাতা ফিরে গিয়ে, চত্ব সব।
2: অনেকটা নিচে রুমালের মতো মাঠ, চারপাশে সবুজের সমারোহ, দূর পাহাড়ে মেঘদের জটলা। বাঁশঝাড় থেকে একদল টিয়া উড়ে গেল ট্যাঁ ট্যাঁ করতে করতে, অজস্র পাখি নানা ভঙ্গিতে উড়ে বেড়াচ্ছে, তাদের ঝটাপটির শব্দ কানে আসছে। একটা হলদে পাখি গান গাইছে আপন মনে। অগস্তর প্রোট্রেক যন্ত্র বলছে এই পাহাড়ের উচ্চতা 6000 ফিটের কাছাকাছি, পাকদণ্ডী পথ। পাহাড়ের একদিকে রং বেরঙের চাষের জমি, কোনোটা সাদা ফুলে ভরা তো অন্যটা বেগুনি।
4: এই যে বেগুনি ফসলটা দেখছেন, এর নাম ফাফর। এর আটায় রুটি হয়, আর ওই লোকাল ড্রিঙ্কস একটা আছে রক্সি, ওই রক্সিও হয়।
2: পাহাড়ের গায়ে কোথাও কলাবন, কোথাও বাঁশের ঝাড়, কোথাও এলাচের চাষ হচ্ছে, মৌমাছির ঘর আছে খুঁটির মাথায়, নিচে জ্বালানি কাঠ স্তূপ করা। মিংমা চিনিয়ে দিচ্ছে এই এলাকার ভূগোল।
4: ওই যে দেখছেন, ওই দূরের পাহাড়ের নাম হচ্ছে সাংদারা। দারা মানে জানেন তো, পাহাড় চূড়ো। তো সাংদারা কিন্তু অনেক দূরে, এখন গিয়ে বেলাবেলি ফিরে আসা সম্ভব নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও ট্রেকিং রুট থেকে ছেটে ফেলতে হবে সাংদারাকে। কোনো উপায় নেই।
2: উল্টো দিকের পাহাড় রেখোলা, সেখানে প্রেত ঘর আছে, কাজেই সেখানে ভুল করেও যাবার প্রশ্ন নেই। আপাতত তাদের গন্তব্য ডেন্টাম গ্রাম, সেখানে গরম ভাত, আটার রুটি, আলু কোয়াশের সবজি, ডিমের ঝোল পাওয়া যাবে, সেখানে লাঞ্চ করে ফের ট্রেক। হিলে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে।
4: আমার চেনা লোক আছে হিলে গ্রামে, মাথা গোজার একটা আস্তানা ঠিক জুটে যাবে, আরামের কম্বলও জুটবে, নো টেনশন।
2: নরম আলোয় মুলি বাঁশের জঙ্গলের শুকনো পাতা মাড়িয়ে এলাচের ঝোপ সরিয়ে হাঁটছে সকলে। একটা ছোট্ট জনপদ এলো, এ গ্রামের নাম বারিন গাঁও। একটা চকচকে নুড়ি পাথর তুলে হাতে নিয়েছিল অয়ন্তিক, একদম নরম হালকা। মিংমা কোমরে গোঁজা ভোজালি বের করল, ভোজালি দিয়ে ফার্ন ঝোপের গোড়া কুপিয়ে শিকড় তুলে আনল, গায়ে আলুর মতো নুড়ি পাথর জমে আছে।
4: এর নাম ফিয়ারে, এটা কিন্তু খাওয়াও যায়।

0: মাটির পথরেখা ধরে পাহাড়ের মাথায় উঠে এসেছে সকলে। ডাইনে গভীর খাতে রংচং খোলা গ্রাম, প্রচলিত পথ নেই, আন্দাজ মতো পথ তৈরি করে এগোতে হচ্ছে। সামনে পাইনের সারি, স্থানীয়দের ভাষায় ধূপি বন, সরু সরু আঙুলের মতো থোকা থোকা পাইন গাছের পাতা, শুকনো পাতায় আগুন দিলেই ধূপের গন্ধ।
1: এর আঠা

0: তল খাদ,
1: স্কুলের পাশে খাদ, খাদের ধারে রেলিং নেই কেন?
2: খাদ দেখতে দেখতে তো বড় হই আমরা, রেলিং বা বেড়া এসব কোনো কিছুরই দরকার পড়ে না।
0: একটা সুদৃশ্য লেক এলো পথ চলতে চলতে, সামান্যই জল আছে তাতে। জলাধারের চওড়া পাড়ের প্রান্তে দুটো ফাঁকা ঘর, চারটে উঁচু খুঁটির উপর দাঁড়িয়ে, রাত্রিবাসের জন্য দুর্দান্ত।
1: এখানে থাকে না কেউ?
2: হ্যাঁ, ভাল্লুকের ভয় আছে পাহাড়ে, এমনকি অন্য জন্তুও থাকতে পারে, তো রাতের বেলা এই ঘরে থাকতে কেউ সাহস পায় না।
0: ঘন জঙ্গলে আকীর্ণ পথ, আকাশ মেঘে ঢাকা, কোথাও একেবারে 60 ডিগ্রি চড়াই, মেঘের ছাতা আছে বলে হাঁটতে অসুবিধা হচ্ছে না। মিংমা ঘাস থেকে ছোট একটা বেগুনি ফুল তুলে নিল, অগস্ত্যর হাতে দিয়ে বলল,
2: এটা হচ্ছে ন্যাচারাল শ্যাম্পু, এদিকে অনেকেই ব্যবহার করে, একদম হার্বাল।
0: অগস্ত্য হাতে নিয়ে দেখছিল ফুলটা, ততক্ষণে মিংমা দোপাটি ফুলের মতো দেখতে একরকম ফুল নিয়ে এসেছে গাছ থেকে ছিঁড়ে।
2: এর নাম বালসাম, আগস্ট মাসে অকাতরে ফুটে থাকে এই উপত্যকায়।
0: পাইন গাছেদের আড়াল ছিল বলে বুঝতে পারেনি, এদিকটায় আসার পর মনে হলো কেউ যেন উজ্জ্বল সাদা কাপড় বিছিয়ে রেখেছে পাহাড়ের ঢাল জুড়ে।
2: এই যে সাদা ফুলগুলো দেখছেন, এদের নাম লারা।
3: একজন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আছে এই নামে?
2: না না, ক্রিকেটার নয়, ওই বিশ্ব সুন্দরী লারা দাত আছে না, শুনেছি সেই নাম থেকে এই নামটা ধার করা।
0: চারিদিকে সাদা ও হলদে গুড়াশের সমাহার, ভেতরে লালের অনিন্দ্য সুন্দর আলপনা।
3: আরে বাহ, এ যে রডোডেনড্রন!
0: অয়ন্তিক এক মুঠো ফুল তুলে নিল গাছ থেকে, গন্ধ শুকে বলল,
1: ইলিয়ানার ব্যবহার করা পারফিউমের মতো গন্ধের সঙ্গে মিল আছে, এই ফুল থেকেই হয়তো কোনো নামজাদা কোম্পানির দামি সেন্ট বানায়।
0: মিংমা চটজলদি তার হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে ফেলে দিল মাটিতে।
1: কি হলো?
2: রোডোডেনড্রন নয় এটা, গুরাস, দুটো এক নয়, খুব সূক্ষ্ম ফারাক আছে। তার চাইতেও বড় কথা হচ্ছে কি, এই পাহাড়ি গুরাস কিন্তু অন্য জাতের, এই ফুলের গন্ধ শুকলে মাথা ধরে যায়, আর অ্যাজমার সমস্যা থাকলে শ্বাসকষ্ট হতে পারে, তো বেশিক্ষণ ধরে শুকলে তো কথাই নেই, মানুষ ভুলভাল দেখতে শুরু করে।
1: ভুলভাল দেখে মানে? হাই অল্টিটিউড সিনড্রোমের কথা বলছো? সেসব ক্ষেত্রে অনেকে নাকি হ্যালুসিনেট করে, কিন্তু এই হাইটে তো এমন হওয়ার কথা নয়।
2: অত সব জানি না, তবে এই পাহাড়ের লোকে এই ফুল ছুঁয়েও দেখে না, গন্ধ শোঁকা তো পরের কথা।
3: ফুলের গন্ধ শুকলে অ্যাজমার সমস্যা বাড়তে পারে, কিন্তু হ্যালুসিনেশন এমন কখনো হয় নাকি?
4: দেখ, প্রকৃতির রহস্য বোঝাটা ভার, বৃষ্টির বারবারন্ত যেখানে, বৃষ্টি বনের পোয়াবারও সেই কৃষ্ণমণ্ডল বরাবর অঞ্চলে, অজস্র গাছগাছড়ার আড়ত সেই রেন ফরেস্ট। পৃথিবীতে যত ওষুধ চালু আছে তার 1/4 এই সব গাছপালা থেকে তৈরি। পৃথিবীতে গাছগাছড়া কত জাতের আছে বলতো? 60,000, তার মধ্যে শনাক্ত করা গেছে মাত্র 5% গাছকে, আর অরণ্যের গাছগাছড়ার গুপ্ত শক্তি হাজার হাজার বছর ধরে জানত তারা। দুঃখ হয় যে সেই জ্ঞানটার কেউ পেল না। এই জঙ্গলেও প্রকৃতির খেয়ালে যে গুড়াস জন্মায়, তার এমন কোনো বিশেষত্ব থাকতেই পারে। বলছি, মিংমা যখন বলছে তখন খামুখা গুড়াসের গন্ধ শুকে ঝুঁকি নেওয়ার কি দরকার আছে?
0: পথরেখা নেই আর, সামনে ঝোপঝাড়, জঙ্গলের মধ্যে দিয়ে উঠে গেছে পাকদণ্ডি।
1: রাস্তার যে হাল দেখছি তাতে পথ হারানোর ভয় যথেষ্ট।
4: ভয় জিনিসটা তো উপভোগ করার জন্য, অ্যাডভেঞ্চারের স্বার্থের কথা যদি ধরিস, কি মিংমা?
2: আমরা জন্মাই ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে, পাহাড়ি ঘন জঙ্গলের মধ্যে আমাদের ছেড়ে দিন, তো কোনটা গ্রামের পথ, কোনটা জঙ্গলের, কোন পথ ব্যবহার করা হয়, কোন পথ পরিত্যক্ত, সব আমরা ঠিক ধরতে পারবো, পথ ভোলার কোনো চান্সই নেই।
0: হাওয়া ক্রমশ কনকনে হচ্ছে, যত উপরে ওঠা হচ্ছে তত ঘন হচ্ছে জঙ্গল, গাছগুলো দৈত্যের মতো। গুড়ি থেকে পাখনা ছড়ানো মাটিতে ঠেস দেওয়ার জন্য, শিমুল গাছের মতো দেখতে গাছগুলো। অগস্ত্য প্রোট্রেক দেখে নিল, 6,500 ফিট উঁচুতে উঠে এসেছে তারা, এবার ঢালু পথ, এক পাহাড় থেকে অন্য পাহাড়

0: যেতে হবে এবার। জঙ্গলের ওদিকে নিচে একটা ঝোড়া সরু ধারায় জল পড়ছে, জলের রং স্বচ্ছ, দু পাহাড়ের আড়ালে বলে ঝিমঝিম নেশা ধরানো আলো আঁধারি এদিকে।
1: এই ভাই, ব্যাপক জল তেষ্টা পেয়েছে। বলছি, আমার জল ফুরিয়ে গেছে, তোদের কাছে খাওয়ার জল আছে?
0: অগস্ত আর অয়ন্তিক নিজেদের ব্যাগ খুলে দেখল দুজনের বোতলের জল তলা নিতে। দুঢুক জল খেতে না খেতেই স্টক শেষ হয়ে গেল। মিংমা বোতল নিয়ে দৌড়লো ঝোড়ার দিকে।
1: যাই, ঝোড়াটা গিয়ে বরং দেখে আসি একবার।
2: হ্যাঁ হ্যাঁ, চল আমিও যাই। নেটওয়ার্ক নেই বলে মোবাইলটা কাজে লাগছে না, দু চারটে ছবি অন্তত তুলে আসি, চল।
0: একটু দমের ঘাটতি হচ্ছিল ওদের। পুষিয়ে নেওয়ার জন্য অয়ন্তিক বসলো একটা বড় গাছের মাটিতে ভেঙে পড়া শুকনো ডালের উপর। চীনা গন্ধটা নাকে আসছে আবার। এক থোকা গুড়াস ফুটে আছে সামনে। অপ্রতিরোধ্য আকর্ষণে অন্য মনস্ক হাতে একটা ফুল তুলে নিল অয়ন্তিক। নাক ছোঁয়ালো একবার, গন্ধটা তীব্র হল। এই ফুলই কি ফুটে অ্যামাজনের রেইন ফরেস্টে? এই ফুলের নির্যাস থেকে কি সেই পারফিউম তৈরি হয় যা ইলিয়ানা ব্যবহার করে? অয়ন্তিক বিস্কুটের প্যাকেট ছিঁড়ল, একটা বিস্কুট মুখে দিল, চিবোচ্ছে। মাথাটা টলমল করছে কেমন, এরকম কেন হচ্ছে? গুড়াসের গন্ধ শোকার জন্যই কি? বসে বসে কুয়াশা মাখা জঙ্গলটাকে দেখছিল অয়ন্তিক। ঘন সবুজ বর্ষার অরণ্য কি এক আদিমতা তৈরি করেছে, যেন অজানা রহস্য লুকিয়ে আছে পাহাড়ের খাঁজে খাঁজে। বেপথু হলেই বুঝি হদিশ মিলবে তার। গাছের পাথায় জমে থাকা জল টুপ টুপ করে ঝরে পড়ল অয়ন্তিকের মাথায়। জল নাকি শিশির বিন্দু? তিনজন এখনো দৃষ্টিসীমার বাইরে। কিছুক্ষণ আগেও তাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন আর কোনো শব্দ কানে আসছে না। অয়ন্তিক উঠে দাঁড়ালো, নাম ধরে ডাকলো অত্রি আর অগস্তকে। উত্তর নেই। মিংমাকে ডাকলো, তাও সাড়া নেই। একটা ভেজা গাছে হেলান দিয়ে দাঁড়ালো অয়ন্তিক। এমন সময় আকাশ ঢেকে গেল কালো মেঘে, শিরশিরে একটা হাওয়া দিয়ে গেল বনের মধ্যে। কেউ যেন স্প্রে মেশিন দিয়ে সাদা কুয়াশা স্প্রে করে দিল পাহাড়ি অরণ্যে। ছোট ছোট ফুল ফুটে আছে, একটা স্ট্রবেরির মতো দেখতে ফল। হাতে নিয়ে দেখল অয়ন্তিক, স্ট্রবেরির মতো নয়, স্ট্রবেরি। ছোট ছোট পাখি ডাকছে আশপাশ থেকে, পাখির ছানারা ওড়ার চেষ্টা করছে, উড়তে গিয়ে থুপ করে পড়ছে জঙ্গলের মধ্যে। একটা আবছা আওয়াজ ভেসে এলো অয়ন্তিকের কানে, দূরে কোথাও বাক বিতণ্ডা চলছে। একটা পুরুষের গলা, অন্যটা মহিলা কণ্ঠ। কোনো পুরুষের সঙ্গে ঝগড়া করছে কোনো মহিলা, কি নিয়ে চাপানো তোর তা বোঝা যাচ্ছে না। পুরুষালী গলাটা অগস্ত বা অতৃপ্ত নয়, মিংমারও না, তবে কোনো ট্রেকার? অয়ন্তিক একটা বুনো লতার ঝোপ ডিঙিয়ে হেঁটে এলো একটা টেবিল আকৃতির জায়গায়। সামনে জমাট কুয়াশা প্রাচীর, তার ওপাশে একটা কাঠের বাড়ির আদল, টিনের চাল ফুঁড়ে একটা ঝাঁকড়া গাছ বেরিয়েছে। বাড়িটার বয়সের ঠিক ঠিকানা নেই। ভেতর থেকে কথা কাটাকাটির শব্দ কানে আসছে। কৌতূহল সামনে টেনে নিয়ে যাচ্ছে অয়ন্তিককে। কুয়াশায় মোড়া বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। তখনই গুড়াসের গন্ধটা তীব্রভাবে ঢুকে পড়ল তার নাসারন্ধ্র দিয়ে। মাথাটা নতুন করে টাল খেল তার। ভাঙা চোড়া কাঠের সিঁড়ি, উঠতে গিয়ে ক্যাঁচকোচ শব্দ হল। লম্বা টানা বারান্দা, দরজা খোলা। খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল অয়ন্তিক। কুয়াশার কারণে অস্পষ্ট দেখাচ্ছে সবকিছু। একটা শবদেহ পড়ে আছে পাটাতনে, চোখ দুটো খোলা। নিষ্পন্দ দেহটার সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ ও একজন মহিলা। উত্তপ্ত কথা কাটাকাটি চলছে দুজনের মধ্যে। মাঝবয়সী লোকটা অয়ন্তিকের দিকেই মুখ করে, পরনে ঢোলা ফ্লানেলের লাল শার্ট, চেককাটা গরম কাপড়ের চাপা পাজামা, পায়ে রবারের চপ্পল, কান মাথা পেঁচানো খয়েরি মাফলার দিয়ে, সরু দুটো চোখ, গায়ের রং তামাটে, থ্যাবড়া নাক। লোকটা কথা বলছে আধ ভাঙা হিন্দিতে। সাদা গাউন পরা মহিলা অয়ন্তিকের দিকে পিছন ফেরা।

0: সোনালি চুলের মহিলা ইংরেজি মেশানো হিন্দিতে উত্তেজিত হয়ে কিছু বলছে লোকটাকে। লোকটা অয়ন্তিককে দেখতে পেয়েছে। তার চিকন চোখ দুটোতে ভয়ের ছায়া। অয়ন্তিকের দিকে এগিয়ে এলো লোকটা। অয়ন্তিক সভয়ে পিছিয়ে গেল দুপা। লোকটা ভয়ে কেঁপে যাওয়া গলায় হিন্দিতে বলল,
1: কেভিন সাহেব, পুলিশ আমার পিছু নিয়েছে, যে কোনো সময় চলে আসবে রেখোলায়।
0: সাদা গাউন পরা মহিলা ঘুরে দাঁড়িয়েছে। বুকটা ধক করে উঠল অয়ন্তিকের। এ তো ইলিয়ানা। সেই সমুদ্র সবুজ চোখ, সেই চেনা মুখের আদল, বিস্ময়ে চোখ কচলাল অয়ন্তিক।
2: এখানে ইলিয়ানা কি করছে?
0: অয়ন্তিকের ভাবনার জট কেটে গেল। ইলিয়ানা হড়বড় করে বলল,
3: কেভিন, পুলিশ যে কোনো সময় চলে আসবে, আমি ঠিক করে নিয়েছি আমরা কি করব।
0: অয়ন্তিকের নয়, যেন তার ভেতর থেকে তার গলা ধার করে অন্য কোনো লোক খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে ক্রুদ্ধ গলায় বলে উঠল,
4: তুমি কি এখন একা একাই সিদ্ধান্ত নিতে শিখে গেছো? গ্রেট, কি ঠিক করে নিয়েছো তুমি জর্জিনা?
3: ভালোই তো ছিলাম আমরা, বলো কেভিন, এই পাহাড়ি লোকটা লোভ দেখিয়ে আমাদের সর্বনাশ করলো। এই লিম্বু শেপার জন্য এমন বিপদের মধ্যে পড়েছি আমরা। কেভিন, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমরা দুজন রাজসাক্ষী হব।
0: অয়ন্তিক যেন স্বেচ্ছাধীন নয়, তার মাথাটা এতাল বেতাল করছে। সেই টালমাটাল ভাবটা আরো বেড়ে গেল। এমন লাগছে যেন সে নেশা করে আছে, সেই সঙ্গে ভয়ঙ্কর রাগ হচ্ছে তার। কোন রাগই শঙ্খচূড় ভনা তুলে নাচছে তার মস্তিষ্কের মধ্যে। তার শিরা উপশিরা দিয়ে নেচে বেড়াচ্ছে আগুনের গোলা। স্বর্ণকেশী মহিলার কাঁধে শক্ত দুটো হাত রাখল অয়ন্তিক।
4: আর ইউ ক্রেজি জর্জিনা, রাজসাক্ষী হতে গিয়ে যদি ভেসে যায়, ক্যাপিটাল পানিশমেন্ট না হলেও জেল যে হবেই সেটা তো গ্যারান্টেড, ইজন্ট ইট?
3: খুন করেছে লিম্বু, আমরা এসবের সঙ্গে ইনভলভ নই, আমাদের জেল হবে কেন?
4: খুন আমরা করিনি ঠিক কথা, কিন্তু আমরা মঙ্কদের যে সিক্রেট গ্রুপটাকে হিউম্যান স্কেলিটন বিক্রি করেছি সেটা কি ক্রিমিনাল অফেন্স নয়? সেই ক্রাইমের শাস্তি কি হতে পারে সেটা তুমি জানো?
0: ঠোঁট কাঁপছে, জলে ভেজা চোখ। জর্জিনা অস্ফুটে বলল,
3: জানি না।
0: অয়ন্তিক কাঠের পাটাতনে শোয়ানো মৃতদেহটার দিকে আঙুল উঁচিয়ে বলল,
4: এটা কার লাশ জানো? রেখোলা গ্রামের মুখিয়ার ভাইয়ের লাশ। লিম্বু টাকার লোভে বালিশ চাপা দিয়ে লোকটাকে খুন করে তার বডি নিয়ে এসেছে এখানে, সেটা জেনে গেছে সকলে। জর্জিনা, পুলিশ পৌঁছতে দেরি আছে, চলো আমরা পালাই। লিম্বু বাঁচতে চাইলে তুমিও পালাও।
1: ভু বাচ্চা আছে আমার ঘরে, ওদের ফেলে আমি এই পাহাড় ছেড়ে যাব কি করে?
4: দেন গো টু হেল।
3: কেভিন, আমরা পালিয়ে বাঁচতে পারবো না, আজ হোক বা কাল পুলিশের হাতে ধরা পড়তেই হবে। তার চাইতে সারেন্ডার করে রাজসাক্ষী হওয়াটাই তো আমার মনে হয় ওয়াইজ ডিসিশন।
0: অয়ন্তিক এক ঝটকায় সরিয়ে দিল জর্জিনার হাত।
4: ড্যাম ইট, তুমি পচে মরো এখানে।
0: ধূপধাপ পা ফেলে অয়ন্তিক বেরিয়ে এসেছে বাইরে। কাঠের সিঁড়ি দিয়ে নেমে এসেছে নিচে, হাঁপাচ্ছে, নিজেকে থিতু করতে চেষ্টা করছে অয়ন্তিক। অনিশ্চয়তার কুয়াশা জমতে শুরু করছে তার মনের ভিতর। না মেলা অনেক প্রশ্নের উত্তর খুঁজছে মনে মনে। সে অয়ন্তিক সান্যাল, ক্রিমিনাল লয়ার, কলকাতায় বাড়ি, এই পাহাড়ে সে ট্রিক করতে এসেছে। তাকে কেন কেভিন বলে ডাকছে ওই সাদা চামড়ার মহিলা? সেই বা স্বতঃস্ফূর্তভাবে সেইটাকে সাড়া দিচ্ছে কেন? কোনো গোলমেলে ধাঁধার জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে অয়ন্তিক। সে কি জেগে জেগে স্বপ্ন দেখছিল একটু আগে? সব লজিকের বাইরে কি ঘটছে এসব? অয়ন্তিক নিজেকে বোঝাচ্ছে এখানে যা ঘটছে বলে তার মনে হচ্ছে তা বাস্তবে আদৌ ঘটছে না, পুরোটাই তার হ্যালুসিনেশন। সে খুব ভালো করে জানে শরীর একটা যন্ত্র শুধু, ব্রেন তার কন্ট্রোলার, মস্তিষ্কের অনেক কিছুই আজও মানুষের অজানা। কিন্তু তাই বলে এক আউন্সের কোনো আত্মা জাতীয় কিছু, কেভিন নামের কোনো এক সাহেবের শরীর থেকে তার শরীরে ভুষ করে ঢুকে যাবে? জর্জিনা নামে কোনো মহিলা স্পিরিট ভর করবে ইলিয়ানার মধ্যে? এ কি আদৌ বিশ্বাসযোগ্য?

0: ট্যাঁ ট্যাঁ ডাক শুনে ওপরের দিকে তাকালো অয়ন্তিক। মেঘে ঢাকা আকাশ এক ঝাঁক দিয়ে উড়ে গেল কালচে ধূসর রঙের মধ্যে ঘন সবুজ আবির ছড়িয়ে দিয়ে। বুনো ফুলের গন্ধটা নাকে ভেসে আসছে আবার। সামনের দিকে তাকাল অয়ন্তিক। কুয়াশায় ঢাকা বাড়িটা ফের তাকে টানছে অমোঘ আকর্ষণে। সেই টান অগ্রাহ্য করার শক্তি যেন তার নেই। সে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে, সিঁড়ি দিয়ে উঠেলো ওপরে। তার দুটো চোখের তারা স্থির হয়ে গেল ঘরটায় এসে। লিম্বু নেই, সেই শব্দেহটাও নেই। ঘরটায় এখন গিজ গিজ করছে ভিড়। একদল পাহাড়ি মানুষ ঘিরে ধরেছে জর্জিনাকে। উত্তপ্ত ঝগড়াঝাঁটি চলছে দুপক্ষের মধ্যে। অয়ন্তিক যেন বাতাস দিয়ে গড়া। সে ঘরের মধ্যে দাঁড়িয়ে, অথচ তাকে কেউ লক্ষ্য করছে না। জর্জিনা কি দেখতে পেয়েছে তাকে? অয়ন্তিকের উদ্দেশ্যে কিছু কি বলতে যাচ্ছিল জর্জিনা? গ্রামবাসীদের মধ্যে একজন আচমকা পিছমোড়া করে ধরে ফেলেছে তার হাত দুটো। পেছন থেকে অন্য একজন অসম্ভব দ্রুততায় কোমরে গোঁজা ভোজালি বের করে এনেছে। সেই ধারালো অস্ত্র দিয়ে সে মারে জর্জিনাকে। অয়ন্তিকের বুক ধরফর করছে, সারা শরীর অবশ। তার পা কেউ গেঁথে দিয়েছে কাঠের পাটাতনের সঙ্গে। সে নড়তে পারছে না একটু। জর্জিনার শরীর থেকে ভেসে আসছে রক্ত। দু চোখ বিস্ফারিত, দু হাত দিয়ে নিজের গলাটা ধরে গুঙানির মতো একটা শব্দ করে ধপ করে মাটিতে পড়ে গেল জর্জিনা। বটের আঠার মতো ঘন থকথকে রক্তের ধারা গড়িয়ে যেতে লাগলো কাঠের পাটাতনে। অয়ন্তিক এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগলো। বেরিয়ে এলো ঘরের বাইরে, হোঁচট খেয়ে পড়ে গেল একবার, উঠল সঙ্গে সঙ্গে, কাঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে ছুট দিল সামনের দিকে। এক অসম্ভব দুঃস্বপ্ন তাকে তাড়া করছে, এর থেকে যেন মুক্তি নেই তার। কিছু দূর এলোমেলো ছোটার পর অয়ন্তিকের পা পড়ে গেল একটা জল ভরা গর্তে। ধপ করে কাটা কলা গাছের মতো মাটিতে উপুর হয়ে পড়ে গেল অয়ন্তিক। মচকে গেল পা, ডান পায়ের গোড়ালিতে অসম্ভব ব্যথা। জঙ্গলের মধ্যে টেবিল আকৃতির একটা জায়গায় চিত হয়ে শুয়ে আছে অয়ন্তিক। তার মাথার উপর দিয়ে ট্যাঁ ট্যাঁ করে উড়ে গেল এক ঝাঁক সবুজ টিয়া। কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে তার দুদিকে বসে আছে অত্রি আর অগস্ত, সামনে মিংমা। অত্রি আর অগস্ত তাকে সাহায্য করল উঠে বসতে। ব্যথায় পা টাটাচ্ছে, তার ধাঁধা এখনো কাটেনি। যে জীবন্ত নাটক সে অভিনীত হতে দেখল এইমাত্র, তার ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। শুধু অস্ফুটে বলতে পারল,
1: কোথায় আমি, কি হয়েছিল আমার?
2: আরে সে তো তুই জানিস, আমরা ঝোড়া থেকে জল আনতে গিয়েছিলাম। কতক্ষণ আর, ওই মিনিট পনেরো বা মিনিট বিশেক হবে। এসে দেখলাম তুই এখানেই শুয়ে আছিস, হুঁশ নেই, গা হাত পা ঠান্ডা। আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, অগস্ত জল ছিটিয়ে যাচ্ছিল তোর মুখে ক্রমাগত। থ্যাংক গড, অবশেষে তুই চোখ মেললি।
3: এটুকু সময়ের মধ্যে কি ঘটল রে, কেমন করে অজ্ঞান হয়ে গেলি, কিছু মনে করতে পারছিস?
0: অয়ন্তিকের চোখ বুঝে আসছে ক্লান্তিতে। আকস্মিক এই ঘটনার সঙ্গে এখনো ধাতস্থ হতে পারছে না সে। অয়ন্তিক অস্ফুটে বলল,
1: আশেপাশে কোনো কাঠের বাড়ি আছে, অনেক পুরনো বাড়ি, মাথায় টিনের চাল ভরে গাছ বেরিয়েছে এমন কোনো বাড়ি?
4: এখান থেকে সবচাইতে কাছের গ্রাম হল রংটাং খোলা, সেখানে কিছু গেরস্ত বাড়ি আছে, কিন্তু আর কোনো বাড়ি তো এই জঙ্গলের মধ্যে নেই।
1: জর্জিনা, লিম্বু, শেরপা, কেভিন, এরা কারা মিংমা, তুমি চেনো তাদের?
0: মিংমা একটু থতমত খেয়ে গেছে, মাথা চুলকে বলল,
4: আপনি এইসব নাম কোথায় শুনলেন?
0: অয়ন্তিক সবটাই খুলে বলল, কিছুই লুকোলো না। মিংমা ঢোক গিলল, ধপ করে বসে পড়ল মাটিতে।
4: এরা সকলেই এই পৃথিবীর বুকে শ্বাস নিয়েছে একদিন, কিন্তু কেউই বেঁচে নেই আর, সকলেই মারা গেছে অপঘাতে।
1: মানে?
4: যদিও নিজের চোখে কখনো দেখিনি, কিন্তু আপনি যে

0: বাড়িটার কথা বলছেন সেটাই বোধ হয় রেখোলা পাহাড়ের প্রেত ঘর। কেভিন পাউন্ড আর জর্জিনা পাউন্ড নামে দুই শ্বেতাঙ্গ থাকতো যে বাড়িতে, আজও সন্ধ্যের পর যে অভিশপ্ত কাঠের বাড়ি থেকে একটা মহিলার গঙ্গানির শব্দ ভেসে আসে, ওই হাওয়ার তেজ বেশি থাকলে ভার্সে থেকেও সেই শব্দ শোনা যায়। মানুষজন রেখোলা পাহাড়ের দিকের জানলা তো বন্ধ করে রাখে, কিন্তু রেখোলা পাহাড় তো অন্যদিকে, এই পাহাড়ে সেই ঘর আসবে কি করে? সেখানে আপনি যাবেনই বা কি করে?
1: অয়ন্তিকের ভ্রম যেন কিছুতেই কাটছে না।
2: আমি জানি না।
3: এই প্রেত ঘরের ঘটনাটা কাল বলতে গিয়েও তুমি বলনি, কি ব্যাপার একটু খুলে বলো তো।
0: বেশ বলছি, 80 বা 90 বছর আগের কথা। রেখোলা পাহাড়ে থাকতো কেভিন আর জর্জিনা নামে দুই ডাক্তার, সম্পর্কে স্বামী স্ত্রী, কোনো মিশনারি থেকে টাকা পয়সা পেত হয়তো, তো দুজন ঘুরে ঘুরে স্থানীয় লোকজনদের চিকিৎসা করত। এই ধরুন জ্বরজারি, পেট খারাপ, সর্দি কাশি, এসবের ওষুধ থাকতো ওদের সঙ্গে, তো সেই মেডিসিন দিত মানুষজনকে, তো সবই ঠিক ছিল। কিন্তু একদিন ওই দুই ডাক্তার শুরু করলো মোড়া কাটার ক্লাস। ফ্রি নয়, গাঁটের কড়ি খসিয়ে শিখতে হতো সেই বিদ্যে, সেইটাই সর্বনাশের শুরু।
2: অ্যানাটমির ক্লাস কে শেখাতো?
0: ওই কেভিন আর জর্জিনাই শেখাতো। এমনকি দূর দূরান্ত থেকে মেডিকেল স্টুডেন্টরা ওদের কাছে আসতো হাতে কলমে কাজ শিখতে। আশেপাশের পাহাড়ে না সন্ন্যাসী রয়েছে অনেক, তাদের একটা অংশের নাকি ওই সাধনার জন্য মরা মানুষের হাড়গোড়, করটি, এগুলোর প্রয়োজন হয়। শবদেহ ব্যবচ্ছেদের কাজ শেষে কেভিন আর জর্জিনা ওই লাশগুলোর কঙ্কাল গোপনে বিক্রি করত তাদের কাছে। দেখেন, পুরোটাই চলছিল আইনকে একদম বুড়ো আঙুল দেখিয়ে।
2: পুলিশ প্রশাসন জানতে পারেনি কিছু?
0: রেখোলা তো দুর্গম পাহাড়, হাতে গোনা মানুষের বাস, চোর ডাকাতের উপদ্রব নেই, দরজা খুলে রেখে বাইরে গেলেও ধরেন বাড়িতে চুরি চামারি হয় না। পুলিশ এই গ্রামে টহল দিতে আসতো কালে ভদ্রে, সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল কেভিন আর জর্জিনা। আর এই দুই ডাক্তারকে মরা যোগান দিত লিম্বু শেরপা, রেখোলার একটা সরাইখানার মালিক।
3: সবকিছুরই একটা শুরু থাকে, সেই ডেড বডি সাপ্লাই দেওয়ার কাজটা কিভাবে শুরু করেছিল লিম্বু?
0: একবার এক ভবঘুরে সাহেব নিচের গ্রাম থেকে উপরের গ্রামে যাচ্ছিল পায়ে হেঁটে, তো রেখোলা পাহাড়ে এসে উনি অসুস্থ হয়ে পড়ে। লিম্বু শেরপা সরাইখানায় আশ্রয় নিয়েছিল কদিনের জন্য। সাহেবের না শ্বাসকষ্ট হচ্ছিল, দুদিনের ভাড়া বাকি রেখেই সাহেব অক্কা পেল। এবার সাহেবের পকেট তল্লাশি করে লিম্বু দেখল কি পকেট ফাঁকা, তো তাহলে বকেয়া ভাড়া উসুল হবে কি করে? সে ওই মরা সাহেবের লাশ নিয়ে হাজির হলো কেভিন আর জর্জিনার কাছে, বলল,
4: আমি এই লাশ বিক্রি করতে চাই।
1: অয়ন্তিক নিজের ভুরু দুটোকে সেকেন্ড ব্র্যাকেট করে বলল,
2: তারপর?
0: জর্জিনা আর কেভিন নিজেদের মধ্যে কথা বলে নিল। কেভিন ঘরের ভেতর গেল, বেরিয়ে এসে লিম্বুর হাতে ধরিয়ে দিল 10 টাকা। তখন কিন্তু 10 টাকার দাম অনেক। বুদ্ধি খুলে গেল লিম্বুর, তার সরাইখানায় ভব ঘুরে বাউন্ডুলে কিংবা অশক্ত হয়ে যাওয়া বৃদ্ধ অতিথির পা পড়ে প্রায়ই, এমনকি ধরেন ওই বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে ছোকরারাও আসে কখনো সখনো, তাদের মুখে বালিশ চাপা দিয়ে বসলেই তো কাজ হাসিল।
2: লিম্বু টাকার জন্য মানুষ মারতে শুরু করলো?
0: তবে 17-র পর 18 নম্বর খুন করতে গিয়ে লিম্বু ফেঁসে গেল। রেখোলা গ্রামের মুখিয়ার ভাই তাকে নিজের সরাইখানায় এনে গলা টিপে

0: খুন করেছিল লিম্বু। কেউ দেখে ফেলায় জানাজানি হয়ে গেল ব্যাপারটা। লিম্বু ছুটতে ছুটতে এলো কেভিন আর জর্জিনার কাছে। কেভিন পালালো আর জর্জিনা রাজসাক্ষী হল। বিচারে ফাঁসি হলো লিম্বুর। জর্জিনাকে দিয়ে করানো হলো পোস্টমর্টেমের কাজ। কেভিন আত্মগোপন করেছিল জঙ্গলে, তো সেও একদিন পুলিশের হাতে ধরা পড়ে গেল। কেভিনের সঙ্গে বন্দুক থাকত। নিজের রিভলভার মাথায় ঠেকিয়ে সে আত্মহত্যা করে। লিম্বুর অপরাধ কিন্তু বরদাস্ত করেনি কেউই। সেই রাতেই লিম্বুর সরাইখানা জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ গ্রামবাসী।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: ঠিক 6:02 অর্পণাত্রেয় ফিরবে নিয়ে গল্প স্বল্প পার্ট 2। স্টে টিউনড।
3: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সেদেশের ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনেজুয়েলা নতুন করে আবার তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এবং এই দুঃসময়ে ভেনেজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তিনি বলেন, ভেনেজুয়েলা তাদের নিষ্ঠা, সাহস ও অঙ্গীকারের কথা কখনোই ভুলবে না। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন বলে সরকারি সূত্রে খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
0: তার বাচ্চাদের নিয়ে এই পাহাড় ছেড়ে পালিয়ে যায়।
4: আর জর্জিনা,
0: লিম্বুর ফাঁসির কয়েকদিন পরে রেখোলা গ্রামের লোকজন জর্জিনার বাড়িতে গিয়ে চড়াও হয়। দেখেন, লিম্বু দোষী, কিন্তু তা বলে এই শ্বেতাঙ্গ ডাক্তার দম্পতি হতো ধোয়া তুলসি পাতা নয়। তাদের সঙ্গে জর্জিনার বিবাদ একদম চরমে পৌঁছয়। গ্রামবাসীদের একজন ভোজালি দিয়ে জর্জিনাকে মেরেই ফেলে আর মেম সাহেবের লাশ পুঁতে দেয় মাটিতে। অভিশপ্ত কাঠের বাড়িটাকে সেই থেকে প্রেত ঘর বলে সকলে জানে। সন্ধ্যের পরে প্রেত ঘরের পাশে যেখানে পুঁতে দেয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটা সাদা গাউন পরা মেম সাহেবকে।

0: আজও তার আত্মা মুক্তি পায়নি। সন্ধ্যের পর আজও ভার্সে থেকে তার মৃত্যু যন্ত্রণার গোঙানির শব্দ শোনা যায়।
1: এত কিছু যে সেদিন ঘটে গিয়েছিল তা পুলিশ সেসব টের পায়নি?
0: পুলিশ জিপ নিয়ে এসেছিল পরদিন সকালে। ততক্ষণে রেখলা গ্রামের সব মানুষজন নিজের নিজের ভেটে মাটি ছেড়ে চলে গিয়েছিল আশেপাশের পাহাড়ে। সেই থেকে একদম নিঃসঙ্গ হয়ে পড়ে আছে রেখলা।
1: তোমরা যে ভার্সে পাহাড়ে থাকো তা তোমাদের ভয় করে না?
0: আমরা দিন আনি দিন খাই। ছোটবেলায় বাবা মা চলে গেছে, দিদির বিয়ে হয়েছিল ওখরে গ্রামে, স্বামীটা একটা পাড় মাতাল। ঝগড়া ঝাঁটি আর অশান্তি এড়াতে দিদি আমার কাছে চলে এসেছে। আমি তো জোরথাং রুটে সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাই, কি বা রোজগার। ঠাকুরদার আমলের এই বাড়ি ছেড়ে অন্য কোথাও জমি কিনে বাড়ি বানানোর ক্ষমতা আমার নেই। ভয় পেয়ে লাভ আছে কোনো?

0: মিংমার গাড়ি রিজার্ভ করে ভার্সে থেকে জোর থাক নেমে আসছে অত্রিরা। স্টিয়ারিং হাতে মিংমা, তার পাশে বসেছে অগস্ত, চোখ মোবাইলে, পেছনে দুদিকের জানলা ঘেঁষে অয়ন্তিকার অত্রি।
1: জানিস, শেক্সপিয়ারের কথা মনে পড়ছে খুব, সেই যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাসিও। আচ্ছা অগস্ত, এই যে ভার্সে বেড়াতে গিয়ে আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, বিজ্ঞানে এর কি ব্যাখ্যা আছে কোনো?
2: সেদিন আইনস্টাইনের স্পেস টাইম থিওরির কথা বলেছিলাম মনে আছে? সেই থিওরির পর স্ট্রিং থিওরি সম্ভবত ফিজিক্সের সবচাইতে সাড়ে জাগানো তত্ত্ব, যেখানে বলা হয়েছে যে মহাবিশ্বের সব কিছুই স্ট্রিংয়ের কম্পন থেকে তৈরি। পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলো কোয়ার্ক, আর তার চাইতেও ক্ষুদ্র অংশ রয়েছে যেটা হলো শক্তি। সুতো বা তারের সঙ্গে তার সাদৃশ্য।
1: ভাইরে, একটু সহজ করে বল, যাতে আমাদের মতো সাধারণ লোক ফান্ডাটা বুঝতে পারি।
2: দেখ, চেষ্টা করছি বোঝাতে। স্ট্রিং থিওরি নিয়ে কাজ করতে গিয়ে একটা পর্যায়ে দেখা গিয়েছিল, টিকলগুলোকে ব্যাখ্যা করার জন্য দরকার 10টা আলাদা ডাইমেনশন। তো এই 10 গোত্রের ডাইমেনশন চতুর্মাত্রিক জগতের বাইরে। অবশ্য সেটা যে বাইরেই সেটা নিশ্চিত নয়, 10-মাত্রার ডাইমেনশন এই চতুর্মাত্রিক জগতের ভিতরেও থাকতে পারে। 10-ডাইমেনশনাল এই মহাবিশ্বের ভাবনা থেকেই এসেছে প্যারালাল ইউনিভার্সের ধারণ।
3: প্যারালাল ইউনিভার্স? তুই কি বিশ্বাস করিস এই মহাবিশ্বের মধ্যে সত্যি অন্য কোনো মহাবিশ্ব রয়েছে?
2: দেখ, হতেই পারে যে এমন একটা কিছু আছে, কিন্তু ডাইমেনশন সংক্রান্ত জটিলতার কারণে সেই সব মহাবিশ্বের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। আমি আর কতটুকু জানি বল?
1: উপনিষদে মৃত্যুর পর মানবাত্মার পরলোক বা ভিন্ন ভিন্ন লোকে যাওয়ার কথা বলা হয়েছে, তা উপনিষদের ভাষ্যের সঙ্গে প্যারালাল ইউনিভার্সের ধারণার কি কোনো মিল রয়েছে? কি মনে হয় তোর?
2: উপনিষদের ঋষিরা অন্য কোনোভাবে স্ট্রিং থিওরির সঙ্গে হয়তো পরিচিত ছিলেন, আর সেই সূত্রেই তারা পরলোক, ভিন্ন ভিন্ন লোক বা অন্য কোনো মহাবিশ্বের অস্তিত্ব সম্বন্ধে সম্ভবত নিশ্চিত হয়েছিলেন। দৃশ্যমান জীবজগৎ যে সক্রিয়ভাবে বিদ্যমান, এমন মানে এটা একটা হাইপোথেসিস, কিন্তু চট করে উড়িয়ে দেওয়ারও নয়।
3: একই রকম দেখতে দুটো মানুষ হতে পারে শুনেছি, কিন্তু কতটা সাদৃশ্য থাকে তাদের? ইলিয়ানার সঙ্গে জর্জিনার চেহারার এমন অবিশ্বাস্য মিল কেন? আমি বা জর্জিনা বা লিম্বুর ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলাম কেন? নাকি ওই পাহাড়ের গুরাসের গন্ধ শুকেছিলাম বলে হ্যালুসিনেশনের মতো কিছু একটা হয়েছিল আমার? নাকি নামগুলো অতীত থেকে কোনো দুর্ঘেয় কারণে এসে গেঁথে বসেছিল আমার অবচেতনের অতলে, স্মৃতির ওপার থেকে আমার রক্তের মধ্যে এসে পড়েছিল?

0: দেখেছে?
1: দেখ, এটা বলা মুশকিল, তবে জোরথাং আসার সময় কোয়ান্টাম ইনফরমেশনের কথা বলেছিলাম, মনে আছে তো? গোটা ব্রহ্মাণ্ড তার কোয়ান্টাম ইনফরমেশনকে ধরে রাখে। মস্তিষ্কের ক্লিনিক্যাল ডেথ হলেও চেতনাটা থেকে যায়, আর মস্তিষ্কের মৃত্যুর পর ব্রহ্মাণ্ডে মিশে যায় সেই চেতনা। তুই ইলিয়ানার সঙ্গে জর্জিনা পাউন্ডের চেহারার মিলটাই শুধু দেখলি, এদিকে বঙ্গ সন্তান হয়েও তোর চেহারার আদল গোরা সাহেবদের মতো কেন, সেটা ভেবে দেখেছিস কখনো? 80-90 বছর আগের কোভিন পাউন্ডের চেহারার সঙ্গে যে অয়ন্তিক সান্যালের চেহারার আদলের মিল নেই, সেটা হল্প করে বলছিস কি করে?
2: অয়ন্তিক হা করে দেখছে অগস্তকে।
0: তার মানে?
1: দেখ, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই, কিছু রহস্য অমীমাংসিত থাকাই ভালো, নইলে বেঁচে থাকাটা আর ইন্টারেস্টিং লাগে না। বুঝলেন স্যার?

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর, গল্পের কথক বাসু, অগস্ত অরিজিৎ, অত্রি রাজীব, অয়ন্তিক এবং কেভিন অর্ণব, মিংমা আত্রেয়, পালমো দেবলীনা, লিম্বু উজ্জ্বল, ইলিয়ানা এবং জর্জিনা অপরূপা। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কেমন লাগলো?
0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: কেমন লাগলো এই গল্প? এই গল্পটা যদি আপনার মনে হয় যে এর মধ্যে আরও কিছু জিনিসপত্র অ্যাড করা যেতে পারে, বা এর মধ্যে কোনো মিউজিক আরও ভালো করা যেতে পারে, বা এই জাতীয় আরও ইন্টারেস্টিং কোনো ফিডব্যাক যদি থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের নাম্বারটা তো জানাই রয়েছে,
2: 9903652992। তুমি একটু গুছিয়ে সাজিয়ে আমাদেরকে জানিয়ে দাও যে কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা মন্দ লাগলো, কোনটা একটু বেটার হতে পারে। এবং তোমার সেই সাজেশনটা যদি আমাদের মনে ধরে যায়, তাহলে এই সপ্তাহের মঙ্গলবারে যে কুইজওয়ালা হবে রাত 9টা থেকে, সেই কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে তুমি একদম ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে।
1: তো আজকে অর্পণ আর আত্রেয় 107 AIRFM রেইনবোর উইকেন্ড ক্যাফের একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে একেবারে হ্যাট্রিক। ইয়েস, আমরা ফুটবল খেলছি না বটে, কিন্তু তবু আমরা যে ফুটবল খেলার আনন্দটা যেটা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে উপভোগ করলাম, সেই আনন্দটার সঙ্গে একটা যদি হ্যাট্রিক হয়ে যায়, আনন্দটা তিনগুণ হতে পারে।
2: মানে এই যে প্রেতঘরটা শুনে যদি তোমার খুব ভয়টয় লাগে, হার্ড হিম হয়ে যায়, প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তুমি নাজেহাল হয়ে যাও, তাহলে তোমার জন্য তিনটে একদম চরম লেভেলের এন্টারটেইনিং আপবিট গান রইল ব্যাক টু ব্যাক রেইনবো তিনেকে তিন গানের হ্যাট্রিকে। স্টে টিউনড অ্যান্ড কিপ এনজয়িং
3: FM Rainbow Tea.

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরাণ জ্বললে আমাদের কিছু করার নেই, তবে গা যাদের জ্বলে যাচ্ছিল মানে গরমের জন্যে, তাদের শান্ত করবার জন্য প্রকৃতি বন্দোবস্ত করে দিয়েছে, বর্ষাকে পাঠিয়ে দিয়েছে। বর্ষা এসে মোটামুটি আপনার শরীরটা ঠান্ডা করে দিয়েছে তার জলে, এবং আগামী একটা সপ্তাহ ধরে

0: এরকমই বৃষ্টি থাকার কথা, বর্ষা এবং বৃষ্টি দুজনেই আপনাকে মোটামুটি ভালো রাখবে এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, আপনার গা যদি জলে, মানে কাউকে দেখে যদি, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই, সেটা আপনাদের নিজেদের ব্যাপার, আপনারা নিজেরা বুঝে নেবেন। তো আমরা দুজন এখানে বসে সেটা কিছু করতে পারবো না।
1: ব্যাপারটা হচ্ছে বর্ষা এবং বৃষ্টি তোমাকে ঠিক কতটা ভালো রাখবে, কত পার্সেন্ট ভালো রাখবে, সে ব্যাপারে এই দুজন অর্পণ অ্যান্ড আত্রেয় কোনো গ্যারেন্টি দিতে পারবে না। কিন্তু তুমি আজকে মেসেজ করেছো, জানিয়েছো, গল্প শুনেছো, তোমার ভালো লেগেছে, তুমি আবার গল্পটা কেমন লেগেছে সেটাও 9903652992 লিখে পাঠাচ্ছ। তাই এই উইকেন্ডের শেষবেলা আস্তে আস্তে অর্পণ অ্যান্ড আত্রেয়র মনে হচ্ছে তোমাকে একটু রোববারের বিকেলে হয়তো ভালো রাখতে পেরেছে। তো এইভাবেই যদি তোমার রবি থেকে সোম সমস্ত বারে নিজে বার খেয়ে কোথাও না উঠে গিয়ে একেবারে বাস্তবের থেকে একটুখানি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যেতে চাও, মুডটাকে লিফট করতে চাও, সমস্ত অবাঞ্ছিত ব্যাপার স্যাপারগুলোকে সরিয়ে দিয়ে একটা দারুণ এনজয়িং ব্যাপার কাটাতে চাও, তাহলে তোমার একমাত্র ডেস্টিনেশন 107 FM রেইনবো, এছাড়া কিছু ভাবাই যায় না।
0: সেখান থেকেই অর্থাৎ উইকেন্ড ক্যাফ থেকেই বিদায় নিচ্ছি আমরা দুজন, আত্রেয় আর অর্পণ। টাটা, বাই বাই, খুব ভালো থেকো।

আকাশবাণী কলকাতা। এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আগামীকাল রাজনীতিবিদ শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষাখাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরহাট এলাকায় বছর 12-র এক নাবালিকার মৃত্যুর ঘটনায় গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়। একটি পুকুর থেকে আজ সকালে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 8:00। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে ১৫ মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১৯২৭ সালের ১২ জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় তিন মাস তিনি ইন্দোনেশিয়ায় বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর বারোর এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কোচবিহারের মধ্য শীতলখুচির দাসপাড়া এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে কয়েকজন গ্রামবাসী টাকা ফেরতের দাবি নিয়ে যান বলে অভিযোগ। প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। ঘটনায় বাবলু বর্মনের ছেলে জখম হয়। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে, সার্ভের পরে যোগ্য প্রাপক ঠিক করা হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করতে চলেছেন। 8ই জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0: ভারত অসমের গুয়াহাটিতে আগামীকাল থেকে দুদিনব্যাপী ব্রিক্সের অন্তর্ভুক্ত মাদক বিরোধী সংস্থাগুলির প্রধানদের বৈঠকের আয়োজন করছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলির মধ্যে আরও গভীর কার্যকরী সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যে ব্রিক্স সদস্য দেশগুলির মাদক বিরোধী সংস্থার প্রধান ও বরিষ্ঠ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ কমিশনারেট এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ট্রাফিক মার্শাল পরিষেবা। একই সঙ্গে রাজ্যে আগত দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে 24 ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর। শিলিগুড়ির মল্লাগুড়িতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি চেল সেতু এলাকায় আজ বিকেলে একটি ক্যান্টার ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটোর এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও 3 জন, আহতদের মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়। আগামী 24 ঘণ্টা উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: তুমি শুনছো Nostalgic 90s only on 107 FM Rainbow। Nostalgic 90s

0: 90-এর দশক মানেই কিন্তু যখনই স্ক্রিনে আসছেন সলমান খান, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি তার হয়ে ভয়েসে, মানে গানগুলো গাইছেন প্লেব্যাকে এসপি বালাসুব্রহ্মণ্যম, যার পুরো নামটা শ্রীপতি পণ্ডিতরায়ধুলা বালাসুব্রহ্মণ্যম, যার রুটটা কিন্তু তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালম হয়ে তারপরে কোথাও গিয়ে ওই 80-এর দশকের হিন্দি সিনেমাতে চলে এসেছে। কিন্তু কেন এই কথা বলছি, তার কারণ 90-এ অনেক রং ছিল, 90-এর দশকে এমন বিশেষ বিশেষ কিছু কালার্স ছিল যেগুলো আমাদের ভীষণ রকম আজও কিন্তু নস্টালজিক করে রাখে। আর তার মধ্যে যদি একটা কানেকশন একটুখানি ভাবার চেষ্টা করি, তাহলে দক্ষিণে সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত শিল্পীরা যারা পরবর্তীকালে হিন্দি সিনেমার জগতেও তার আধিপত্য বিস্তার করে রেখেছিলেন, বিশেষ করে 90-এর দশকে প্রথম ঘন্টা আজ নস্টালজিক 90-এ সৌমি আর সুনন্দা তেমনই কিছু সাজিয়ে রেখেছে।
1: একদমই ঠিক, 90-এর দশকের এমন কিছু জুয়েল যারা সিনেমার শিখরটাকে কোথাও গিয়ে কিন্তু দক্ষিণে ছুঁয়েছিলেন। হ্যাঁ, সুরকার থেকে শুরু করে গায়ক, পরিচালক, অভিনেতা, মোটামুটি দক্ষিণের মানে সেই সাউথ ফ্লেভারটা এতটাই দুর্ধর্ষ রঙের ছটা আমাদের দিয়েছিল, যেটা দেখে মোটামুটি আমরা প্রত্যেকে এখনো বলি ইয়াস, সাউথ কোথাও গিয়ে আগেও বেস্ট ছিল, এখনো আছে। আর সাউথ থেকে এমন কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা বলিউডে রাজ করেছিলেন, করছেন, আগামীতেও করবেন। আমি যদি বৈজয়ন্তীমালাজি থেকে স্টার্ট করি, তারপর আমরা পেলাম দি এভার গ্রিন শ্রীজি, এবং তারপর হেমা মালিনী জি আমরা বাদ দিতে পারি না, তারই সঙ্গে দীপিকাকে পেলাম,
0: ঐশ্বরিয়া রায়কে পেলাম,
1: যাকে ছাড়া বলিউড কেন, এই বিশ্বের সৌন্দর্যের যে প্ল্যাটফর্ম সেটা কোথাও গিয়ে যেন অধরা থেকেই যায়। তো এত এত জুয়েল যখন সাউথ থেকে এসেছে বলিউডে এবং বলিউডকে সমৃদ্ধ করেছে, সেখানে বলা বাহুল্য ভারতের ওই বিবিধের মাঝে কোথাও গিয়ে আমরা এক হই। হ্যাঁ, ওই ক্রিয়েটিভিটির জায়গায় কিন্তু আমরা প্রত্যেকেই এক।
0: আর আজকে সাউথ কানেকশন নিয়ে, 90-এর দশকের বিশেষ করে সাউথ কানেকশন নিয়ে

0: ফার্স্ট আওয়ারটা করার একটা বিশেষ কারণ রয়েছে। তবে তার আগে মেইনলি এমন কিছু ফিল্মের কথা বলবো, এমন কিছু গানের কথা উঠে আসবে, ফিল্মের কথা উঠে আসবে যার সত্যি সত্যি সাউথেও একটা ভার্জন রিলিজ করেছে। তার মধ্যে সুনন্দা কাল্ট নেম হচ্ছে রোজা, যেটা রিলিজ করে 1992 এবং এটার মেইনলি কিন্তু তামিল ভাষাতেই একটা রোম্যান্টিক থ্রিলার, যেটা পরবর্তীকালে হিন্দিতেও মুক্তি পায়, যার ডিরেক্টর মণিরত্নম, তিনি নিজে একজন দক্ষিণের মানুষ এবং এই ফিল্মে যে দুজন অভিনয় করেছিলেন মুখ্য চরিত্র অরবিন্দ স্বামী এবং মধু, দুজনেই কিন্তু মানে মধুর নামটা মধুবালা অ্যাকচুয়ালি, তো এরা দুজনেই কিন্তু দক্ষিণেরই মানুষ। এবং শুধু তাই নয়, আমরা কি করে এ আর রহমানের নামটা বলতে পারি?
1: অ্যাবসলিউটলি দ্য মাস্টার মাইন্ড অফ নিউ জেনারেশন অফ মিউজিক। আমরা যদি বলি মিউজিকের সঙ্গে টেকনোলজিকে কিন্তু এই মানুষটিই প্রথম অ্যাড করেছিলেন এবং আমাদের শুনিয়েছিলেন টেকনোলজি উইথ মিউজিক কিভাবে গানটা হয়। এবং নাইনটিজের যদি আমি বলতে খুব ভুল না করি, রোজাই তার প্রথম দিক নিদর্শন। সেখান থেকে আমার এ আর মানজি কিন্তু শুরু করেছিলেন পথের যাত্রা এবং সেই যাত্রাপথ এখনো টিল চলেই যাচ্ছে। হ্যাঁ, যাত্রাপথ হয়তো শুরু হয়েছিল আরো আগে, কিন্তু বলে না মানে প্যান ইন্ডিয়া যে এক্সপ্যানশন,
0: হ্যাঁ মানে সেইভাবে দেখতে গেলে রোজা আসে কিন্তু বলিউডে অ্যাকচুয়ালি রঙ্গিলা ফার্স্ট, রঙ্গিলার পরে রোজা আসে, কিন্তু রোজা থেকে তার যে ওই সাউথের কানেকশনটা, যেটা পরবর্তীকালে আরও বহু ফিল্মে আমরা ওই সাউথের গানের ফ্লেভার আর সুরের ফ্লেভার সেটা পেয়েছি। রোজার যে গানটা তোমাকে শোনাবো সেই গানটাও একজন দক্ষিণের শিল্পী, তাঁরই গাওয়া, তার নাম মিনমিনি। ভীষণ মিষ্টি একটা গান, ভীষণ মিষ্টি একটা সাউন্ড ট্র্যাক, সব মিলিয়ে রোজার টিম ওয়ার্কটার মধ্যেই একটা দক্ষিণের ছোঁয়া ছিল। কারণ বললামই যে রোজা কিন্তু দক্ষিণেও মুক্তি পায় তামিল ভাষা এবং তার সঙ্গে সঙ্গে হিন্দিতে একটা ভার্জন হিসেবে সেটা কিন্তু মুক্তি পায়। তাই তোমার জন্য আমাদের সকলের ভীষণ পছন্দের গান মিনমিনির গাওয়া রোজা সাউন্ড ট্র্যাক ছোটি সি আশা রইল। আর 9903659992 নম্বরে পছন্দের নাইনটিজের গান রিকোয়েস্ট তুমি অবশ্যই করতে পারো।

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: একদিন বৃষ্টিতে বিকেলে

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: এই গানে আমরা কোন বিখ্যাত কোরিওগ্রাফারকে অভিনেতা হিসেবে দেখেছি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone,
1: 90s gaming zone. তুমি শুনছো nostalgic 90s, nostalgic 90s only on 107 fm rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
2: Nostalgic 90s e kintu dekhte dekhte একটুখানি সময় পার করে এসেছি, আর এই সময়ের মধ্যে আজকে আমরা চেষ্টা করছি বলিউডের সঙ্গে যে দক্ষিণীর অভিনেতা অভিনেত্রী কিংবা মিউজিক ডিরেক্টর কম্পোজার অথবা পরিচালকদের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে কোথাও গিয়ে খোঁজার চেষ্টা করছি। বিশেষ করে 90 দশকে এই সম্পর্কটা যেন বিভিন্ন রঙের ডালি নিয়ে একটা রামধনুর প্যালেট তৈরি করেছিল।
3: হ্যাঁ, ওটাই। এবং আজকে বিশেষ করে এই কানেকশনটা খুঁজতে চাওয়ার যে কারণটা, সেই কারণটাই এখন বলবো। সময় হয়েছে রাত 9:19, টিউন করে আছো তুমি 107 FM রেইনবো, যেখানে নস্টালজিক 90s-এ তোমাকে 90 দশকের সফর করাচ্ছি সুনন্দা আর সৌমি। আর সেই সফরে এখন একটা ছোট্ট করে পোস্ট বার্থডে সেলিব্রেশন হবে। যার কথা বলছি তার জন্ম 1961 সালের 4th জুলাই। আগে সেলিব্রেশনটা করে নি, তারপর বরঞ্চ তার কথায় তার গানে আসছি। গান গেয়েছেন, লিরিক্স লিখেছেন, মিউজিক কম্পোজ করেছেন, কিন্তু মূলত তেলুগু সিনেমাতেই করেছেন। আর তখন থেকে তিনি

0: পরিচিত ছিলেন কদুরি মারাকাথামানি তিরুভানি নামে, কিন্তু যেই মুহূর্তে তিনি এলেন বলিউডে, চলে এলেন হিন্দি সিনেমার জগতে এই 90-এর দশকেই, তখন তিনি হয়ে গেলেন আমাদের ভীষণ ভীষণ পছন্দের মিউজিক কম্পোজার এম এম ক্রিম।
1: Yes, মানে এম এম কিরাবানি। এবার তার গান কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি। মনে পড়ে একটা মুভি রিলিজ করেছিল 1994-এ, ভীষণভাবে হিট হয়েছিল, যেখানে দক্ষিণের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন, তারই সঙ্গে ছিলেন একজন অভিনেত্রী, তিনিও দক্ষিণী, কিন্তু তার সঙ্গে ছিলেন মনীষা কৈরালা। হ্যাঁ, তো এবার এই থ্রিলার মুভিটাতে অনেকটা লাভ অ্যাঙ্গেল থেকে শুরু করে বিভিন্ন অ্যাঙ্গেল দেখানো হয়েছিল, সেটার জন্য তো সে ছবিটি হিট হয়েছিল, কিন্তু তার থেকেও বেশি ছবিটি কিন্তু সাড়া ফেলেছিল তার মিউজিক অ্যালবামের জন্য। ছবির নাম ক্রিমিনাল,
0: মানে একটা গান তো এই মুহূর্তে মানে ক্রিমিনাল বললেই যে গানটা চলে আসে, সেই সুন্দর হামিং দিয়ে গানটা শুরু হয়, কুমার শানুর অসাধারণ ভয়েস, এবং তারপর সেকেন্ড হাফে আলকাজি ঢোকেন তার মেলোডি নিয়ে গানটার মধ্যে। যাদের কথা বলছিল সুনন্দা, যে অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসদের, তার মধ্যে একজন তো ডেফিনেটলি নাগার্জুনা এবং আরেকজন নাগমা, তো তারা তো ছিলেনই, সরি রাম্যা কৃষ্ণন, নাগমার কথা আমরা আসবো ডেফিনেটলি পরে আসবো, কিন্তু এই ক্রিমিনাল ফিল্মে আমরা রাম্যা কৃষ্ণনকে দেখেছি এবং তিনি একটুখানি ওই পজেসিভ অবসেসিভ লাভার তার একটা চরিত্র ছিল এবং সেখানে নাগার্জুনা, তো ফুল অন একটা দক্ষিণী কানেকশন। কিন্তু পোস্ট বার্থডে সেলিব্রেশন হিসেবে এম এম ক্রিম তার কথা বলে, বা এম এম কিরমানি যাই বলুন না কেন, তার কথা বললে ক্রিমিনালের এই সাউন্ড ট্র্যাকটার কিন্তু সবার আগে 90s গিড হিসেবে তো বটেই, একজন সঙ্গীত লাভার হিসেবেও এই গানটাই মনে পড়ে।

এই গানে আমরা কোন বিখ্যাত কোরিওগ্রাফারকে অভিনেতা হিসেবে দেখেছি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s insta choice. ek din brishti te bikle

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: নস্টালজিক নাইনটিজ সৌমিয়া সুনন্দার সাথে 9903653992 গেমিং জোনের আনসার অবশ্যই পাঠাচ্ছ। আর তার সঙ্গে 90-এর দশকের যদি কোনো গান শুনতে ইচ্ছে করে তাহলে সেই অনুরোধটাও আসছে আমাদের কাছে SMS অথবা হোয়াটসঅ্যাপে। নিজের নাম শর্ট লোকেশন দুটোই মেনশন করে গেমিং জোনের উত্তর তার সঙ্গে রিকোয়েস্টের গান সবটাই পাঠাচ্ছ 9903653992। আর ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, যেখানে কিন্তু এই মুহূর্তে চলছে চলছে আমাদের ইনস্টা চয়েস রাউন্ড। ওই গোল মতন যে লোগো বোর্ডটা আছে না, তোমাকে আগে ফলো করতে হবে আমাদের চ্যানেলটা, আমাদের 107FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা। তারপর চলে যাবে তুমি ওই লোগো সেকশনে, গোল মতন যে জায়গাটা রয়েছে স্টেটাস, যেখান থেকে স্টোরি যেখান থেকে দেখা যায়, ওখানে গিয়ে দেখবে দুটো গান, একদিন বৃষ্টিতে আর বৃষ্টি তোমাকে দিলাম। এই দুটো গান রয়েছে তোমার সব থেকে পছন্দের যে গানটা, সে গানটাকে ভোট করবে। ভোটিং লাইন কিন্তু রাত 11টায় ক্লোজ। আর তারপর আমরা ডিক্লেয়ার করবো যে আজকে কোন গানটা তোমাদেরই ভোটে হয়েছে ইনস্টা চয়েস সং নাম্বার 1। কিন্তু সময়টা এখন একটা রিকোয়েস্টের গানের।
3: অ্যাবসলিউটলি, আজকে সাউথ কানেকশন মুভি নিয়ে অনুষ্ঠান বেশ ভালো লাগছে। এই মুহূর্তে আমি চেন্নাই শহর থেকে বেরিয়ে তিরুভেল্লুর জেলাতে যাচ্ছি, আমার কর্মস্থল অভয়ারণ্যের সঙ্গে কানে কানে যুক্ত আপনাদের অনুষ্ঠান। অর্জুন সিং তামিলনাড়ু থেকে একটি গান শুনতে চেয়েছেন, এত সুন্দর একটি মেসেজ পাঠিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ অর্জুন। আর যে গানটি তুমি শুনতে চেয়েছো, কেহনা হে ক্যা ফ্রম দ্য মুভি বম্বে, থাকলো তোমার জন্য।
0: নস্টালজিক 90s এ, নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
4: Gum sum gup chup, gum sum gup chup, gum sum gup chup, gum sum gup chup.

0: এই গানে আমরা কোন বিখ্যাত কোরিওগ্রাফারকে অভিনেতা হিসেবে দেখেছি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone,
1: 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: নস্টালজিক 90s-এ কিন্তু দেখতে দেখতে মোটামুটি আধ ঘন্টা আমরা কীভাবে পার করে এসেছি আমি আর সৌমি, মানে সুনন্দা আর সৌমি, আমরা বুঝতেই পারিনি। তবে হ্যাঁ, তোমার জন্য কিন্তু আজকে আমাদের ফার্স্ট হাফে থাকছে সাউথ ইন্ডিয়ার সঙ্গে কীভাবে বলিউড ওতপ্রোতভাবে জড়িয়েছিল এবং রঙিনভাবে জড়িয়েছিল 90s-এ। এখন এমন একটি মুভি কিংবা এমন একটি মুভির গান নিয়ে আমরা কথা বলবো যেখানে মোটামুটি সাউথের একটা দুর্ধর্ষ ফ্লেভার দেখা যায়। মানে আমার ব্যক্তিগতভাবে এই মুভিটি এতটা প্রিয়, আমি এতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যদিও আমার বয়সটা খুব কম ছিল। আমি মনে আছে আমার 11 কি 12 পড়ি, সেই সময় এই মুভিটি আমার দেখা। তো সেই সময় এই মুভিটি দেখার পর আমার রিয়েলাইজেশন হয়েছিল যে জীবনে কষ্ট না পেলে হয়তো কখনো ওই সাকসেসের শেখরে পৌঁছানো যায়নি, এবং প্রত্যেকটা সাকসেসফুল মানুষের ব্যাকগ্রাউন্ডে যেন কোথাও গিয়ে একটা বিশাল কষ্ট লুকিয়ে আছে,
3: একটা আঘাত রয়েছে, একটা টার্নিং পয়েন্ট আছে কোথাও গিয়ে। ফিল্মের নাম জখম, জখম মানেই হচ্ছে আঘাত, ক্ষত, যে ক্ষত থেকে পরবর্তীকালে হয়তো জীবনে একটা ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি হয়। সেরকমই একটা ফিল্ম, যে ফিল্ম অজয় দেবগনকে দিয়েছিল জাতীয় পুরস্কার। কিন্তু জখমের কথা বলা বা জখমের এই গানটা শোনানোর উদ্দেশ্য ওই আমাদের আগের লিঙ্কের সঙ্গে কোথাও গিয়ে লিঙ্কড, কোথাও গিয়ে কানেক্টেড এম এম কিরবানির সুর। আজকে তাঁকে নিয়ে কিছুটা কথা, কারণ গতকাল তার জন্মদিন আমরা পেরিয়ে এসেছি। এবং 90s-এ এম এম ক্রিমের সুর করা গান বললে জখমের এই গানটা অবশ্যই মনে পড়ে, গলি মে আজ চাঁদ নিকলা, যেটা এম এম কিরবানি এবং এটার লিরিসিস্ট আনন্দ বক্সী দুজনেই কিন্তু ভেবে রেখেছিলেন গানটার গায়িকা হিসেবে থাকবেন চিত্রা। কিন্তু আলটিমেটলি চিত্রার সঙ্গে ডেটের একটা সমস্যা সেই সময় তৈরি হওয়ায় গানটা চলে যায় আলকাজির কাছে। আর আলকাজি যে গানটাতে কী ম্যাজিক ক্রিয়েট করেছিলেন সেটা তো আমরা প্রত্যেকেই জানি। মানে আলকা ইয়াগনিক স্পেশাল যখন এপিসোড হয় তখন আলকা ইয়াগনিকের সেই টপ 10 গানের মধ্যে গলি মে আজ চাঁদ নিকলা একেবারে ওপরের সারিতেই সবসময় মোস্ট ফেভারিট সাউন্ড ট্র্যাক হিসেবেই কিন্তু থাকবে, যেটা শুধুমাত্র তাঁর গাওয়া না। এই গানে তার সঙ্গে কুমার শানু নেই, এই গানে তার সঙ্গে উদিত জি নেই, এই গানে একমাত্র তিনি, তার ভোকাল, তার মেলোডি সবটাই আছেন। এবং গানের সুরে যে ম্যাজিক ক্রিয়েট করেছিলেন এম এম ক্রিম সেটা নিয়ে নতুন করে কী বা বলি, তাই না?
2: একদমই তাই। তাই এবার আমরা কিছু বলবো না, বরং তোমাকে

শোনাবো এম এম ক্রিমের সেই দুর্ধর্ষ মেলোডিয়াস গান সুর, যার কণ্ঠে এখনো মনে পড়ে, হ্যাঁ, আলকা ইয়াগনিকজির কণ্ঠে। এই গানটি থাকলো তোমার জন্য। দেখো তো উকি দিয়ে একবার, বৃষ্টির ফাঁকে একটু চা উকি দিয়েছে কিনা।

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Ek din brishti te bikele.

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।

0: এই গানে আমরা কোন বিখ্যাত কোরিওগ্রাফারকে অভিনেতা হিসেবে দেখেছি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
1: Nostalgic 90s, nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: এমএম ক্রিম বা এমএম কিরবানি যাই বলুন, তার কথা হচ্ছিল এবং নাইনটিজে তার গানের লিস্টের মধ্যে 2003, যেটা আমরা মোটামুটি এই নস্টালজিক নাইনটিজে রাখি, সেখান থেকে একটা গান জিজমে সাউন্ডট্র্যাক জাদু হ্যায় নেশা হ্যায় রিকোয়েস্ট করেছেন সৈকত সামন্ত বারুইপুর থেকে। তোমার জন্য রইল এই গানটা।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: এই গানে আমরা কোন বিখ্যাত কোরিওগ্রাফারকে অভিনেতা হিসেবে দেখেছি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone,
1: 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: নস্টালজিক নাইনটিজে সাউথের কানেকশনের কথা বললে শুধুমাত্র যে কালকে জন্মদিন পেরিয়ে এসেছি বলে এম এম কিরবানি তার কথাতেই থাকবো তা নয়, এমন অনেক অনেক ফিল্ম রয়েছে। ইনফ্যাক্ট আমরা যখন জখমের গানটা বাজাচ্ছিলাম সেখানেও আমরা একজনের নামটা একটু মিস করে গেছি, তিনি হচ্ছেন নাগার্জুনা। এবং নাগার্জুনার এর আগেও একটা ফিল্ম ক্রিমিনাল তার কথাও বলেছি। এরকম আরও একজন সাউথের স্টার রয়েছেন যিনি 1993 কিন্তু হিন্দি ফিল্মের জগতে ডেবিউ করেন এবং তার নামটা হচ্ছে ভেঙ্কটেশ। ফিল্মের নাম হচ্ছে অনাড়ি। মনে পড়ে নিশ্চয়ই করিশ্মা কাপুরের সঙ্গে তার দারুণ সেই জুটির কথা?
3: একদম। আর যে জুটিতে প্রথমত আমরা দেখেছিলাম এমন একজন হিরোকে যে সত্যি সত্যি এতটা ভোলা, এতটা সাদাসিদে কি করে হয়, মানে এখন তো একটু পরিণত, তখন তো বেশ ছোট্টই ছিলাম আমরা যখন মুভিটা রিলিজ করেছিল এবং অনেকটা বড় হওয়ার পর দেখা, অফকোর্স ইয়েস। তো সেই সময় মনে হয়েছিল এই লোকটা কি সত্যি সত্যি ওরকম, আগে না, সিনেমাটাতে এত সুন্দর অভিনয় করেছেন ভেঙ্কটেশ বাবু, যেটা পরবর্তী সময়ে ভীষণভাবে সাড়া ফেলেছিল। তবে একটা দারুণ কথা কি 1993 মুভিটা রিলিজ করেছিল এবং ভেঙ্কটেশ প্রথমবারের মতো ডেবিউ করেছিলেন, বাট অ্যাকচুয়াল মুভিটি কিন্তু চিন্না থাম্বি, যেটা 1991 রিলিজ করেছিল এবং সেখানে ভেঙ্কটেশ বাবুই কিন্তু অভিনয় করেছিলেন এবং সেইটি ছিল মূলত তামিল মুভি এবং পরবর্তী সময় তার একটি রিমেক হয়, সেটা হয় তেলেগুতে, সেটা হয় 1992, যার নাম ছিল চান্টি। এবং 1993
2: মানে সব মিলিয়ে একটা ওই সাউথের কানেকশন সুনন্দা। এবং দেখো এই পুরো টিমটাই না, মানে অনাড়ির পুরো টিমটাই সাউথের টিম, মানে ডিরেক্ট করছেন কে, মুরালি মোহনা রাও, লিখেছেন কমলেশ পান্ডে, স্ক্রিন প্লেও মুরালি মোহনা রাও করেছেন, পি বাসু স্ক্রিপ্ট, এবং ভেঙ্কট, করিশ্মা কাপুর ছাড়া বোধ হয় মোটামুটি সবাই, এবং মিউজিক যারা করেছিলেন আনন্দ মিলিন্দ, করিশ্মা কাপুর এবং আনন্দ মিলিন্দকে ছেড়ে দিয়ে মোটামুটি ক্রু মেম্বার্স ম্যাক্সিমামই কিন্তু আমরা পেয়েছি সাউথের থেকে, মানে সাউথেরই একটা প্রোডাকশন বলা যেতে পারে, যেটা হিন্দি তামিল তারপরে তোমার তেলেগু সব ভাষাতেই একে একে তৈরি হওয়া শুরু করলো ওই একই গল্পকে ভিত্তি করে।
3: তবে আমার কিন্তু করিশ্মা কাপুরকে এতটুকু সে সময় মনে হয়নি যে শি ইজ নট সাউথ ইন্ডিয়ান।
2: একদম
3: একদম, এই মুভিতে এত সুন্দরভাবে সে সাউথ কালচারটাকে অ্যাডপ্ট করেছিল এবং দ্যাটস ওয়াই আমার মনে হয় করিশ্মা কাপুরের যদি ক্যারিয়ারের শুরুতে খুব ভালো একটি মুভি হিসেবে ধরা যায় তাহলে এই অনাড়িকে কিন্তু ধরাই যায়।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: গেমিং জোনে তোমাকে ছোট্ট করে মুকালা মুকাবলা এই গানটা শুনিয়েছিলাম, এবং প্রশ্ন তো এটাই ছিল যে এই গানে আমরা কোন একজন বিখ্যাত কোরিওগ্রাফারকে দেখেছি যিনি স্ক্রিনের সামনে এসে অভিনয় করছেন, এবং তিনি তো ডান্স দিবা বলা যাবে না, কিন্তু ডান্স দেবা নিশ্চয়ই বলতে পারি। তার নামটা বলছি আমি প্রচুর বলে ফেলেছি, এবং ভীষণ পপুলার একটা গান, প্রচণ্ড পপুলার একটা ফেস তার ডান্স মুভস সবটাই। তো কারা কারা সঠিক উত্তরটা দিয়েছ তাদের নামটা বলি। সিমলা থেকে ভারতী, ফুলিয়া নদিয়া থেকে বাসুদেব বসাক, কাটোয়া থেকে সব্যসাচী ও মণি, কাটোয়া থেকে শুভেচ্ছা ভট্টাচার্য, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, মহিষাদল থেকে মেঘনা মল্লিক, ঝাড়খণ্ড রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, বাঁকুড়া থেকে সৌমাল্য রায়, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, জামশেদপুর থেকে সুদীপ্ত হাজরা, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, বাঘা যতীন কলকাতা থেকে জয়দীপ রায়, কাইগা কর্ণাটক থেকে সৈকত দে, এবং কুন জগৎ পল্লবপুর থেকে প্রশান্ত কুন্তি। আচ্ছা বাই দ্য ওয়ে, প্রশান্ত কুন্তিকে একটা কথা বলি, যে গানটা রিকোয়েস্ট তুমি করেছো সে গানটা কিন্তু অলরেডি একদম শুরুতে বাজিয়ে দিয়েছি, ওকে, তো তুমি হয়তো মিস করেছো। যাই হোক, আরও আনসার রয়েছে হরেকৃষ্ণ কাশ্যপ ভদোদরা গুজরাট থেকে, এবং ডোমজুর থেকে বিশ্বজিৎ নস্কর, সবাই কিন্তু সেই কোরিওগ্রাফার এবং অ্যাক্টরের নাম ঠিকঠাক মতন আইডেন্টিফাই করেছো।

বলিউডে সাউথ কানেকশনে এই নামটা অবধারিতভাবেই আসে এবং তার নাম হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড ওনলি প্রভু দেবা। ফিল্মের নাম হামসে হ্যায় মুকাবলা এবং এই ফিল্মে আরও প্রচুর সাউথের কানেকশন, পুরো বিষয়টাই মানে প্রোডাকশনটাই সাউথের এবং সাউথেই রিলিজ করে। এখানে ডাবড হিসেবে আসে হামসে হ্যায় মুকাবলা। এ আর রহমান এই এই সিনেমার সমস্ত গানের তিনি মিউজিক ডিরেক্টর। নগমা ছিলেন এই ফিল্মে। ফিল্মের ডিরেক্টরের নাম বললে এক্ষুনি সবাই হ্যাঁ তাই না কি বলবে, সেটা হচ্ছে এস শঙ্কর। এই গানটা গিয়েছে মানো এবং স্বর্ণলতা, যারাও কিন্তু সাউথেরই মানুষজন, সাউথেরই শিল্পী। তো পুরো কাস্ট ক্রিউ সমস্ত কিছু মিলিয়ে একটা সাউথের দুর্দান্ত কানেকশন নাইনটিজের বলিউডে। হামসে হ্যায় মুকাবলা এবং রাইট আনসারটা প্রভু দেবা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 90s Insta Choice, 90s Insta Choice.
2: Ek din brishti te bikele

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Nineties Gaming Zone.

0: এই গানে কোন কোরিওগ্রাফারকে খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে অভিনয় করতে দেখা গেছে? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: ওয়েল, নস্টালজিক 90s-এ আজকের এই রবিবারের বৃষ্টি ভেজা রাতে কিন্তু দেখতে দেখতে এক ঘন্টা আমরা পার করে চলে এসেছি। 1 ঘন্টা 13 মিনিট, এমনি নয়। আসলে এই ঘন্টায় আমরা কিন্তু একটু অন্য রকমের সেগমেন্ট ভেবেছিলাম, হ্যাঁ তোমারই জন্যে। এই সেগমেন্টে আমরা ভাবলাম যে সমস্ত মুভিসগুলো 90-এর দশকে দুর্ধর্ষ পারফর্ম করেছিল, যে মুভিসগুলো একটু হাটকে, যার বয়স ধরো 29 বছর হয়ে গেছে কিংবা 30 বছর, তো এমত অবস্থায় এই ধরনের মুভিসগুলো নিয়ে আমাদের এবারের সেগমেন্টটা রাখব।
3: মানে সত্যি সত্যি নস্টালজিয়া,
2: সত্যি সত্যি নস্টালজিয়া। ভাবা যায় একটি মুভির বয়স 29 বছর, মানে তাহলে আমার বয়সটা কত হলো?
3: হ্যাঁ, মানে ছোটবেলায় হয়তো দেখেছিলাম, এখন ঘড়ি মিলিয়ে মনে হচ্ছে বা ক্যালেন্ডার মিলিয়ে মনে হচ্ছে 1997 হয়ে থেকে এখন 2026, সত্যি অনেকটা জার্নি করে ফেলেছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা ফ্রেশ মেমরি এখনও রয়ে গেছে। এখনও যেন কাজলকে ওই ভিলেনিয়াস ক্যারেক্টারে দেখি, ঠিক ওই সিনটা আমার মনে পড়ে যেখানে একটা অন্ধকার রুমে, সেখানে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং মনীষা কৈরালা দাঁড়িয়ে আছেন রুমের মধ্যে। মনীষা কৈরালা মানে কাজলকে দেখে বলছেন, আরে তুমি এসেছো, এসো এসো, কিন্তু সে জানে না কাজলের যে হাত দুটো পিছনে রয়েছে সেই হাতে একটা ছোড়া রয়েছে, খাঞ্জার রয়েছে। কতখানি ভয়ঙ্কর কাজলের চোখে সেই রিভেঞ্জ নেওয়ার একটা দৃষ্টি তার চোখ মুখে, এবং অবসেসিভ পজেসিভ সাইকো লাভার, ফিল্মের নাম তো বোঝাই যাচ্ছে, আমি গুপ্তের কথাই বলছি। এবং মাঝখানে ববি দেওল এবং তার দুপাশে কাজল একদিকে, মনীষা কৈরালা একদিকে, তাকে একজন ভালোবাসে, তিনি একজনকে ভালোবাসেন, কিন্তু এইখানে এই কাহিনী মেট টুইস্ট।
2: একদম, এই ট্রায়াঙ্গেল কেমিস্ট্রিটা কিন্তু সেই সময় অনবদ্য ছিল। তার সঙ্গে যেটা বলা যায়, এই ব্যাকগ্রাউন্ড স্কোরিং আর গানগুলো সেই সময়
3: দুর্দান্ত, মানে গুপ্তের গান তো ফাটাফাটি, আমার প্রত্যেকটা গুণে গুপ্তের ইচ অ্যান্ড এভরি গান আমার এত পছন্দের, বিজুষার মিউজিক বাই দ্য ওয়ে।
2: একদম একদম, আর আমরা যদি খুব ভুল না হয়ে, আমার মনে হয় যে 43rd ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গুপ্ত কিন্তু 4টি নমিনেশন পেয়েছিল, তার মধ্যে 3টে অ্যাওয়ার্ড ইনক্লুডেড বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড।
3: একদম,
2: বেস্ট ভিলেন তো একজনই ছিলেন আমাদের কাজল দেবী,
3: এবং সেই সময় আমার মনে হয় ফিল্মফেয়ার হিস্ট্রিতে কাজলই প্রথম কোনো একজন মেইন স্ট্রিম নায়িকা যিনি কিনা ভিলেনের ক্যারেক্টারে সেই মানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার অনেক অনেক বছর পরে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখলাম এতরাজ ফিল্মের জন্য।
2: ট্রু ট্রু, অ্যাকচুয়ালি এটাই হয়। কখন আমরা ভেবেছিলাম যে শাহরুখ খানকে আমরা শুরুতে দেখেছি ভিলেন হিসেবে, আজকে সেই এসআরকে সবার হার্টিং
3: অফ হার্ট,
2: হ্যাঁ সে বলিউডের বাদশাহ। ঠিক তেমনি যে কাজলকে একটু চুলবুলি চুলবুলি সবসময় দেখেছিলাম, সেই কাজল যে এত খতরনাক অভিনয় করতে পারেন ভিলেন হিসেবে এবং ছিনিয়ে আনতে পারেন বেস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট ভিলেন অ্যাওয়ার্ডটা, তো এখানেই না মুন্সিয়ানা, জানো তো, এখানেই হচ্ছে অভিনয়ের আসল খেলা, যেটা আমার মনে হয় দিগ্গজটাই পারে না।
3: এবার গুপ্তের সবকটা গান শোনাতে পারলে, নিজেও শুনতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেই গানটা রাখছি যেটা মানে সুপার ডুপার হিট একটা নাম্বার, ববি দেওল রয়েছেন এবং না কোনো নায়িকা নেই, জাস্ট দ্য ওয়ান অ্যান্ড অনলি লর্ড ববি।

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: একদিন বৃষ্টিতে বিকেলে

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন।

0: এই গানে কোন কোরিওগ্রাফারকে খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে অভিনয় করতে দেখা গেছে? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone,
1: 90s, এখন তোমার রিকোয়েস্টের গান,
2: রাজা হিন্দুস্থানের এই গানটা আলকাজির ভার্সন শুনতে চেয়েছ বিশ্বজিৎ নস্কর ডোমজুর থেকে। আর তুমিও তোমার পছন্দের নাইনটিজের গান 9903659992 নম্বরে অবশ্যই রিকোয়েস্ট করতে পারো। নিজের নাম, শর্ট লোকেশন লিখবে, পাঠাবে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: 90s এর নস্টালজিয়া নিয়ে যখন রয়েছি, তখন ফ্ল্যাশব্যাকে তাকালে একটু আগে গুপ্তের কথা হচ্ছিল 1997 রিলিজ করা একটা মুভি, যেটা 29 বছর কমপ্লিট করেছে গতকাল. হ্যাঁ, 4th of July রিলিজ করেছিল. এবং আরেকটা ফিল্ম, এটাও কিন্তু মানে মিউজিক্যাল মাস্টার স্ট্রোক বলো বা পুরো ওভারঅলই একটা প্যাকেজ বলো, সেই বছরের যে বছর রিলিজ করে সেই বছর ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভি হয় সেইটারও দেখতে দেখতে 1 জুলাই কমপ্লিট হয়ে গেল 32 বছর. মানে 1994 রিলিজ করেছিল তোমার আমার সবার ভীষণ পছন্দের একটা ফিল্ম মোহরা.
2: অ্যাবসলিউটলি. আসলে দেখো সৌমি, আমরা যখন এই শোটা এগিয়ে নিয়ে যাচ্ছি, হঠাৎ কিন্তু মনে হলো যে এই জুলাই মাসের প্রথম সপ্তাহে বলিউডের ইতিহাসে কিন্তু মানে ভীষণ একটা লাকিয়েস্ট উইক আমি বলতেই পারি, কারণ একটার পর একটা হিট মুভি কিন্তু জুলাই মাসে আমরা পেয়েছিলাম, যেটা মোটামুটি একটা লিস্ট করে আমরা আজ

0: কে বসেছি, তার মধ্যে একটা অবশ্যই মহড়া, যেখানে অক্ষয় কুমার, রবীনা টেন্ডন আর সুনীল শেট্টির এই ট্রায়োটা আমরা দেখতে পেরেছিলাম। তবে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যখন মুভিটির বিষয়ে একটু পড়াশোনা করছিলাম তখন দেখলাম সুনীল শেট্টি, অক্ষয় কুমার আর পরেশ রাওয়ালের কোলাবোরেশনের কিন্তু প্রথম মুভি মহড়া। এর পরবর্তী সময়
1: আমরা যেটা হেরাফেরি ভাবি তার আগেও মহড়া এসেছিল,
0: মহড়া এসেছিল যেখানে তাদের প্রথম কোলাবোরেশন হয়েছিল। যাই হোক, দেখতে দেখতে মুভিটি 32 বছর যেমন পার করেছে, ঠিক তেমনি সেই সময় এই মুভির প্রতিটি গান, আমি বলতে পারি মিউজিক অ্যালবামটি চার্টবাস্টার ছিল 1994
1: এবং এখনো আছে,
0: এখনো আছে।
1: আমি না একজনকে এই গানটারই রিকোয়েস্ট করতে দেখেছি,
0: আচ্ছা
1: যে গানটা শোনাবো মহড়া সাউন্ডট্র্যাক থেকে আর কি।
0: একদম একদম, ভাবা যায় 1994 এই মুভিটি রিলিজ করার আগে যখন গান রিলিজ হয়, মানে অ্যালবামটা রিলিজ হয়, সেখানে 8 মিলিয়ন ইউনিটস বিক্রি হয়েছিল, যেটা 1994 এর মানে ওটা ব্লকবাস্টার সাউন্ড ট্র্যাকের দিক থেকে ওটা সেকেন্ড।
1: আমরা কিন্তু ক্যাসেটের কথা বলছি,
0: ক্যাসেটের অফকোর্স, সেই সময় ক্যাসেট ছিল, সেই সময় সিডি প্লেয়ার ছিল না,
1: এখন ইউটিউবের ভিউজ ছিল না,
0: সেই সময় ভিউজটা ওভাবেই কিন্তু কানেক্ট করা হতো যে 8 মিলিয়ন ইউনিটস, দ্যাট মিন্স কত শত সহস্র মানুষের হাতে এবং তাদের বাড়ির সেই মিউজিক ক্যাসেটসগুলো বেজেছিল, পাড়ায় পাড়ায় তো বেজিয়েছিল, সেটার তো আর ইয়ত্তা রাখে না। কিন্তু এই গানটি পরবর্তী সময়ে, এই যে 2000-এর যে এরাটা আমি বলছি, সেখানেও কিন্তু আরও একবার রিমেক হয়েছিল,
1: দুর্ধর্ষ হলেও আলটিমেটলি সবাই বলেছে যে ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফের জায়গায় কিন্তু রবীনা টান্ডন, রবীনা টান্ডনের জায়গায়। হলুদ শাড়ির ম্যাজিক আলাদাই এবং ডেফিনেটলি এই ওয়েদারে মহড়ার কথা বললে টিপ টিপ বর্ষা পানি ছাড়া আর কোনো গান বাজানো অ্যালাউড নয়, আমরা বাজাবই না, আমাদের এই গানটাই মনে পড়ছে এবং রিকোয়েস্টও অনেক থাকে এই গানটার। চলো এই গানটা শুনবো, সে অসাধারণ কেমিস্ট্রি যেটা এত বছর পর আবারও আমরা খানিকটা ফিরে পেলাম আর কি। ওয়েলকাম টু জঙ্গলে, অক্ষয় কুমার, রবীনা টান্ডন ফর ইউ, শুনছো নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: আমরা ফ্ল্যাশব্যাকে রয়েছি এবং টিপ টিপ বর্ষা পানে শুনছিলাম, মানে নাইনটিজ মানেই ফ্ল্যাশব্যাক, নাইনটিজ মানেই নস্টালজিয়া। কিন্তু সৌমিয়া সুনন্দা, আজ এই সময়টায় তোমাকে অ্যাকচুয়ালি জুলাই ফার্স্ট উইকে নব্বইয়ের দশকে কোন কোন সুপারহিট ফিল্ম রিলিজ করেছিল সেই জার্নিতে নিয়ে গেছি। আর মোহরা রিলিজ করেছিল 1994, কিন্তু সত্যা রিলিজ করেছিল 1998 থার্ড জুলাই, মানে জাস্ট এই দুটো দিন আগেই 1998 সালে আমরা সত্যা এই মুভিটা পেয়েছিলাম, যেটা সেই সময় দাঁড়িয়ে একটা অন্য ধরনের কনসেপ্টে তৈরি হওয়া, একদম অন্য ধরনের, মানে যেখানে রোমান্টিক ফিল্ম হচ্ছে, যেখানে অ্যাকশন ফিল্ম তার নিজের মতো করে হচ্ছে, ঠিক সেই জায়গায় সত্যা কিন্তু একদম হটকে কনসেপ্ট ছিল।
2: একদমই তাই। আর রাম গোপাল বর্মার যে একটা প্যাটার্ন আমরা বারবার দেখেছি গ্যাংস্টার ট্রিওলজি, সেটা কিন্তু প্রথম অধ্যায় ছিল সত্যা। এবং আমি আর সৌমি যখন গানটা বাজছিল, আমরা অফিয়ার একটা কথাই বলছিলাম যে সেই সময় দাঁড়িয়ে 2.5 CR এ তৈরি হওয়া একটি মুভি, যেটা কালেক্ট করেছিল বক্স অফিসে 15 CR, মানে সেই সময় দাঁড়িয়ে 15 CR নট
1: যথেষ্ট, যথেষ্ট মানে সেটা হয়তো এখনকার হিসেবে সত্যি 500 কোটি। তো সেই রকম একটা হিউজ সাকসেস ব্যাক টু ব্যাক, মানে সেই সময় কিছু কিছু এমন টার্নিং পয়েন্টস এসেছিলো না, যে ফিল্মগুলো ইটসেলফ এত সুপারহিট হয়, এত ক্রেজ তৈরি হয়, যে সেইটাকে এখনও আমরা সে মনে করে চলেছি বা সেই নস্টালজিয়াতে এখনও রয়েছি। যেমন গুপ্ত, যেমন মোহরা, তেমনই কিন্তু সত্যা। হ্যাঁ, গুপ্ত বা মোহরার তুলনায় সত্যা অন্যরকম ফিল্ম হতে পারে, কিন্তু রাম গোপাল বর্মার ম্যাজিক এই সত্যাতে আমরা রঙ্গিলার থেকে টোটালি আলাদা একটা ফিল্ম সেই নব্বইয়ের দশকে স্বপ্নে মে মিলতে হ্যায় তোমার জন্য।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান.
1: लेकिन इतना अच्छा मौसम है और तुम इन बीमारियों के अलावा और कुछ नहीं सोचता গুলফাম সাহেবকে
2: হ্যাঁ শুরুটা ডায়লগ আছে বটেই কিন্তু তোমার জন্য এখন যে গানটা সেটা গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে রিকোয়েস্ট করেছো ফিল্মের নাম সরফরোশ আমির খানের ভয়েস আছে বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমির খান রেজিস্ট্রি ম্যারেজ করেছেন ইয়েস তো আমাদের সেই আমির খান তার রোমান্টিক অবতারে অন স্ক্রিন অফ স্ক্রিন সব জায়গাতেই আছেন
3: প্যার কি হাওয়া না লাগে আদাব
2: 9903659992 এই নম্বরে তুমিও তোমার রিকোয়েস্টের গানের নামটা পাঠিয়ে দাও
4: কোইস

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: না, নস্টালজিক নাইনটিসে আমরা একটুখানি হ্যাঁ ফ্ল্যাশব্যাকে ছিলাম, কিন্তু এখন যেটা করব সেটা তোমাদের এবং আমাদের সবার ফেভারিট সেগমেন্ট, তিন একে তিন পরপর তিনটি গান, আর তিনটি গানে কিন্তু পপ টিউন, নাইনটিসের সেরা তিনটি পপ টিউন নিয়ে এইবার আমাদের তিন একে তিন ফিরে আসি আবারও তিন একে তিনের পরপর তিনটি পপ টিউনের পর।
2: এফএম রেনবোতে তিন একে

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: নস্টালজিক 90s এ এখন তোমার সাথে সৌমি আর সুনন্দা তো আছি আর স্টুডিও ক্লকে 11:02 হয়ে 33 সেকেন্ড, 11টা বেজে যাওয়া মানে কিন্তু কোন গান আজকে ইনস্টা চয়েসে হলো সং নাম্বার 2 আর কোন গান হলো সং নাম্বার 1 সেইটা নিয়ে চলে আসা। আর ডেফিনেটলি তোমরা অনেক ভোটিং করেছো, তার মধ্যে একটা গান মেজরিটি ভোট পেয়ে অনেকটা এগিয়ে গিয়ে পেয়েছে 72% ভোট। আজকে দুটোই বাংলা গান ছিল তোমার জন্য, একটা অঞ্জন দত্তের গাওয়া একদিন বৃষ্টিতে বিকেলে, আরেকটা শ্রীকান্ত আচার্যর গাওয়া জয় সরকারের সুর আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। এর মধ্যে একটা গান পেয়েছে 72% ভোট এবং সেই গানটা হয়ে গেছে আজকে ইনস্টা চয়েস সং নাম্বার 1। আরেকটা গান 28% ভোট পেয়ে মোটামুটি অনেকটাই পিছিয়ে আজকের ইনস্টা চয়েস সং নাম্বার 2। ব্যাক টু ব্যাক দুটো গানই তোমাকে শোনাবো, প্রথমে সং নাম্বার 2 আর তারপরে সং নাম্বার 1।
2: সং নাম্বার

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
4: ইনস্টাচয়েসের পর, হ্যাঁ, আগের ঘন্টার গেমিং জোনের রাইট অ্যান্সারটা কিন্তু পেন্ডিং রয়েছে। ডেফিনেটলি খুব একটা সহজ প্রশ্ন মনে হচ্ছে ছিল না তোমাদের জন্যে, সেই জন্যে অনেক ভুল উত্তরের মাঝখান থেকে আমরা কয়েকটা সঠিক উত্তরদাতার নাম কিন্তু খুঁজে পেয়েছি। যে গানটা তোমাকে একটুখানি শুনিয়েছিলাম সেটা হচ্ছে কোচ কোচ হোতাহের গান তুঝে ইয়াদ না মেরি আই। আর প্রশ্নটা ছিল যে এই গানে কোন কোরিওগ্রাফারকে আমরা কিছুক্ষণের জন্য অভিনয় করতে দেখেছিলাম অন স্ক্রিন। আমার মনে হয় সুনন্দা, গীতা কাপুরকে মনে হয় কেউ কেউ এটা নোটিস করেননি না এই গানে, সেই জন্য রাইট আনসারের সংখ্যাটা সত্যি খুব কম। গীতা কাপুরকে আমরা দেখেছিলাম এবং লাল একটা ঘাগরা চোলি পরে তিনি তুঝে ইয়াদ না মেরি আইতে যখন বৃষ্টি পড়ছে তখন তাকে আমরা অভিনয় করতে দেখেছি। তো কারা কারা দিল সঠিক উত্তর?
5: সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, হরিকৃষ্ণ কাশ্যপ বরোদরা গুজরাট থেকে এবং জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
4: এবার কি জানো তো, আজকে এই গীতা কাপুরকে নিয়ে প্রশ্ন রাখা একটা কারণ তো ডেফিনেটলি আছে, তাই না?
6: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
4: আজ কোরিওগ্রাফার গীতা কাপুরের জন্মদিন, যিনি ফারহা খানের কিন্তু স্টুডেন্ট এবং 90-এর দশকে বেশ কিছু জনপ্রিয় গানে তাকে আমরা কোরিওগ্রাফি করতেও দেখেছি, মানে তার জার্নিটাও কিন্তু 90-এর দশকেই শুরু হয়েছিল। এবং এখনকার দিনে আমরা রিয়েলিটি শোর যুগে তাকে গীতা মা বলেই বেশি চিনি।
5: অ্যাবসলিউটলি গীতা মা বলে চিনি বলেই হয়তো গীতা কাপুরের কথা কেউ ভুলে গেছেন। তবে হ্যাঁ, এই যে ভার্সনটা শুনছেন, এই প্রথম পার্টটা টুকরিটা গানের, সেখানেই কিন্তু অভিনয় করেছিলেন গীতা কাপুর। একবার মনে মনে ভেবে দেখুন তো, মনে পড়বে আচ্ছা এটা ছিল সঠিক উত্তর, মিস করে গেলাম। ডোন্ট ওয়ারি, পরের
4: গেমিং জোনটার জন্য,
5: হ্যাঁ গেমিং জোনটার জন্য রেডি থেকো কিন্তু।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ। 90s gaming zone 90s gaming zone

0: বুঝতে পারলে? গানটার নাম কি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, nostalgic 90s, nostalgic 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
2: জগৎবল্লভপুর থেকে প্রশান্ত কুতের রিকোয়েস্টে ইয়ারা দিলদারা সাউন্ড ট্র্যাক, উদিত নারায়ণের গাওয়া।

0: বুঝতে পারলে? গানটার নাম কি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে। 90s gaming zone, 90s gaming zone,
1: 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: দেখতে দেখতে নস্টালজিক নাইনটিজের একেবারে শেষ আধ ঘন্টায় কিন্তু আমরা রয়েছি, আর দেখতে দেখতে সত্যি এতগুলো সেগমেন্ট পার করে এত ভালো ভালো নাইনটিজের গান শোনার পর বিশেষ মানুষদের বিলেটেড হোক কিংবা টুডেজ বার্থডে সবটাই কিন্তু আমরা সেলিব্রেট করেছি। তবে এইবার আরও একজনের বার্থডে সেলিব্রেট করতে বেশ ইচ্ছে করছে, কারণ আজকে তো 5th July।
3: আর যার বার্থডে সেলিব্রেটটা করবো, তিনি প্রপার নাইনটিজের বলা যায় না, তাকে কখনোই বলা যায় না, কিন্তু 90 দশক শেষ হতে হতে যখন 2000 সালটা এলো এবং 2000 সালে তখন নতুন নতুন ফ্রেশ ভয়েস এক এক করে উঠে আসছে, ঠিক সেই সময়ে একটা ফিল্ম রিলিজ করে, ফিল্মের নাম বেটি নাম্বার ওয়ান, এবং সেই ফিল্মে ডেবিউ করেন তিনি। তার ভয়েস প্রথমবার শোনা যায়, যদিও তার লাইমলাইটে আসা, তার ভয়েসের লাইমলাইটে আসা সবটাই কিন্তু 2007 সালের ফিল্ম নাকাবে, গানটা ছিল এক দিন তেরি রাহ মে। কিন্তু নস্টালজিক নাইনটিজ মানেই নাইনটিজের নস্টালজিয়া, তাই মোটামুটি আর্লি 20s ছুঁয়ে আমরা বেরিয়ে যাই। আর তাই যার কথা বলছি তার আজকে ভেরি ভেরি হ্যাপি বার্থডে, সেই সেলিব্রেশনটা করি, তারপর আরেকটু বলছি, গানটা তো নিশ্চয়ই শোনাব। আজ আমাদের ভীষণ পছন্দের সিঙ্গার জাভেদ আলীজির জন্মদিন, আর জাভেদ আলীর গান আমাদের প্লেলিস্টে সবসময়ই থাকে, সুনন্দার থাকে, ডেফিনেটলি আমি জানি আমারও থাকে, কারণ এই রিসেন্ট সময়ে তিনি এত ভালো ভালো গান বহুদিন ধরেই গাইছেন, কিন্তু রিসেন্ট সময়েতেও তার কিছু গান বেশ জনপ্রিয়। তবে 90 দশকে ওই যেমন বলছিলাম বিটি নাম্বার ওয়ান দিয়ে তার ডেবিউটা হয়, আর সেই গানটাই কিন্তু শুনবো আজকে।
2: একদম, তবে জাভেদ আলী নামে আমরা তাকে চিনলেও অ্যাকচুয়াল নাম কিন্তু জাভেদ হোসেন। তিনি যখন ছোটবেলায় গুলাম আলী সাহাবের কাছে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেলেন, তখন গুরুকে ট্রিবিউট জানানোর জন্য তিনি নাম একটু পরিবর্তিত করে রেখেছিলেন জাভেদ আলী। তো জাভেদ আলী অলওয়েজ আমাদের হার্ট থ্রব থাকবেন, অফকোর্স ভয়েসের ইন্ডাস্ট্রিতে, কারণ তার কণ্ঠের গানগুলো যেন একটা অন্য রোম্যান্টিসিজম তৈরি করে, তাই নয় কি?
3: একেবারেই তাই। তো নাইনটিজের না হয়েও আজকে নস্টালজিক নাইনটিজে যেহেতু ওই 2000-এর শুরুর দিকে তাঁর ম্যাজিকটা চলেই এসেছিল, তাই তাঁর গাওয়া বেটি নাম্বার ওয়ান সাউন্ডট্র্যাক থেকে এই গানটা রাখলাম তোমার জন্য। শুনছো নস্টালজিক নাইনটিজ, সঙ্গে আছি সৌমি আর সুনন্দা।

0: বুঝতে পারলে? গানটার নাম কি? সঠিক উত্তর জানা থাকলে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দাও 9903659992 নম্বরে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: 9903659992 তে তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার পছন্দের 90 দশকের গানের রিকোয়েস্ট আসছে সুনন্দা আর সৌমির কাছে, মানে আমাদের কাছে, SMS করে অথবা হোয়াটসঅ্যাপে তুমি পাঠাচ্ছ। আর ডেফিনেটলি তোমার নাম, শর্ট লোকেশন সেই মেসেজের মধ্যে লিখে দিচ্ছ। কিন্তু এছাড়াও আরও একটা যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আজকের এই নস্টালজিক নাইনটিজের 3 নম্বর গেমিং জোনটা, যেখানে একটা গানের প্রিলিউড তোমাকে বারবার শোনাচ্ছি এবং সেই গানটা কোন গান, তোমাকে সেই গানটা চিনতে পারছো কিনা সেটাই তো হচ্ছে গেমিং জোনের উত্তর, যেটা তুমি গানটা আইডেন্টিফাই করে পাঠিয়ে দেবে। ছোট্ট একটা ক্লু দিতে খুব ইচ্ছে করছে আমার এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রথমত গানটা একটা বাংলা গান, এর পরের ক্লুটা দেব কিনা ভাবছি একটু দি, বুঝলে?
3: হ্যাঁ, এতটা কঠিন বা
2: এত কঠিন নয়,
3: লাভ নেই
2: না, এত কঠিন করে লাভ নেই। প্রথমত গানটা একটা বাংলা গান এবং দ্বিতীয়ত হচ্ছে গানটা গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এইটুকুনি ক্লু তোমাকে দিয়ে দিলাম, আমার মনে হয় এরপরে অনেকেই গানটাকে গুনগুন করতে পারবে, অন্তত খানিকটা সুর শুনেও গানটাকে গুনগুন করা কিন্তু যাবে। আর গানটা যেই মুহূর্তে তুমি আইডেন্টিফাই করবে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে। আর আজ কিন্তু আরও একজনের জন্মদিন রয়েছে, যেটা আমরা এক্ষুনি সেলিব্রেট করতে চলেছি। কিন্তু হ্যাঁ, তিনিও প্রপারটাকে আমরা 90-এর দশকের স্টার বলতে পারি না, ডেফিনেটলি পারি না, কিন্তু যেহেতু আমরা মোটামুটি 2002-03 সাল পর্যন্ত কভার করি এই শোতে, সেই জন্যে তাঁর ডেবিউটা তো ওই সময়ের মধ্যে হয়ে গিয়েছিল।
3: অ্যাবসলিউটলি 2003 সালে মোটামুটি চুরালিয়া হে এই মুভিটার মাধ্যমে, চুরালিয়া হে তুমি মুভিটার মাধ্যমে কিন্তু সে বলিউডে পদার্পণ করেছিল। তবে আমি যদি মনে করি যে একটুখানি ক্লু দেবো তোমায়, তাহলে আমি একটা কথাই বলবো।

0: হুনা, মনে পড়ে মে হুনা 2004 সালে রিলিজ করেছিল, এই মুভিতে এসআরকে এর পরিবর্তে আরো একজন নায়ক ছিলেন। এবার ক্লিয়ার হলো আজকে তার জন্মদিন,
1: আজকে তার জন্মদিন, যাকে দেখে সত্যি সত্যি সেই সময় মানে 2003-এর মেয়েরা বলে উঠেছিল হামারা দিল চুরা লিয়া হে তুমনে।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: বলছি চকলেট বয় জায়েদ খানের কথা। আর জায়েদ খান, তিনি 2003 সালে ডেবিউ করেন, যদিও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই বিলং করতেন। হ্যাঁ, সেই জন্য হয়তো বলিউডে অ্যাক্সেসটা তার পক্ষে খুব সহজ ছিল, কিন্তু তারপর তিনি তার নিজস্ব চার্ম, নিজস্ব অভিনয়ের দক্ষতা সবটা দিয়েই সত্যি সত্যি বেশ কিছু দিন ধরে আমাদের মনে রাজ করেছিলেন, তাই তো?
0: একদমই। আর যে গানটি শোনাবো সে গানটি শুনলে বলবে আহাহা, আবারও আর্লি 2000 ঘুরে এলো। কারণ তার মুভি কতটা হিট হয়েছে কতটা ফ্লপ সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু তার মুভির গানগুলো মোটামুটি সবকটাই কিন্তু আমাদের জানা, খুব পরিচিত, খানিকটা পপুলারও।
1: তাহলে সেই গানটাই টাইটেল ট্র্যাক, যে গানটার কথা তোমাকে এক্ষুনি বললাম, ফিল্মের নাম চুরা লিয়া হ্যায় তুমনে। আর তোমাকে শোনাবো সেই সিনেমার সেই গানটি, যে গানটা এই ফিল্মের টাইটেল ট্র্যাক।
0: চলতে চলতে অনেক দূর চলে এসেছি, আর জায়েদ খানের এই গান অবশ্যই শোনাবো তোমাকে। তবে যে কথাটাই ছিলাম, আজকে কিন্তু আমাদের লাস্ট গেমিং জোন, যেই গেমিং জোনের কথা একটু আগেই আমাদের সৌমি বলছিল, খানিকটা কঠিন হয়ে গেছে হয়তো তোমার জন্য। দেখো, দু দুটো ক্লু কিন্তু আমরা দিয়ে দিয়েছি।
1: হ্যাঁ, একটা বাংলা গান, এবং প্রথমত বাংলা গান, এবং দ্বিতীয়ত গানটা কিন্তু নচিকেতা চক্রবর্তীর গাওয়া। তাই সেই গানটা আইডেন্টিফাই করে টাইপ করতে থাকো 9903653992। তোমার জন্য চুরা লিয়া হ্যায় তুমনে টাইটেল ট্র্যাক।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: 11:54 বেজে 38 সেকেন্ড সৌমি সুনন্দার সঙ্গে আজকে 90s-এর মানে নস্টালজিক 90s-এর এই সফরটা কিন্তু শেষ করব আমরা গেমিং জোন দিয়ে।
3: একদমই তাই। তবে আজকের কি লাস্ট গেমিং জোনটা তোমাদের একটু বেশিই কঠিন বলে মনে হলো? কারণ উত্তরটা কিন্তু মোটামুটি অনেকে পাঠিয়েছো, কিন্তু ভুল, ম্যাক্সিমাম ভুল উত্তর পাঠিয়েছো।
2: আমার মনে হয় আরেকটু যদি আমরা শোনাতাম, যাই হোক ঠিক আছে চলো। গানটা ভীষণই চেনা, ভীষণই পছন্দের একটা আমাদের গান, কিন্তু গানটা আইডেন্টিফাই করেছো খুবই কম আমাদের লিসনার। আরিফ হোসেন মুর্শিদাবাদ থেকে, শুভদীপ দাস বজবজ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সব্যসাচী ও মণি কাটোয়া থেকে মোটামুটি ঠিকঠাকভাবে চিনতে পেরেছো, এবং এই গানটা আমাদের আজকে ডেফিনেটলি বাংলা গানের 90s-এর লিস্টেই রয়েছে।
0: বাংলা গানের 90s,
1: বাংলা গানের 90s।
3: সো বাংলা গানে 90s-এর এই গানটি যেটা তুমি চিনতেই পারোনি, আমার মনে হয় গানটি শুনলে তোমরা প্রত্যেকে আফসোস করবে, বলবে এই ছিল সেই গান আগে, হ্যাঁ এটাই ছিল সেই গান। নচিকেতা, আমরা কিন্তু একটা ছোট্টখানি ক্লু তোমায় দিয়েছিলাম, আরও একটা ক্লু দিয়েছিলাম, এটা বাংলা গান, তারপরও সবাই ধরতে পারোনি।
2: নচিকেতা চক্রবর্তীর অন্যান্য অনেক গানের কথাই এসেছে, কিন্তু যাই হোক আমরা শেষ করবো আজকের নস্টালজিক 90s, কারণ সোহম রেডি হয়ে রয়েছে তোমাকে গল্প স্বল্প নাইট শিফটে নিয়ে যাওয়ার জন্যে। তাই সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো। সঙ্গে ছিলাম সৌমি আর সুনন্দা। গুড নাইট।

বৃষ্টি ভেজা রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর এখন সময় গল্প স্বল্পের। হ্যাঁ, আমরা সকলেই জানি এখন সময়টা গল্প স্বল্পের। কিছুক্ষণ আগে সৌমি এবং সুনন্দার কণ্ঠে একটা অসাধারণ অনুষ্ঠান শুনতে শুনতে কখন যে সময়টা রাত 12টা পেরিয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর এর ফলে যেটা হয়েছে, একটা নতুন দিনের শুরু হয়েছে। রবিবার পেরিয়ে চলে এসেছি সোমবারে। আজকে 6 জুলাই 2026 সোমবার, আর এই দিন আপনাদের সকলের জীবনে খুব ভালো কাটুক। আবার সকলের জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা। বৃষ্টি ভিজেছেন নাকি? না না, বেশি বৃষ্টি ভিজিলে কিন্তু আবার অসুস্থতার কাছে আত্মসমর্পণ করতে হতে পারে। তাই বলবো, একদম অকারণ বৃষ্টি ভেজার চেষ্টা করবেন না। আর পাশাপাশি তার জন্য, মানে বৃষ্টিতে যাতে না ভিজতে হয়, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই সেই ব্যবস্থাগুলো অবশ্যই নেবেন। তবে এত জ্ঞান আমি দিচ্ছি, আর এদিকে আকাশবাণী আসতে গিয়ে আমি নিজেই একেবারে কাক ভেজা ভিজে গেলাম। তারপরে কোনো ক্রমে গাড়ি চড়ে আসতে আসতে দেখলাম হাওয়ায় অনেকটাই আমার, মানে কি বলবো, পুরো শরীরটা শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন চুল উস্কো খুস্কো হয়ে এখনও একটা, মানে সেই কাক ভেজা ভাবটার থেকে মুক্তি ঘটেনি। তো যাই হোক, ভেজা ব্যাপারটা নেই, কিন্তু চেহারাটা একেবারেই

0: উস্কো খুস্কো হয়ে গেছে। তবে এই যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি নামে না, ভালো লাগে জানেন তো, বিশেষ করে গভীর রাতে যদি বৃষ্টি হয়। যদি কারোর বাড়িতে টিনের চাল থাকে, সেখানে বৃষ্টি যেন জল তরঙ্গ বাজিয়ে যায়। পাশাপাশি বৃষ্টির পরের একটা আশ্চর্য সোঁদা গন্ধ আমাদের মনকে, প্রাণকে, আত্মাকে স্পর্শ করে যায়, তাই না বন্ধুরা? আর আজকের গল্প স্বল্প অনুষ্ঠানে এই বৃষ্টির মাঝেই একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প শুনব। হ্যাঁ, একটা মিষ্টি প্রেমের গল্প, এবং এই বৃষ্টি ভেজা রাতে আপনাদের জন্য এটা একটা মস্ত বড় উপহার। গল্প স্বল্পের নিয়ম তো আপনারা জানেন, গল্প স্বল্প অনুষ্ঠানটি রবিবার বিকেল 4:02 থেকে সম্প্রচারিত হয়। অনেক সময় আমরা গল্প শুনতে পাই 5:02, মানে 5টা সংবাদ বিরতির পর, আর কখনও কখনও তার আগেও শুনতে পাই। এছাড়া রবিবার বেরিয়ে সোমবার যখন হয়, তখন এই গল্প স্বল্প আরও একবার শোনার সুযোগ আমাদের কাছে হয়। এই দুটো সুযোগের একটাও আমরা মিস করতে চাই না। যদি একটা মিস হয়ে যায়, তাহলে তো আরেকটা শুনে নেওয়াই যায়। হ্যাঁ, গত রবিবার বিকেল 4:02 পরে যে গল্পটা সম্প্রচারিত হয়েছিল, সেটাই এখন শুনবো, ঠিক আছে? এছাড়া আকাশবাণী কলকাতার আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গল্প স্বল্পের গল্পগুলি এক এক করে আপলোড করা হচ্ছে। সেখানে আপনি আপনার সময় মতন, সুযোগ মতন, সুবিধা মতন, যখন ইচ্ছে গল্পগুলো শুনে নিতে পারেন। আর আবারও আবারও বৃষ্টি বেরা যারা রাত একটা রহস্য সৃষ্টি করে, আর পৃথিবীর সব থেকে বড় রহস্যের নাম হলো প্রেম। হ্যাঁ, প্রেম, কারণ এই প্রেমের স্পর্শে মানুষ যে ম্যাজিকের মতন বদলে যায়, এবং কে যে কখন প্রেমের পাতা, মানে ফাঁদ পাতায় ভুবনে কখন ধরা দিয়ে দেবে, সে আমরা কেউই জানি না, তাই না? প্রেমের মতন বড় জাদু মানুষের মনের, এত বড় ইন্দ্রজাল আর কোথাও দেখা যায় না, তাই তো? তাহলে আপনাদের ভালোবাসা গল্প স্বল্পের প্রতি, সেই সঙ্গে আরও একটি অনুষ্ঠানের যা সংযোগ রয়েছে সে কথা বলে দিই। সেটা হলো কুইজওয়ালা, রবিবার যে গল্প স্বল্প শুনি আমরা, এবং রবিবার পেরিয়ে সোমবার যে গল্প স্বল্প শুনি আমরা, সেখানে দু ক্ষেত্রেই কুইজ হয়। আজকেও আমি করব। সেটা হলো প্রশ্নটা একটাই, সেটা হলো এই গল্পটা আপনার কেমন লাগলো, তার একটা গঠনমূলক সমালোচনা আপনি পাঠিয়ে দেবেন আমাদের নাম্বার 9903659292 এই নাম্বারে। আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার ইচ্ছে, নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানিয়ে দেবেন, ঠিক আছে? 9903659292। এছাড়া আমার উপস্থাপনা কেমন লাগছে, বা বিশ্বকাপ ফুটবল কেমন দেখছেন, আপনার জীবন কেমন চলছে, এই নিয়ে কিছু না কিছু ছোটোখাটো গল্প স্বল্প আমার সঙ্গেও হতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। হ্যাঁ, যদি ইচ্ছা হয় এরকম কোনো বার্তা পাঠাতে, পাঠিয়ে দিতে পারেন। আর অবশ্যই গল্পটার একটা গঠনমূলক সমালোচনা পাঠাবেন, যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, তাকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে চলে যাব। তাহলে আমি জানি না বৃষ্টির জল তরঙ্গ থেমেছে কি না, বৃষ্টির স্পর্শে আপনার মনটা আরও ভালো হয়ে গেল কি না, ঝিরঝিরে বৃষ্টি আপনার বাড়ির গাছপালাগুলোকে ধুয়ে দিয়ে গেল কি না। হয়েছে তো এরকম, নাকি কোথাও কোথাও বৃষ্টি হয়নি আজকে? গভীর রাতে বৃষ্টির একটা আলাদা আবেদন রয়েছে, যেটা রোম্যান্টিক মন থাকলেই বোঝা যায়। আর সেই বৃষ্টির সঙ্গে যদি একটা রোম্যান্টিক গল্প হয়ে যায় কেমন হয়? চলুন শুনিনি আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন জিৎ দত্তর লেখা কবিতা চাউমিন আর একটুখানি প্রেম। জিৎ দত্তর জন্ম 6 নভেম্বর 1989 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বোড়ালে। স্কুল জীবন কেটেছে বোড়াল হাই স্কুলে। পরবর্তীকালে পদার্থবিদ্যায় স্নাতক ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। বর্তমানে পেশায় তিনি একজন শিক্ষক এবং নেশায় লেখক ও কবি। নানান পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

0: প্রথম প্রকাশিত একক গ্রন্থ গল্পগুলো তোমার আমার প্রকাশিত হয় 2023-এর কলকাতা বইমেলায়। আজকের গল্প জিৎ দত্তর লেখা, কবিতা চাউমিন আর একটুখানি প্রেম। গল্পের কথক অরিজিৎ, অন্যান্য ভূমিকায় বাসু, অর্ণব, অপরূপা, অভিপ্সা ও গোপা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে জিৎ দত্তর লেখা, কবিতা চাউমিন আর একটুখানি প্রেম।
1: আমার মেজদা শ্রী গবাক্ষরঞ্জন চাকলাদারকে চেনে না, এমন লোক আমাদের এই শহরতলিতে খুঁজে পাওয়া ভার। ছাত্র জীবনে মেজদা রীতিমতো বিখ্যাত, বা বলা ভালো কুখ্যাত ছিল আমাদের এই এলাকায়। সে কারণে এখানে ফল চুরি হোক অথবা ক্রিকেট খেলতে গিয়ে কারোর জানলার কাঁচ ভাঙাই হোক অথবা পিসিমার জেড প্লাস সিকিউরিটিতে রাখা আমের আচার চুরি হোক, সব কাজেই মেজদা ছিল একেবারে সমান সিদ্ধ হস্ত।
2: দূর, কারণই আমার ভালো গুণগুলো কখনোই চোখে পড়ে না। আসলে এই সকল বদগুণের পাশাপাশি আমার একটা পরোপকারী নেচারও ছিল, যার জন্য আমাকে সবাই খুব ভালোবাসে, ঠিক আছে এখনো।
1: তবে মেজদা এখন অনেক বদলে গেছে। স্কুল জীবনে একবার এবং কলেজ জীবনে পরপর তিন বছর তিন রমণী দ্বারা প্রতারিত হওয়ার পর মেজদা পর্যায়ক্রমে আশিক, রোমিও এবং সবশেষে কবি হয়ে বসেছে। না মানে এই বাতিক, মানে থোড়ি প্রতিভাটা ওর আগেও ছিল, কিন্তু বর্তমানে ব্যাপারটা একেবারে বাড়াবাড়ি রকমের বেড়েছে। সারা দিন আবোল তাবোল কবিতা লিখে পাতার পর পাতা নষ্ট করছে, মাথায় বাবরি চুল রেখেছে, সব সময় একেবারে পাঞ্জাবি পায়জামা পরে, চোখে পাওয়ার নেই তবু একটা কালো ফ্রেমের মোটা চশমা বানিয়েছে, সারা দিন পড়ে থাকে, এমনকি ঘুমানোর সময়ও। পাড়ার মতি কাকিমা মাকে কতবার বলেছে,
3: দিদি মেজো ছেলেটা তোমার চোখের সামনে খ্যাপাটে হয়ে যাচ্ছে, ওর একটা বিয়ে দাও দেখি, দেখবে সব মতিগতি কেমন ঠিক হয়ে যাবে।
1: মা বাবা যে ব্যাপারটা নিয়ে গুরুত্ব দেয়নি তা নয়, কিন্তু মেজদার ওই এক কথা,
2: বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্রম মেদিনী।
1: মানে উপমাটা হয়তো ঠিক মতো হলো না, আসলে মেজদার উক্তি অনেকটা এইরকমই, বিনা প্রেমে না নিব লাইফে কোনো রমণী। বাবা মা তাই এখন এক প্রকার হাল ছেড়ে দিয়েছে। আমি না একবার লুকিয়ে মেজদার কবিতা দুটো লাইন পড়েছিলাম, বুঝলেন, লাইন দুটো এইরকম,
2: আমার বেঁকা ল্যাম্পোস্ট ধরে তুমি ঝুলেছিলে বাদুরের মতো, এখনো বুকে লেগে আছে তোমার দেওয়া ক্ষত।
1: কবিতার নাম, সে তো আরো মারাত্মক, পাতলা প্রেম। বিশ্বাস করুন সেই দিন থেকে আমার মারাত্মক লুজ মোশন শুরু হয়। দুদিন সারাদিনের বেশিরভাগ সময়টা আমাকে বাথরুমেই কাটাতে হয়েছিল। উফ কি ভয়ঙ্কর, মাত্র দু লাইনে যদি এই অবস্থা হয় পুরো কবিতাটা পড়লে যে কি হতো সে আমি ভাবতেই পারছি না। জাস্ট যাই হোক, আমি তারপর থেকে আর মেজদার কবিতার ধারে কাছে যাই না। অবশ্য এতে মেজদাও খুব খুশি, ও বলে যে
2: আমার কবিতা বোঝা সবার সাধ্য নয়, ওর জন্য ভেতরে একটা কবি কবি মন লাগে।
1: তা থাক ওর কবি মন নিয়ে, আমি আমার পেট নিয়েই খুশি। তো এই গেল আমার মেজদার কথা। আমার এই গল্পে মেজদা ছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, সেটা হলো আমার বন্ধু ভোলু। ভোলু সহজ সরল ছেলে, এখনো ওকে ওর মা খাইয়ে দেয়। ভোলু আমার সঙ্গেই এক কলেজে পড়ে, অত্যন্ত সুবোধ বালক, সারাদিন লেখাপড়া করে, তাও পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না। ভোলুর উচ্চতা হলো 5 ফুট 2 ইঞ্চি, ওজন 97 কিলো। মাত্র 3 কিলোর জন্য হলুর এখনো সেঞ্চুরি হয়নি, তা নিয়ে ওর মানে ওর মার মানে মতি কাকিমার মনে দুঃখের শেষ নেই। ভলুর চোখে হাই পাওয়ারের চশমা, মাথায় একেবারে পেতে আচড়ানো শীতে করা চুল। ভলু আমার ছোট্টবেলার বন্ধু,

0: একসঙ্গে স্কুলে যেতাম, এখন কলেজও একসঙ্গে, একসাথে টিফিন খাই। যদিও ভুলু প্রাণ দিয়ে দেবে, তবু কাউকে এক টুকরো টিফিন দেবে না, এটা সেই ছোট থেকেই। পূজোয় ঠাকুরও দেখতে যাই আমরা, চড়কের মেলায় যাত্রা শুনতে যাই। একটু বোকা হাবা হলেও ভুলুর মনটা কিন্তু বেশ ভালো, তাই ওর উপর আমাদের বাড়ির সকলেরই একটা অপত্য স্নেহ আছে, এমনকি মেজদারও আছে। মেজদার ওকে ভালো লাগার আর একটা কারণ হল যে ভুলুই একমাত্র মেজদার কবিতার ধৈর্যবান শ্রোতা। মেজদার সমস্ত কবিতা ভুলু একেবারে মন দিয়ে শোনে, আর শোনার পর প্রতিবার একটাই রিপ্লাই দেয়,
1: চমৎকার।
0: তাই এতেই মেজদা একেবারে খুশিতে গদগদ হয়ে যায় আর আমায় বলে,
2: তেজেশ, এই হচ্ছে সত্যিকারের সমঝদারের পরিচয়, তোর গোবর ভরা মাথায় সব ঢুকবে না।
0: আমি কোনো উত্তর দিই না, শুধু আশ্চর্য হয়ে ভাবি যে সত্যি ছেলেটার কি ডাইজেশন ক্ষমতা। তো এখন এই ভুলুকে নিয়ে হয়েছে বিপদ, বিপদ মানে সে একেবারে সাংঘাতিক বিপদ। সে আর কি বলবো, বাবু প্রেমে পড়েছেন। ব্যাপারটা অবশ্য আমি প্রথম ডিসকভার করি, কদিন ধরেই দেখছিলাম যে বাবু ক্লাসে কেমন যেন অমনোযোগী। সেদিন আবার কি হয়েছে, মেজদার কবিতা শুনেও চমৎকার বলল না। আর সব থেকে মারাত্মক ব্যাপার ঘটল সেদিন যেদিন ভুলু টিফিন খাওয়ার সময় উড়ানা চাউমিনের 1/4 আমার টিফিন বাক্সে দিয়ে দিল। আমি তো চমকেই উঠেছিলাম, নিজেকে সামনে নিয়ে বললাম, কি হলো রে, ভালো লাগছে না খেতে? উত্তরে যা পেলাম বললে বিশ্বাস করবেন না, আমি আর একটু হলে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম। ভুলু আমাকে বলল,
1: না রে, চেহারাটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এবার একটু ওজন কমাতে হবে।
0: তার মানে? মানে ভুলু হেলথ কনসিয়াস হওয়ার কথা বলছে? ভুলু? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না, মানে এটা কি করে সম্ভব? মাংস ছাড়া যেমন বিরিয়ানি কল্পনা করা যায় না, টক জল ছাড়া যেমন ফুচকা কল্পনা করা যায় না, পোস্ত ছাড়া যেমন বিউলের ডাল কল্পনা করা যায় না, তেমনি চর্বিলেস সিক্স প্যাক ভুলু? না না, এ কখনো সম্ভব নয়, এটা হতে পারে না, এ একেবারে প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার। কি বলছিস রে, কদিন থেকে এই তোকে না কেমন শুকনো শুকনো লাগছে, তোর ওজনও এই কদিনে প্রায় 50 গ্রাম কমে গেছে, এই কি হয়েছে ভাই, সত্যি করে বলতো। আমি জানতাম, জানেন, যে আমার কথায় চিড়ে ভিজবে, আর ঠিক চিড়ে ভিজল। সান্ত্বনা পেয়ে আমাদের কচি প্রেমী হুহু করে, একেবারে হুহু করে নিজের প্রেমের উপাখ্যান আমার সামনে তুলে ধরলেন। আর ভুলু যেটা বলল সেটা শুনে আমার চক্ষু তো চড়ক গাছ।
1: আমি মানে আমি আমি প্রেমে পড়েছি।
0: কি? কার?
1: ওই বুলটির।
0: ভুলু আমাদের বুলটির প্রেমে পড়েছে, কি সর্বনাশ ব্যাপার বলুন তো। না, এখানে তো বুলটির একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া সেটাও প্রয়োজন আছে। বুলটি আমাদের সেম ব্যাচ, আগে পন্ডিচেরি না কোথায় একটা থাকতো। ওর বাবা এক্স মিলিটারি ম্যান, বেশ গম্ভীর, একেবারে রাশভারী মানুষ। বুলটিও অনেকটা ওর বাবার মতনই, সুন্দরী বলে আবার বেশ অহংকার আছে মেয়ের। প্রথম দিন আমাদের ব্যাচের ডাক সাইটে মস্তান বোগা, সে বুলটির সঙ্গে গায়ে পড়ে বন্ধুত্ব করতে গেছিল। প্রথমে বুলটি ওকে তেমন পাত্তাই দিচ্ছিল না, পরে বোগা বুলটির হাতটা ধরে টান মারায় বুলটি একেবারে বগার ডান গালে এমন এক ঘুষি মেরেছিল, সে কি বলবো। এই ঘটনার পর থেকে আমাদের ব্যাচের অন্যান্য ছেলে, যাদের বুলটিকে দেখে একটু আধটু প্রেম পেয়েছিল, তারাও বুলটিকে দেখতে পেলে মুখ লুকিয়ে পালাতো। এমনকি অন্যান্য মেয়েরাও বুলটির নাম নিয়ে আমাদেরকে শাসাতো। বুলটির বেস্ট ফ্রেন্ড শম্পা, সে তো আবার সেদিন আমাদের বন্ধু নির্মাল্যকে বুলটির ভয় দেখিয়ে ওর টাকায় কলেজ থেকে ফেরার পথে 20 টাকার ফুচকা খেয়েছে। তো মোদ্দা কথা হলো যে ব্যাচের সব ছেলেদের মধ্যে যে বুলটিকে নিয়ে এত দ্রাস, তারই কিনা প্রেমে পড়েছে ভুলু। আর মেয়ে পেল না।

0: প্রেমে পড়ার মতন। এমন আশ্চর্য অঘটন কিভাবে হলো সেটা জিজ্ঞাসা করায় হলু আমায় যা বলল, সেদিন আমি অফ পিরিয়ডে স্কুলে লাইব্রেরিতে গেছিলাম বই পড়তে। তা বই পড়ে যখন ফেরত আসছি, ঠিক সেই সময় বুলটি লাইব্রেরিতে ঢুকছিল বই জমা দিতে। ব্যাস সামনাসামনি ধাক্কা।
1: মানে এ তো সেই টোটাল বাংলা ফিল্মের সিকোয়েন্সের মতো ব্যাপার। তোর ওই ওয়েট ধরে রাখার ক্ষমতা বুলটি নেই ভাই।
0: হ্যাঁ, ফলে ডিসব্যালেন্সে বুলটি সোজা লুটিয়ে পড়ে মেঝের ওপর। না না, স্লো মোশনে নয়, একেবারে ধরাম করি। তারপর চারপাশে ছড়িয়ে পড়ে ওর হাতের বইগুলো, আর আমিও ও বাবা গো বলতে বলতে আর টলতে টলতে কোনো মতে পড়ে গেলাম বুলটির থেকে একটু দূরে। তীর ওপর পড়লে এই প্রেম কাহিনী শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত, কিন্তু ভাগ্যের ফেরে বুলটি অচিরেই সংজ্ঞা হারায়। আমারও অজ্ঞান হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই সময় আমাদের লাইব্রেরির সন্তোষী ম্যাম নিজের কোকিল কণ্ঠে কাক চিৎকার করে ওঠায় আমারা ঠিক অজ্ঞান হওয়া হয়ে ওঠেন। আশেপাশে ছেলে মেয়েদের ভিড় জমে গেছে ততক্ষণে। সন্তোষী ম্যাম বুলটির মুখে জলে ছিটে দিতে শুরু করে দিয়েছে, কিন্তু উপস্থিত ছেলেদের মধ্যে কারোরই বুকের পাটা নেই যে বুলটিকে তুলে বেঞ্চে শোয়ায়। এতক্ষণে আমি কোনো রকমে দেওয়াল টেওয়াল ধরে দাঁড়িয়েছি। একদিকে ছেলেরা সব হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, আর একবার এর ওর মুখের দিকে, আরেকবার বুলটির মুখের দিকে দেখছে, আর অন্যদিকে সন্তোষী ম্যাম কাঁই কাঁই করছে দেখে আমি আর সহ্য করতে না পেরে নিজেই পাঁজা কোলে করে তুলে নি বুলটিকে। এতক্ষণে ব্যাপারটা বেশ স্লো মোশনে হয়, কারণ বুলটি অবলা নারী হলেও কোনো মতে দুর্বলা নয়, বরং রীতিমতো সবলা বলা চলে। বুলটিকে কোলে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াই, মুখে একটা হিরো হিরো ভাব নিয়ে। বুলটিও সিনেমার বাধ্য প্রেমিকার মতন লুটিয়ে আছে আমার বুকে, পুরো অস্কার পাওয়ার মতন দৃশ্য। ধীরে ধীরে বুলটির মুখটা সোজা ঢুকে যায় আমার বুকে, আর ঠিক সেই মুহূর্তেই ওরে বাবারে বলে এক লাফ মেরে বুলটি নেমে পড়ে আমার কোল থেকে।
1: হ্যাঁ, সমবেত জনগণ একেবারে বুঝতে পারে যে বিষেই বিষক্ষয় হয়েছে।
0: এতক্ষণে আমিও অনেকটা সামলে উঠেছি, মেঝেতে ছড়িয়ে থাকা বুলটির বইগুলো তুলে নিয়ে ওর হাতে দিয়ে বললাম, এই নাও তোমার বই। বুলটির মনে তখন কি চলছিল কে জানে। ও ধীরে ধীরে আমার হাত থেকে বইগুলো নিয়ে বলল,
2: এই তুই আমায় ধাক্কা মারলি কেন রে?
0: সরি, আমি দেখতে পাইনি।
2: দেখতে পাসনি মানে অন্ধ নাকি?
0: আরে তুমিও তো আমায় ধাক্কা দিলে, তুমিও কি দেখতে পাওনি নাকি? তুমিও কি অন্ধ? সত্যি সেদিন আমি যে এমন একটা পাল্টা উত্তর দেব সেটা সত্যি কেউ আশা করেন। আশেপাশের ছেলেরা চমকে উঠেছিল আমার কথা শুনে। সবাই মনে মনে ভাবছিল এইবার বুঝি বুলটি দিল আমায় এক ঘা। কিন্তু বুলটি সেসব কিছুই করলো না, মুচকি হেসে আমাকে জিজ্ঞেস করলো,
2: নাম কি রে তোর?
0: আমার নাম ভোলানাথ মুখোপাধ্যায়, সবাই আমায় ভুলু বলে ডাকে।
2: বাহ, বেশ নাম তো তোর, ভোলু।
0: বলেই আলতো করে গাল টিপে দিল আমার, আর ব্যাস আমি ওখানেই ফ্ল্যাট। এরপর থেকে শয়নে স্বপনে জাগরণে ভোজনে বুলটির গাল টিপে ভোলু বলাটা কিছুতেই ভুলতে পারছি না আমি ভাই। এই ঘটনার পর আমার সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছে বুলটি। একদিন ল্যাবের ক্লাসে বুলটিকে একটা পেন্সিলও ধার দিয়েছিলাম।
1: আমার না সত্যি খুব রাগ হচ্ছিল ভোলুর উপর। আমি ভোলুর বেস্ট ফ্রেন্ড, আর আমায় কিনা এই সমস্ত খবর ভোলু কিছুই জানায়নি। আমি তো একেবারে রাগ করে ভোলুকে বললাম, এই শোন, তোর সঙ্গে আমার কোনো কথা নেই, তুই এত বড় সিরিয়াস একটা ঘটনা এতদিন আমায় বলিসনি।
0: আরে এসব কথা কি নিজের মুখে বলা যায়?
1: আহারে, একেবারে লজ্জাবতী লতা আমার, প্রেম করছো আর সেটা বলতে দোষ? হ্যাঁ,
0: প্রেম আর করলাম কই, সেদিনের পর তো আর কথাই হয়নি ওর সাথে।
1: সে কি কেন, তুই বল ওকে তোর মনের কথা।
0: তুই কি খেপেছিস? জানতে পারলে না ও আর ওর বাবা পিটিয়ে আমায় বৃন্দাবন দেখিয়ে দেবে।
1: হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। দেখ, তবে ভালো যখন বেসেছিস ভাই, তার জন্য সামান্য মার খেতে পারবি না? খাওয়া দাওয়ার ব্যাপারে অন্তত তোর কাছ থেকে এটা তো আশা করা যায় না।
0: না না, ওভাবে হবে না। যদি মার খেয়েই মরে গেলাম তাহলে আর ভালোবেসে কি লাভ? এই তুই আমায় হেল্প করবি কিনা বল না।
1: আমি?
0: হ্যাঁ ভাই, তুই তোর বন্ধুর এই দুর্দিনে তুই থাকবি না আমার পাশে? এই তোর বন্ধুত্ব, দে তাহলে আমার চাউমিন ফেরত দে।
1: এই রে, তো চাপে পড়লাম, তার উপর ওর ভালোবাসার চাউমিন এখন আমার পেটে, কি করি এখন? মানে যদি ওকে হেল্প করতে যাই, শিওর বুলটি বা ওর বাবার হাতে ধোলাই খাব। তারপর আমার বা ভুলুর বাড়িতে জানাজানি হলেও চলবে একেবারে সমান্তরে ফিজিক্যাল এবং ইমোশনাল অত্যাচার। কিন্তু ওকে মুখের ওপর নাও তো বলতে পারছি না। হাজার হলেও ছোটবেলার বন্ধু, ওর সাথে তখন থেকে বন্ধুত্ব, যখন আমরা স্কুলের ম্যামকেও আন্টি বলতাম। যাই হোক, হঠাৎ মাথা একটা আইডিয়া খেলে গেল। একটু ভেবে।

0: বললাম, শোন বলু, আমি তো তোর সঙ্গে আছি, কিন্তু এই দেখ, এই সব ব্যাপারে আমি তো একেবারে টোটাল অনভিজ্ঞ, তাই তোর এমন কারোর সাজেশন দরকার যার কিনা এইসব ব্যাপারে বেশ জ্ঞানগম্য আছে, আর সেই রকম একজনের হদিশ আমি তোকে দিতে পারি, বুঝলে?
1: কে সেই লোক ভাই?
0: আরে আমার মেজদারে, চারবার প্রেমে আঘাত পেয়েছে, ভাবতে পারিস? চারবার।
1: আরে মেজদা তো ব্রেকআপ স্পেশালিস্ট।
0: ওরে বোকা, প্রেম না হলে ব্রেকআপটা হবে কি করে? ব্রেকআপের জন্য তো আগে প্রেমিকা চাই, তাই না? কি বুঝলি?
1: এটা অবশ্য তুই মন্দ বলিসনি, কিন্তু মেজদা কি এ ব্যাপারে হেল্প করবে?
0: আলবাত করবে। তুই প্রেমে আঘাত পাওয়া পাবলিকদের জানিস না রে ভোলু, এদের কাছ থেকে অন্য ব্যাপারে হেল্প পা না পা, কিন্তু প্রেম ভালোবাসা এইসব ব্যাপারে এরা হেল্প করতে একেবারে জীবন দিয়ে দেবে। শোন, তুই শুধু আজ মেজদার কবিতার একটু বেশি তারিফ করবি, ঠিক আছে? বাকিটা আমি সামলে নেব, বুঝলি? এতে কি হলো, ভোলু একেবারে আনন্দে গদগদ হয়ে ওড়ানা লাড্ডুটার প্রায় অর্ধেকটাই আমায় দিয়ে দিল। আমি তো একেবারে চার পরনাই অবাক হলেও সেই মুহূর্তে লাড্ডুটা মিস করতে চাইছিলাম না, তাই তাড়াতাড়ি সেটাকে মুখে পুড়ে চিবোতে চিবোতে মনে ভাবলাম যে ব্যাপারটা কিন্তু সত্যি খুব সিরিয়াস। আমি মেজদার ঘরের বাইরেই অপেক্ষা করছিলাম। ঘরে মেজদা ভোলুকে নিয়ে নতুন কবিতা, যার নাম হাহুতাস, সেইটা শোনাচ্ছে। এই সময়টা আমি মেজদার ঘরে যাওয়ার রিস্ক কোনো মতে নিই না, বলতো যায় না যে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। একটু পরে ভোলুর গলায় একটা উচ্ছ্বসিত প্রশংসা শুনে বুঝলাম যে সংকট কেটে গেছে। আমি এবার দরজার আড়াল থেকে বেরিয়ে এসে মেজদার ঘরে ঢুকলাম। ভোলু তখনও মেজদার কবিতার একটা ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। মেজদার মুখে উচ্চ মার্গের হাসি। আমি আবার ওই মেজদার লেখার টেবিলের সামনে রাখা চেয়ারটাতে গিয়ে বসলাম। মেজদা, বলছি যে ভোলুর না তোমার একটু সাহায্যের দরকার, বুঝলে? ও তোমায় নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে।
2: আমার সাহায্য? হ্যাঁ তা বেশ, বল না, এতে লজ্জার কি আছে? এনিথিং ফর ভোলু।
0: আমি তখন ভোলুকে বললাম যে সব কথা খুলে বলতে। ও লজ্জা পাচ্ছে দেখে আমি সমস্ত কথা মেজদাকে খুলে বললাম। মেজদা একেবারে গভীর মনোযোগ দিয়ে সমস্ত কথাটা শুনল, তারপর ভোলুর দিকে তাকিয়ে বলল,
2: প্রেম? এই তোরা সেদিনে ছোঁড়ে তোরা প্রেমের বুঝিস কিরে? হ্যাঁ শুনি, এই সেদিনে তোদের নাক টিপলে দুধ বের হতো
1: না? আসলে
2: তা আমার কাছে কিরকম সাহায্য লাগবে শুনি।
1: না মেজদা, তুমি তো আসলে কবি মানুষ, অনেকবার প্রেমে আঘাত।
0: শোনো না, মানে আসলে তুমি তো আমাদের থেকে অনেক সিনিয়র, তাই আমরা চাই যে তুমি এই ব্যাপারে আমাদের একটু মার্গদর্শন করো। আসলে এইসব ব্যাপার তোমার মতো কবিরা তো ভালো বোঝে না, সেই জন্যই। কথাটা শেষ করে আমি ভোলুর দিকে কটমট করে তাকালাম, আর একটু হলেই একেবারে কেঁচিয়ে দিচ্ছিল। ও ব্যাটা জিভ বের করে এমন একটা বোকা বোকা হাসি দিল, মেজদার মুখ দেখে মনে হলো বাবু সন্তুষ্ট হয়েছেন।
2: তোর প্রবলেমটা হচ্ছে তুই তোর মনের কথা বলতে পারছিস না। এই না পারার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এক, বুলটির মার্কুটের স্বভাব। দুই, বুলটির মিলিটারি বাবা যে জানতে পারলে তোকে বিপদে ফেলতে পারে। আর তিন, তোর নিজের বাড়িতে জানতে পারলে গন্ডগুলির কেস। কিন্তু এসবের মধ্যেও আমি একটা খুব ছোট্ট প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি।
0: এর মধ্যে আবার প্লাস পয়েন্ট কি আছে মেজদা?
2: বাবা, আছে আছে, ভুলে গেলি? লাইব্রেরির মধ্যে সবার সামনে বুলটি হেসে ভোলুর গাল টিপে দিয়েছিল। তার মানে কি?
0: কি মানে কি?
2: আরে ওইটাই তো, যে মেয়ে চাইলেই ভোলুকে পিটিয়ে পাট করে দিতে পারতো, সে হঠাৎ আদর করে গাল টিপলো, মানে কুচকুচ হতা হে।
0: এইবারে একটু আশার আলো দেখতে পেয়ে ভোলু একেবারে নড়ে চড়ে বসলো, আর মেজদা বললো,
2: এই দাঁড়া দাঁড়া, এখনই এত নাচার কিছু নেই, এটা শুধুই এখনো অবধি একটা সম্ভাবনা মাত্র। ওই যে কথায় আছে না, ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ সাম।

0: সম্পত্তি কে কাজ কর ভুলু, মনের কথা বেশি চেপে রাখলে পেটে গ্যাস হয়, তাই আমার কথা যদি শুনিস তাহলে বলবো তুই বলেই দে। মেয়েরা সাহসী ছেলে খুব পছন্দ করে বুঝলি, তারপর যদি দেখিস হাওয়া খারাপ তারপর না হয় অন্য রাস্তা দেখতে হবে।
1: তা কি করে বলবো মেজদা, সামনে যাবো আর দুম করে বলে দেবো, ইয়ে ব্যাপারটা কেমন একটা লাগবে না?
0: মোদর কোথাকার, দুম করে কি ওইভাবে প্রপোজ করে নাই? প্রথমে দেখবি আশেপাশে লোকজন আছে কি, এটা ফর সেফটি পারপাস। লোকজনের সামনে মেয়েরা সমঝে চলে, বাঁচানোর লোক থাকবে আশেপাশে। এরপর হাঁটু গেড়ে বসে হাতে ফুল নিয়ে মুখের সামনে ধরবি। যদি প্রথমেই ফুলটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো কিল্লা ফতে হয়েই গেল। আর যদি নাও নিতে চায় তাহলে মন খুলে বলে দিবি তোর মনের কথা, আর তাও না নিলে একটু কান্নাকাটি করবি, দেখবি তখন আর ফুল না নিয়ে পারবে না।
2: কিন্তু মেজদা, বুলটি যা দজ্জাল মেয়ে, যদিও ভলুকে মেরে দেয় তখন তো মানে যাকে বলে গিয়ে একেবারে ফুল প্রেস্টিজ পাংচার।
0: এই অত প্রেস্টিজ প্রেস্টিজ করলে আর প্রেম করতে হবে না তোকে? আরে প্রেম করতে হলে একটু নির্লজ্জ হতে হয় বই কি, আর কি বেশ বললি যেন দজ্জাল, তাই না? হ্যাঁ, ওরে আমার প্রথম প্রেমিকা তোর বুলটির থেকে অন্তত 10 গুণ বেশি দজ্জাল ছিল রে। সেই তাকেও যখন হাঁটু গেড়ে বসে হাতে গোলাপ নিয়ে প্রপোজ করেছিলাম না, তখন সেও হ্যাঁ বলতে বাধ্য হয়েছিল।
2: তারপর কি হলো?
0: তারপর আর কি, বেশ কিছুদিন চললো আমাদের প্রেম। তখন কলেজ, তোদের মতনই বয়স, সদ্য যৌবন, বেশ ভালোই লাগছিল প্রেম করতে জানিস। একদিন ঠিক করলাম দুজনে ক্লাস বাঙ্ক করে আমাদের কলেজের রাস্তা থেকে কিছুটা দূরে রেলের মাঠের শেষে যে মন্দিরটা আছে সেখানে গিয়ে দুজনে বিয়ে করে নেব। অবশ্য এখন ওই সিঁদুর দিয়ে অল্প করেই বিয়ে হবে, যেমন ওই সিনেমা টিনেমাতে হয় আর কি। আর সিঁদুরটা লাগানো থাকবে ওর মাথার ঠিক ব্রহ্ম তালুতে। সিঁথিতে দিলে বাড়ির লোক যদি জানতে পারে তাহলে যে কি হবে সে তো বুঝতেই পারছিস, মানে ব্যাপারটা থাকবে শুধু আমাদের দুজনের মধ্যে, আমরাই শুধু জানবো আমরা বর আর বউ, স্বামী এবং স্ত্রী, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ।
2: পুরনো স্মৃতির মন্থন করে মেজদার চোখটা যেন ছলছল করে উঠল।
1: তারপর কি হলো? তারপর
0: তারপর আর নেই, সেই বিয়ের দিন সেও আর এলো না, বিয়েও আর হলো না। তারপর কিছুদিন আমি আর তার দেখাও পেলাম না, ফোন করলাম কিন্তু ফোনটাও কেউ ধরল না। কদিন পর তার এক বন্ধুর কাছে জানতে পারলাম তার পরিবার নাকি এখান থেকে দূরে কোথাও চলে গেছে।
2: মেজদা একেবারে চুপ করে গেল। বুঝতে পারলাম যে ওর মন পুরনো সমস্ত কথা ভেবে একেবারে উদাস হয়ে গেছে। আমরাও চুপ করে গেলাম। কোনো মহাপুরুষ বলেছে কিনা জানি না, যে না বলে থাকলে আমিই বলছি, যে ওই অতীত প্রেমের স্মৃতি অনেকটা বুকে জমে থাকা সর্দির মতন রে পাগলা। খানিকক্ষণ চুপ থেকে মেজদা আবার হঠাৎ গলা ছেড়ে আবৃত্তি করে উঠল।
0: প্রেম এভাবেই হারায় আর প্রেমিক মাছি তাড়ায়।
2: আমার পেটের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। মেজদা ধীরে ধীরে উঠে বাগানের দিকে হাঁটা লাগালো। বুঝতে পারলাম যে ওরা এখন কবিতা পেয়েছে। এই পুরনো প্রেমের ব্যথার সঙ্গে এই কবিতা পাওয়ার সম্পর্কটা মানে মারাত্মকভাবে সমানুপাতিক। যেতে যেতে আবার একটু ঘুরে দাঁড়ালো মেজদা, তারপর ভলুকে উদ্দেশ্য করে বলল,
0: তুই এগিয়ে যা ভলু, আমি তোর পিছনে আছি, তোর আর বুলটির প্রেম আমি হইয়েই ছাড়বো, এই গবাক্ষ রঞ্জন চাকলাদারের প্রমিস। তোকে ঠিক যেভাবে বললাম সেভাবে গিয়ে প্রপোজটা করে ফেল, তারপর কিছু হলে আমি তো রইলাম, যা।
2: পরদিন কলেজে সকাল থেকে ভলুকে বেশ এক্সাইটেড দেখলাম। আমি বললাম, কিরে ফুলটা এনেছিস?
1: হ্যাঁ।
2: কোথায় রেখেছিস? কোথায়?
1: টিফিন বাক্সে।
2: টিফিন বাক্সে গোলাপ? আরে সে তো একেবারে চটকে চচ্চড়ি হয়ে যাবে রে, এখনই দিয়ে দে তবে টাটকা থাকতে থাকতে। হলু এবার একটা উচ্চ মার্গের হাসি দিয়ে দার্শনিকের মতো আমাকে বললো, বুঝলেন,
1: শোন এই গোলাপ আমার ভালোবাসার গোলাপ, আমার ভালোবাসা যেমন কখনো ফুরবে না তেমন এই গোলাপও কখনো শুকাবে না।
2: আমি আর কথা বাড়ালাম না, কি যে ঘটতে চলেছে সেটা ভগবানই জানেন। তো টিফিনের সময় প্রতিদিনের মতো সবাই ক্লাসরুমের বাইরে চলে গেলে ভলুও নিজের টিফিন বক্স নিয়ে বসতেই আমি গিয়ে বললাম, তোর না লজ্জা লাগা দরকার বুঝলি তো, তোর তো এখন বুলটিকে প্রপোজ করার কথা আর তুই এখন টিফিন খেতে বসলি, একেবারে দারুণ লজ্জার ব্যাপার। হলু এক খাবলা চাউমিন মুখের মধ্যে চালান করে দিয়ে আমাকে বলল,
1: দাঁড়া না ভাই, যাচ্ছি তো, এত তাড়াহুড়ো করলে হয় নাকি, না খেলে শরীরে আর মনে বল পাবো কি করে।
2: হ্যাঁ, তুই ওই শরীর আর মনের বল বৃদ্ধি কর। এদিকে শম্পার কাছে আমি শুনলাম যে বুলটি এইচওডিকে বলে আজ টিফিনে বাড়ি চলে যাচ্ছে, ওর বাড়িতে কি একটা দরকার আছে। এই শুনে ভলুর খাওয়া গেল থমকে, তারপর ঠিক ওই খাপ থেকে তলোয়ার বের করার স্টাইলে ও টিফিন বক্সের চাউমিনের তলা থেকে বের করে আনলো একটা গোলাপ। তার পাপড়ি থেকে ঝুলছে চাউমিনের সুতো, পাতায় আর ডাঁটায় লেগে টমেটো সস। আমি এতক্ষণে ভুলুর ওই না শুকিয়ে যাওয়া প্রেমের রহস্যটা বুঝলাম, ফুলটা প্লাস্টিকের।
1: নাও আই এম রেডি টু প্রপোজ বুলটি।
2: দুজনে তাড়াতাড়ি ক্লাসরুমের বাইরে এসে দেখলাম যে বুলটি পিঠে ব্যাগ নিয়ে মেন গেটের দিকে এগোচ্ছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভুলু এক দৌড়ে একেবারে বুলটির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ভ্যাচ করে একটা শব্দ হলো, বুঝলাম ভলুর শার্টের কাপড় আর এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে দেহ রেখেছে। কিন্তু আমাদের নায়ক তো তখন মরিয়া হয়ে উঠেছে, কোনোদিকে তার কোনো খেয়াল নেই, প্রেম প্রেম ভাব নিয়ে তিনি তখন তাকিয়ে নায়িকার দিকে, আর আশেপাশে উপস্থিত সকলের চোখে তখন অগাধ বিস্ময়। মারাত্মক কিছু যে একটা ঘটতে চলেছে সেটা অনুমান করে থমথমে হয়ে গেছে চারিপাশের পরিবেশও, আকাশে বাতাসে একটা অসম্ভব নিস্তব্ধতা। আমাদের নায়িকার চোখেও অপার কৌতূহল। অবশেষে নীরবতা ভেঙে ফুলটাকে নায়িকার নাকের কাছে তুলে ধরে আমাদের নায়ক বলে উঠল,
1: এই বুলটি তুই কি কিছু বুঝতে পারছিস?
2: বুলটি ফুলটাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল,
3: আপাতত শুধু একটা প্লাস্টিকের গোলাপ ফুল দেখতে পাচ্ছি যাতে কিছু চাউমিনের টুকরো লেগে আছে, আর সেটা থেকে কেমন একটা টকশা টকশা গন্ধ ছাড়ছে।
1: আরে না না, সেসব নয়। আচ্ছা আমার চোখে কি তুই কিছুই দেখতে পাচ্ছিস না?
3: হ্যাঁ পাচ্ছি তো, কি নোংরা রে ভলু, সকালে উঠে চোখ ধুস না?
1: আরে না না, প্রেম প্রেম, আমার চোখে তুই প্রেম দেখতে পাচ্ছিস না বুলটি?
3: ও বাবা, প্রেম? মরে যাই মরে যাই, তা কার উপরে এত প্রেম উথলে উঠছে শুনি? তুই জানিস না না আমায় প্রেম নিবেদন নিষিদ্ধ?
1: জানি তো, কিন্তু মন যে মানে না রে। বুলটি বুলটি আই লাভ।
2: বাক্যটা শেষ হলো না, শেষ হলো না এই বাক্য। তার আগেই এক বিদম আঘাতের চোটে ভলুর ওই 97 কিলোর দেহটাও শূন্যে উঠে একটু দূরে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় এতক্ষণে সবাই খেয়াল করল যে ইতিমধ্যেই সিনে একজন নতুন কালো পোশাক এবং হেলমেট পরিহিত বাইক আরোহী ব্যক্তির আগমন ঘটেছে। সমবেত জনতার মধ্যে এখন একটা না নতুন কৌতূহলের সঞ্চার হয়েছে যে এই নবাগত ব্যক্তিটি কে, এ কি তবে বুলটির বয়ফ্রেন্ড নাকি অন্য কেউ? সেই আগন্তুক এতক্ষণে বাইকটাকে দাঁড় করিয়ে ভলুর কাছে গিয়ে ওকে ঘাড় ধরে টেনে তুলে দাঁড় করিয়ে অত্যন্ত ভারী কণ্ঠে বলল,
4: শোন হে ছোকরা, আমি দুটো জিনিস একদম পছন্দ করতে পারি না, এক বুলটির পিছনে ঘুরঘুর করার ছেলে, আর দুই চাউমিন। তোমার মধ্যে এই দুটো বদ ব্যাপারই আছে, তাই সাবধান করে দিচ্ছি, তুমি বুলটির থেকে দূরে থাকবে, না হলে না তোমার এই নধর ভুঁড়ি আমি ফাঁসিয়ে দেবো, বুঝেছো?
2: ভলুর অবস্থা বেচারি সত্যি তখন কাহিল, হাত পা সমস্ত কেটে গেছে, তবু সে কোনো রকমে বলল,
1: আপনি কে? বুলটির সাথে আপনার কি সম্পর্ক শুনি?
2: আগন্তুক এতক্ষণে নিজের হেলমেট খুলল। উপস্থিত সবাই দেখল যে আগন্তুক একজন মহিলা, হেলমেট পরে থাকার ফলে তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, গরমে ঘেটে গেছে চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, উনি নিজের মুখটা

0: ভলুর সামনে নিয়ে গেলেন। তারপর এক অতি পরিচিত হিন্দি সিনেমার একটি সিকোয়েন্সের মতো করে নিজের সেই ভারী কণ্ঠে বললেন,
1: আমি বুলটের দিদি, আমি মঞ্জুলিকা।
0: হাঁটুর কাছে আয়োডিনটা লাগাতেই একরকম কোকিয়ে উঠল ভলু।
2: ও বাবা গো, কি জ্বালা করছে গো, আমি আর বুলটি ধারে।

0: ভুলু, একবার প্রেমে পড়েছ মানে আর তো তোমার নিস্তার নেই। আর মেরেছে তো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?
1: মোটেই কলসির কানা নয় মেজদা, যে শটটা ভুলুকে মেরেছিল না তাতে বুলটির দিদিকে রীতিমতন মারাদোনা বলা চলে। একেবারে তুলোধরা করে ছেড়ে দিয়েছ গো আমাদের ভুলুটাকে। মেজদা দুজনকে একটা ধমক দিয়ে বলল,
0: এই ফালতু বকিস না তো, প্রেম করব অথচ মার খাবো না, হার্ট ব্রেক হবে না, গার্লফ্রেন্ডের পিছনে পয়সা খরচ করব না, এরকম বললে চলে নাকি? প্রেম করা কি অতই সহজ নাকি? শুনি, সবে তো মেয়ের দিদি মেরেছে, এরপর মেয়ের বাবা আসবে, তারপর পাড়ার রোমিও দাদা এসে ভলুকে পেটাবে, তারপর সবশেষে গিয়ে ভলু খাওয়া দাওয়া ছেড়ে দেবে বুলটিকে পাওয়ার জন্য, তখন গিয়ে বুলটির মনে ভালোবাসা জাগবে। এত কিছুর পর তবে গিয়ে না মিলন, এতই সোজা নাকি সবকিছু? হ্যাঁ,
2: তাহলে এখন কি হবে মেজদা? বুলটির দিদি তো আমাকে ওর ধারে কাছে যেতে বারণ করে দিয়েছে।
0: দেখ, বুলটির দিদি তোকে আঘাত করলেও বুলটি কিন্তু তোকে কিছু বলেনি, তার মানে এটা ধরে নেওয়া যেতেই পারে যে বুলটিরও এতে অল্প অল্প সম্মতি আছে। এবার এটাও হতে পারে বুলটি কিছু করার আগেই ওর দিদি এসে ওর কাজটা করে দিয়েছে। মানে এখানে বুলটির মনের কথাটা জানা খুবই দরকার। তুই এক কাজ কর, তুই তোর মনের অবস্থা নিয়ে ওকে একটা চিঠি লেখ, আর সেখানে ওর মতামতও জানতে চা। যদি ওর মত আছে দেখিস তাহলে তো হয়েই গেল, আর না হলে ওই আগের যে যে স্টেপগুলো বললাম সেগুলো একে একে ফলো করতে হবে।
1: চিঠি লেখার কি দরকার, একটা মেসেজ করে দিলেই তো হয়, ব্যাপারটা একটু কম রিস্কের হতো।
0: না হয় না, এই তোদের জেনারেশনের দোষ বুঝলি, সবকিছুই রেডিমেড চাই। ওরে, প্রেম পত্রের ফ্লেভার টেক্সট মেসেজে কি পাওয়া যায়? আর টেক্সট মেসেজ দিলে সেটা বুলটি পড়বে কিনা সে নিয়ে সন্দেহ আছে, কিন্তু লাভ লেটারটা পড়বেই। যতই কড়া ধাতের মেয়ে হোক, লাভ লেটারের কৌতূহল দমানোর ক্ষমতা ওর নেই। বলু, তুই আমার কথা শোন, আজই একটা লাভ লেটার লিখে ফেল, তারপর স্কুলে বা অন্য কোথাও বুলটিকে ডেকে সেই চিঠিটা দিয়ে দে, কেমন?
2: কিন্তু কি লিখবো মেজদা?
0: আরে সেটাও কি আমি বলে দেবো নাকি? তোর মনের দুঃখ কষ্ট ভালোবাসা এসব উজাড় করে লিখবি সেই চিঠি, সাথে জুড়ে দিবি কবিগো অক্ষরঞ্জন চাকলাদারের একটা কবিতার লাইন, এটা বলেই আমি আমার সেই প্রথম প্রেমিকাকে ইমপ্রেস করেছিলাম রে। ওগো কঠিন প্রেমিকা, আর কত থাকবে একা একা।
1: বাকিটা আমি আর শোনার রিস্ক নিলাম না, মুড়ি মুড়ি করে উঠে দৌড় লাগালাম। আজ আমরা সকাল 6:30 থেকে দাঁড়িয়ে জগবন্ধু গ্যারাজের পাশের গলিটাতে, এই রাস্তা দিয়েই আজ সকালবেলা বায়োলজি কোচিংয়ে পড়তে যাবে বুলটি। আগের দিন সারা রাত জেগে একটা প্রেম পত্র লিখেছে ভলু, কি লিখেছে সেটা জিজ্ঞেস করতে ভলু খুব গম্ভীরভাবে উত্তর দিয়েছে আমার,
2: এটা প্রেমিক প্রেমিকার সিক্রেট, সবাইকে বলতে নেই।
1: ইতিমধ্যে আমি বুলটির বন্ধু শম্পাকে ফুচকার ঘুষ দিয়ে বুলটির দিদির ডিটেলসটা জোগাড় করেছি। ওর দিদি মঞ্জুলিকা বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুলিশ বিভাগে চাকরি করে, ক্যারাটেতে একেবারে ব্ল্যাক বেল্ট, তাইকুন্ডুতে ব্রাউন বেল্ট, ভালোবাসে বন্দুক চালাতে আর ক্রিমিনালদের ধরে একেবারে থার্ড ডিগ্রি দিতে। সব থেকে অপছন্দের জিনিস হলো চাউমিন আর প্রেম। পার্কে পার্কে ঘুরে ঘুরে প্রেমিক যুগলদের ধরে পেটানো নাকি ওনার হবি। বর্তমানে রাজস্থানে পোস্টিং, আর ইদানিং দিন দশেকের ছুটিতে বাড়িতে এসেছে। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর অবশেষে বড় রাস্তার মোড়ে ব্যাগ পিঠে বুলটির দেখা পেলাম। সকালের ফাঁকা রাস্তায় জগিং করতে করতে, মানে মাঝে মাঝে ওই শূন্যে বক্সিং প্র্যাকটিস করছে বুলটি। একটু কাছাকাছি আসতেই আমি ভলুকে সামনে ঠেলে দিলাম শহীদ হওয়ার জন্য। এইবার ভলুকে দেখে প্রথমে একটু হক চকিয়ে গেল বুলটি, তারপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আপাদ মস্তক ভলুকে নিরীক্ষণ করে বলল,
3: আবার কি চাই শুনি? সেদিন দিদির হাতে মার খেয়েও শিক্ষা হয়নি না, আবার বিরক্ত করতে চলে এসেছিস?
2: বুলটি, আমি জানি আমি তোর থেকে অনেক দুর্বল, অনেক কম স্মার্ট, মারামারি লেখাপড়া কোনো কিছুতেই খুব একটা ভালো ছেলে।

0: কিন্তু তা বলে আমি এমন ছেলেও নই যে তোকে বারবার বিরক্ত করব বা তোর পেছন পেছন ঘুরব। আমি আজ শুধু একটা কথা জানতে তোর সামনে এসেছি, সেটা জানা হয়ে গেলে আর কখনো তোকে বিরক্ত করব না। সেদিন তোর দিদি আমাকে মেরেছিল ঠিকই, কিন্তু আমি তো তোকে আমার মনের কথা বলেছিলাম। সেদিন কিন্তু তোর কাছ থেকে কোনো উত্তর আমি পাইনি। আমি আজ শুধু তোর উত্তরটা জানতে এসেছি।
1: এমন একটা উত্তর সত্যি এক্সপেক্ট করেনি বুলটি। ওর চোখে এতক্ষণ ধরে লেগে থাকা কৌতুক ধীরে ধীরে মিলিয়ে গেল। তার জায়গায় ভেসে উঠল একটা অবদমিত অনুরাগ। চিবুকে ফুটে উঠল নারীত্বের একটা লাল আভা। খানিকক্ষণ ভোলুর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে মাটির দিকে চোখ নামালো বুলটি। তারপর গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল,
2: দেখ ভোলু, আমি জানি তুই আর পাঁচটা ছেলের থেকে আলাদা, খুব ভালো মনের মানুষ তুই, তাই আমি চাই না আমার দ্বারা তোর কোনো রকম কোনো বিপদ বা ক্ষতি হোক। এসব প্রেম ভালোবাসা এগুলো আমার জন্য নয় রে। আমার বাবা দিদি কেউ এইসব কিচ্ছু পছন্দ করে না। কেউ আমার প্রেমে পড়েছে শুনলে আমার বাবা আর দিদি তার সাথে খুব খারাপ ব্যবহার করবে। আমি চাই না তোর সাথে তেমনটা হোক, তাই তোর ভালোর জন্যই বলছি ভোলু, আমার থেকে দূরে থাক, এসব প্রেম ভালোবাসা ভুলে যা।
0: আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না বুলটি, তোর মনেও কি আমার প্রতি টান আছে?
1: বুলটি উত্তর দিল না, মাথা নিচু করে হাত কচলাতে লাগল। আর দূরে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, সত্যি প্রেম কি আশ্চর্য জিনিস। একদিকে ভোলুর মতন শান্ত ছেলেও কেমন ভয়টরহীন মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে বুলটির মতো একটা বাঘা মেয়েও আজ কেমন লজ্জায় অবনত হয়ে অধোবদনে দাঁড়িয়ে আছে। আর তবে এইবার যেটা হলো সেটা একেবারে অপ্রত্যাশিত। হলু হঠাৎ করে খেপে গিয়ে বুলটির দুটো হাত চেপে ধরল।
0: তুই শুধু একবার বল বুলটি, তোর মনেও কি আমার জন্য ফিলিংস আছে? দেখবি আমি পুরো নিজেকে বদলে নেব। আমি আমি চাউমিন খাওয়া ছেড়ে দেব, জিম করে রোগা হয়ে যাব, ক্যারাটে কুংফু শিখবো, সব কিছু আমি করতে পারি তোর জন্য। তুই শুধু হ্যাঁ বল বুলটি, শুধু একবার হ্যাঁ বল।
1: বুলটি অনেকক্ষণ ধরেই হুসখুস করছিল। ধীরে ধীরে অনেক ছেলেমেয়ে কোচিংয়ে পড়তে আসছে, তাদের উৎসুক চোখ যাওয়ার পথে একবার মেপে যাচ্ছিল ওদের দুজনকে। এ ব্যাপারে ভুলুর খেয়াল না থাকলেও বুলটি কিন্তু অনেকক্ষণ ধরেই বেশ অস্বস্তি বোধ করছিল ব্যাপারটাতে। আর এবার যখন ভুলু একটু বেশি জোরেই চেপে ধরল ওর হাতটা, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না বুলটি। হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালো কোচিংয়ের দিকে। মুহূর্তের জন্য যেন নিরবতা নেমে এলো চারিদিকে। ভোলু প্রথমে ব্যাপারটায় একেবারে হকচকিয়ে গেছিল, তারপর হুঁশ ফিরতে মাথা নামিয়ে কান্নাটাকে যতদূর সম্ভব চেপে দৌড় দিল বাড়ির দিকে। যাওয়ার সময় পকেট থেকে বের করে ছুঁড়ে ফেলে দিয়ে গেল ওর লেখা চিঠি। আমি এগিয়ে এসে চিঠিটা তুলে বুলটির পেছনে দৌড় দিলাম।
3: এই এই বুলটি!
1: বুলটি দাঁড়ালো, ওর চোখেও তখন তীব্র একটা অপরাধ বোধ ফুটে উঠেছে। চিঠিটা ওর সামনে তুলে ধরে বললাম, বুলটি এটাও সারা জেগে লিখেছে শুধুমাত্র তোকে দেবে বলে, ইচ্ছে হলে পড়ে দেখিস একবার, হয়তো তারপর ওকে খুব একটা খারাপ মানুষ বলে মনে হবে না তোর। আসলে পাগলটা এমনই রে, খুব ইমোশনাল। বুলটি ধীরে ধীরে আমার হাত থেকে চিঠিটা নিল, তারপর মাথা নিচু করে কোচিংয়ের দিকে হাঁটে লাগাল। আমি আর মেজদা বসে আছি জেলা হাসপাতালের 27 নম্বর ঘরে। ভোলু কাল থেকে কিছু না খাওয়ার ফলে রাতের দিকে অজ্ঞান হয়ে গেছিল, তখনই সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ব্যাপারটা জানতে পারি সকালবেলা, জানতে পেরেই আমি আর মেজদা একেবারে ছুটে এসেছি। এখন বেলা 10টা বাজে, ভোলু বিছানায় শুয়ে আমি আর মেজদা ওর পাশে বসে আছে। ডাক্তারবাবু অবশ্য বলেছেন যে ভয়ের কিছুই নেই, ওর আসলে একদম না খেয়ে থাকার অভ্যেস নেই, তো তাই অজ্ঞান হয়ে পড়েছিল, অন্য আর কোনো সমস্যা ভুলুর নেই। তবু আজকের দিনটা ডাক্তারবাবু ওকে অবজারভেশনের জন্য রেখেছেন। ভুলুর বাবা মা একটু আশ্বস্ত হয়ে এখন বাড়ি গেছেন ওকে আমাদের জিম্মায় রেখে। মেজদার থাকতে না পেরে বলুর কানটা সজোরে মুলে দিয়ে বলল,
3: আরে হতভাগা, তোর লজ্জা করে না? হ্যাঁ, শেষে কিনা একদিন না খেয়েই অজ্ঞান হয়ে গেলি। আমি এরকম কত না খেয়েছিলাম জানিস? টেস্টিজ ফেস্টিজ সব মাটিতে মিশিয়ে দিলে হতচ্ছাড়া।
1: আমি চমকে মেজদার দিকে তাকালাম। ভুলু না খেয়ে আছে সেটাও রাগের কারণ, নাকি বাড়াবাড়ি কিছু হয়ে যায়নি সেটাই ওর আসল রাগের কারণ, সেটা বুঝতে চেষ্টা করলাম। ভুলু অনুশোচনা মেশানো গলায় উত্তর দিল,
0: কি করব? আরে কিন্তু তুই না খেয়েছিলি কেন ইডিয়েট? একটা মেয়ে চলে গেছে বলে কেউ খাওয়া দাওয়া ছাড়ে নাকি? ছি ছি ছি ছি, আমাকে দেখ, আমাকে দেখ, চারবার প্রেমে ঘা খেয়েছি, তাও কি এসব করতে গেছি? তার জায়গায় নিজের সব ব্যথা ঢেলে দিয়েছি সাহিত্যে, আমার কবিতার মধ্যে।
4: কিন্তু আমি কোথায় ঢালবো মেজদা?
1: ফুট কাটি আমি, তুই খাওয়ায় ঢেলে দে, ওটা তোর একেবারে হাইলি এক্সপোজড ট্যালেন্ট, বুঝলি?
3: তুই এবার বুলটিকে ভুলে যা ভলু, তুই শুধু তোর খাওয়াতে ফোকাস কর। আমি দেখেছি তোর মধ্যে হজম করার একটা সহজাত ক্ষমতা আছে।
1: হ্যাঁ, সে আর বলতে,
3: এখানে ট্যালেন্ট থাকলে এরকম কত বুলটি ফুলটি গুলটি আসবে আর যাবে দেখবি।
4: কিন্তু তুমি যে বলেছিলে বুলটির মনে আমার জন্য ভালোবাসা জাগবে।
3: আরে কিন্তু তার আগে তো অনেকগুলো স্টেপ ছিল মরকোট, মাঝখান থেকে স্টেপ জাম্প করলে কি করে হবে শুনি? এ কি কেসিনাগের অ্যালজেব্রা নাকি?
4: তাহলে কি আর কোনো উপায় নেই?
3: না, আর কিছু করার নেই, সব শেষ।
1: কিন্তু মেজদার কথা শেষ হতে না হতেই ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। ঝড়ের মতন দরজা ঠেলে ঘরে ঢুকল বুলটি। তারপর মাত্র এক মুহূর্ত একটু থমকেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়ল ভুলুর বুকের উপর। পুরো ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটে গেল যে আমি মেজদার ভুলু তিনজনেই একেবারে থ মেরে গেলাম। বুলটি ভুলুর বুকের উপর শুয়ে কাঁদতে লাগলো।
2: সরি বলো, আমি তোকে হার্ট করতে চাইনি। আমি জানি তুই খুব ভালো ছেলে, অন্যদের থেকে একদম আলাদা, নিজের একটা আলাদা জগতে থাকিস তুই, তাই আমি চাইনি আমার জন্য তুই কোনো রকম ভাবে ব্যথা বা কষ্ট পা। আমার বাবা দিদি এরা তোর এই প্রেম ভালোবাসার মানে বুঝবে না রে, তোকে তোকে নানান ভাবে হেনস্থা করবে। আর ঠিক সেই জন্যই তো আমি চাইছিলাম যাতে তুই আমাকে ভুলে যাস। কিন্তু যখন আজ সকালে খবর পেলাম তুই অজ্ঞান হয়ে গেছিস, তখন আর তখন আর আমি নিজেকে আটকাতে পারলাম না। জানিস, কাল রাতে তোর চিঠিটা পড়ে আমি খুব কেঁদেছি, খুব কেঁদেছি। আমি এত কিছু লুকিয়ে আছে তোর ভেতরে, আমি সত্যি বুঝি দিলে বলো, এত ভালোবাসিস তুই আমায়।
1: এতক্ষণ বেশ হাসি হাসি মুখ নিয়ে বুলটির কথা শুনছিল মেজদা, এবার প্রশ্ন করল,
3: বলছি ও ভালোবাসে সে কথা নয় হলো বুলটি, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তুমিও কি আমাদের এই ভাইটিকে ভালোবাসো?
2: কিন্তু কিন্তু আমার দিদি আর বাবা, দিদি এসব জানতে পারলে তো তুল কালাম বাঁধাবে।
5: দিদি সবটাই জানে।
1: বাইরে থেকে আসা গলার স্বরে আমি তো একেবারে চমকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকলো বুলটির দিদি মঞ্জুলিকা। ভুলু তো একেবারে তাড়াতাড়ি করে বুলটিকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিল। আমিও একটু দেওয়ালের দিকে গিয়ে সরে বসলাম।
5: তোকে ডাকতে গিয়ে দেখলাম তুই ঘরে নেই, কিন্তু তোর বালিশের পাশে এই চিঠিটা পড়ে আছে। ব্যাপারটা বুঝেই বাইক নিয়ে ছুটলাম ভোলুর বাড়ির দিকে। সেখানে গিয়ে খবর পেলাম ভোলুর এই অবস্থা। তারপর সেখান থেকে সোজা এখানে ছুটে এলাম। আমার ভোলুর কাছে একটা প্রশ্ন আছে, চিঠির শেষের ওই কবিতাটা তুমি কোথায় পেলে ভোলু?
3: এক্সকিউজ মি, ওটা আমার লেখা, কিন্তু আপনি বলুন তো এই দুটো ছেলে মেয়ে প্রেম করলে?
1: মেজদা এতক্ষণ দরজার উল্টো দিকে মুখ করে বসেছিল, এইবার কথা বলতে বলতে ঘুরে তাকাল, আর তাকানোর সঙ্গে সঙ্গে মুখের কথাটা মুখেই আটকে গেল মেজদার।

0: আমরা সবিস্ময়ে দেখলাম মেজদা অবাক হয়ে তাকিয়ে আছে মঞ্জুলিকাদির দিকে। মঞ্জুলিকাদিও কেমন যেন একটা ভ্যাবাচাকা খেয়ে গেছে মেজদাকে দেখে। দুজনের কারো মুখেই কথা সরছে না, অপলক দৃষ্টিতে ওরা তাকিয়ে একে অপরের দিকে। আমি ভুলু আর বুলটি একে অপরের মুখ চাচাই করলাম, কি যে হচ্ছে আমাদের কারো মাথাতেই ঢুকছে না। বেশ কিছুক্ষণ পরে প্রথম কথা বলল মেজদা।
1: মাজু, তুমি
2: গাবু, তুমি এখানে?
1: আমি তো ভাবতেই পারছি না তুমি আবার এতদিন পর আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি তাহলে বুলটির দিদি?
2: আমিও ভাবিনি কোনোদিন তোমার সাথে আর দেখা হবে। চিঠির কবিতাটা পড়েই আমার সন্দেহ হয়েছিল, মনে আছে? ওই কবিতাটা বলেই তো তুমি, কিন্তু সত্যি ভাবতে পারিনি সত্যি সত্যি তোমার দেখা পাবো।
1: মাজু, তুমি সেদিন কেন এলে না গো? সব তো ঠিক ছিল, সেদিনের পরে কোথায় হারিয়ে গেলে?
2: আর বলো না, সেদিনের কথা ভাবলে আমার আজও কান্না পায়। আমাদের সে দেখা হওয়ার আগের রাত পাড়ার এক ফাস্টফুড স্টল থেকে চাউমিন কিনে খেয়েছিলাম। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বমি আর পেট খারাপ। রাতের দিকে বাড়াবাড়ি হলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পরদিনই বাবা আমাদের নিয়ে পণ্ডিচেরি চলে যান। যাওয়ার আগে শরীর খারাপ থাকায় আমি পারিনি তোমার সঙ্গে দেখা করে উঠতে। সেই থেকে আমি চাউমিন জিনিসটাকে দুচক্ষে সহ্য করতে পারি না। আমাদের বিচ্ছেদের পিছনে ওটাই তো আসল কারণ। আর সহ্য করতে পারি না কারোর প্রেম করা, কারণ প্রেম পূর্ণতা না পেলে যে কত কষ্ট হয় সেটা আমি জানি।
1: কিন্তু তুমি আমায় ফোন করলে না কেন?
2: কি করে করবো, আমার তো তখন গোদাটেলের কানেকশন, ওদের তো 28 দিনে মাস। ভেবেছিলাম আমাদের বিয়েটা হলে তোমার টাকাতেই আমার রিচার্জটা করাবো, কিন্তু তার হলো কোথায়?
1: মাজু, তুমি চাইলে এখনো কিন্তু আমাদের বিয়েটা হতে পারে। তুমি করবে আমায় বিয়ে?
0: মেজদা এগিয়ে এসে মঞ্জুলিকাদির হাতটা ধরল। মঞ্জুলিকাদি কিছুক্ষণ মেজদার দিকে তাকিয়ে তারপর লাজুক ভাবে মুখ নামিয়ে সম্মতি সূচক ঘাড় নাড়ল। আমি আর থাকতে না পেরে একেবারে হাততালি দিয়ে উঠলাম।
3: তাহলে আমাদের ব্যাপারটা কি হবে মেজদা?
0: মঞ্জুলিকা দিয়ে হেসে বোলটির হাতটা ভোলুর হাতে দিয়ে বলল,
2: কোনো চিন্তা নেই ভোলু, আমি তো এখন শুধু বোলটির দিদি না, তোমাদের বৌদিও। সুতরাং ঠাকুরপোর জন্য এইটুকু তো আমি করতেই হবে, কোনো চিন্তা নেই। তোমরা এখন মন দিয়ে লেখাপড়া করো, বাকি ব্যাপারগুলো আমি সামলে নেব।
0: এর পরের ঘটনা সংক্ষিপ্ত। মেজদা আর মঞ্জুলিকাদির বিয়ের প্রস্তুতি চলছে, এতে বাড়ির সবাই খুব খুশি। অন্যদিকে ভোলু আর বুলটিও একেবারে চুটিয়ে প্রেম করছে। এদিকে বুলটির প্রেমের গুণেই হবে ভোলুর ওজন একেবারে সেঞ্চুরি পার করে ফেলেছে, তাতে মতি কাকিমা যার পর নাই খুশি। মুদ্দা কথা, সবকিছু বেশ ভালোই চলছে। আমিও আজকাল মেজদার কবিতাগুলো দিয়ে পার্ট টাইমে লোকেদের কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করে চলেছি, তাতে আমার যাওই 2 পয়সা ইনকাম হচ্ছে তা নেহা তো মন্দ নয়। ইদানিং পশারও বেশ খানিকটা বেড়েছে। এইবার প্রশ্ন হচ্ছে যে কেন আমি এই গল্প আপনাদের শোনাতে গেলাম? আসলে উদ্দেশ্য একটাই জানেন তো, যদি এই গল্প শুনে কেউ উৎসাহিত হয়, যদি মেজদা আর ভোলু পারে, তাহলে তোমরাই বা পারবে না কেন শুনি? তাই হাল ছেড়ো না বন্ধু, কেউ না কেউ তোমার জন্য ঠিক আছে, তবে চেষ্টাটা নিজেকেই করতে হবে।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন জিৎ দত্তর লেখা কবিতা চাউমিন আর একটুখানি প্রেম, গল্পের কথক অরিজিৎ, ভোলু অর্ণব, বুলটি অপরূপা, কথকের মেজদা শ্রী গবাক্ষ চাকলাদার বাসু,

0: গোষ্ঠীর দিদি মঞ্জুলিকা অভিপ্সা, ভোলুর মা মতি কাকিমা গোপা, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

চারদিকে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি, নরম নরম শীতল হাওয়া, তার মধ্যে মনের মাঝে প্রেমের গান গাওয়া। হ্যাঁ, এই নিয়েই তো আজকের গল্প স্বল্প। আজকের গল্প স্বল্পের গল্পটার হ্যাপি এন্ডিংটা একেবারে হৃদয় স্পর্শ করে গেল আমার। সত্যি এভাবেই যদি প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষকে আগলে রাখে এবং কোনো না কোনো ঘটনাক্রমে প্রিয় মানুষের সঙ্গে আবার মিলিত হতে পারে, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? আমরা যখন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক রেখে তারপর আস্তে আস্তে কোনো একটা কারণে তার সাথে দূরত্ব তৈরি হয়ে যায়, তখন কি থেকে যায় জানেন তো? সুন্দর মুহূর্তগুলো, প্রিয় মানুষটার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গী হয়ে যায়। যেমন এই যে একটা ঘন্টা আমার জন্য একটা খুব সুন্দর মুহূর্ত তৈরি করলো, আমার বহুদিন মনে থাকবে, এই গল্পটাও মনে থাকবে, এবং এই আপনাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন হয় এই কাহিনীর মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে, এই 107 FM রেইনবো চ্যানেলের মাধ্যমে, এটাও একটা বিরাট বড় প্রাপ্তি আমার জন্য। তাহলে এবারে একেবারে তৈরি হয়ে নিয়েছেন তো, গল্পটা তো মন দিয়ে শুনে নিয়েছেন, এইবার এইবার গল্প থেকে একটা সোজা প্রশ্ন, সোজা প্রশ্ন যে এই গল্পটা আপনার কেমন লাগলো। একটা গঠনমূলক সমালোচনা আপনি পাঠিয়েই দিন 9903659992। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কেন ভালো লেগেছে, আর যদি ভালো না লেগে একটু অন্যরকম, মানে একটু নেতিবাচক যদি আপনার রায় হয় তাহলে সেটাই বা কেন হলো। আর তৃতীয়ত, এই গল্পের মধ্যে কিছুটা অংশ যদি আপনার ভালো লেগেছে আর কিছুটা অংশ যদি আপনার ভালো লাগেনি, তারও কারণ যদি আপনি লিখে পাঠান, মানে যে কোনো একটা কারণ তো আপনি লিখে অবশ্যই পাঠাবেন 9903659992 এই নম্বরে, 9903659992 এই নম্বরে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানাতে ভুলবেন না বন্ধু, কিছুতেই ভুলবেন না। নাহলে কিন্তু আমরা মঙ্গলবার কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে আমাদের প্রিয় জয়ী কন্টেস্টেন্টকে নিয়ে যেতে পারবো না। তাহলে বন্ধুরা একদম একদম নিয়ম মেনে 9903659992 এই নাম্বারে আপনার বক্তব্যটা পাঠিয়ে দিন, চটপট পাঠিয়ে দিন, কারণ এখন বাজছে রাত 1:57 হয়ে 57 সেকেন্ড, আমি 2:02 অবধি, মানে একটা ঘন্টা আপনাকে সময় দিলাম আপনার বক্তব্য জানানোর জন্য। সেই আমাদের চিরপরিচিত নাম্বার 9903659992, সোহম কিন্তু অপেক্ষা করে থাকবে। এছাড়াও আমার অনুষ্ঠান করা নিয়ে, উপস্থাপনা নিয়ে, এই গল্প স্বল্প নিয়ে যদি আপনার আপনার আপনার কোনো বক্তব্য থাকে, সেটাও কিন্তু এই একই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। যাই হোক, শেষবারের মতো আবারও একবার মোবাইল নাম্বারটা বলে দিই, সেটা হলো 9903659992। আজকের গল্প স্বল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো, আমি বসে রয়েছি আপনাদের বার্তার প্রতীক্ষায়। এবারে শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন সেতারে রাগ নটমলহার, শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তীর পরিবেশনায়।

খুনশুলেন। সেতারে রাগ নটমলহার, শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তীর পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীতে এখন শুনবেন সুরদাসী মলহার রাগে খেয়াল, শিল্পী রীতা রায়ের পরিবেশনায়।

0: এখন শুনলেন সর্দাশি মালহার রাগে খেয়াল, শিল্পী রীতা রায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুর রঞ্জনী। রাত দুটো থেকে ভোর চারটে পর্যন্ত 107 FM রেনবয় শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে প্রথমার্থে রয়েছি আমি সোহম।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

বৃষ্টি ভিজা রাতে আপনাদের সাথে গল্প শোনাতে হয়ে গেছে, গল্প শোনানো, এবার গান শোনাতে চলে এসেছি আমি সোহম। বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে সময়টা এখন রাত 2:01, এখনো বাইরে বৃষ্টি। কোথাও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কোথাও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, কোথাও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া, এই দুই মিলে গভীর রাতের পরিবেশকে একটা স্বর্গীয় অনুভূতিতে উন্নীত করেছে। হ্যাঁ বন্ধুরা, যখনই অনুষ্ঠানের মাঝে মধ্যে একটু বেরিয়ে বাইরের অবস্থান দেখছি, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টিতে গাছপালা ভিজে যাচ্ছে, প্রত্যেকটা ল্যাম্পপোস্ট আলোগুলো কেমন যেন ফ্যাকাশে, আর এই গভীর রাত এক রহস্যের আঁতুড়ঘর হয়ে উঠেছে। মানুষের মনের গভীরে থাকা কত কথা, কত চিন্তা, কত ভালোবাসা এমন সময় উৎসারিত হয়। এমন সময় তো আমাদের ব্যস্ততাহীন একটা সময়, যে সময়ে আমরা অতীতের অনেক সুন্দর মুহূর্তকে চোখ বন্ধ করলেই দেখতে পাই। চলুন না গান শুনতে শুনতে দেখি, প্রথম গানটি আছে শুনব অনুরাধা পড়োয়াল এবং এসপি বালাসুব্রহ্মণ্যমের কণ্ঠে আজ আমি যান ছবি থেকে, এবং তারপরের গানটি কবি হা কবি না ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। চলুন শুনে নিই পরপর দুটি গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনলাম পরপর দুটো গান, আজ আমি জান এবং কবি হাঁ কবি না ছবি থেকে নাইনটিজের গান শোনাচ্ছি। নাইনটিজ মানেই রোম্যান্সের সময়, রোম্যান্টিক গান, রোম্যান্টিক ছবি, আর মানুষের মনের মধ্যেও যেন ভালোবাসার পরিমাণটা একটু বেশি ছিল, ভালোবাসা নিয়ে ফ্যান্টাসি অনেক ছিল, ভালোবাসাকে কেন্দ্র করে তারা কল্পনা করতো, রূপকথা করতো। হ্যাঁ, অনেক কষ্ট করে তারা সংসার গড়ে তুলবে, সেখানে না প্রাচুর্য না হয় নাই থাকলো, কিন্তু থাকবে ভালোবাসা। আর ভালোবাসাকে পাথেয় করেই মানুষ তখনও এগিয়ে যেত, এখনও এগিয়ে যায়, আর থেকে যায় ভালোবাসার, ভালো থাকার, ভালো রাখার কিছু অসামান্য স্মৃতি। 107 FM রেনবো হিন্দি সাজ বিট গানের অনুষ্ঠান আপকে লিয়েতে আজ সোহমের সঙ্গে গান শুনছেন আপনারা। আর আপনার মনেরও এমন কিছু ভালো থাকার স্মৃতি, ভালোবাসার স্মৃতি, ভালো রাখার স্মৃতি যদি থাকে, এই গানগুলো শুনে তার জাদুকাঠি স্পর্শে যদি সেই স্মৃতিগুলোর খণ্ড খণ্ড দৃশ্য চোখ বন্ধগুলো আপনার মনের মাঝে ভেসে ওঠে, আমার অনুষ্ঠান করা সার্থক। চলুন শুনে নিই এবারে পরপর দুটি গান, দিল কা ক্যা কসুর এবং মাসুক ছবি থেকে সাদ নাসারগম এবং অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি আর শুনছেন না আপনাকে নিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা করতে ছিল, আমারও খুব নস্টালজিক লাগে আর আপনাদের তো নিশ্চয়ই খুব ভালো লাগে, নস্টালজিক লাগে। নস্টালজিয়ায় হারিয়ে যাই আমরা, আমি আপনি আমরা সবাই। কেন বলুন তো, ওই যে সময়টা রোম্যান্সের সময়, রোম্যান্টিক টাইম ছিল নাইনটিস। সেই সময় মানুষের চোখে ছিল ভালোবাসার চশমা লাগানো, তাই সব কিছুকেই খুব রঙিনভাবে দেখতো। আসলে এটা কম বয়সের লক্ষণ, তখন রঙিন চশমা পড়া থাকে, পৃথিবীটাকে চেনা যায় না, আস্তে আস্তে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন কঠোর জায়গা। তারপর আস্তে আস্তে মানুষ নিজেকে শক্তিশালী করে তোলে। কিন্তু এটা সত্ত্বেও মানুষের মনের মাঝখানে যে কোমল অংশটা, যে সবুজ অংশটা, সেটা কিন্তু একই রকম থেকে যেতে পারে। কারণ মনের ওই ভালোবাসা মাখা অঞ্চলটাকে আমরা কেউ ছেড়ে যেতে চাই না। এমন গভীর রাতে যেদিন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বা মুষলধারে বৃষ্টি পড়ছে, মনের সব ক্লেদ ধুয়ে মুছে সাফ হয়ে যায়।

তখনই স্মৃতির অতলে ডুব দিতে হয়। হ্যাঁ, আমাদের কবি বলেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এরপরে যে গানটা শোনাবো সেটার বক্তব্যের সঙ্গে অসামান্য মিল। আসলে রোম্যান্স একটা আলাদা অনুভূতি, এবং রোম্যান্সের যে ভাষা, রোম্যান্স অন্যকে বোঝানোর জন্য যে পদ্ধতি, সেটা পৃথিবী জুড়ে বিশ্বজনীন একই রকম। হ্যাঁ বন্ধুরা, মানুষ তো সর্বত্রই এক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মনেই ভালোবাসা, রোম্যান্সের একটা ফল্গু ধারা বয়ে যায়। চলুন শুনে নিই পরের গানটি, অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে ধনবান ছবি থেকে। তারপরের গানটি 1942 আর লাভ স্টোরি, ওই সময়ের একটি সুপারহিট ছবি, এই ছবি থেকে গানটি। চলুন শুনে নিই পরপর দুটি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

বন্ধুরা, রাতে বৃষ্টি পড়লে কেন আমার মনটা অনেক বেশি রোম্যান্টিক হয়ে ওঠে। আর মনে হয় এ পৃথিবীতে তো সমস্যা থাকবেই, সারাদিন বিভিন্ন সমস্যা কনফ্রন্ট করতে করতেই আমাদের দিন কেটে যায়। কাজের জগতের সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, প্রতিদিন বাড়ির লোকের নানা দাবি, কর্মক্ষেত্রের মানুষের নানা দাবি, রাস্তাঘাটে পরিবহনের ক্ষেত্রে অন্যের দাবির সঙ্গে নিজের দাবিকে পাশে রেখে এগিয়ে যাওয়া, এই তো জীবন। কিন্তু এমন গভীর রাত, আপনি হালকা করে রেডিওটা চালিয়ে রেখেছেন অথবা হেডফোনে শুনছেন 107 FM রেনবো আপকে লিয়ে। এই অনুষ্ঠান আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাচ্ছে, ঠিক রূপকথার গল্পের মতোই। যেমন এক জগৎ থেকে অন্য জগতে একটা পরিভ্রমণ করা, এটাও যেন একটা অন্য জগতে পরিভ্রমণ করার সুযোগ, যা গানের সুরের ডালিতে ভরা। হ্যাঁ, আর আপনি পরিভ্রমণ করছেন গানের পাখায় ভর করে। 90s গান, রোম্যান্টিক গান, আমাদের মনের মধ্যে সকলেরই ভালোবাসা থাকে, সময় পেলে, সুযোগ পেলে, অবস্থান পেলে সে ভালোবাসা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে ওঠে। ঠিকই তো, এটাই সত্য, জীবনের পরম সত্য। ভালো না বাসলে কোনো কিছু করা যায় না, কোনো দিকে এগিয়ে যাওয়া যায় না। আর ভালোবাসা অসামান্য কিছু স্মৃতির ছবি আঁকে। হ্যাঁ, সে চিত্রকর আমাদের অভিজ্ঞতা, সে চিত্রকর মহাকাল। সে ছবিগুলো হয়তো আবছা হয়ে যায় সময়ের স্রোতে, কিন্তু এমন গভীর রাতে বৃষ্টিও সে ছবিকে মুছে ফেলতে পারে না, বরং আরো উজ্জ্বল করে তোলে। চলুন আর একটা গান শুনি, ডার ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে। সুপারহিট ছবির সুপারহিট গান শুধুমাত্র 107 FM রেনবোর আপকে লিয়ে অনুষ্ঠানে।

0: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: গভীর রাতে আপনাদের সাথে FM রেইনবো 107 রয়েছি আমি সোহম শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে আজ রোম্যান্স নিয়ে কথা বলছি আর রোম্যান্সের আর একটা ঘটনা হলো প্রথম প্রেম প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা প্রথম কাউকে দেখে একেবারে তড়িতাহত হওয়া তাই না হ্যাঁ আমাদের সকলের জীবনের একটা প্রথম প্রেম রয়েছে প্রথম ভালোবাসা রয়েছে আর এই প্রথম ভালোবাসার স্মৃতিকে আমরা কখনো ভুলে যেতে পারি না অনেকে প্রথম ভালোবাসার স্মৃতি হিসেবে কিছু চিঠি কিছু গিফট অথবা সে প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তের কিছু সময়ের নির্যাস অর্থাৎ যেমন কোথাও গেছিলেন তারা দুজনে সেই সময়ের বাসের ট্রামের টিকিট অথবা সিনেমা হলের টিকিট ইত্যাদি রেখে দেন হতে পারে আপনার প্রথম প্রেমই এই মুহূর্তে পূর্ণতা পেয়ে গেছে তার সাথেই আপনি সংসারে আছেন হতে পারে পূর্ণতা পায়নি সে প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যের পথে এগোনো মানুষগুলোর চোখে লাগা থাকা লেগে থাকা অজস্র অজস্র রঙিন স্বপ্নের এক একটা চিত্র হতেই পারে প্রথম ভালোবাসা কেউ বলে না জীবন এগিয়ে যাবে বয়স বেড়ে যাবে মানুষ ধীরে ধীরে কৈশোর থেকে যৌবন যৌবন থেকে প্রৌঢ়ত্ব প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যের দিকে এগিয়ে যাবে কিন্তু নিজের জীবনের প্রথম ভালোবাসা

কথা কোনো দিন ভুলবে না। এমনও হতে পারে তার সাথে কোনো দিন যোগাযোগ হয়ে গেল, এমনও হতে পারে যোগাযোগ হলো না। কিন্তু যদি যোগাযোগ নাও হয়, তাহলেও মনে রাখবেন আপনার কাছ থেকে মুহূর্তগুলো কেউ কেড়ে নিতে পারবে না। সেই প্রিয় মানুষটির সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনার মনের কোণে সযত্নে সাজানো থাকবে। চলো না প্রথম ভালোবাসার মধুরতা মাখানো দুটো গান শুনে নিই। এস পি বালসুব্রমণিয়ামের কণ্ঠে সেই নাইনটিজের সুপার ডুপার হিট ছবি হাম আপকে হ্যায় কন, এবং আরেকটি সুপার হিট ছবি জো জিতা হই সিকন্দর থেকে উদিত নারায়ণ এবং সাধনা সরগমের কণ্ঠে।

প্রথম ভালোবাসার অসামান্য সুখ স্মৃতিকে বুকে আগলে রেখে এবারে বিদায় নিচ্ছি আপকে লিয়ে অনুষ্ঠান থেকে। আমি সোহম, কিন্তু আপকে লিয়ে শেষ হয়ে যাচ্ছে না, আরও একটা ঘন্টা আপকে লিয়ে অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন আর যে তপজার সঙ্গে। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবো।

अफसाना प्यार का এই ছবির গান দিয়ে শুরু হলো আজকের আপকে লিয়ে সেকেন্ড পার্ট। আর আপনাদের সঙ্গে রয়েছি তপজা, থাকবো ভোর ছটা পর্যন্ত। আজকে কিন্তু আমরা সেই সব ছবির গান শুনব যেগুলো বৃষ্টির গান, অর্থাৎ এই গানটার সঙ্গে আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন সেই বিখ্যাত দৃশ্যটা, আমির খান এবং নিলামের একটা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে। আমরা অমিত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে গানটা শুনেছি। এরপর যে গানগুলো শুনব সবকটা গানই কিন্তু বৃষ্টির গান, অর্থাৎ পিকচারাইজেশনটা কিন্তু বৃষ্টির মধ্যে, কারণ এটা বৃষ্টির সময়। আর গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে প্রায় সারা দিন ধরে, আমার মনে হয় তিনটে কি চারটে পর্যন্ত তো বৃষ্টি হয়েইছে, এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠছে, আমরা সেই রোদ দেখে সেটা প্রলোভনে আমরা যাচ্ছি, আবার দেখছি বৃষ্টি আসছে। এবং মেঘমল্লারের সেই দুর্দান্ত নাটকীয় যে চিত্রগুলো উপস্থাপিত হয়েছিল তাকে সম্মান রেখেই আজকের আপকে লিয়ে উৎসর্গীকৃত বৃষ্টির প্রতি। এরপর লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনব কিনারা ছবির গান।

0: এর পরের গান পরাক ছবি থেকে, আরো একবার লতা মঙ্গেশকর।
1: সজনা

ছবির নাম ছিল বেতাব। শিল্পী ছিলেন সাব্বির কুমার এবং লতা মঙ্গেশকর। এরপর মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের কণ্ঠে শুনব কাশ্মীর কি গলি ছবির গান।

আমরা শুনছি আপকে লিয়ে 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর মিকা সিং, নেহা কক্কর, বাদশাহ। ছবির নাম গিনি ওয়েটস সানি।

দহেক ছবির গান না শুনলে তো আজকের বৃষ্টির গান শোনাটাই অসম্পূর্ণ থেকে যায়। সাদনা সারগাম এবং এ হরিহরণে কণ্ঠে শুনলাম দহেক ছবির গান, অক্ষয় খান্না এবং সোনালি বেন্দ্রে। অসাধারণ ছবি এবং অসাধারণ গান, এই গানটা তো বিখ্যাতই হয়ে গিয়েছে না আষাঢ়ের শ্রাবণ মাসের জন্য। আরও একটা গান বিখ্যাত হয়ে আছে, সেটা হলো কিশোর কুমারের কণ্ঠে মঞ্জিল ছবির গান, রিমঝিম গিরে সাওয়ান।

ছবির নাম ছিল চাঁদে, শিল্পীরা ছিলেন সুরেশ ওয়াতকার এবং অনুপমা দেশপাণ্ডে। এরপর মোহাম্মদ রফি এবং গীতা দত্ত। ছবির নাম কালা বাজার।

ও কণ্ঠে ছবি থেকে আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলাম নয়না বারসে রিমঝিম রিমঝিম। শেষ করতে হবে, সময় বলছে থামতে হবে, তাহলে থেমেই যাই। হেমন্ত কুমারের কণ্ঠে একটা বিবি আওর মকান ছবির গানটার সঙ্গে শেষ হবে আজকের মতন আপকে লিয়ে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। এরপর প্রভাতী। প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত।

আমরা শুনলাম বাঁশি। শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ দেশি টোড়ি।

0: আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ দেশি টোড়ি। এই সঙ্গেই শেষ হল আজকের প্রভাতী। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আজ বর্ষার গান, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, আর রবীন্দ্রসঙ্গীত আজ এক ঘন্টারই অনুষ্ঠান সাজিয়েছি।

কেবলমাত্র বর্ষার গান দিয়ে, কারণ না বর্ষা এসেছে। হ্যাঁ মানছি বৃষ্টিটা একটু বেশিও হচ্ছে এবং আমাদের অনেকেরই কাজের অসুবিধে হচ্ছে, কিন্তু এসেছে যখন তাকে তো বরণ করতেই হবে, চলেও তো যাবে আবার, তখন তো আবার আমরাই বলবে একটু বৃষ্টি হলে ভালো হতো, বড্ড গরম। তো এসেছে যখন তখন তাকে তো একটা আহ্বান করতেই হয়, আর যখন অতিথিকে আহ্বান করাটাই তো আমাদের সৌজন্যবোধ। অভিকের পর দেবব্রত বিশ্বাস, গানে গানে বর্ষা আহ্বান।

0: শিল্পী ছিলেন রমা মণ্ডল। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। আচ্ছা, গান তো তখনই হয় যখন আমরা সুর দিই, কিন্তু আগে তো কথা, আগে তো বাণী, সেটা না হলে তো আসল কাজটাই তো সিদ্ধ হয় না। তো কবি কণ্ঠে যদি আমরা এমন একটা কিছু শুনি যেটা পরবর্তীকালে সুর দিয়ে কবি নিজেই তৈরি করলেন গান, নববর্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর, তার স্বকণ্ঠে আবৃত্তি।
1: হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মত নাচে রে, হৃদয় নাচে রে, হৃদয় নাচে রে, সাতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মত করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়াই উল্লাসে কারে যাচে রে, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, হৃদয় নাচে রে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গগজে গগনে, গগনে গরজে গগনে, ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য তুলে তুলে সারা, কুলায় কাঁপিছে কাতর কাপত দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে, গগনে গরজে গগনে, নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে, নবতে নদালে ঘন বন ছায়ে হরষই আমার দিয়েছি বিছায়ে, ফুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে, নয়নে সজল সিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরি এলায়ে, ওগো নব ঘন নীল বাস খানি বুকের উপরে কে লয়েছে জানি, তরিত্রী শিখর চকিত আলোকে ওগো কে ফেরিছে খেলায়ে, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে, ওগো নদী কূলে তীর তৃণতালে কে বসে অমল বাসনে শ্যামল বাসনে, সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়, নব মালতীর কচি দলগুলি আনমনে কাটে দশনে, ওগো নদী কূলে তীর তৃণতালে কে বসে শ্যামল বাসনে, ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে, ঝরকে ঝরকে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল, উড়িয়ায় অলোক ঢাকিছে পালক কবরী খসিয়া খুলিছে, ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, বিকচকে তকি তটভূমি পারে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী, রাশি রাশি তুলি সই বালো দল ভরিয়া লয়েছে লোলয় অঞ্চল, বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণী, বিকচকে তকি তটভূমি পারে বেঁধেছে তরুণ তরণী, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।

জয় নাচে রে ধরে নব ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কল কল্লোলে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে হৃদয় নাচে রে।

নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। আষাঢ় মানেই তো তাই, বৃষ্টি ভেজা বর্ষণ সিক্ত, যেখানে সব কাজে দেরি হয়ে যায়, তা হোক একটু দেরি হোক, জল থই থই এমন ভালোবাসা, এত স্নিগ্ধ এত শান্ত সুন্দর বৃষ্টি আর কখন হয়। চারপাশ কত সুন্দর, কত শুদ্ধ হয়ে যায়। আর কবি কণ্ঠে যখন আমরা কবির নিজস্ব কবিতার আবৃত্তি শুনি, তখন তো এমনিই পরিবেশ আরও সুন্দর। আমরা একটু আগে শুনলাম শ্রাবণী সেনের কণ্ঠে বজ্রমাণিক দিয়ে গাঁথা আশার তোমার মেলা, তোমার মালা। আর তার আগে হৃদয় আমার নাচে রে আজিকে, কবির কণ্ঠে তার নিজের কবিতার আবৃত্তি। আপনারা শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত ও আনো 7 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। সঙ্গে রয়েছি তপজা। এরপর সুবিনয় রায়।

সুমিত্রা সেনের কণ্ঠে শুনলাম উতল ধারা বাদল ঝরে। বেশ মজা হয় কিন্তু। বৃষ্টি পড়ছে, আমাদের কারুর কোনো কাজ নেই, সারাদিন একটা অলস দিন কাটছে এবং আমরা সবাই ঘরে। এটা ভাবতে খুব ভালো লাগে, কিন্তু আদপে সব সত্যি হয় না। যদি সত্যি হতো বেশ মজা হতো। স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এর পরের গান।